রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। পরের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

দেখতে দেখতে আনন্দের ধ্বনির একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি মহুল, যেতে যেতে অরুন্ধতী হোমচৌধুরীর গলায় রেখে গেলাম আজকের শেষ রবীন্দ্রসঙ্গীতটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের প্রথম বাতাস, সূর্যের প্রথম আলো, ঘুম ভেঙে এক কাপ চায়ে আলতো চুমু, নতুন আবেশে নতুন দিনের শুরু,
1: সঙ্গে আপনার প্রিয় গান আর মন ভোলানো কথা।
0: শুনুন প্রতিদিন সকাল 6টা থেকে ভোরের প্রথম বার্তা ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে। আপনি শুনছেন ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে, FM রেইনবোতে। ভোরের সুরে দিনের শুরু।

রাত শেষে এখন নতুন দিন, নতুন দিন নতুন সকাল। দিন রাত মানেই তো দিনের শেষে রাত, আর রাত শেষে চলে আসে একেবারে একটা নতুন দিন। এভাবে দিনের শুরুর সময়টা সকালের, আর সূর্য যখন মাঝ আকাশে যায় তখন সময়টা দুপুরের, আর সূর্য যখন ঢলে যায় পশ্চিম আকাশে তখন সন্ধে নামে, সময়টা তখন ধীরে ধীরে রাতের হয়ে যায়। এভাবেই চলছে আমার আপনার আমাদের প্রত্যেকের সময়। এটা তো প্রকৃতি দেখে শুনে বিচার করে সময়কে ভাগ করা। আর এখন সময়টা কি, মানে কটা বাজে দেখতে হলে সেটা আমাকে, বা আমাকে যদি বলতে বলা হয় যে কটা বাজে, তাহলে ঘড়ি দেখে আমি বলছি এখন 6:06 হয়ে 17 সেকেন্ড। আমি এই ভোরবেলা এলাম, ঘুম থেকে উঠলাম অ্যালার্মের শব্দে, রাত 2:20 তখন এলাম আকাশবাণীর গাড়িতে, কারণ আজকে পিক আপটা একটু আগেই ছিল। তো যাই হোক, আর আমাকে শুনছেন আপনার রেডিও সেটে অথবা মোবাইল ফোনে 107 FM রেনবো টিউন করে, নিউজ অন AIR অ্যাপ সেখানে ডাউনলোড করেছেন, করে রেনবো কলকাতা সেখানে হয়তো আপনি শুনছেন। আর আমি আপনার কাছে কথা পৌঁছে দিচ্ছি বেতার তরঙ্গে, কথা বলছি আমি মাইক্রোফোনের সামনে বসে। আর এই যে ঘুম থেকে উঠলাম, FM রেনবো স্টুডিও থেকে কথা বলছি, বা আপনি আমাকে শুনছেন, এগুলো তো সব চেনা কথা, জানা কথা। তাহলে হঠাৎ করে এমন সব কথা

কেন বলছি? নিশ্চয়ই ভাবছেন এ আর নতুন কি, কেন আজকে এই সমস্ত কথা বলছি? অ্যালার্মের জন্য ঘড়ি বা মোবাইল, কথা বলছি আমি মাইক্রোফোনে, আপনি শুনছেন রেডিওতে অথবা আপনার মোবাইল সেটে। ভেবে দেখুন, এই সব কিছু কিন্তু তার দান, বিজ্ঞানের দান। আর বিজ্ঞানকে আরও স্মার্ট করেছে যে, সে হচ্ছে প্রযুক্তি বা টেকনোলজি। বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কার।

গোটা পৃথিবীটা, গোটা জগৎটা প্রযুক্তির হাত ধরে বদলে যাচ্ছে, দেশ বদলে যাচ্ছে, গতানুগতিকতা, টোটাল চেঞ্জ এসেছে আমাদের জীবনধারাতে। সুন্দরভাবে, সহজভাবে জীবন চালাতে বা বলতে পারি আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে অদৃশ্যভাবে প্রেরণা যোগাচ্ছে এই প্রযুক্তি বা টেকনোলজি। মানুষের বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে লাইফটাকে স্মুথভাবে সচল রাখবার জন্য যেটা দরকার, সেটা অবশ্যই তার মধ্যে বিজ্ঞান পড়ে। আর সেই বিজ্ঞানের স্মার্ট রূপ দিয়ে দিয়েছে কে? সে হচ্ছে প্রযুক্তি। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, আর সেটা ওই টেকনোলজি বা প্রযুক্তির ছোঁয়া বা তারই দাক্ষিণ্য এটাও বলতে পারি। তো যে দেশ যত প্রযুক্তিগতভাবে এগিয়ে আছে, সে কিন্তু ততই অ্যাডভান্সড, তত বেশি উন্নত। সকালবেলা ঘুম থেকে অ্যালার্ম বাজবার সঙ্গে সঙ্গে উঠে পাওয়ার টুথব্রাশটা আপনি হাতে নিয়ে হয়তো আপনার দাঁতটা পরিষ্কার করে ইন্ডাকশনে চা বানিয়ে আপনি ফ্লাস্কে ভরে ব্রেড টোস্ট টোস্টারে রেডি করে ফ্রিজে রাখা রান্না করা সবজি বের করে মাইক্রো ওভেনে সেটাকে আবার গরম করে আপনি তারপরে আপনার মোবাইলটা বের করে অ্যাপ ক্যাব বুক করে অফিসের পথে রওনা হবেন। এটাই হচ্ছে এখনকার চেনা ছবি। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, সোশ্যাল সাইটে উঁকি দেওয়া, নিউজ চেক করা, হাই, হ্যালো, গুড মর্নিং এই সমস্ত কিছু বলে উইশ করা বা ওই অ্যাপ ক্যাবে যে বুকিং করা, সবই কিন্তু মোবাইলের জন্যই সম্ভব হচ্ছে। বা মোবাইল ব্যাংকিং, সব কিছু, এই সব কিছু হচ্ছে কার জন্য? পসিবল হচ্ছে তার জন্যই যার হাতটা আমার আপনার আমাদের প্রত্যেকের দিকে এগিয়ে রেখে আমাদেরকে সচল রেখেছে, সে হচ্ছে এই প্রযুক্তি বা টেকনোলজি। সেই প্রযুক্তি আজ 107 FM রেইনবোর এই হট সিটটা জুড়ে রয়েছে। তো কারণ আজকে সেই দিন, আর মাত্র মানে কয়েক ঘন্টা পরই হয়তো আবারও কোথাও না কোথাও, মানে আমাদের ইসরো বা নাসা, সেও কিন্তু আবার প্রযুক্তির দিক থেকে এগিয়ে কোথাও না কোথাও হয়তো চাঁদে, মহাকাশে, সূর্যে কোনো কিছু আবার পাঠানোর জন্য সে কিন্তু কাজ করে চলেছে। যেমন আমাদের সূর্যের পাড়ায় আদিত্য L1 বসে আছে, প্রত্যেকটা দিন প্রত্যেক মুহূর্তে সে নজর রাখছে সূর্যের ওপরে এবং সে সেগুলো আবার সেখান থেকে পাঠিয়েও দিচ্ছে আমাদের ইসরোকে। এই যে সমস্ত কিছু, সব কিছু কিন্তু তার জন্যই সম্ভব হচ্ছে, সে হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি। আমাদের লাইফে এমনভাবে জুড়ে রয়েছে, ঘড়ি কাটতে চায় না। কখনো কখনো মনে হয় সব যেন বিস্ময়, সব যেন চমক। প্রযুক্তি, বিস্ময় বা প্রযুক্তির চমক। আজ 107 FM রেইনবোর ভোরাইতে আপনার সঙ্গে আছি আমি, আরজে মৌমিতা। এবার আপনার মনে হতেই পারে যে কেন আজকে এই সমস্ত কথা হচ্ছে। আরে বাবা, আজকে এই যে 107 FM রেইনবোর হট সিটটা জুড়ে বসেছে, ভোরাইতে এসেছে, সে শুধুমাত্র আজকের দিনটায় দি বস হয়ে রয়েছে সে। হ্যাঁ, আজকে তো প্রযুক্তি দিবস, তাই প্রযুক্তির চমক, প্রযুক্তির বিষয়, সে কিভাবে আমাদের প্রত্যেকের লাইফে জড়িয়ে আছে সেই সমস্ত নিয়েই আজকে কথা হবে। তাহলে এখন আর কোনো কথা নয়, সোজা এবার চলে যাচ্ছি একদম আবারও গানে।

আমি জানি আপনি বসে আছেন, কারণ আজকে বসে থাকবেনই, আর এই রেডিও সেট টিউন করেই বসে থাকুন, বা আপনি আপনার নিউজ অন এআইআর অ্যাপে মোবাইলে এফএম রেইনবো কলকাতায় আপনি আর যে মৌমিতাকে শুনুন না কেন, আজকে আমরা প্রত্যেকে কিন্তু সময়ের হাত ধরে এগিয়ে চলেছি। আজকে বলে না, আমরা সবসময় সময়ের হাত ধরে এগিয়ে চলেছি। কখনো আমরা হাত ঘড়ি দেখছি, কখনো ওয়াল ক্লক দেখছি, কখনো বা ডিজিটাল ক্লকে আমরা সেই সময়টা মিলিয়ে নিচ্ছি, এবং সেই সময় মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এবং এই এগিয়ে চলার নামটাই হচ্ছে আমাদের প্রত্যেকের এগিয়ে চলার নামই হচ্ছে লাইফ বা জীবন। কখনো দেখেছেন কি ভোরের বদলে সন্ধেবেলায় সূর্য উঠেছে? এই যে এখন এই মে মাস, মে মাস মানে তো তীব্র গরম, মানে অফিসিয়ালি গরমকাল বলা যায়, কিন্তু এই মুহূর্তে একটু হলেও বৃষ্টিটা রয়েছে। ওই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, তারা তো একেবারে চাপে রেখেছে গরমকে, এবং সেই অফিসিয়ালি গরম হওয়া সত্ত্বেও কিন্তু টেম্পারেচারটা কয়েকদিন ধরে একটু যেন কমের দিকে আছে, মানে গরম একটু হলেও কম জোরে, তবে ভ্যাপসা ভাবটা কিন্তু আছে। আর এই যে এই সমস্ত কিছু কে দেখছে সব কিছু, সে হচ্ছে রেডার। তো সেই রেডারও কিন্তু সেই প্রযুক্তির সঙ্গে সঙ্গে, উন্নতির সঙ্গে সঙ্গে দেখবেন একটা খেয়াল করে, যে আগে যেভাবে আমরা ওয়েদার আপডেট পেতাম, এখন কিন্তু একদম সেই ওয়েদার আপডেট অনুযায়ী কিন্তু ওয়েদারটা সত্যি সত্যি আমাদেরকে কিন্তু ভিজিয়েও দেয়, আবার রোদ দূরে একেবারে পুড়িয়ে ছেড়ে দেয়। যেমনটা আপডেট আমরা পাই ঠিক তেমনটাই কিন্তু হয়, কারণ সবটাই রেডারের দান, বা বলতে পারি প্রযুক্তির অবদান। এখানেই ইংরেজিতে আমরা বলি যেটাকে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সময় কিন্তু অনন্ত, কিন্তু জীবন, আমাদের লাইফ, সে তো ঘন্টা মিনিট সেকেন্ডের একেবারে সমাহার, একেবারে যোগফল বলতে পারি। একটা চলে গেলে আর একটাকে কিছুতেই ফিরে পাই না, সময়টাকে ফিরে পাওয়া যায় না। কিন্তু না, ফিরিয়ে দেয় কে? সেটা হচ্ছে প্রযুক্তি। কিভাবে সেটা সম্ভব, কিভাবে বলুন তো? আরে বাবা, স্ক্রিনে ধরা দেয়, টাচ করা যায় না তাকে, কিন্তু সে স্ক্রিনে কিন্তু ধরা দেবেই দেবে, ঠিকই। তবে টাইম মেশিনে চড়িয়ে 2,50,000 বছর আগে নিয়ে যেতে যেমন পারে, আবার ঠিক উল্টোটাও কিন্তু করে। যেমন 2,50,000 বছর পরে কীরকম হবে আমাদের এই পৃথিবী, আমাদের এই চারপাশ হতে পারে সেই পৃথিবী, বা মানুষের চেহারাটা কীরকম, সেই সমস্ত কিছু কিন্তু আমাকে আপনাকে দেখিয়ে দেয় কে? সেটাই প্রযুক্তি আর বিজ্ঞান। বিজ্ঞান বা প্রযুক্তি যদি হতে পারে, এই সমস্ত শব্দের পিছনে কখনো দৌড়ে না, কখনো ছোটে না, সে প্রমাণ দেয়, প্রমাণ মেনে চলে যে এটাই সত্যি, এটা একদম ট্রুথ ফ্যাক্ট।

নয়, ট্রুথ, এটাই হচ্ছে ব্যাপার। এই যে যেমন এই যে কদিন আগেই চন্দ্রযান 3 গেল বা চন্দ্রযান 2 গেল, তারপরে যে মহাকাশে 4 অ্যাস্ট্রোনট গেলেন, সমস্ত কিছু তো ব্রেকিং নিউজে চলে এসেছিল এবং আমরাও কিন্তু সেই সমস্ত ওখানকার খবরাখবর পাচ্ছিলাম যে যখন চন্দ্রযান 2 গেল সে তখন সেখানে কী হয়েছে, চাঁদের কোন দিকটা সে আর কি নামলো, চাঁদের মাটি ছুঁলো কি না, বা মহাকাশচারীরা অ্যাস্ট্রোনটরা সেখানে মহাকাশে গিয়ে কী খাচ্ছেন, কী হচ্ছে, তাঁরা কীভাবে ওখানে রয়েছেন, সেই সমস্ত কিছু কিন্তু আপডেট আমরা পেয়েছি। কীভাবে পেলাম? সেও কিন্তু এই প্রযুক্তির জন্য। তাকে নজরবন্দি করছে, তার গতিবিধি নজরদারি করছে যে সেটা হচ্ছে ইসরোর পাওয়ারফুল মেশিন বা রেডারও বলতে পারি। তো সেই কিন্তু আমাদেরকে সব কিছু জানাচ্ছে, তাকে ট্র্যাক করতে পারছে, এবং সব কিছু এই প্রযুক্তি ডিপেন্ডেন্ট, প্রযুক্তি নির্ভর, এবং সবই তো আর কি হচ্ছে বিজ্ঞানের দৌলতে। প্রযুক্তিতে বদলে যাচ্ছে একেবারে গোটা পৃথিবী, মহাকাশ জুড়ে হাজার হাজার স্যাটেলাইট। ভাবুন একবার, পৃথিবীর দৃশ্যপট একদম বদলে দেওয়ার মহানায়ক তো তারাই, তারাই তো যা কিছু করছে, তারাই সমস্ত কিছু চেঞ্জেস আনছে আমাদের। তো সেই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল আর তাতে থাকা গুচ্ছ গুচ্ছ অ্যাপ, সোশ্যাল সাইট, সব কিছুর জন্য সেই টেকনোলজির ছোঁয়াই কিন্তু রয়েছে। মোবাইল ব্যাংকিং থেকে অনলাইনে শপিং, ক্যাব রাইড বুক করা থেকে ট্রেন বা ফ্লাইটের সিট বুকিং, মানে আপনাকে আমাকে একদম সচল করে রেখেছে, গতিশীল করে রেখেছে এই টেকনোলজি বা এই প্রযুক্তি। মোবাইল ফোন যবনিকা ঘটিয়েছে আমার আপনার লাইফ থেকে একদম সরিয়ে দিয়েছে, কাকে কাকে ভাবুন একবার, চিঠি, লস্ট আর্ট, ঘড়ি, সেও তো মোবাইলে দেখি, টর্চ লাইটের যুগ কেউ পর্যন্ত সে নিয়ে চলে এসেছে তার নিজের কাছে মোবাইলে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ই কমার্স, অনলাইন শপিং, অনলাইনে খাবারে অর্ডার দেওয়া, FB, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, প্রয়োজন থেকে বিনোদনের দরজা একদম হাট করে খুলে দিয়েছে টেকনোলজি। এটাই তো তার বিস্ময়, এটাই তার চমক, সবই কিন্তু প্রযুক্তির বিস্ময়, প্রযুক্তির চমক। আজকে সেই দিন, আজকে সেই দিন, যেই দিনটা হচ্ছে এই প্রযুক্তির দিন, প্রযুক্তি দিবস হয়ে কিন্তু একদম আমার আপনার লাইফ জুড়ে রয়েছে, সত্যি প্রযুক্তি দিবস আজকে। এবং সেই প্রযুক্তি দিবস, প্রযুক্তির বিস্ময়, প্রযুক্তির চমক, 107 FM রেনবোর হট সিট জুড়ে আছি তো আমি আর যে মৌমিতা আপনার সঙ্গে।

এরই নাম প্রযুক্তি, এখানেই বিস্ময়। দেখাচ্ছিল গানটা 4 মিনিট 3 সেকেন্ড ডিউরেশন। দেখুন কেমন ভাবে অদ্ভুত ভাবে প্রযুক্তি সে তার যুক্তি খাড়া করে 2.5 মিনিটের মধ্যেই গানটা বন্ধ হয়ে গেল। আপনি হয়তো এখন আপনার ফ্ল্যাটের ব্যালকনিতে বসে ভোড়াই শুনছেন, আর যে মৌমিতাকে শুনছেন, আর কিচেনে চা করতে করতে ইয়ারফোনে রেখেছেন আমাকে, কিংবা গাড়ি স্টিয়ারিংয়ে বসেই মৌমিতাকে শুনছেন। অর্থাৎ কি না যে বিভিন্ন জায়গায় নানা কাজে ব্যস্ত থাকতে থাকতেই ভোড়াই শোনা যাচ্ছে, সব অনুষ্ঠানই শোনা যাচ্ছে। 107 FM রেইনবো, 100.1 FM গোল্ড, সব কিছুই আপনি শুনতে পাচ্ছেন। শহর কলকাতায় যেমন আপনি বসে শুনতে পাচ্ছেন, তেমন হয়তো হাওড়ায় কিংবা হাবড়ায় কিংবা নদিয়ায় কিংবা আসানসোলে কোচবিহারে অথবা একদম আমাদের বাংলা ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে রাজস্থান, তামিলনাড়ু, ছত্তিশগড়, বিহার, কাশ্মীর, আবার হয়তো দেশ ছাড়িয়ে বিদেশেও সিডনি কিংবা নিউজিল্যান্ড, এমনকি নরওয়েতেও আপনি কিন্তু বসে এই একই সময় শুনতে পাচ্ছেন। সময়টা হয়তো আমার এখানে সকাল আর আপনার নরওয়েতে হয়তো এখন রাত, কিংবা নিউজিল্যান্ডে হয়তো তাই। তো এই সব কিছু সম্ভব হচ্ছে কেন? প্রযুক্তির ছোঁয়ায়। এসবই তো প্রযুক্তির বিষয়, প্রযুক্তির চমক এখানেই। আর আমাকে আপনি শুনতে পাচ্ছেন এই কারণেই, দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতেও বা আমাদের বাংলার রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যে বসেও শুধুমাত্র নিউজ অন AIR অ্যাপের জন্য, মানে ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু আমাকে আপনাকে জুড়ে রেখেছে। এই সব কিছুই তো প্রযুক্তির বিষয়, প্রযুক্তির চমক। আমার আপনার প্রত্যেক দিনের জীবনে বিজ্ঞানের ভূমিকা, প্রযুক্তির জীবন মানে ভূমিকা, সে তো বলে কিছুতেই শেষ করতে পারবো না। আর এই বিজ্ঞানকে স্মার্ট করেছে যে, সে হচ্ছে এই প্রযুক্তি, বা সে হচ্ছে এই টেকনোলজি। প্রযুক্তির ছোঁয়ায় আমি আপনি আমরা প্রত্যেকে স্মার্ট। একটু খেয়াল করে দেখবেন আপনি, বড় রেডিও সেটে বসে বসে শোনবার চল তো নেই আজকে আর, তাই বলে কি রেডিও শুনছেন না মানুষ? শুনছেন নিশ্চয়ই, মাধ্যমটা শুধুমাত্র বদলেছে, সেটা ওই মোবাইলে চলে এসেছে। অ্যাপ ফর্মে কিন্তু সে এখন রয়েছে আপনার সঙ্গে, আমার সঙ্গে আছে। তো এই যে ট্রান্সমিশন আরও ঝাঁ চকচকে হয়েছে, সোফায় বসে এখন টেলিভিশন দেখেন খুব কম মানুষ, তার থেকে স্মার্টফোন চালান বেশি। নিউজে দেখছিলাম অবশ্যই সেটা, যে ওই ইন্টারনেটেই টিভিতে যে অ্যাডভার্টাইজমেন্টে বিশ্ববাজারে যতটা না আয়, যতটা না ইনকাম হয়, তার থেকে মোবাইলে অ্যাডে বিজ্ঞাপনের আয় অনেক বেশি। মিটিং থেকে ইটিং কিংবা শপিং থেকে রাইড বুকিং, সব কিছুই কিন্তু প্রযুক্তি ডিপেন্ডেন্ট, সব কিছু টেকনোলজির ছোঁয়াতেই সম্ভব হচ্ছে, সবই প্রযুক্তির বিষয়। আজকে সেই বিষয়, সেই প্রযুক্তির চমক, প্রযুক্তির বিষয় 107 FM রেইনবোর ভোরাইতে। আর দেখুন, দেখতে দেখতে ভাবতে ভাবতে সত্যিই বিস্মিত হচ্ছি, চমকিত হচ্ছি, কিভাবে এটা সম্ভব হচ্ছে। এই যে গোটা পৃথিবীতে সবাই একই সময় লাইভ প্রোগ্রাম কিন্তু শুনতে পাচ্ছেন 107 FM রেইনবোর ভোরাইতে, সেটা সম্ভব হচ্ছে। আর সম্ভব হচ্ছে এখন কি, এখন কি হতে পারে বলুন তো? এখন একটা কাজই হতে পারে, আবারও একটা গান শুনতে পারি আমরা। চলুন তাহলে আবারও একটা আমরা গান শুনে নিই।

0: ভোরের প্রথম বাতাস, সূর্যের প্রথম আলো, ঘুম ভেঙে এক কাপ চায়ে আলতো চুমু, নতুন আবেশে নতুন দিনের শুরু,
1: সঙ্গে আপনার প্রিয় গান আর মন ভোলানো কথা।
0: শুনুন প্রতিদিন সকাল 6টা থেকে ভোরের প্রথম বার্তা ভোরাই 107 FM রেইনবোতে।

0: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না। সত্যি কি তাই? আমি তো দেখেছি, আমি লাল পলাশে মৌমাছি উঠছে দেখেছি, গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়ায় এখনো কাব্যের কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় এই মে মাসে শনি রবিবারের তোমার অনুভবে বসন্ত। পাঠিয়ে ফেলুন চটপট, শব্দ সংখ্যা সব থেকে বেশি 200, 200 থেকে কম কিন্তু লিখবেন, না হলে আমাদের পড়তে অসুবিধা হয়, তখন সেই চিঠিটা কিন্তু বা আপনার সেই মতামত, আপনার সেই বার্তা বাতিল বলেই ধরা হবে। তাই এতটুকুও দেরি না করে 9903659992 সেন্ড করে দিন। প্রত্যেক শনিবার আর রবিবার ঠিক সকাল 6টায় ভোরাই মানেই আপনার মতামত শেয়ার করার জায়গা। তাই এতটুকুও দেরি না করে ঝটপট পাঠিয়ে দিন। আমাদের ঠিকানা তো জানেনই, FM রেইনবো ভোরাই, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এই হলো অ্যাড্রেস, আর মোবাইল নাম্বার তো জানি আপনাদের প্রত্যেকের জানা শোনা, একদম চেনা নাম্বার 9903659992। এই নাম্বারে ঝটপট পাঠিয়ে দিন আমাদেরকে আপনার মনের কথা, আপনার মতামত, তোমার অনুভবে বসন্ত।
1: আপনি শুনছেন ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে, ভোরের সুরে দিনের শুরু।
0: স্টুডিওর ঘড়িতে এখন ঠিক 6টা বেজে 31 মিনিট হয়ে 15 সেকেন্ড। 107 FM রেইনবো টিউন করে আপনি বসে আছেন, কারণ সময়টা ভোরাইয়ের। সেটা রেডিও সেটে শুনছেন নাকি আপনার মোবাইলে নিউজ অন এয়ার অ্যাপে শুনছেন রেইনবো কলকাতা টিউন করে, সেটা আর যে মৌমিতা জানে না, কিন্তু জানি আপনি আমাকে শুনছেন, কারণ আজকে বসে থাকতেই হবে আপনাকে, শুনতেই হবে আপনাকে, কারণ আজকে তার দিন, প্রযুক্তি দিবস, আজকে জাতীয় প্রযুক্তি দিবস। তো এই যে জাতীয় প্রযুক্তি দিবস বা এই যে প্রযুক্তি দিবস আমার আপনার লাইফে, সেটাই আমরা একবার খুঁজে ফিরছি বা বলতে পারি আরও একবার ঝালিয়ে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। আপনি এখন পৃথিবীর খবরাখবরে হয়তো চোখ বোলাচ্ছেন নিউজ পেপারে, এটা বিজ্ঞানের দান। তবে এখন আবার নিউজ পেপার থেকেও আমরা অনেক বেশি স্বচ্ছন্দ। কিসে? অবশ্যই ই পেপারে। মুহূর্তে দুনিয়ার নিউজ এখন আমার আপনার হাতের মুঠোয়, মাউসের ক্লিকে ভেসে উঠছে, আবার সেটাও এখন কিভাবে দেখুন ব্যাকডেটেড হয়ে গেছে, এখন আমার স্মার্টফোনে তা

কিন্তু পেয়ে যাচ্ছি সমস্ত কিছু। স্মার্টফোনে ই বুক পাচ্ছি, ই নিউজ পেপার পাচ্ছি, ই পেপার রয়েছে, সব কিছু আমরা পাচ্ছি ছোট্ট মোবাইলে। ইন্টারনেটে ই পেপার থেকে ই বুক সব কিছু তুলে দিচ্ছে, ক্যারি করবার কোনো ঝামেলা নেই, যা ইচ্ছে সেটাই তখন সার্চ করছি, হাজারটা লিংক এসে যাচ্ছে আমার আপনার সামনে, আপনাকে নোটিফিকেশান দিতে শুরু করে দিচ্ছে কী আসছে না আসছে। এই সব কিছু কার? প্রযুক্তির চমক, প্রযুক্তির বিস্ময়। আজকে ভোরাইতে সেই প্রযুক্তি কিন্তু জুড়ে রয়েছে 107 FM রেইনবোর হট সিটটা। 7টার দিকে তো এগিয়ে চলেছি আমরা, সময়টা দেখলাম ডিজিটাল ঘড়িতে 6:32 হয়ে 47 সেকেন্ড। ঘড়ি সেখানেও তো সেই প্রযুক্তির ছোঁয়া, সেখানেও সেই বিজ্ঞান, সময়ের সঙ্গে এগিয়ে চলেছি আমি আপনি, চলেছি। তাই তো এই শনি রবিবারে ভোরাইতে আর হাতে লিখে চিঠি পাঠান না আপনারা, সবাই সেন্ড করেন হোয়াটসঅ্যাপে বা মেলে। তো সেই যুগের সঙ্গে কিন্তু আমি আপনি আমরা সবাই এগিয়ে চলেছি। তাই বলে এমনভাবে এগিয়ে যাওয়া যে এখন প্রেমেও ঢুকে গেছে প্রযুক্তি, আরে বাবা সেই ভালোবাসার আবেগ, সেও সেখানে সেই প্রযুক্তি, সেই আবেগটাকেও কিন্তু জুড়ে বসে রয়েছে, দখল করে ফেলেছে সে। ওই যে এআই, এআই দিয়ে এক ব্যক্তি প্রেমপত্র লিখে প্রেমিকাকে পাঠাতেন, প্রেমিকা প্রথমটা বুঝতে পারতেন না, সেখানে ছিল ভালোবাসা, আবেগে ভেসে যাওয়া, মন ছুঁয়ে যাওয়া সমস্ত কথা। পরে প্রেমিকা জানতে পারেন যে চিঠিগুলো আসলে তার মনের মানুষ নয়, লিখেছে এআই। এখন তো চাকরি পেতে গেলেও মানুষকে নয় ইমপ্রেস করতে হচ্ছে আমাকে আপনাকে, কাকে? এআইকে। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি, কর্পোরেট হাউস ইন্টারভিউ অ্যারেঞ্জ করছে এআইকে দিয়ে। সেই করেই কিন্তু সেইটাই সে আর কি, এআই কিন্তু করে বসছে আপনার আমার মূল্যায়ন, কিভাবে কথা বলছি, কতটা আত্মবিশ্বাসী আমি, সব বিশ্লেষণ করে রিপোর্ট দিচ্ছে সে, ওই এআই। তার এত ক্ষমতা, আমার আপনার মুখ, আমার আপনার কণ্ঠস্বর দেখেই সে বুঝে ফেলছে আমি খুশি, আমি দুঃখী, নাকি আমি রেগে আছি, কিভাবে আমি কথা বলছি। আমার শুধু কথা শুনে বা আমার ফেস রিড করেই সে সমস্ত কিছু ধরে ফেলছে। আর ওদিকে রোবট, সে আবার গাড়ি চালাচ্ছে, খাবার সার্ভ করছে, অপারেশন থিয়েটারে ওটি পর্যন্ত করে ফেলছে, এমনকি খবর পড়ছে, জানি না কবে আমাকে সরিয়ে, আর যে মৌমিতাকে সরিয়ে এই হট সিটটা চলে আসবে, আমি অমুক, এআই অমুক, জানি না সেটা ভোরাই বা এনকে সব শোজ সেই না করে বসে, 4 ঘন্টা আমার ছুটি হয়ে যাবে এই আর কি, অন্য কাজ করব তখন, আমার এই আকাশবাণী এখানেই তো। যাই হোক, আচ্ছা আপনি কি জানেন এই যে মোবাইলে, মোবাইলে নেট নিজেরটা খরচ না করে আমরা অনেক সময় যেটা করে থাকি, ওয়াইফাই ইউজ করি, করি কি না বলুন? এই ওয়াইফাই ইউজ করেন অনেক সময় আপনি, আমি, আমরা সবাই। সেই ওয়াইফাই আর ব্লুটুথ, এই যে দুটো গুরুত্বপূর্ণ প্রযুক্তি, কার আইডিয়াতে হাজির হয়েছে জানেন আপনি? আপনার মোবাইলে কোথা থেকে এলো? হেডি ল্যানার, তিনি একজন অভিনেত্রী, আপনি এটা জানেন, তিনি যুদ্ধের সময় এমন এক প্রযুক্তির ভিত্তি আর কি ধারণা দিয়েছিলেন যেটা কিনা ওয়াইফাই আর ব্লুটুথের প্রযুক্তির ভিত্তি হয়ে যায়। ভাবুন একবার, একজন অভিনেত্রী, তিনি একটা ধারণা দিয়েছিলেন যুদ্ধের সময় যে যাতে ওয়াইফাই কানেক্ট করতে পারে মানুষকে, যাতে আর কি তার খবরটা যাতে পেতে পারে সেই জায়গা থেকে, সেইটা করেছে একজন অভিনেত্রী যার নাম হচ্ছে হেডি ল্যামার। আর ওই যে গুগল, যাকে সব সময় আমি আপনি ভরসা করি, টুকটাক যেটা পাচ্ছি না সেটাই সার্চে বসে পড়ছি, সমস্ত ইনফো নিউজ সব চেক করতে বসছি, স্বর্ণাপচি মানে স্বর্ণাপন্ন একেবারে হয়ে যাচ্ছি গুগলের। তো তার জন্ম কোথায় জানেন? তার অফিস বা শুরু হয়েছিল প্রথমে একটা গ্যারেজে, শুরুটা ছোট হলেও আইডিয়াটা বড়, আর তাই পৃথিবী বদলে যেতে পারে, এটাই হচ্ছে তার মজার গল্প। এখানেও কিন্তু আছে খুব মজা, এবারে যেটা বলবো সেটাই ভীষণ মজার। 1973 প্রথম মোবাইল তৈরি হয়, হ্যাঁ সেই মোবাইলটা তৈরি করেছিল একটা বিখ্যাত কোম্পানি, সেই কোম্পানির নামটা আমি নিচ্ছি না, কিন্তু হয়তো আপনি আজও সেই কোম্পানির মোবাইলটা ইউজ করেন। তো সেই মোবাইলের ওজন কত ছিল জানেন? 1 কেজি, হ্যাঁ একদম কানে ঠিক শুনছেন, 1 কেজি ওজন ছিল, চার্জ দিতে সময় লাগতো 10 ঘন্টা, আর কথা বলা যেত তাতে মাত্র 30 মিনিট। আর আজকে স্মার্টফোন, মোবাইলকে বলি তো আমরা মুঠোফোন, একটা মুঠোতেই সে ধরে যায় পকেটে, অনায়াসেই সে চুপটি করে বসে, ঠিকানা বানিয়ে ফেলেছে আমার আপনার পকেট, আমার আপনার ওয়ালেট, আমার আপনার সাইড ব্যাগ। একটা সময় চাঁদে পৌঁছানো ছিল স্বপ্ন, আর এখন চাঁদে গিয়ে, মহাকাশে গিয়ে মহাকাশচারীরা ফোন কল করছেন, ভিডিও সেন্ড করছেন, সেলফি তুলে নাসা ইসরোকে পাঠাচ্ছেন, এই সমস্ত কিছু একেবারে জল ভাত হয়ে গেছে। চাঁদে ভাত না পাওয়া গেলেও সেখানে প্রযুক্তিতেই কিন্তু চাষ করে ফেলছে, কাঁচা লঙ্কা, ছোলা অঙ্কুরোদ্গম হচ্ছে, সব কিছুই কিন্তু মহাকাশচারীরা করছেন সেই প্রযুক্তির সাহায্যে মহাকাশে। ভাবুন, এই সমস্ত কিছুই তো প্রযুক্তির চমক।
প্রযুক্তির বিস্ময়। আর কি হতে পারে? আরও অনেক কিছুই হতে পারে, আকাশ ভরা সূর্য তারা, তাই না? আর সেখানে কী যে হতে পারে আর কী যে হতে পারে না সে বাবু আমরা জানি না, অনেক কিছুই হতে পারে, কারণ এখানেই প্রযুক্তির বিস্ময়, প্রযুক্তির চমক, বিজ্ঞান যেটাকে কিনা প্রযুক্তির ছোঁয়ায় হয়ে গেছে এত স্মার্ট। আর সেই স্মার্টে, সেই মোবাইলের স্মার্টনেসের জন্যই তো আমি আপনি আমাদের মধ্যেও একটা সেই স্মার্ট ব্যাপারটা এসে গেছে।

আকাশ ভরা সূর্য তারা, তারই পাশে রয়েছে কারা? অবশ্যই স্যাটেলাইট। গোটা আকাশ জুড়ে কত কত স্যাটেলাইট চলে গিয়েছে বলুন তো। নাসা পাঠিয়েছে, ইসরো পাঠিয়েছে, কত স্যাটেলাইট রয়েছে। আর সেই স্যাটেলাইটের দৌলতেই আমি, আপনি, আমরা সবাই বিস্মিত হচ্ছি, কারণ প্রত্যেক মুহূর্তে সেই স্যাটেলাইটই তো আমাকে, আপনাকে প্রযুক্তির চমক দেখাচ্ছে। হাতে এখন আপনার মোবাইল, সেখানেই আমরা নিউজ দেখছি, রিলস দেখছি, শোজ দেখছি, ওটিটিতে মুভি দেখছি, ঘড়ি দেখছি, ছবি তুলছি, হাজার রকমের গেম খেলছি। আর এই খেলা বা গেমের কথা বলতেই না আমার মনে চলে এলো কি জানেন, আমার 1997 এক সুপ মানে সেই সময় একটা সুপার কম্পিউটার ডিপ ব্লু বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে দিয়েছিল। ভাবুন, গ্যারি কাসপারভের ওই মাথা, ওই বুদ্ধি, সেখানে একটা কম্পিউটার ডিপ ব্লু, সে বিশ্ব দাবা চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছে, সেটা 1997। তখন সবাই বলেছিলেন, ও

বাবা, কম্পিউটারও মানুষের মতো চিন্তা করতে পারে, তারও মাথায় এত বুদ্ধি! আজকের এআই সেই ঘটনার আরও উন্নত রূপ। ড্রাইভার ছাড়া রাস্তায় গাড়ি ছুটছে, ট্রেনের ট্র্যাকে ড্রাইভার বা পাইলট ছাড়া ট্রেন ছুটছে। হয়তো একটা দিন এই ড্রাইভার শব্দটা ইতিহাস হয়ে যাবে, তাকে হয়তো আমাদের বইয়ের পাতায় ছবিতে দেখতে হবে। এই যেমন আজকে চাইছি এমন কিছু গান বাজাতে, শোনাতে, ও মা কম্পিউটার না বলে দিচ্ছে, বলেই দিচ্ছে সে হবে না। অথচ আমি আর যে মৌমিতা কথা বলে চলেছি। আরে মেশিন তো প্রযুক্তির চমক, সেই তো আমাকে চমকাচ্ছে, আমাকে ধমকাচ্ছে, আমিও চমকে যাচ্ছি। চাইছি এক গান বাজাতে, বাজছে আরেক। আমাকে বুদ্ধি খাটিয়ে শোটা চালাতেই হবে, চালাতেই হবে, এটা আমি জানি। যন্ত্র যন্ত্রণাকে সরিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে কর্মের ধর্ম। আপনি ভাবছেন কি জানি এসব কি বলছে আর যে মৌমিতা, কথা বলাই তো আর যে মৌমিতার কাজ, সেরকম কথাই বলছি তো, সেই কাজেই আছি আমি এখন এই মুহূর্তে ব্রতী হয়ে রয়েছি। আপনি কানে শুনে ভাবছেন সত্যি নাও হতে পারে যা বলে চলেছে আর যে মৌমিতা। ভাবলেন তো? আপনি কি ভাবলেন? আপনি শুধু মনে মনে ভাবলেন, চোখে তো আপনি দেখেননি। ও মা, এমন দেখতে আর যে মৌমিতাকে! হয়তো আপনি দেখলেন কোনো সোশ্যাল সাইটে আমার ছবিটা, একটা ফটোতে আপনি দেখলেন সেখানে লেখা আর যে মৌমিতা, সেটা হতে পারে সত্যি, আবার হতে পারে কিন্তু ফেক। হ্যাঁ, এআই পারে তো সব কিছু করতে পারে না, সত্যি মিথ্যে সব কিছু কিন্তু এআই করতে পারে। সত্যি মিথ্যে বোঝাটাই হচ্ছে সব থেকে কঠিন, কিন্তু কঠিন নয় আপনি আপনার মোবাইল সেটটাকে মুখ দেখিয়ে, আপনার মুখ দেখিয়ে, আপনার চোখ দেখিয়ে আনলক করতে পারেন, খুলতে পারেন আপনি আপনার ফোনটা। আগে কি হতো, আগে লাগত পাসওয়ার্ড, এখন ফিঙ্গার টিপ দরকার নেই। আরে বাবা, প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, সে যুক্তি টুক্তি খাড়া করে আপনাকে জাস্ট চোখ নাক মুখ, আপনার মুখের গঠন সেই কিন্তু চিনে নিচ্ছে কয়েক সেকেন্ডে। ফোন এখন মালিকের মুখ দেখেই চিনে ফেলে কে সে, তারপরে সে অমনি অন হয়ে যায়, আনলক হয়ে যায়। ঢাউস কম্পিউটার ডেস্কটপ এখন একেবারেই অতীত। বিজ্ঞানীরা সেই চালের দানার থেকেও ছোট্ট একটা কম্পিউটার তৈরি করে ফেলেছেন, এত ছোট কম্পিউটার, বলছি না চালের দানার মতন, যে সেটা ভালো করে চোখে দেখাটাই ভীষণ কঠিন। এখন এআই গান লিখছে, এআই সুর দিচ্ছে, এমনকি গেয়েও শোনাচ্ছে। ইস, আমার এখন কি মনে হচ্ছে জানেন, আমি যে কেন এআই হলাম না, কেন যে কথা বলা মৌমিতা হলাম, সেটাই হচ্ছে কথা। আজকে কথার সঙ্গে গেয়েও তো দিতে পারতাম যদি আমি আর যে মৌমিতা না হয়ে, মানে আমি যদি বলতে পারতাম আমি এআই মৌমিতা। এই 107 FM রেনবোর হট সিটে রয়েছি, একদম এই প্রযুক্তি দিবসে, প্রযুক্তি দিবস হয়ে রয়েছি আমি এআই মৌমিতা। এইটা যদি বলতে পারতাম, রিয়েলি বলছি, আমি শুধু কথা বলতাম না, গানটাও গেয়ে দিতাম। ভাবুন তো আপনি, একটা হেডব্যান্ড আপনি মাথায় পড়লেন, আপনার মাথায় কি চলছে, আপনার মনে কি আসছে, আপনার মনে কি ইচ্ছে করছে, সেটা পড়ে ফেলছে আপনার ওই মাথায় থাকা হেডব্যান্ডটা, সেই মতো সে আপনাকে খাট্টা মিঠা বা ঝাল মিষ্টি ড্রিঙ্ক সার্ভ করছে। এমনটা আছে কিন্তু চীনের টিউবরেল প্ল্যাটফর্মে, আমার শহর কলকাতায় আসেনি কিন্তু চীনে আছে। একটু চীনে চলে যান, একটু চেনা হতে অচেনা চীনকে চিনবেন, এবং টিউবরেল প্ল্যাটফর্মে আপনি যাবেন, মাথায় সেই হেডব্যান্ডটা পরবেন, আর আপনার মন কি চাইছে সেটা সেই সর্বত্র আপনার হাতে চলে আসবে। প্রযুক্তি শুধু জীবন সহজ করছে না, প্রতিদিন আমাকে আপনাকে অবাক করছে, বিস্মিত করছে। যা ছিল কল্পবিজ্ঞান, আজকে সেটাই বাস্তব, সেটাই প্রযুক্তির হাত ধরে আমার আপনার ঘরে চলে এসেছে। এটাই তো প্রযুক্তির চমক, এটাই প্রযুক্তির বিস্ময়। মানুষ এখন পৃথিবীতে, আর তারপরেই মানুষ এখন চলে যাচ্ছে আবার মহাকাশে, কোথায় যাচ্ছে না বলুন তো। আসলে এই মুহূর্তে আমরা সবাই চাই যেটা, সেটা হচ্ছে পৃথিবীর চাবি আমরা এইভাবেই আমাদের একদম এই নতুন প্রজন্মের হাতে রেখে যেতে চাই, চাই তো আমরা সবাই, যাতে সেই নিউ জেনারেশন সমস্ত কিছু তারা করতে পারে তাদের মতো করে। আর তাকে সাহায্য করবে প্রযুক্তি, আছে তো টেকনোলজি, কত রকমভাবে তাকে সাহায্য করছে। শুধু আমি আপনি একটু চেষ্টা করব, আর চাবিটা ওদের হাতে দিয়ে দেবো।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু।
2: আর এই মুহূর্তে অভিনয় আপনার হাতে, এই মুহূর্তে রয়েছে মোবাইল ফোন। আপনি দেখুন টাইমটা মিলিয়ে, আমি তো ডিজিটাল ক্লক দেখে আপনাকে বলছি 6:52:13। আমরা সময় দেখে এগিয়ে চলি এবং সময় মেনে আমরা এগিয়ে চলি আর এগিয়ে যাব। তবে এই মুহূর্তে কিন্তু এগিয়ে

লেও 7টার দিকে এগিয়ে যাচ্ছি বটে, কিন্তু আমি এই মুহূর্তে একটু পেছন ফিরে তাকাবো, কারণ 11th May এই টেকনোলজি প্রযুক্তির কথা কেন আসছে? 365 days রয়েছে, একটা বছর রয়েছে, গোটা একটা বছরে কেন 11ই মে পালিত হচ্ছে এই দিনটা? কেনই আজকেই প্রযুক্তি দিবস হয়ে জুড়ে রয়েছে গোটা পৃথিবীতে, নয় গোটা দেশে, আমাদের দেশটা জুড়ে রয়েছে কেন সে? এই যে 1998, একদম 98 সালে, 1998-তে 11ই মে রাজস্থানের পোখরানে 3-3 পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছিল, আর সেই দিনে সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ওই দিনটাকে প্রযুক্তি দিবস হিসেবে সেলিব্রেট করছে গোটা দেশ ঠিক পরের বছর থেকে। কি হয়েছিল সময়টা ওই 1998-তে? তখন রাজস্থানের পোখরানে পরমাণু পরীক্ষা করা হয়েছিল, তার পর ঠিক 13ই মে দুটো নিউক্লিয়ার টেস্ট হয়, DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার BARC এবং AMDER অ্যাটমিক মিনারেলস ডিরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ, এই সংস্থাগুলো এক হয়ে APJ আব্দুল কালাম আজাদের নেতৃত্বে পরীক্ষা করেছিল। ওই দিনই ত্রিশূল মিসাইলেরও কিন্তু সফলভাবে এক্সপেরিমেন্ট হয়েছিল, শক্তি 1, শক্তি 2, একের পর এক পরমাণু পরীক্ষা যেমন হয়েছিল, ঠিক তেমনই কিন্তু দেশীয় বিমান হাঁস 3, হাঁস 3 তারও পরীক্ষা হয়েছিল। এমন সমস্ত প্রযুক্তিগত উন্নতি অগ্রগতির জন্য ঠিক পরের বছর, 98-এর পরের বছর, 1999-এর 11ই মে থেকে আমাদের দেশে পালিত হচ্ছে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে। প্রত্যেক বছর এক একটা থিমকে এইম করে দিনটাকে পালন করা হয়। 22 সালের থিম ছিল টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান প্রযুক্তিগত সমন্বিত দৃষ্টিভঙ্গি, আর 23 সালের থিম ছিল সেই সময় যেটা লক্ষ্য করা গেছিল, অটল টিঙ্করিং ল্যাবস, তার চিন্তাভাবনাকে সামনে রেখে এগিয়ে যাবে দেশের প্রযুক্তি, এটাই ছিল 23 সালের আবার থিম। তো এইভাবে এক একবার এক একটা থিমকে এগিয়ে নিয়ে চলে। 22-23-এর কথা বললাম, তেমন ছিল হচ্ছে আত্মনির্ভরশীল করা সবাইকে, সেটাও ছিল কিন্তু 24-এর থিম। আবার 25 সালের থিম ছিল স্টার্টআপ, স্কুল থেকে স্টার্টআপ পর্যন্ত, এই যে উদ্ভাবনের জন্য তরুণ মনকে এনকারেজ করা। আর 26 এবছরের থিম যেটা, সেটা হচ্ছে সমন্বিত বৃদ্ধির জন্য দায়িত্বশীল উদ্ভাবন। এই হচ্ছে প্রত্যেক বছর এক একটা করে চেঞ্জ হয়ে যাওয়া থিম। চেঞ্জ তো হচ্ছে, ওই যে ঘড়ির সময় সেও তো এগিয়ে চলেছে, 6:54 হয়ে 57 সেকেন্ড অলরেডি হয়ে গেল। অনেক পরিশ্রম করতে হতো একটা সময় যখন মানুষ রান্নাঘরে যাচ্ছেন, সেই সময় ধরুন আপনি কি করছেন, এই সময় আপনি হয়তো ভাবছেন যে আজকে একটু আলু পোস্ত খাবেন, ঝামেলা তো কম, পোস্ত বাটেন আপনি কি এখন আর শিলনোড়াতে, তবে রান্না করেন, কিন্তু শিলনোড়া সেটা কি আর আছে আপনার কিচেনে বলুন তো? সেখানে জায়গা করে নিয়েছে কে, মিক্সার গ্রাইন্ডার। নারকল কুড়িয়ে দুধ বের করে বাবা তবে চিংড়ির মালাইকার, ইম্পসিবল, ওই সমস্ত খাওয়া তোলা থাক, ঝামেলা কি বাবা, একদম না, ঝামেলা তো নেই, কারণ নারকেল পাউডার রয়েছে, সেই ডেসিকেটেড নারকেল পাউডার দিয়ে আমি আপনি গরম জল দিচ্ছি, নারকেল দুধ পেয়ে যাচ্ছি। আরে বাবা, সবই তো সেই মেশিনে পিষে প্যাকেট বন্দি হয়ে চলে আসছে, মানে সেখানেও বিজ্ঞানের দান, আর সেটাকে আরও বেশি উন্নত করেছে কে, প্রযুক্তি। যন্ত্র যেখানে আছে তেমন কিন্তু পৃথিবীর যে কোনো কর্নারে সেই ট্রিটমেন্টের পরামর্শ, সাজেশনস নেওয়ার জন্য এখন রয়েছে টেলিমেডিসিন পদ্ধতি, আর্টিফিশিয়াল হাত পা থেকে টেস্ট টিউব বেবি কি নেই বলুন তো, মোটা মোটা ভারী বই ক্যারি করবার অসুবিধা, আরে বাবা এসে গেল ইবুক, স্ক্রল করো তারপর পড়া চালাও, না বাবা অত কে ঝামেলা করে, চলে আসছে সেই, মানে জাস্ট ওই বইয়ের পাতা উল্টে টুলটিয়ে না, ইবুক রয়েছে, হয়ে যাচ্ছে, স্ক্রল করো হয়ে যাচ্ছে পড়া, ব্যাস কমপ্লিট। জলে স্থলে আকাশে গ্রহে উপগ্রহে ঘুরে বেড়ানো এখন একেবারে জল ভাত, ট্রেন প্লেন জাহাজ রকেট সব বিজ্ঞানের অবদান, আর সব জায়গায় প্রযুক্তির ছোঁয়া রয়েছে, মানে বিজ্ঞান প্রযুক্তি দুটো মিলে আমাকে আপনাকে একেবারে স্মার্ট একটা যুগ প্রেজেন্ট করছে। মন ভালো তো সব ভালো, কাজ শেষে বা কাজের ফাঁকে কর্মক্লান্ত যখন আমি আপনি, তখন রিফ্রেশমেন্ট এন্টারটেনমেন্টের মাধ্যমে মনটা আমাদের কি হয়, চার্জড আপ হয়। তো সেখানে কে রয়েছে, টেলিভিশন রেডিও সিনেমা সব কিছু বিজ্ঞানের আবিষ্কার, উন্নয়নে বিজ্ঞান, শান্তিতে বিজ্ঞান, সব জায়গায় কিন্তু জুড়ে রয়েছে বিজ্ঞান। এই যে দেখুন না, এখন এই মুহূর্তে যেমন যুদ্ধটা এখনও চলছে, আর সেই যুদ্ধের জন্য কিন্তু আমাদের আবারও হয়তো সেই কোভিড সিচুয়েশনে যেমনটা আমরা ছিলাম না লকডাউনের মতন, সেরকম, মানে লকডাউন বলতে একদম আপনি বাড়ি বসে থাকবেন এটা নয়, আপনি আপনার দেশকে ভালোবাসেন, আরে বাবা প্রাণ দিয়ে কি শুধু ভালোবাসতে হবে, মোটেই না, তার জন্য কি করতে পারি আমরা, আমাদের এই গ্যাস তেল এগুলো একটু কম করে খরচা করতে পারি, 10% করে যদি তেল খাওয়াটা কমিয়ে দিই আমাদের তেল কিন্তু বাঁচবে। তাহলে বিদেশ থেকে তেল আনা, জাহাজে করে ক্যারি করা, যুদ্ধের সময় অনেক টাকা খরচ হচ্ছে,

গাড়ি ইউজ করার দরকার আছে, কিন্তু পাবলিক ভেহিকলস তো রয়েছে, যাই না, নিজের গাড়িটার তেলটা একটু বাঁচুক, আমাদের পৃথিবী, আমাদের দেশটা বাঁচবে, দেশের অর্থনৈতিক দিকটা ভালো হবে, এই সমস্ত আর কি। ঘুম ভাঙছে গাড়ির হর্নে, কলিং বেলের অ্যালার্মের শব্দেও ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে আপনি পাওয়ার টুথব্রাশ হাতে নিচ্ছেন, তারপর ইন্ডাকশনে চা বা কিছু ফ্লাস্ক রেখে দিচ্ছেন, খেলেন, তারপর রাখলেন, আবার তারপরে মোবাইলে গুড মর্নিং মেসেজ, শুভেচ্ছা এই সমস্ত সেন্ড করছেন, মেলটা চেক করছেন, এসি অন করছেন, সারাটা দিনের একটা প্ল্যান করে নিচ্ছেন। মানে জীবনের প্রতি পদক্ষেপেই কিন্তু রয়েছে হাত বাড়িয়ে কে প্রযুক্তি, আমাকে আপনাকে একদম যুক্তি সহকারে সে যে আছে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তার এই উপস্থিতি, সে যে রয়েছে আমার আপনার সঙ্গে একদম পুরো সময়টা জুড়ে। সে যুদ্ধের দামামা যেখানে নেই, দ্বন্দ্ব নেই, আমরা কিন্তু সেরকম একটা পৃথিবী চাইছি যেখানে গোলাগুলি নেই, যুদ্ধ মানেই তো মৃত্যু, যুদ্ধ মানেই কষ্ট, সেখানে প্রযুক্তির ছোঁয়ায় বিভিন্ন মিসাইল, এই সমস্ত এত এত অ্যাটম বোম, এগুলো ভালো নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু সেই সব কিছু তো একেবারে তছনছ করে দেয় না। আমরা এমন একটা পৃথিবীতে থাকতে চাই, এমন একটা জায়গায় থাকতে চাই যেখানে কোনো রকম কিছু নেই, প্রতিদিনের জীবনে কিভাবে প্রযুক্তিটা জড়িয়ে আছে শুধুমাত্র সেটাই আমরা দেখব। ওই জিনিসগুলোকে একটু যদি সরিয়ে রাখি তাহলে বেশ হয়। আর আজকের দিনটায় কিন্তু অনেক কিছু হয় গোটা দেশ জুড়ে, আমরাও করব অনেক কিছুই। মানে নমস্কার কলকাতায়, আসছি তো একটু পরেই, ঠিক 7:02 আসছি, আমি আর যে মৌমিতা, আপাতত কি হতে পারে বলুন তো, মৌমিতার সঙ্গে থাকবেন না, থাকুন প্লিজ, আছি তো আমি মৌমিতা।

দেখলেন তো, একটু সময় লাগলো, এটাই হচ্ছে প্রযুক্তি। চাইছি কখন বাজাতে, কিরম পজ হয়ে গেল। ফিরছি ঠিক 7:02 তে, থাকতে হবে কিন্তু আর জে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতায়।

0: নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রী দপ্তর বণ্টন করবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি। বৈঠকের পর আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। এরপর সবকটি জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে নতুন মুখ্যমন্ত্রীর। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পরব 2026 আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। পরে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। মর্গান স্ট্যানলির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সৌরশক্তির ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান শ্রী শর্মা। রাশিয়া ন্যাটো এবং জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশে জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন মনের রেডিও, নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: এই ভাবছে বৃষ্টি হবে, আকাশ মেঘে ঢাকা, পরক্ষণেই তাকিয়ে দেখি রোদ্দুরে দায় টেকা, ক্যালেন্ডারটা দেখাচ্ছে আজ মে মাসের 11, হাওয়া অফিস বলছেই তো গরম বাড়বে আরও, সারাদিনের প্ল্যানটা সারো, আজ যে সোমবার, উইকের ফার্স্ট ডেতে চ্যানেল চেঞ্জ করো না আর, 7টা 10টা জার্নিটাতে হবে ইনফো গান কথা, FM রেইনবো, ইটস টাইম ফর নমস্কার কলকাতা। দেখো দেখতে দেখতে কিন্তু 7টা ছুঁয়েছে ঘড়ি, আর দেখতে দেখতে মে মাসের 11টা দিন চলেও গেছে। তো বৃষ্টি হলেও গরম বাড়বে আরও এমনটাই কিন্তু বলে দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হলেও ভ্যাবসা গরমটাও তো রয়েছে না, আর তাই ডায়েটে অবশ্যই টক দই আর ওয়ারেসটা রেখো। আর এবারে বৃষ্টির হতে চলেছে অন্ত, গরমও কিন্তু হবে এরপরেই, বাড়ন্ত কাজের নেই এদিকে অন্ত। আজকে সোমবার, আজকে উইকডে, আজকে অফিস ডে, সোমবারের কেজো দিনটাকে কীভাবে নিজেকে অকেজো না করে সারাটা দিন তুমি ম্যানেজ করবে সেই প্ল্যানটা চকআউট করে ফেলো, আর নতুন সকালে পথ চলাটা শুরু হোক একদম কীভাবে, অবশ্যই অবশ্যই যেটা সেটা হচ্ছে ভালোবাসে, ভালোবাসায় ভালোবেসে।

এভাবেই তো ডুবে থাকতে হয় না, ভালোবাসার সাগরে এভাবেই কিন্তু ডুব দিয়ে থাকতে হয়। আরে বাবা, শীত গ্রীষ্ম বর্ষা, ভালোবাসাই তো ভরসা, দিনের শুরু থেকে শেষ থাকুক না, এইরকমই একটা ভালোবাসার আবেশ।

0: কে সবজির দাম। তবে হ্যাঁ, দাম বাড়াবাড়ির বাজারে বাঙালিকে কিন্তু আটকে রাখে যাবে না, বাজার যাওয়া থেকে খাওয়া দাওয়ার ব্যাপারে। যাই হোক, আজকে তো মে মাসের ১১, বৈশাখ মাস শেষের পথে। তবে গরম তো এখন শেষের পথে নয়, সেটা তো তুমি আমি জানি, কিন্তু জানি না যেটা সেটা হচ্ছে আজকে 11th May প্রযুক্তি দিবস ছাড়া আর কী কী কারণে স্মরণীয়, কেন মেমোরেবল, তো সেটা দেখতে গেলে, জানতে গেলে আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়েরির পেজটা উল্টাতে হবে। আর সেই ডায়েরি তো এখন এই মুহূর্তে আর যে মৌমিতার হাতে। আজকে 11th May, আজকে 27শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ, ডায়েরি দেখাচ্ছে পঞ্জিকাও বলছে। আর এবারে ডায়েরির পেজ উল্টিয়েই তো তোমাকে শেয়ার করছি ডেটা কেন মেমোরেবল। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে না, এই যে আজকের দিনটা, এই তারিখটা অনেক কিছুর সাক্ষী। যেমন আজকের দিনে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী সেনারা ব্রিটিশদের কাছ থেকে দিল্লিটাকে একদম ছিনিয়ে নেয়। 1998 সালে আজকের দিনে রাজস্থানের পোখরানে ভারতের তিনটে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। আর আজকে যে জাতীয় প্রযুক্তি দিবস কেন এসেছে সেটা তো তোমরা জেনেইছো, ভোড়াইতে আমাকে যারা শুনেছো। আর যে মৌমিতা আজকে এআই মৌমিতা হয়েছিল না, কিন্তু প্রযুক্তি, এআই থেকে শুরু করে মোবাইল, সব কিছু যে তোমার আমার লাইফটা পুরো জুড়ে রয়েছে, এই প্রযুক্তি যে সব জায়গায় একেবারে পুরো যুক্তিটুক্তি দিয়ে আমাদেরকে চমকে দিচ্ছে, প্রযুক্তি মানেই যে বিষয় সেটাই তো আজকে আমরা ভোড়াইতে ওই উল্টে পাল্টে দেখলাম। মানে গোটা ভোড়াই জুড়ে, হট সিট জুড়ে দখল করেছিল আজকে প্রযুক্তি। শুধু ওই সময়টা না, আজকে আমরা কিন্তু 7টা থেকে 10টা, এই সময়ও কিন্তু একদম প্রযুক্তিকে আমাদের সঙ্গে কিন্তু রেখে দেবো। কীভাবে? আরে বাবা, ক্রমশ প্রকাশ্য, এখনই সব বলবো। আজকের দিনে 1935 11th May বার্লিনে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়, এটাই কিন্তু পৃথিবীর প্রথম টেলিকাস্ট শো। আর শোনো না, তোমাকে বলছি আজকে ফাস্টিংটা ব্রেক করো হ্যান্ডমেড ব্রেড দিয়ে, সঙ্গে একটা না এগের আইটেম রেখো, কারণ আজকে হাতে গড়া রুটি খাওয়ার দিন। যেমন সঙ্গে কিন্তু ওই মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এগ অ্যাওয়ারনেস ডে, তো ওয়ার্ল্ড এগ অ্যাওয়ারনেস ডে, সেই জন্যই তোমাকে একটা এগের কোনো আইটেম রাখতে বললাম, ডিমের একটা কোনো আইটেম তুমি আজকে খেতেই পারো, তোমার ডায়েটে রাখতেই পারো। আর ক্যারি করবে অফিসে বা কলেজে যাওয়ার সময় টিফিন কেক, আজকে কিন্তু তারও দিন। এই যে গরম, এই গরমে আজকে যদি তুমি মনে করো যে হালকা পুলকা একটু খাবার দাবার খাবে, তোমার ডায়েটটা একদম একটু অন্যরকম রাখবে, যদি মনে করো যে ডিনারে একটু স্পাইসি ডিশ রাখবে, রাখতেই পারো। আসলে আজকে যা চাইবে তাই খাবে। হ্যাঁ, আজকে ন্যাশনাল ইট হোয়াট ইউ ওয়ান্ট ডে বলা হয় তো, তাই কি নো ডায়েট ডে? কোনো ডায়েট নেই আজকে, ডায়েটের পুরো ছুটি। আর আমরা তো খেতে ভালোবাসি, ভালোবাসি ডে সেলিব্রেট করতে, আর ভালোবাসি অবশ্যই গান শুনতে। এবারে ডায়েরির পেজ বন্ধ করে রাখছি একটা রোমান্টিক গান, শুধুমাত্র 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়। দিনের ডায়েরি,
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: খারাপ আর যন্ত্র মানেও এই ভালোই খারাপ।

0: এই যে ব্রেকআপ হতে হতেই কিন্তু আবার ফিরে আসা যায়, তখনই যে প্রেম যখন ওই এই ভালো এই খারাপ এই ব্যাপারটা যখন থাকে, প্রেমে যখন ভালোবাসাটা থাকে তখন তুমি আমি মানে পুরোপুরি একদম কি বলবো প্রেমে মশগুল হয়ে যায়। কিন্তু তারপরে এই যেই না ভালোবাসাটা একটু ব্রেকআপের দিকে যায়, ব্যাস, মানে ওই জন্যই বলা হয় তো প্রেম এই ভালো এই খারাপ। অনেকটা ওয়েদারের মতো না, এই ওয়েদার এই ভালো এই খারাপ, প্রেমকে তো তার জন্য ওয়েদারের সঙ্গেই তুলনা করা হয়। তো যাই হোক, এই সময় যেটা মানে ডায়রির পেজ বন্ধ করে রেখেছিলাম এরকমই একটা রোমান্টিক গান, যে গানটা সত্যি সত্যি প্রেম ভালোবাসার ইকুয়েশনটা একদম জমিয়ে দেয় এবং সেই প্রেম ভালোবাসার সত্যি কথাটাই সে বলে দেয় যে প্রেম ভালোবাসা মানেটা কি। আর এই যে তুমি নিশ্চয়ই জানো যে স্ট্রেস এবং পেইন থেকে রিলিফ পাওয়ার বেস্ট মেডিসিন হচ্ছে মনের মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করা, সুন্দর সুন্দর গান শোনা, ভালো থাকা এবং রিলেশনটাকে জমিয়ে রাখার উপায়টাও কিন্তু সেটাই। আর আজকে তো 11th May, আজকে যখন ডায়রির পেজ উল্টিয়ে দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনের অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করব উইশ, আমরা নিশ্চয়ই নিশ্চয়ই উইশ করব জন্মদিন।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: আজকে অ্যাক্ট্রেস পূজা বেদী, রাজ, তারপরে অ্যাক্টর করণ থাকার, অ্যাক্টর রাজ তরুণ, অ্যাক্টর এবং মডেল সৌরভ পাণ্ডের বার্থডে আজকে। আর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে, যিনি ক্যামেরা লাইট সাউন্ড অ্যাকশন বলে ফিল্ম তৈরি করেন এমন এক বিখ্যাত ডিরেক্টর ফিল্ম মেকার অরবিন্দ কৃষ্ণার বার্থডে আজকে। আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, আই মিন বার্থডে হয়, তুমিও কিন্তু এই এত সব সেলেবের সঙ্গে তোমার বার্থডেটা শেয়ার করছো, শেয়ার তো আমিও করবো তোমায়। আমার একটা বিষয় নিয়ে মানে ভীষণভাবে প্রবলেম রয়েছে, প্রবলেম বলতে কি একটা প্রবলেম এমনই, মানে আমি হেভি কনফিউশনে পড়ে গিয়েছি, মানে পড়ে গিয়েছিলাম এটাই বলতে পারি, কারণ পড়ে গিয়েছি না, কারণ সেটা আর কি পেয়েছি কনক্লুশনে, আমি আর কি আসতে পেরেছি, আমার কনফিউশনটা দূর করতে পেরেছি। আর এভাবে একটা মিষ্টি আছে না, তুমি আমি প্রায় কিন্তু খাই, চমচম, চমচম খাই কি না বলো তো, এই চমচমের আগে লর্ড বা মালাই কেন বসে, ব্যাপারটা কেন, এটা আমার কাছে মানে ভীষণভাবে আমি ভাবতাম কেন বসে এই লর্ড ব্যাপারটাই বা কী রয়েছে, মালাই মানে না হয় বুঝলাম দুধ, কিন্তু লর্ড ব্যাপারটা কী। আমি চমচম খেতে ভালোবাসি কিন্তু কনফিউজ ছিলাম এই জন্যই, কারণ চমচমের আগে লর্ড বা মালাই কেন বসে এই ব্যাপারটাতেই। তো যেটা জানলাম সেটাই আমি তোমাকে শেয়ার করছি। চমচম হচ্ছে ওপার বাংলা টাঙ্গাইলের, সে বাঙাল, একদম সে বাঙাল, কিন্তু ঘটির পাতে, মানে মিষ্টি খেতে ভালোবাসে তো বেশি বেশি ঘটিটাই, তো সেই ঘটির পাতে কিন্তু সেই চমচম এসে দেখা দেয়। আর সে বাঙাল হয়ে সেও কিন্তু অদল বদল করে কিন্তু চলে এসেছে এপারে, মানে আমাদের এপার বাংলায় উত্তরবঙ্গের জলপাইগুড়ির বেলাকোবায়, সেখানে সে থাকতে শুরু করে। তবে নামটা কিন্তু তার একই থেকে যায়, চমচম, ওপার বাংলার নাম নিয়েই সে এখানে চলে আসে, আসলে ওই জন্মদাতার নামই যে চমচম। এই কারিগর যিনি চমচম নাম ছিল যার, চমচম মানেটা কি জানো নিশ্চয়ই, চটপটে বা দ্রুত, তো সেই জন্যই হচ্ছে তার নাম চমচম ছিল এবং সেই চমচমটাও সে দ্রুত তৈরি করে ফেলেছিল এমনই একটা রেসিপি, তাই তার নাম হয়ে গেল চমচম। তাহলে নামে কেন জুড়লো লর্ড বা রাজা সেই ব্যাপারটা তো বললাম না, এখনো যেটা দেখলাম যেটা জানলাম, বাবা রে বাবা, লর্ড নয় আসলে ওটা লট, লট হচ্ছে আসল কথা, দুধ জাল দিয়ে দিয়ে ঘন করে করে লট হয় আর সেই লটেই চমচম ডোবানো থাকে, তাই লট চমচম বলে। আর এখন তো বলতেই পারো মেক ওভারের যুগ, তো সেই মেক ওভারের জন্য নামে একটু ক্যাচি টাচি ছোঁয়া আনতে জীবের ভুলে লট থেকে লর্ড ব্যাপারটা এসে গেছে, লর্ড চমচম হয়ে গেছে। আর যাহা

0: চমচম তাহাই ওই লট চমচম তাহাই আবার মালাই চমচম। যাও যাও এবারে যাও সোজা ব্রেকফাস্টে আজকে নিয়ে চলে এসো লট চমচম। তো যত খুশি তুমি খাও, যা চাও যা পাও তাই খাও, কারণ আজকে হচ্ছে নো ডায়েট ডে। ওই যে বলে দিলাম তোর দিনের ডায়েরি খুলেই যখন উল্টাছিলাম পেজ তখনই তোমায় বলে দিয়েছি কিন্তু আজকে নো ডায়েট ডে, তাই তুমি পুরোপুরি ডায়েট ভুলে গিয়ে ডায়েটের ছুটি দিয়ে আজকে উইকডেজ, আজকে ছুটির দিন নয় আজকে কাজের দিন, তবুও তুমি কিন্তু তোমার ডায়েটকে ছুটি দিয়ে দিতে পারো কারণ আজকে যা পাও তাই খাও দিন। তো যাই হোক এই মুহূর্তে যেটা হচ্ছে কলকাতা সেরা ভেগান শহরের যেমন তকমা পেয়েছে তেমন স্ট্রিট ফুডের শহর তোমার আমার এই শহর কলকাতা, তুমি আমি জানি তো। তো সেই তুমি আমি যখন জানি শহর কলকাতা এইরকম একটা শহর তখন আর কি হতে পারে বলো তো? কিছুই হতে পারে না, তখন একটা জিনিসই হতে পারে, সেটা হচ্ছে রেইনবো নিউ টিউনে একটা গান শোনানো যেতে পারে। তাহলে চলো আর দেরি নয় সোজা রেইনবো নিউ টিউন শুনি।
1: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন। এফএম রেইনবোতে

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 7:23 হয়ে 12 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবোতে সোমবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে ঘড়িতে তো সময় ছুটে চলেছে, আর তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে। আর দেখো না, দিনগুলো মাসগুলো কিরকম উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে। এই 26 সাল এলো, দেখতে দেখতে এপ্রিল চলে গিয়ে মে মাস এসে গেল, অফিসিয়ালি গরমকাল এখন। আর এই গরমে ট্যালট্যালে মাছের ঝোলে সাঁতরাতে কার ইচ্ছে করে রোজ রোজ বলো, বা ডালে কি আর রোজ রোজ তোই ডুব দিতে ইচ্ছে করে বলো। মাঝে মাঝে মনে হয় খাওয়া দাওয়াতেও না একটু রাজকীয় একটু বাদশাহী টাচ যদি থাকে তাহলে বেশ ব্যাপারটা জমে যায়। আর গরম হলেও আজকে নো ডায়েট ডে, ন্যাশনাল ইট হোয়াট ইউ ওয়ান্ট ডে, তো সেখানেই তাই খাওয়া দাওয়াতে আজকে একেবারেই ডায়েটের ছুটি করে দাও। আর এই বাদশাহী আইটেমটা জমে যাবে কিন্তু লাঞ্চে বা ডিনারে। চলো তাহলে রান্নাঘরে, আজকে হবে কি বলো তো? সোজা আজকে হবে বাদশাহী আফগানি পনির। তাহলে একটু দেরি নয়, সোজা আর যে মৌমিতার হাত ধরে চলো এবার রান্নাঘরে। একবার যদি শিখে যাও না, মনে হবে রেস্তোরাঁ খুলে বসি। একদম পুরোপুরি ঠিক কথা বলছি, নাম শুনেই বুঝতে পারছো উপকরণ যেটা মেইন লাগছে সেটা হচ্ছে পনির। পনিরটা তোমার লাগবেই, আর বাদশাহী নামটা যখন আছে রেসিপি জুড়ে তখন তো সেই টাচটা রান্নাটা অবশ্যই থাকবে। প্রথমেই পনির তুমি নিয়ে নেবে, পনিরগুলোকে কিউব করে নেবে। সেটা কিউব করার পরে ঘি অথবা বাটার যে কোনো একটা দেবে, ঘি বা বাটার হালকা ব্রাশ করে নেবে। নিয়ে সেটাকে জাস্ট ব্রাউন করে ফ্রাই করবে, করে তুলে নিয়ে অল্প করে লেবুর রস ওর উপরে একটু ছড়িয়ে রেখে দাও। ছড়িয়ে রেখে দেবে মানে ওদেরকে একটু রেস্ট দেবে। আরে বাবা, এতক্ষণ ধরে তুমি ওই প্যানে ওদেরকে উল্টে পাল্টেছো না ঘি বা বাটারে, তো সেই জন্য তোমাকে বলছি ওদেরকে একটু লেবুর রস মাখিয়ে জাস্ট রেস্টে রেখে দাও। আর ওই বাটার বা ঘি যেটুকু রয়েছে সেটার মধ্যে আরেকটু সামান্য সাদা তেল অ্যাড করো, তার মধ্যে একটু ফোড়ন দাও, গরম মশলা। গরম মশলা বলতে তো নিশ্চয়ই বুঝেছো, আস্ত লবঙ্গ, আস্ত এলাচ আর দারচিনি একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দাও, ব্যাস। এবার একটু ঝিরি ঝিরি করে পেঁয়াজ কুচি, তার সঙ্গে একটু টমেটো কুচি দিয়ে সামান্য নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে গোটা 10-12 কাজু বাদাম দিয়ে 1 কাপ দুধ ওর মধ্যে ঢেলে দাও। জাস্ট একটু ভাজা ভাজা করে তুমি ওর মধ্যে 1 কাপ দুধ ঢেলে, যেই না একটা ফুট হয়ে যাবে, 1 ফুট হয়ে গেলেই নাও ওকে একটা বলে ঢেলে। এবারে আবার প্যানে তেল আর একটু অ্যাড করো, তেল একটু দেওয়ার পরে ওতে আরও একটু পেঁয়াজ কুচি উল্টে পাল্টে নাও, ভেজে নাও, সঙ্গে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দাও। মনে করে কিন্তু এবারে ফ্লেমটা একটু লো টু মিডিয়ামেই রেখো। আর তুমি কি করবে, ওই যে ঢেলে রেখেছো যে টমেটো পেঁয়াজ কাজু যেগুলো আগে সেগুলো তুমি জাস্ট একটু মিক্সিতে দিয়ে দাও, দিয়ে একটু ঘুরিয়ে নাও। 2-3 বার ঘুরিয়ে নেওয়ার পরে ওটাকে আবার প্যানে ঢেলে দাও। এবারে দাও ওতে টেস্ট মতো নুন চিনি সব অ্যাড করে খুন্তি না থামিয়ে নাড়তে থাকো। জাস্ট খুন্তি নাড়বে কতক্ষণ? আরে বাবা, যতক্ষণ তেল ছাড়বে না যতক্ষণ, ততক্ষণ তেলটা ছাড়লে তুমিও কিন্তু ছেড়ে দাও ওতে ভেজে রাখা সেই পনির কিউবগুলো যেগুলো তুমি লেবুর রস মাখিয়ে রেখেছিলে সেগুলো দিয়ে দাও। দলাদলি থেকে গলাগলি কন্ডিশনে যখন ওরা যাবে তার মধ্যে 1 কাপ দুধ এবারে দিয়ে ওদেরকে বেশ মাখো মাখো হয়ে গেলে ওপর থেকে 2 চামচ ক্রিম দাও ঢেলে, তারপর কসুরি মেথি ছড়িয়ে সার্ভিং বলে দাও ওদেরকে ল্যান্ড করিয়ে রুটি পরোটা সাদা ভাত বা পোলাও, যাতে খুশি তুমি মাখো। রেডি তোমার বাদশাহী আফগানি পনির। পনিরের সঙ্গে কয়েকটা মাত্র উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর এত সুন্দর স্বাদের ঠেলা। আর যখন তোমাকে এইরকম ধরনের একটা আর কি রেসিপি আইটেম যখন বললাম, তখন আর কথা না বলে একটা গান নিশ্চয়ই শোনাবো, তো তাহলে কোন গানটা বলো তো শোনা যায়? চলো আর কোনো কথা না বলেই সেই গানটাই শুনি, যে গানটা এখন মন ফুরফুরে করার সঙ্গে সঙ্গে তোমার রান্নাঘরেও নিয়ে যাবে।

একেই বলে যন্ত্রের যন্ত্রণা। দেখেছো তো আজকে প্রযুক্তি দি বস, যেহেতু তো সেই প্রযুক্তি দি বস হয়ে আমাকে কিরকম ভাবে যুক্তি দিয়ে বসিয়ে দিচ্ছে। আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে তোমাকে একটু আগেই শিখিয়ে দিলাম বাদশাহী আফগানি পনির কারি, মুখে দিয়েই তুমি বলবে স্বাদে মরি মরি। পনিরের সঙ্গে মাত্র কয়েকটি উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে কি অপূর্ব এর স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি থেকে নতুন নতুন ইনফো আইডিয়াস শুনতে জানতে অবশ্যই প্রতিদিন টিউন করো 7:02 107 FM রেইনবো। প্যাকেজটা তো এখন অনেকখানি লম্বা, অনেক সেগমেন্ট, তাই তো আড়াই নয় আমরা থাকি এখন 2 ঘন্টা 54 মিনিট এই নমস্কার কলকাতায়। আর এই কলকাতায় সব মেলে, ওই ব্যস্ত কলকাতাতেও তো মেলে, নিরিবিলি প্রকৃতির হাতছানি আছে, ইডেন গার্ডেন্সের মতন উদ্যান আছে, ব্ল্যাক প্যাগোডা আছে, ইলিয়ট পার্ক আছে, ইকো পার্ক থেকে পোষণ পার্ক, সব জায়গাতেই কিন্তু আছে সবুজের ছোঁয়া। আর আছে কলকাতাতে মিস্ট গার্ডেন, ইকো পার্ক বা প্রকৃতি তীর্থের কোলেই তো রয়েছে এই মিস্ট গার্ডেন, তেমনই কিন্তু এখানেই আছে জাপানি গার্ডেন, উইদাউট পাসপোর্টেই এন্ট্রি নেওয়া যায় জাপানে। কলকাতাতেই রয়েছে এক টুকরো জাপান, আর ইকো পার্কের এক নাম্বার গেট দিয়ে ঢুকে সোজা তুমি চলে আসতে পারো এই জাপানে। তোমাকে ওয়েলকাম করবে কোমাইনুর, সিংহ কুকুর দুয়ারে বসে রয়েছে, সে স্বাগত জানায় সবাইকে। ব্যাস ঢুকেই তুমি দেখতে পাবে ছোট বড় বুদ্ধ মূর্তির সঙ্গে নানা রকমের লাভিং বুদ্ধার অবয়ব। তারপরে তুমি জাপানি সংস্কৃতির ছোঁয়া পেয়ে যাবে পুরো জায়গাটা জুড়ে, প্যাগোডা মনেস্ট্রি সব কিছু দেখতে পাবে, আর পাবে জম্পেশ করে জমিয়ে জাপানি আইটেম খেতে, টেম্পুরা, সুশি, মাশরুম মাকি, গোল্ডেন চিকেন কারি, তারপরে টোরিয়াকি। কি খাবে বলো তো, কিসের টেস্ট নেবে তুমি এখন ডিসাইড করো, আমি তো তোমাকে বলে দিলাম মেনুগুলো। আরে বাবা, ওই যে আজকে তো হচ্ছে ডায়েটের ছুটির দিন, তো আজকে তোমার ডেস্টিনেশন হতে পারে কোথায়, গ্যালারি 8x6, সেখানে চলছে হাত পাখা থেকে পুরনো দিনের জলের কুঁজো, কলসি, মানে রকমারি মাটি, সমস্ত

পটারি নিয়ে কিন্তু এক্সিবিশন চলছে, পটারি এক্সিবিশন রয়েছে এখানে। তাই তোমাকে বলছি গ্যালারি 8x6 কিন্তু চলে আসতে পারো। জানি জানি তুমি অনেকবার এসেছো ভিক্টোরিয়াতে বা আলিপুর জেল মিউজিয়ামে, আবারও কিন্তু এসো দু জায়গাতেই, কারণ দু জায়গাতেই শুরু হয়েছে নতুন করে আবারও সেই লাইট অ্যান্ড সাউন্ড শো। আর এখন এখন প্ল্যান করো তুমি কোথায় কখন যাবে, বেটার হাবকে সঙ্গে নিয়ে নিশ্চিন্তে তুমি কিন্তু এই শহর সফর জমাতেই পারো, হারিয়ে তুমি যেতেই পারো এই শহরে এই কলকাতায়। তাহলে কোথায় যাবে তুমি ডিসাইড কিছু করেছো? হ্যাঁ, আমি তো তোমাকে এই গানটা শোনাচ্ছি যাতে তুমি শহর সফরটায় জমাতে পারো, হারিয়ে যেতে পারো।

0: রয়েছে 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:37 হয়ে 43 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। সময় তো এগোচ্ছে 8টার দিকে, তো সময় তো এগোবে, এটাই স্বাভাবিক। আমি তোমাকে সময়টা বললাম স্টুডিওর ডিজিটাল ঘড়িটা দেখে, আর তেমন দেখি আমরা টাওয়ার ঘড়ি, তেমনই দেখি আমরা হাত ঘড়ি। আচ্ছা, এই যে ঘড়ি দেখে দেখে আমরা

0: সময়টা বলি, সেটা তো ঠিক, তাই না? কিন্তু ঘড়ির কাঁটা, সে তো ছুটেই চলেছে, কোনো ক্লান্তি নেই তার। আর ডান দিক থেকে সে কোন দিকে ঘুরছে সময় দেখায়, সে অবশ্যই ডান দিকে ঘুরে ঘুরেই সে কিন্তু সময় দেখাচ্ছে। আর আমরাও মুখে বলি ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ। এই যে বাঁ দিক থেকে ঘড়ির কাঁটা ডান দিকে ঘুরছে, এটা কেন হচ্ছে? এটা তো উল্টোটাও হতে পারতো, মানে ওই যেটা আর কি উল্টোটা আর কি ডান দিক থেকে বাঁ দিকে, এমনটাও তো হতে পারতো। আসলে ঘড়ি কনসেপ্টটা এসেছে কোথায় জানো কি? তোমার আমার দেশে নয় গো, গ্রিস থেকে এসেছে এই কনসেপ্ট। কারণ সেখানে সূর্য ঘড়ি চালু হয়েছিল, আর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বালি ঘড়ির বালি কমতো বাড়তো সূর্যের ছায়ার ওপর নির্ভর করে, আর সেইভাবেই কিন্তু বালি সরে সরে সেই সময় বোঝাতো। সেখান থেকেই কনসেপ্টটা এসেছে। আর এরপর যখন কাঁটা ঘড়ি এলো কখনো সময় হিসেব রাখবার জন্য, ওইভাবেই কিন্তু তৈরি হলো এই ঘড়ি ব্যাপারটা। ঘড়ির বার্থ সার্টিফিকেটের ইয়ার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1524, এবং আঁতুর ঘর হচ্ছে ইউরোপ, যা উত্তর গোলার্ধে। আর সেই কেন বললাম এই কথাটা জানো, মানে বার্থ যেমন বার্থ সার্টিফিকেটে ইয়ারটা লেখা আছে, সেরকমই কিন্তু কোথায় জন্ম আঁতুর ঘর কোথায় সেটাও লেখা আছে, ইউরোপ, যেটা কিনা উত্তর গোলার্ধে। তো সেই সূর্যের ছায়া যেভাবে চলে সেভাবেই তোমার আমার হাতের ঘড়ির কাঁটাটাও ঘোরে, দেওয়াল ঘড়ি থেকে টাওয়ার ঘড়ির কাঁটা ঘোরে এই জন্য এইভাবেই। তাহলে বোঝা গেল তো ডান দিক থেকে কেন ওই বাঁ দিকে ঘোরে না, সে কিন্তু ঘোরে একদম বাঁ দিক থেকে ডান দিকে। আর যদি ঘড়ির জন্ম এই ইউরোপে না হতো, যদি ঘড়ির জন্ম হতো অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, তাহলে আমার ব্যাপারটা উল্টো হতো, তখন ডান দিক থেকে বাঁ দিকে ঘড়ির কাঁটা ঘুরতো। এই এত এত ইনফো পেলাম কোথায়? আমি অবশ্যই ইন্টারনেট সার্চ করে, এবং সেটার সত্যতা মিলিয়ে আমি দেখেছি সেটা হচ্ছে বই দেখে ম্যাগাজিন পড়ে। তো তুমি আমি সবাই আমরা এখন কম বেশি নেট ডিপেন্ডেন্ট, গোটা পৃথিবী ইন্টারনেটের দৌলতে এখন মোবাইলে চলে এসছে। তবে এর ভালো খারাপ দুটো দিকই তো আছে, খারাপটাকে আমরা কাঁচি দিয়ে কেটে ছেঁটে ফলো করতেই পারি ভালো ঠিকঠাক ইনফোটা। যাই হোক, ভাইরাল একটা নিউজ কিন্তু এখন, নিউটাউনে তুমি যেতে পারো আমের স্বাদে কফির টেস্ট নিতে, আর আমি যাব শো শেষে আজকে কোথায় বলো তো, মোমো খেতে। দিল্লির চায়না টাউনের অ্যাংরি মোমো, স্ট্রেস ফ্রি মোমো সবই এসেছে এখন শহর কলকাতার চায়না টাউনে। দেখছি আমি কোথায় এই ইনফো, সোশ্যাল সাইটে। এই কারণেই তো দুনিয়ার খবর দেখতে আমি একটু বেশি বেশি করেই ওই কোথায় বলো তো, আমি সোশ্যাল সাইটে একটু বেশি বেশি করে উঁকি ঝুঁকি দিই। আর সেজন্যই তুমি বলতেই পারো মৌমিতাকে, বাবা রে বাবা কীভাবে ও এই একদম টেক স্যাভি, বা বলতে পারো পুরো নেট ডিপেন্ডেন্ট। একদমই তাই, আমি মিথ্যে বলি না, আমি একদম সত্যি কথা বলি। আমি দুনিয়ার খবরাখবর একদম ওই dunia.com-এই দেখি। হ্যাঁ, আমি নেট ডিপেন্ডেন্ট। আর তাই রেইনবো ফ্ল্যাশব্যাকে এখন আসছে চন্দ্রবিন্দু, সেই গানটা
1: FM রেইনবোতে। Rainbow flashback song. Rainbow flashback song. FM

0: দেখা দে নয়তো টাকা দে।
1: আমাকে টাকাও দেবে না, আমাকে দেখাও দেবে না, তবে হ্যাঁ আমার হাতের মুঠোয় কিন্তু গোটা দুনিয়া। একটা টাচেই জানা যায় পৃথিবীর খবরাখবর, দেওয়া যায় প্রত্যেককে নিজের স্টেটাস আপডেট, জানা যায় তো অন্যের স্টেটাস আপডেটও। তাই তো সারা দিন রাত ধরে চলে মোবাইলে খোঁচাখুঁচি। ছোট্ট যন্ত্র মোবাইল জগৎ করেছে জয়, খবর দেখছি, গান শুনছি, পাচ্ছি কত পরিচয়, মনের কথা লিখি যত, ছবিও তুলি সাথে, অ্যালার্ম থেকে ডিজিটাল পেমেন্ট সব ফেসিলিটিস ছোট্ট যন্ত্র মোবাইলটাতে। মনের কাছে প্রশ্ন করো, সে আর কী কী চায়, ছোট্ট এই মোবাইলটা থেকে বলো দেখি আর কী কী তুমি চাও। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, জানতে চাইছি তোমার কাছে ছুটি নিয়ে বেড়াতে যাওয়া, হঠাৎ বসের মেসেজ পাওয়া, লাইভ লোকেশন জানতে চাওয়া, না পাঠালে অ্যাবসেন্ট হওয়া, ছুটিতে লোকেশন শেয়ার না করলেই বস তোমাকে অ্যাবসেন্ট করে দেবেন বটে। তবে মোবাইলে সমস্ত ফেসিলিটিস প্রেজেন্ট কিন্তু রয়েছে, তাই না? মোবাইলে, মোবাইল মানেই কি? মোবাইল মানেই হচ্ছে কথা বলা, মোবাইল মানেই ঘড়ি দেখা, মোবাইল মানেই অ্যালার্ম দেওয়া, মোবাইল মানেই খবর পড়া, মোবাইল মানেই রেডিও শোনা, মোবাইল মানে টিভি দেখা, মোবাইলেই করছি শপিং থেকে প্যান্ডেল হপিং। আর কি কি ফেসিলিটিস থাকলে আরও ভালো হতো বলে ফেলো, কারণ আজকেই প্রযুক্তি দিবস। তোমার আমার লাইফে যে প্রযুক্তি জুড়ে রয়েছে, তোমাকে আমাকে যে একেবারে হাত ধরে রেখেছে, সেই প্রযুক্তি আজকে তারই দিন। তো সেজন্যই তো তোমাকে বলছি যে প্রযুক্তি সব থেকে বড়, কি বলবো, আমাদের জন্য যেটা গিফট করা সেটা হচ্ছে মোবাইল। তো সেই মোবাইল নিয়েই আজকে রয়েছি, মোবাইল নিয়েই আমাদের মোবিলিটিটাও ধরে রাখছি। তোমাকে আমাকে কিন্তু সচল রাখছে এই মোবাইল, আবার তোমাকে আমাকেই অচল করে দিচ্ছে এই মোবাইল। আর কি কি ফেসিলিটিস তুমি চাইছো মোবাইলে সেটা শেয়ার করে ফেলো, সঙ্গে এটাও বলো ওই যে মানে ঘড়ি বা ক্যামেরার বিকল্প হিসেবে তোমার সঙ্গে থাকা মোবাইল ফোন, এটা কি সত্যি, মানে এটা কি তোমার মনে হয় যে হ্যাঁ ঘড়ি ক্যামেরা এ দুটো না থাকলেও চলবে, মোবাইলই কাফি, তোমার এটাও মনে হয় কিনা বলো। আর এখানেই শেষ নয় তো, তোমার এখনই কিন্তু দায়িত্ব তোমায় শেষ করতে দিইনি, কারণ ছুটি নিয়ে বেড়াতে যাওয়া, হঠাৎ বসের মেসেজ পাওয়া, লাইভ লোকেশন জানতে চাওয়া, না পাঠালেই হবে অ্যাবসেন্ট, করে দেবে অ্যাবসেন্ট। সত্যি তাই, এমনটা কিন্তু ঘটেছে সাউথ চায়নাতে। কে চায় বলো তো, কিন্তু সাউথ চায়নাতে হয়েছে। সাউথ চায়নাতে যেটা হয়েছে সেটা নিয়ে নেট দুনিয়া এখন এই মুহূর্তে একদম তোলপাড় হয়ে গেছে, কারণ তোমার সঙ্গে এমনটা হলে কি করবে তুমি? 9903653992 তে তুমি সেন্ড করে দাও। আমি এই ঘটনা আর কি দেখেছি যেটা, সেটা হচ্ছে সোশ্যাল সাইটে। আমি বাবা রাত জেগে অ্যাক্টিভ থাকি সোশ্যাল সাইটে, আমি উকি ঝুঁকি মারি, কারণ আমি এটা দেখতে ভালোবাসি, আর না দেখলে আমি কিভাবে তোমাদের এসে সমস্ত বলবো, মানে আমার নজরদারি কিন্তু চলে সবসময় সোশ্যাল সাইটে। আর আজকে সাত সকালে, কারণ এখন 7:46, সাত সকালেই তো রয়েছি তুমি আমি, তাই না? সাত সকালে তোমার হাতে আর যে মৌমিতা একটা পাওয়ারফুল রেডার দিচ্ছে। আচ্ছা বলে ফেলো তো, মৌমিতা তো রাত জেগে জেগে সোশ্যাল সাইটে উঁকি ঝুঁকি মারে, নজরদারি চালায়, তুমি যদি এইরকম মৌমিতার দেওয়া একটা পাওয়ারফুল রেডার পেয়ে যাও হাতে, তাহলে তুমি কার উপরে নজরদারি চালাবে সেটাও আজকে বলে ফেলো। প্রযুক্তি দিবসে তুমি আজকে জানিয়ে ফেলো দি বস যে প্রযুক্তি সেইটার জন্য তোমার লাইফে সে কীভাবে জুড়ে আছে, তাহলে আজকে বলে ফেলো। পাওয়ারফুল রেডার কিন্তু তোমার হাতে আর যে মৌমিতা দিয়ে দিয়েছে, তো তাই সেটা হাতে নিয়ে তুমি কার উপর নজরদারি খবরদারি চালাবে সেটাও ঝটপট জানিয়ে ফেলো 9903653992 তে। আমি বাবু মিথ্যিত্ব বলি না, আমি সব সময় সত্যি কথা বলি, সদা সত্য কথা বলিবে, ছোট্ট থেকেই কথা শুনেছি আর আমি সেভাবেই কিন্তু মেনে চলি, কারণ আমি রাত জেগে সত্যি সত্যি দেখি, একদম সত্যি সত্যি আমি রাত জেগে মোবাইল দেখি, আমি মিথ্যা কথা একদম বলি না, একেবারেই নয়।
2: And not only the house presenting National Householders Insurance Policy, National Insurance.

সত্যি কথা, একদম সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলি না, আর মিথ্যে কথা বলে না পার পাওয়াও যাবে না। আছি এক জায়গায় কিন্তু বলছি অন্য জায়গায়, আর এটাই বলছি আমি মোবাইলে, এমন মিথ্যে বলার দিন সত্যি সত্যি শেষ হচ্ছে, কারণ ভুল তথ্য দিয়ে অন্যকে হয়রানি করা বা অলসভাবে বসে থেকে অন্যের কাছে হেব্বে ব্যস্ত এরকম একটা ভান করা, এই সমস্ত দিন একদম জাস্ট ছুটি হয়ে যাচ্ছে, আর পাওয়া যাবে না এরকম দিন। কারণ সেই রকম স্মার্টফোন আবিষ্কার করে ফেলেছেন সায়েন্টিস্টরা, যেখানে কথা বলা বা চ্যাট করার সময় মিথ্যে কথা ছলচাতুরি একেবারে ধরা পড়ে যাবে। এটা এতদিন তোমাদের এর আগে বলেছিলাম, কিন্তু এটা তখন জাস্ট পরীক্ষা স্তরে ছিল, কিন্তু সেটা হয়ে গেছে অলরেডি, তাই সেটাই তোমাকে আজকে জানিয়ে দিচ্ছি। এই প্রযুক্তি দিবসে স্পেশাল টেকনোলজি যুক্ত ফোন, যেখানে কিনা রয়েছে লাই ডিটেক্টর, সেই কোপেনহেগেন ইউনিভার্সিটি গবেষকরা অ্যাপ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, যে অ্যাপটা স্মার্টফোনে ডাউনলোড করে নিলেই জাস্ট অটোমেটিক লাই ডিটেক্টর হিসেবে কাজ করতে শুরু করবে। আপাতত সেটা কোপেনহেগেন ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে, কিন্তু এটা নিয়ে এখন মোটামুটি ট্রায়াল চলছে, এরপরেই কিন্তু তোমার আমার হাতেও কিন্তু এসে যাবে কিভাবে হবে ব্যাপারটা। যেটা পাবলিশ হয়েছে পেপারে সেটা দেখলাম যে কাজ করতে যেটা শুরু করেছে, যেমন ধরো আমি মিথ্যে কথা বলছি তোমাকে, টাইপ করছি সেটাই, ব্যাস এখানেই আমার খেলা শেষ। কারণ টাইপিংয়ের সময় সত্যি বললে সেই স্টাইলটা সোয়াইপ করাটা সঙ্গে সঙ্গে লাই ডিটেক্টর জাস্ট ক্যাচ করে নেবে, আর সত্যি বলে মনে হলে গ্রিন টিক শো করবে উল্টো দিকে থাকা লোকটার ফোনে, মানে তোমার মোবাইলে। আর যদি মিথ্যে বলে মনে হয় তাহলে ওই চ্যাটের পাশে জাস্ট রেড কালারের ক্রস শো করবে। তাই তো বলছি, এবারে কিন্তু আর সত্যি সত্যি ওই বিশেষ প্রযুক্তিযুক্ত যখন বিশেষ স্মার্টফোনটা বিশ্ববাজারে চলে আসছে, তখন আর মিথ্যে কথা বলা যাবে না, ধরে ফেলবে সেটা সত্যি মিথ্যে। আর আমার চোখ এখন কোথায় যাচ্ছে, নজরদারি চালাচ্ছে অবশ্যই অবশ্যই 9903653992 তে। এই মুহূর্তে কিন্তু অ্যাজ ইউজুয়াল আজকেও সেই প্রথমেই চলে এসছে আমাদের সৌভিক সরকার কসবা হালতু থেকে। সৌভিক কি বলছে আজকে ভোড়াইতে প্রযুক্তি নিয়ে, প্রযুক্তি দিবসে অনেক কিছু জানলাম ঘড়ি থেকে, এআই সম্পর্কে আরও আরও অনেক কিছু ভোড়াই, এই জন্যই শুনতে ভালো লাগে, আর এই জন্যই আর যে মৌমিতার পড়াশুনো করতেও ভালো লাগে, এই জন্যই মৌমিতা গুগল সার্চ করে, এই জন্যই মৌমিতা বিভিন্ন ম্যাগাজিন পড়ে শুধুমাত্র তোমাদেরকে ভালো লাগাবে এবং নিজেও জানবে বলে। এরপরে আমাকে সৌভিক কি বলছে, সৌভিক যেটা বলছে সেটা হচ্ছে ফোনের কাছ থেকে কি চায়। কারণ আমি তোমাকে বলেছি যে ছোট্ট যন্ত্র মোবাইল, সে তো সমস্ত কিছু করছে, মানে সবাইকে আমাদেরকে পুরো জয় করে ফেলেছে, জগৎ জয় করে ফেলেছে। তো খবর দেখছি, গান শুনছি, পাচ্ছি কত পরিচয়, মনের কথা লিখি যত, ছবিও তুলি সাথে, অ্যালার্ম থেকে ডিজিটাল পেমেন্ট, সব ফেসিলিটিস ছোট্ট যন্ত্র মোবাইলটাতে। তাই জন্যই তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে মনের কাছে প্রশ্ন করো, সে আর কি কি চায় ছোট্ট এই মোবাইলটা থেকে, বলো দেখি আর কি কি তুমি চাও। তো সেটাই আমাকে সৌভিক জানিয়েছে। সৌভিক বলছে ও গরমে হাওয়া খেতে চায় ফোন থেকে, আর চায় ও প্রিয় মানুষকে জাস্ট টাচ করতে, ছুঁয়ে দেখতে, বাও দারুণ ব্যাপার। আর ও ঘড়ি ক্যামেরা এই দুটো যদি মানে বলা হয় তো, যেটা এই দুটো বিকল্প, বলছে ঠিক আছে এই দুটো না চললেও হবে, এই দুটো বিকল্প হিসেবে মোবাইলে থাকলেই হবে। সৌভিকের মতামত এমনটাই। আর সৌ

0: হাতে যে রেডারটা দিয়ে দিয়েছি, পাওয়ারফুল রেডার, যেটা আমি সাত সকালে তোমাদের সবার হাতে দিয়েছি, তো সেই রেডার দিয়ে ও কার উপর নজরদারি চালাবে বলে দিয়েছে। সেটা দিয়ে ও বসের ওপর বসিংগিরি চালাবে, মানে বসের ওপর ও পুরোপুরি নজরদারি চালাবে। স্যার যাতে কিছু গোপন কোনো খবর না পেয়ে ফেলেন সেটাই ও বলছে। কিন্তু সেটা তো হলো, তোমাকে তো আরও একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই সাউথ চায়নার মেয়েটা ছুটি নিয়ে গেছে বেড়াতে, অফিসের থেকে সে ছুটি নিয়েছে, সে এসছে মালয়েশিয়াতে, অথচ তার বস তাকে সেখানে বলছে যে ছুটি নিয়ে গিয়েছো তাতে কি হয়েছে, কিন্তু তোমার লাইভ লোকেশন সেন্ড করতেই হবে, তুমি কোথায় আছো সেটা দেখবো, যদি না জানাও তার এক্ষুনি তোমাকে অ্যাবসেন্ট করবো। এইরকম সিচুয়েশন তোমার সঙ্গে হলে তুমি কি করবে বলে ফেলো আজকে। এরপর আমি সৌভিকের থেকে সোজা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমি একদম রজত বিশ্বাসের কাছে, নদিয়া বানপুর থেকে। রজত কি বলছে, খুব সুন্দর ছিল টেকনোলজি নিয়ে আজকে ভোড়াইটা, থ্যাংকস আ লট রজত, তোমরা যে আমার সঙ্গে আজকে সকাল থেকে রয়েছো। মোবাইল থেকে আমি চাই, মানে রজত চাইছে যেটা, সেটা হচ্ছে সব তো এখন মোবাইলেই উপলব্ধ, তবে চায় যেন কেউ মিথ্যে বলে সেটা ধরা পড়ে যায়। বলে দিয়েছি তো কোপেনহেগেনে এখন রয়েছে, সেই ইউনিভার্সিটি থেকে এখন ট্রায়াল হয়ে গেছে, এবার বিশ্ববাজারে এলো বলে, তো সেই মোবাইল যেন আমাদের সতর্ক করে দেয় যে কেউ একটা মিথ্যে বলছে সেটা যেন ধরতে পারি। তো সেটাই আর যে মমিতা তোমাকে বলে দিয়েছে একটু আগেই, ঘড়ি ক্যামেরা সবই এখন আছে মোবাইলে, কিন্তু ঘড়ি মোবাইলের একটা আলাদা ডিম্যান্ড আছে, আর ঘড়ি একটা আভিজাত্য যেটা তোমার হাতে থাকে, সেটাই আমাদের রজত বলছে। আর যারা লোকের লোককে নিয়ে পরনিন্দা পরচর্চা করে তাদের উপরও নজরদারি করবে হাতে যদি এরকম পাওয়ারফুল রেডার থাকে। বাহ, খুব ভালো লাগলো। কিন্তু সাউথ চায়নার মেয়েটার কথা তো বললে না, এরকম সিচুয়েশনে যদি মুখোমুখি তোমাদের হতে হয় তোমরা কি করবে বলে ফেলো, বলে ফেলো। আছি তো আমি আর যে মমিতা ঠিক সকাল দশটা পর্যন্ত, যারা এখনো সেন্ড করোনি তারা এডিট টাইপ করে নিয়ে জাস্ট তুমি চলে যাও, এডিট অপশনে যাও আর সেখানে গিয়ে টুকটুক করে লিখে ফেলো আসছে তোমার বার্তা। যদি তোমার সঙ্গে এমনটা হয়, ছুটি নিয়ে বেড়াতে গিয়ে বসের মেসেজ পাওয়া, লোকেশন জানতে চাওয়া, না পাঠালে অ্যাবসেন্ট হওয়া, এমনটা হলে তুমি কি করবে সেটা আজকে বলে ফেলো, কিভাবে মোকাবিলা করবে সিচুয়েশনটার। এমনটাই ঘটেছে সাউথ চায়নাতে, যা নিয়ে তোলপাড় এখন নেট দুনিয়া। আর জানোই তো আমি একটু নেট বেশি বেশি ঘাঁটাঘাঁটি করি, তো দুনিয়া এখন মোবাইলে। আর সে ওই আর কি মেসেজ করা থেকে, ছবি তোলা, ভিডিও করা, লাইভ করা থেকে, শপিং করা, মানে সমস্ত কিছু, প্যান্ডেল হপিং, সব কিছু হচ্ছে মোবাইলে। এই মোবাইলে তুমি আর কী কী ফেসিলিটিস চাইছো পেলে ভালো হতো সেটা বলে ফেলো। আর তোমাকে এটাও বলেছি, ফ্যাশনেবল ঘড়ি বা দামি ক্যামেরা এগুলোর কি সত্যি বিকল্প মোবাইল, নাকি তোমার মনে হয় যে না আমার একটা হাত ঘড়ি চাই, আমার একটা অবশ্যই ক্যামেরা গলায় ঝোলানো চাই, লেন্স থাকা চাই, এমনটা তুমি সেটাও বলতে পারো আজকে। তার সঙ্গে সঙ্গে তোমার হাতে কিন্তু আর যে মমিতা দিয়েছে একটা পাওয়ারফুল রেডার তুলে, কারণ আজকে প্রযুক্তি দিবস, তো সেই জন্যই তোমার হাতে, তুমিও বস হয়ে থাকবে প্রযুক্তিকে হাতে নিয়ে, সেই জন্যই তো তোমাকে দিয়েছি আজকে সকালবেলায় সাত সকালে হাতে একটা পাওয়ারফুল রেডার, যে রেডারটা দিয়ে তুমি কারোর উপর নজরদারি চালাবে। তো সেটা কে বলে ফেলো, 9903659992 হার্ট করে খোলা। আর এখন হার্ট করে খোলা থাকলেও আর যে মমিতা চলে যাবে সোজা কোথায়, অবশ্যই অবশ্যই হাওয়া অফিসে, কারণ হাওয়া অফিসে জানতে হবে আজকে উইকের ফার্স্ট ডে তোমাকে আমাকে বৃষ্টি উইক করবে নাকি তোমাকে আমাকে ওই গরম পুরোপুরি কাত করে দেবে, সেটাই এখন জানতে হবে। আজকে 11th May অফিসিয়ালি গরমকাল, ঝড় বৃষ্টির স্কোর মোটামুটি ভালো, তবুও ব্যবসা গরমটা কিন্তু কাটছে না। এখন নিম্নচাপ চাপে রেখেছে কাকে, গরমকে, বৃষ্টির চান্সেস আছে আজকেও, তবে এবারে যেটা আসছে সেটা হচ্ছে গরম, পুরো ফসকা পড়া গরম। আজকে সোমবার, উইকের ফার্স্ট ডে, আমি আর কথা বলবো না, ঘামে ভিজবো নাকি বৃষ্টিতে ভিজবো সেই আপডেট নিতেই সোজা চলে যাচ্ছি কোথায়, হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আজকে সোমবার, আজকে আকাশের মুড একদম সকাল দিক থেকে পুরোপুরি অফ রয়েছে, মেঘ মেঘে গোমড়া মুখ রয়েছে, তাতে কি কিন্তু বেলা বাড়লেই রোদ মেখে সে ফর্সা হয়ে যাবে। আর বৃষ্টির চান্সেস আছে সেটা বলেছি, কোথাও কোথাও আছে, তবে ভেবো না যে তোমার শহরে তোমার পাড়ায় হলো না, এই মমিতা কি ভুলভাল খবর বললো, হা অফিসার আপডেট মোটেই ঠিক না, ও রেডার টেডার অবজার্ভ করে বলছে না, মোটেই না, একদমই বলছে, কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টির চান্সেস রয়েছে। টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 33 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল রবিবারের হাইস্ট টেম্পারেচার ছিল 32.4, যা স্বাভাবিকের থেকে 3.3 ডিগ্রি কম, লোয়েস্ট টেম্পারেচার 25.6, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম, বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 92%, মিনিমাম 59%, বৃষ্টি হয়নি, ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই। 8টা তো বাজে চলেছে, তোমার অফিসে যাওয়ার টাইমটাও কিন্তু এগিয়ে আসছে, আর আসছে তোমার কাছ থেকে সেই সমস্যার সমাধান কথা। আজকে তো প্রযুক্তি দিবস, টেকনোলজি দি বস, তবে বসের বসিং গিরিতেও কিন্তু কখনো কখনো ফেঁসে যেতে হয়, যেমনটা ফেঁসেছে ওই চীনের মেয়েটা, সাউথ চীনের মেয়েটা, হঠাৎ করে বসের মেসেজ পাওয়া, লাইভ লোকেশন জানতে চাওয়া, না পাঠালে অ্যাবসেন্ট হওয়া, এমনই প্রোটোকল চালু করেছে চায়নার এক নামী সংস্থা। এমন ঘটনার ঘন ঘটা তোমার লাইফে ঘটলে তুমি কি করে ম্যানেজ করবে হবে সে কথা জানাচ্ছ। আর মোবাইল মানে তো কথা বলা, মোবাইল মানে গান শোনা, নিউজ দেখা, ইনফো দেখা, ছবি তোলা, জিনিস কেনা, এত এত ফেসিলিটি থাকার পরেও তুমি আর কি চাও মোবাইলের কাছে সে কথাও আজকে জানিয়ে ফেলো। আর পাওয়ারফুল রেডারটা কিন্তু আর যে মৌমিতা

তোমার হাতে সকাল সকাল দিয়ে দিয়েছে, তো সে কথাও তুমি আজকে বলে ফেলো যে তুমি সেই রেডার হাতে নিয়ে কার উপর নজরদারি চালাবে। আমার তো চোখ ঘুরঘুর করছে 9903659928 দিকে। আর এরই মধ্যে কিন্তু স্টুডিও ক্লকও দেখা যায়, 7:58 হয়ে গিয়েছে। আমি ফিরছি ওই 8:02 ফিরছি, তোমার সেই সেন্ড করা মোবাইল কথা থেকে রেডার কথা, থাকবে শহরের রীতি কথা থেকে, থাকবে ডক্টরের গাইডলাইন, আর থাকবে অনেক গল্প গাথা। স্টে টিউন 107 FM রেইনবো। আর যে মৌমিতা আছে তোমার সঙ্গে, আর এখন দুনিয়া থাকছে তোমার কানে কানে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ আজ অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনাসহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হবে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপ্পাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা কাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। তামিলাগা ভেত্রী কাজাঘাম টিভিকের প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকারকে এই মাসের 13 তারিখের মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নের 14তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। ধৃতদের ভবানী ভবনে দফায় দফায় জেরা চলছে। গতরাতে তাদের কলকাতায় নিয়ে আসা হয়। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন গানে বাজুক মনের, নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:03। তুমি শুনছো 107 FM রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। আজকে তো 11th May, 27শে বৈশাখ, বৈশাখ শেষের পথে, তবে গরম তো এখন আসার পথে। যদিও ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ চাপে রেখেছে গরমকে, তাই তো দরাজ গরমের পথে এখন কাঁটা এই ঝড় আর বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও ভ্যাপসা গরমটা তো সঙ্গেই রয়েছে তোমার আমার, তো বৃষ্টি এই উইকে উইক হয়ে যাবে, আর ভ্যাপসা গরমটাও কিন্তু সঙ্গে সঙ্গে বাড়বে। মানে বৃষ্টির হবে অন্ত, গরম হবে আরও বারবার অন্ত। কারণ ওই যে আসছে 140 বছর পর সেই সুপার এলনিনো, তো সে এসেই ফিল করাবে তোমায় আমায় কলকাতায় বসে জয়সালমিরের গরমকে। আপডেট তো এমনটাই রয়েছে। আর আজকে 2 বঙ্গই কিন্তু ভিজবে, কারণ বৈশাখী বৃষ্টি রয়েছে চান্সেস, জ্যৈষ্ঠেতে হিটওয়েভের সম্ভাবনা আছে, আর সবই কিন্তু ওই সুপার এলনিনোর এফেক্ট। তো জ্যৈষ্ঠ আসতে বাকি ঠিক 5টা দিন, আর ষষ্ঠী আসতে বাকি 161 দিন। হ্যাঁ, আমি ভাষণের দিন থেকেই গুনছি বোধন হবে 2026-এ 161 দিন পরে। আর এদিকে আজকে আবার প্রযুক্তির দিক বস, তো টেকনোলজি হচ্ছে তোমার আমার বস, আর সেই বসের বসিং গিড়িতেই কখনো কখনো যেতে হয় ফেঁসে, যেমনটা ফেঁসেছে ওই সাউথ চায়নার মেয়েটা, ছুটি নিয়ে মালয়েশিয়া ট্রিপে গিয়েছে আর সেখানে গিয়েই ফেঁসেছে, কারণ হঠাৎ বসের মেসেজ পাওয়া, লাইভ লোকেশন জানতে চাওয়া, না পারালে অ্যাবসেন্ট হওয়া। এমনই প্রোটোকল চালু করেছে চায়নার এক নামী সংস্থা। এমন ঘটনার ঘন ঘটা যদি তোমার লাইফে হয়, তুমি কিভাবে ট্যাকল করবে, কিভাবে ম্যানেজ করবে? তুমি কি মানে জাস্ট ওখান থেকেই ওই তোমার লাইভ লোকেশনটা সেন্ড না করে তুমি সেখান থেকেই মানে যেখানে আছো তুমি সেখান থেকে কি তুমি তোমার রেজিগনেশন লেটারটা সেন্ড করে দেবে? বলে ফেলো সেই কথা তুমি জানিয়ে ফেলো। আর মোবাইল মানে তোমার কাছে ঠিক কী সেটাও প্লিজ বলো, ভুলো না কিন্তু মোবাইলে যে এই যে ব্যাপারটা তোমার কাছে বললাম, আর তার সঙ্গে সঙ্গে তোমার হাতে কিন্তু আর যে মৌমিতা আজকে 7 সকালে ধরিয়ে দিয়েছে একটা পাওয়ারফুল রেডার, কারণ আজকে প্রযুক্তির দি বস। তো সেই প্রযুক্তি কিভাবে আমাদের সঙ্গে বস হয়ে রয়েছে, কিভাবে তোমাকে আমাকে জুড়ে রেখেছে, সেজন্যই তো আজকে হাতে তোমায় দিলাম আমি ওই পাওয়ারফুল রেডারটা। তুমি কার উপরে নজরদারি চালাবে বলো তো, বলে ফেলো না। আমি তো আমার নজরদারি চালাচ্ছি 9903659922 এর দিকে, আর আমি আছি সেই সমস্ত কিছু বলবো বলে। অলরেডি 8টা বেজে গেছে, তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য গোটা দিন ওয়েট করছে। আমিও শেয়ার করব ট্রাফিক আপডেট থেকে, বলবো শহরের রীতিকথা, হবে অনেক গল্প কথা, বলবো বর্ষা কবে আসছে, বলবো ফুটবল বিশ্বকাপ কথা। আছি তো আমি আর যে মৌমিতা তোমার সঙ্গে, আর বিশ্বাস করো একদম একদম সত্যি কথা বলছি, হতেই পারে না গো, তোমাকে ছাড়া কিছুতেই গল্প জমে না, তোমাকে ছাড়া আড্ডা জমে না, আর সেই জন্য ঘুরে ফিরে কিন্তু চলে আসি আমি তোমার কাছে, একদম সত্যি কথা বলছে আর যে মৌমিতা।

0: তোমায় ছেড়ে সত্যি আমি যেতে পারলাম কই বলো তো? তোমাকে ছাড়া সত্যি আড্ডা গল্প কিচ্ছু জমে না, সেজন্যই তো ঘুরে ফিরে চলে আসি তোমার কাছে। আমি এই যেই রয়েছি সকাল 7:02 থেকে, থাকবো তো, কিছুতেই আমি তোমার কাছ থেকে যাচ্ছি না, তোমার পাশাপাশি তোমার কাছাকাছি থাকবো একদম সকাল 10:00 পর্যন্ত। এখন তুমি আমি নমস্কার কলকাতায় দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর ওদিকে মাত্র কটা দিন, ওই 36-37টা দিন, তারপরেই তো ইতিহাসে প্রথম 48টা দল নিয়ে আবারও হই হই রই রই ইতিহাসের পাতায় কিন্তু একদম জায়গা করে নিচ্ছে, কারণ এটাই হচ্ছে প্রথম 48টা দল নিয়ে চলতে আর কি আসতে চলেছে। কি সেটা গোটা বিশ্ব কাবু হয়ে যাবে যাতে ফুটবল জ্বরে? আসছে ফিফা বিশ্বকাপ, আর এবারে 16টা শহরে আয়োজিত হবে মেগা টুর্নামেন্ট। প্রত্যেকটা দেশেই আলাদা আলাদা ওপেনিং সেরিমনি হবে। 11 জুন মেক্সিকোতে হবে এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে, আর তার আগেই এখানে পারফর্ম করবে রক ব্যান্ড মানা, জে বলভিন, আর কানাডাতে মঞ্চ মাতাবে নোরা ফতেহি। জোর রিহার্সাল চলছে এখন। এদিকে কলকাতায় চলছে পাপেট শো, থিয়েটার হচ্ছে, বিদেশি মুভির প্রদর্শনী চলছে, তো তুমি কিন্তু এই সমস্ত জায়গায় চলে আসতেই পারো। আজকে সোমবার তোমার ডেস্টিনেশন হতেই পারে বিড়লা একাডেমি, সরলা বিড়লা গ্যালারি, চলছে এখানে প্রদর্শনী। আর মুভি লাভার হলে অবশ্যই চলে এসো গোর্কি সদনে অথবা নন্দন থ্রিতে, কারণ দু জায়গাতেই হচ্ছে বিদেশি মুভি শো। যদি নাটক দেখতে চাও তাহলে চলে এসো গিরিশ মঞ্চে অথবা একাডেমিতে, অথবা আসতে পারো শিশির মঞ্চে বা তপন থিয়েটারেও তুমি আসতে পারো। আর যদি এক্সিবিশন দেখতে চাও তাহলে চলে এসো মায়াস আর্ট গ্যালারিতে। আর এই সমস্ত প্রদর্শনী বা শোজ দেখতে গেলে জানতে হবে তোমাকে যেটা, সেটা হচ্ছে শহর কলকাতার রাস্তাঘাটের অবস্থা আজকে কীরকম, মিটিং মিছিল আছে কি না, এগুলো একটু জেনে বেরোলে না সুবিধা হয় এই আর কি। যারা এই মুহূর্তে গাড়ি স্টিয়ারিংয়ে আছো এবং আর যে মৌমিতাকে শুনছো আর ভাবছো কলকাতার রাস্তার অবস্থা কীরকম এই মুহূর্তে এবং কোনো মিটিং মিছিল আছে কি না, তাদের সেই আপডেট শেয়ার করবো বলেই তো। আর যে মৌমিতা এখন সোজা চলে যাচ্ছে কোথায়, অবশ্যই অবশ্যই লালবাজারে।
1: সকাল থেকে সেরকম কোন দুর্ঘটনার খবর নেই, আজকে মিটিং মিছিল সেরকম কিছু নেই, একটা 15 টাকার ছোট প্রস্থান আছে ইন্ডিয়ান কফি হাউস থেকে, কলেজ স্ট্রিট হয়ে মেট্রো চ্যানেল বন্ধু যাবে 70 থেকে 80 কালেকশন, আশা করি খুব একটা সমস্যা হবে না, আশা করছি সারাদিনটা স্বাভাবিক থাকবে। নমস্কার।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে আজকে মিটিং মিছিল আছে কি না। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই না ট্রাফিক রুলটা ভায়োলেট করো না, কঠিন আইনে কিন্তু আটকাবে কলকাতা পুলিশ, তবে কোনো আইনেই আটকাবে না তোমার মেসেজ শেয়ার করা, তোমার সেন্ড করা মেসেজ। আরে বাবা, প্রযুক্তি দিবস আজকে, সেই যে প্রযুক্তি দিবস হয়ে তোমার আমার লাইফে জুড়ে রয়েছে সেই প্রযুক্তির দিন আজকে। আর প্রযুক্তির দান কি অবদান, অবশ্যই সেটা হচ্ছে মোবাইল, যে তোমার আমার সঙ্গেই কিন্তু আমাকে তোমাকে সচল রাখে, আবার তোমাকে আমাকে অনেক সময় করে দেয় সে অচল। আমরা বাঁধা পড়ি তো এই তার কাছে, তার ফাঁদেই তো আমরা ফেঁসে যাই অনেক সময়, আর তখন আমরা কি করব? যেমনটা চায়নার মেয়েটার ক্ষেত্রে হচ্ছে, সেই সাউথ চায়নার মেয়ের ঘটনাটা কেউই আমরা চাই না। আর যদি এমন ঘটনার ঘনঘটা তোমার লাইফে হয়ে থাকে তাহলে তুমি কি করবে, কিভাবে ম্যানেজ করবে বলে ফেলো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল মানে তোমার কাছে ঠিক কি সেটাও বলবে, আর তার সঙ্গে আর যে মৌমিতা আজকে সকালবেলায় প্রযুক্তি দিবসে তোমার হাতে একটা 7 সকালে কি দিয়েছে, পাওয়ারফুল রেডার দিয়েছে, তো সেই পাওয়ারফুল রেডারটা যখন রয়েছে তো সেই রেডারে তুমি কার ওপর নজরদারি চালাবে সেটাও প্লিজ জানিয়ে দাও 9903652992। একদম 10:00 পর্যন্ত হাট করে খোলা। আর এখন এখন যেটা রয়েছে সেটা হচ্ছে রেইনবো নিউ টিউন আসছে তোমার জন্য।
2: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন। আই দূরে চলে যাব।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: Rainbow Time Check, Rainbow Time Check.

স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:18 হয়ে 34 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। আজকে তো 11th মে, শুরু হয়েছে স্পেশাল ট্রেন সার্ভিস। 30th এপ্রিল থেকে ছুটে চলেছে 900টা স্পেশাল ট্রেন, নানা রুটে সামার স্পেশাল ট্রেন ছুটবে ঠিক জুলাই পর্যন্ত। আর ওদিকে এই মে মাসে কিন্তু ছুটবে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে দীঘা রুটে। আর এক ট্রেনেই তো যাওয়া যাচ্ছে একেবারে, সেই কোথায়, কলকাতা স্টেশন থেকে মণিপুর যাওয়া যাচ্ছে, এক ট্রেনে ঋষিকেশেও কিন্তু যাওয়া যাচ্ছে কলকাতা স্টেশন থেকে। এই বছরে হাওড়া দিল্লি রুটে ছুটবে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস, তবে এখন কাশ্মীর থেকে জম্মু, হ্যাঁ মানে শ্রীনগর থেকে জম্মু সার্ভিস দিচ্ছে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস। ডিসাইড করো এই গরমে ছুটিতে তুমি কোথায় যাবে। আমি তো আপাতত যাব 9903652992 চেক করতে। এই মুহূর্তে আমি সাঁকরাইলে চলে যাচ্ছি, কারণ সাঁকরাইলে শর্মিষ্ঠা মুখার্জি রয়েছে। শর্মিষ্ঠা বলছে যে ফোন ছাড়া ক্যামেরা নিয়ে যেতে হবেই, কারণ জঙ্গলে ফোন নিয়ে ঢোকা একদম বারণ। তাই যখনই কিনা জঙ্গল সাফারিতে যাবে তখন কিন্তু মোবাইলটাকে নৈব নৈব চ সঙ্গে নিতে হবে ক্যামেরা, এটাই বলছে আমাদের শর্মিষ্ঠা। কিন্তু বাদ বাকি কথা শর্মিষ্ঠা আজকে জানেনি, ঝট করে একটা ছোট্ট করে এইটুকু কথা রেখেই বলেই ছেড়ে দিয়েছে সুভাষ চক্রবর্তী। সুভাষ দা উত্তর বাউলি থেকে কি বলছেন, মিড মাইন্ড রিডিং ফ্যাসিলিটি মোবাইলের টেলিফোন থেকে পেলে খুব ভালো হতো, খুব খুশি হতেন। কিন্তু এখন থট রিডার যে হেডব্যান্ড রয়েছে, সেই হেডব্যান্ড কিন্তু মোটামুটি যা করে ফেলছে সেটাও কিন্তু সাংঘাতিক ব্যাপার। যেটা রয়েছে এখন চীনে, সেইখানেই রয়েছে টিউবরেল মেট্রো স্টেশন, টিউবরেল স্টেশন, সেখানে কিন্তু হেডব্যান্ডটা পরে নিলে যেটা হচ্ছে, যেটা আমি বললাম একটু আগে এই ভোড়াইতে, যে হেডব্যান্ড পরে নিতে হবে, তারপরে তোমার মন বুঝে মনের ইচ্ছে অনুযায়ী তোমাকে কিন্তু ড্রিঙ্ক সার্ভ করবে। এমনটা যদি হয়ে থাকে সত্যি সত্যি, এরকম যদি একটা হেডব্যান্ড আমাদের শহর কলকাতায় চলে আসে এবং তোমার আমার মনের কথা যদি পড়ে ফেলে, তারপরে তোমার আমার মনের মধ্যে কী রয়েছে, কার পিছনে কীভাবে লাগবো, এই সমস্ত যদি পড়ে ফেলে রিয়েলি কিন্তু খুব চাপে পড়ে যাব। যাই হোক সুভাষ দা আর কি বলছেন, মোবাইলে টেলিফোনের ঘড়ি ক্যামেরা যথেষ্ট নয়, আর কি চাইছেন তাহলে বলুন। রেডারের সাহায্যে সমুদ্রের তলদেশে নজরদারি চালাতে চাইছেন আমাদের সুভাষ দা। যে রেডারটা আজকে সকালে একদম আর যে মৌমিতা দিয়ে দিয়েছে, সেই রেডারই, পাওয়ারফুল রেডারই কিন্তু সুভাষ দা এমনটা আর কি নজরদারি চালাতে চাইছেন সমুদ্রের নিচে। আর এর মধ্যে একটু বলে রাখি, নাসা যেমন একদম মহাকাশে যান পাঠিয়েছে, তেমনই কিন্তু নাসা সমুদ্রের তলায়ও কিন্তু যান পাঠিয়েছে, যে সমুদ্রের নিচে প্রাণীরা কেমন করে থাকে, গাছপালা কী কী আছে, তাদের সমস্ত কিছু দেখাশোনার জন্য কিন্তু নাসা সেই নজরদারি চালানোর জন্য সেই ক্যামেরা সমেত কিন্তু একটা যান পাঠিয়ে দিয়েছে। এরপরে আমি কোথায় যাচ্ছি, কোথায় আমি যাচ্ছি, প্রবাল শর্মা অধিকারী, প্রবাল দা বিলাসপুর ছত্তিশগড় থেকে কি বলছেন প্রবাল দা। সকলকে জানাচ্ছেন সকালে শুভেচ্ছা, ভোড়াই থেকে শুনছেন সমৃদ্ধ হয়েছেন, ভাপড়ে ভাপ বিজ্ঞানের আলোচনা শুনে শেষ 3টে এপিসোডে তোমার রিসার্চ লাজবাব। দাদা কি বলবো, সামনে পেলে পাঁচে প্রণাম করতাম, যাই হোক এখন কিন্তু ভার্চুয়ালি প্রণামটা জানিয়ে দিলাম, কুর্নিশও জানালাম এবং স্যালিউটও জানাচ্ছি আমার সঙ্গে একদম সকাল 6টা থেকে থাকার জন্য। এরপরে যেটা বলছেন প্রবালদা সেটা হচ্ছে, প্রবালদা মনে করছেন মোবাইল ফোনকে এতটা উন্নত হওয়া ঠিক হয়নি, মানে এতটা যতটা হয়ে গেছে প্রযুক্তি যতটা সে যুক্তি দিয়ে তো আর কি আমাদের কাছে তুলে ধরেছে তার দানটাকে, এতটা প্রবালদা মনে করছেন যে এতটা না হলেও চলতো। ওই যে তুমি বললে না, মানে আমি বললাম সব সব কিছুকে আমরা আমাদের খেয়ে নিচ্ছে, ওই মিনিয়েচার করে নিজের মধ্যে রেখে দিয়েছে, তাতে অনেক কিছু পেলে অনেক কিছু আবার হারিয়েও ফেলেছি আমরা। এক্স্যাক্টলি তাই, আমরা অনেক কিছুর কিন্তু মৃত্যু ঘটেছে হাতে যেই মোবাইলটা তুলে নিয়েছি, টর্চ লাইট থেকে মোবাইল আমাদের আর কি টর্চ লাইট যেমন একদম পুরো ছুটি বলে দিয়েছে, ঘড়ি অনেকেই এখন মোবাইলটাই ঘড়ি হিসেবে দেখছে, ক্যামেরা তো কবেই যেন সরিয়ে ফেলেছি আমরা, গান শোনার জন্য আমরা এখন টেপ রেকর্ডার না চালিয়ে সিডি ক্যাসেটের কাছে না গিয়ে, ও ক্যাসেট তো বাদই দিলাম, সিডির কাছেও না গিয়ে এখন আমরা সবাই ইউটিউব দেখছি বা শুনছি, সমস্ত কিছুই আমাদের ওই মোবাইলের মধ্যেই রয়েছে, আর সেটাই কিন্তু আমাদের প্রবালদাও বলছেন। তো প্রবালদা যেটা বলছেন যে মোবাইলে সব কিছু পেয়েছি, তাতে অনেক কিছু পেলাম আবার অনেক কিছু হারিয়েছি, এটা ঠিক কথা। তবে যেটা প্রবালদার মনে হচ্ছে, পাখা লাইট সব তো জুড়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, একটা ব্লেড লাগিয়ে দিলে না কেল্লাটা ফতে হয়ে যেত, মানে দাড়িটাও কামিয়ে নেওয়া যেত মোবাইলের মাধ্যমে, দারুণ ব্যাপারটা কিন্তু, খুব ভালো। এমনটা যদি হয় দেখা যাক, যদি সেরকমটা ভবিষ্যতে হয় তাহলে হলেও হতে পারে, কারণ ইন ফিউচার প্রযুক্তি যে কী কী করবে, কীভাবে যে আমাদের চমকে দেবে, কীভাবে যে আমাদের বিস্মিত করবে সেটা তো সেই জানে, আমি আপনি আমরা কেউ জানি না। প্রবালদার পরে ছত্তিশপুর বিলাসপুর থেকে আমি সোজা এবার কোথায় চলে আসছি, উড়ে এক বাস, লম্বা লম্বা কিন্তু একদম পুরো মেসেজ আমার কাছে চলে এসেছে, অবশ্যই অবশ্যই বলবো, সব কিছুই বলবো। তবে যাবো পূর্ব মেদিনীপুরে, মিতালি দি রয়েছে, মিতালি দি হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, মিতালি সামন্ত কি বলছেন বলবো তবে একটু পরে। তুমি তো সেন্ড করছো প্রযুক্তি দিবসে, প্রযুক্তি যে সত্যি সত্যি আর কি দি বস হয়ে রয়েছে, যেমন তোমাকে আমাকে

নানাভাবে সাহায্য করছে, আবার ফাঁসিও দিচ্ছে চায়নার মেয়েটার সঙ্গে যে ব্যাপারটা ঘটেছে ওই রকমের যদি তোমার সঙ্গে হয়ে থাকে, তোমরা কিন্তু কেউ এখনো পর্যন্ত সেভাবে বলছো না যে ওই রকম ঘটনা যদি তোমাদের সঙ্গে হয় তাহলে তোমরা কীভাবে সেটাকে ম্যানেজ করবে। প্রযুক্তির দান মোবাইল যা তোমাকে আমাকে সচল রাখছে, আবার সচল থেকে আমাদেরকে অচলও করে দিচ্ছে, ফাঁসিও দিচ্ছে। মোবাইল মানে খবর পড়া, মোবাইল মানেই গান শোনা, মোবাইল মানেই FM শোনা, মোবাইল মানে অনলাইনে যা মন চায় তাই অর্ডার করা, ঘড়ি দেখা, ছবি তোলা, সত্যি ছোট্ট যন্ত্র মোবাইল জগৎ করেছে জয়। খবর দেখছি, গান শুনছি, পাচ্ছি কত তার পরিচয় মনের কাছে, তাই তো তোমায় বলেছি প্রশ্ন করো সে আর কি কি চায় মোবাইল থেকে, আর কি কি তুমি চাও বলে ফেলো সেটা আজকে। আর শোনো না, যদি তোমাকে একটা শক্তিশালী রেডার গিফট করি, মানে যেটা গিফট করে দিয়েছি তোমাকে অলরেডি সকালে, তো সেটা হাতে পেয়ে তুমি কার উপর নজরদারি চালাবে, কেন করবে সে কথাটাও জানিয়ে দাও প্লিজ। আর ভুলো না কিন্তু জানাতে, ছুটি নিয়ে বেড়াতে যাওয়া, হঠাৎ বসের মেসেজ পাওয়া, লাইভ লোকেশন জানতে চাওয়া, না পাঠালে অ্যাবসেন্ট করে দেওয়া, এমনটা যদি তোমার হয় তুমি তাহলে সিচুয়েশনটা কিভাবে ম্যানেজ করবে বলে ফেলো। আচ্ছা বস যদি এরকমটা নাও পাঠায়, ফিয়ান্সে বা বেটার হাফ যে পাঠাতেই পারে, এই ব্যাপারটায় কিন্তু কোনো রকম সন্দেহ নেই, এমনটা কিন্তু অনেক সময় হয়ে থাকে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে বলে ফেলো যেমনটা ঘটেছে সাউথ চায়নাতে, এমনটা যদি হয় তুমি কিভাবে ম্যানেজ করবে। 9903653992 তে সেন্ড করো, আর ওদিকে কিন্তু সেন্ড করতে রেডি ওপার বাংলা। কি বলো তো, ট্রলার ভর্তি ইলিশ পুরো তুলে ফেলেছে, রেডি এখন ওপারে থেকে এপারে আসবে বলে। আমিও রেডি গান ব্রেক নেব বলে, সেজন্যই তো আমি এখন জাস্ট একটুখানি সময় তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি, ওই যে গান ব্রেকে যাচ্ছি।

আরে বাবা, হাসি কান্না নিয়েই তো লাইফ, তাই না? আর সেই জন্যই তো আমি ফিরে এলাম। জাস্ট ওই হাসতে হাসতেই, কান্না কান্না চোখ মুখ নিয়ে আমি ফিরিনি, কিন্তু হাসতে হাসতে আমি ফিরে এসেছি মিনিট আড়াই পরে। তো সুপার এল নিনেও কিন্তু আসছে, মানে আসছে, সে ফিরেই আসছে, কারণ এর আগে সে এসেছিল 140 বছর আগে, আর এবারে সে আবারও আসছে 140 বছর পরে। আসছে নিম্নচাপের বৃষ্টি, আর এবারেই কিন্তু হবে বৃষ্টির অন্ত, গরমটাও হবে তার সঙ্গে সঙ্গে, বারবার অন্ত বাড়ছে তো 100। সেই প্রযুক্তি কথা, মোবাইল কথা থেকে রেডার বার্তা। আচ্ছা, তুমি জানো তো নিউ টাউনে এবছর কিন্তু বসবে ছোটদের আন্তর্জাতিক বই মেলা। নিউ টাউনে কিন্তু আছে ইকো পার্ক, পোষণ পার্ক, আছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, থেকে ফ্যানাটিক্স স্পোর্টস মিউজিয়াম। আর আজকে বিকেলে অফিস ফেরতা পথে কোথায় যাবে তুমি ডিসাইড করো, আর ওদিকে যদি যাও, মানে নিউ টাউনের দিকে যদি যাও, ধরো তুমি ভাবলে যে যাই আজকে একটু গিয়ে ফ্যানাটিক্স স্পোর্টস মিউজিয়ামটা দেখে আসি বা মাদার ওয়ার্কস মিউজিয়ামটা দেখে আসি, তাহলে না তুমি যদি আসো তাহলে অবশ্যই অবশ্যই ফালুদাতে গলা ভিজিয়ে অথবা তুমি একটু মিষ্টি হাবেও যেতে পারো, কারণ কাঁচা আর পাকা আমের ফ্লেভারে দারুণ দারুণ সব মিষ্টি ওয়েট করছে এই মিষ্টি হাবে, তোমার উদরস্থ হবে বলে। আর ওদিকে ICCRAও কিন্তু চলছে প্রদর্শনী এক্সিবিশন, আর আমিও যাবো প্রদর্শনী দেখতে। তবে এখন যাবো 9903653992 তে, তোমার মোবাইল কথা থেকে তোমার রেডার কথা, সেটাই আমি এখন দেখতে যাচ্ছি। এই মুহূর্তে আমি সোজা কোথায় চলে এলাম, একদম পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে মিতালি সামন্ত রয়েছে হলদিয়ায়। মিতালি দি, সেই মিতালি দি কি বলছেন সেটাই আমি বলছি। মিতালি দি যেটা বলছেন সেটা হচ্ছে মোবাইলে যা যা ফেসিলিটিস আছে আমি এতেই খুশি, মানে মিতালি দি এতেই খুশি, শুধুমাত্র মোবাইলে ইন্টারনেট বা ফোনের টাওয়ারটা যাতে ঠিকমতো সব জায়গায় পাওয়া যায়, সেই জাতীয় মোবাইল টেকনোলজি করলে খুব ভালো হয় ব্যাপারটা। আর ঘড়ি বলো, ক্যামেরাই বলো, ফোন পকেটে বা ব্যাগের মধ্যে থাকলে ভালো হাত ঘড়ি পরে এবং হাতে একটা ওই ক্যামেরা ঝুলিয়ে, গলায় একটা ক্যামেরা ঝুলিয়ে ঘুরলে কিন্তু নিজেকে বেশ স্মার্ট স্মার্ট মনে হয়, একদমই তাই। আর সেজন্যই তো মনে হয় কখনো কখনো কোথাও গেলে থাক না সঙ্গে ক্যামেরাটা, কিংবা সঙ্গে থাক না হাত ঘড়িটা, কিন্তু আমি বাপু সবসময় পড়ি। সামনে আছে আমার স্টুডিওর ডিজিটাল ঘড়ি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি 8:30 হয়ে 37 সেকেন্ড, বাট আমার হাতেও কিন্তু ঘড়িটা আছে। ফ্যাশনেবল ঘড়ি আমার একটুখানি, মানে তার প্রতি একটা আমার কি বলবো দুর্বলতা আছে। যাই হোক, সে তো আমার কথা, কিন্তু তুমি কি বলছো সেই তোমার কথাই আমি এবার বলি, যেটা রয়েছে আমার মোবাইলে বন্দি। আর ঘড়ি ক্যামেরার কথা তো বলেই দিয়েছে আমাদের, তার সঙ্গে যেটা বলছে যে স্মার্ট স্মার্ট ব্যাপারটা তো আসেই মিতালি দি, সেটা নিজে মুখেই বলছেন। এবং রাত জেগে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি, আমার মতন মিতালি দিও রাখে, কারণ নিজে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায়, আচ্ছা, আর পোস্ট করে সেই রিলসগুলো, এবং কে কতটা কি দেখেছে তাই সেইখানে দেখে, এবং কমেন্ট কে কি করলো, লাইক কটা পড়লো, সেই সব কিছু গুছিয়ে একদম দেখেন রাত জেগে আমাদের মিতালি দি। সত্যি কথা বলতে যখন প্রশংসীয় কমেন্ট আসে তখন সেই পোস্ট থেকে দেখে খুব ভালো লাগে। আর তুমি যদি আমাকে সেই রেডারটা দাও, মানে আর যে মমিতা আজকে সাত সকালে যদি, মানে দিয়ে দিয়েছি বিজ্ঞান ফিজ্ঞানে এই সমস্ত, ওই যদি টদি এই সমস্ত একদমই নেই, যদির কথা নদীতে যাক, নদীর স্রোতে ভেসে যাক, এই ব্যাপার, যদি নেই, একদম যা হয়েছে সেটাই সত্যি। তো রেডার যখন বিজ্ঞানের আবিষ্কার হয়ে গেছে প্রযুক্তি দিবসে, তোমাকে দি বস বানানোর জন্যই কিন্তু আজকে একটা পাওয়ারফুল রেডার আমি হাতে দিয়ে দিয়েছি সাত সকালেই, যেটার তুমি নজরদারি চালাবে, তো সেই নজরদারিটা কার উপর চালাচ্ছ সেটাই। মিতালি দি বলে ফেলেছে বরের প্রতি নজরদারি চালাবে, মা গো মা, ভাবতে পারছি না, দাদাও কিন্তু আমাদের মাঝে মাঝে মেসেজ করেন, তাহলে কি হবে, দিনের বেলা ফোন করলে ও থাকে এক জায়গায় আর বলে অন্য জায়গায়, আর রাত জেগে ফোন দেখে দেখবো কারোর সঙ্গে কোনো রকম চ্যাট করছে কিনা, কোনো বিশেষ বন্ধু বান্ধবী আছে কিনা, সেটাও কিন্তু একটু মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে। মিতালি দি বলছে, আমি বলছি না এই সমস্ত কথা, মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে, তিনি তার মোবাইল কথা, তার রেডার কথা আমাদের সেন্ড করেছেন। কিন্তু সবাই চীনের ওই সাউথ চীনের মেয়েটার কথা কিরকম অচেনা ভাবে যেন পাশ কাটিয়ে চলে যাচ্ছে। চীনের মেয়েটা ছুটি নিয়ে গেছিল কিন্তু বাইরে বেড়াতে, মালয়েশিয়ায় গেছিল, কিন্তু সেখানেই বসের মেসেজ পায় যে তোমাকে লাইভ লোকেশন জানাতে হবে, না হলেই তোমাকে জাস্ট চাকরির থেকে অ্যাবসেন্ট করে দেওয়া হবে চাকরিতে। এটাই এখন চীনের একটা নামি কোম্পানির কিন্তু সেই নিয়মটা চালু হয়েছে, তো সেইটাই তোমাকে প্রোটোকলটা তাদের ওখানে চালু হয়েছে। সেই জন্যই তোমায় বললাম যদি তোমার এখানে এরকম কোনো রকম যদি এরকম একটা সিচুয়েশনে ফেস করতে হয় তাহলে তুমি কি করবে, মানে সেখানে তুমি তাকে জানাবে লাইভ লোকেশন সেন্ড করবে, নাকি জাস্ট রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দেবে, কি করবে সেটা বলে ফেলো আজকে। আর যে মমিতা কিন্তু অপেক্ষা করছি তোমার সেই মেসেজ দেখার জন্য। আর তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে, আমি এই মুহূর্তে কোথায় যাচ্ছি, আমি যাদবেন্দ্রদার মেসেজে, মানে আমি মেদিনীপুরেই আছি, পূর্ব মেদিনীপুরেই আছি, পূর্ব মেদিনীপুরের কাঁথি জুখিয়া বাজার থেকে যাদবেন্দ্রদা কি বলছেন। যাদবেন্দ্রদা বলছেন যেটা সেটা হচ্ছে মোবাইলে ঘড়ি ক্যামেরার বিকল্প সত্যিই কিছু চাই না, যা
আছে তাই থাক, তবে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং বিশ্বস্ত অ্যান্টিভাইরাস থাকলে খুব ভালো হতো। আচ্ছা, আর যখন ইন্টারনেট না থাকে তখন নেভিগেশনের জন্য অফলাইন ম্যাপ বা দৈনন্দিন কাজের জন্য ক্যালেন্ডার রিমাইন্ডার অ্যাপ থাকলে ভীষণ ভালো হয়। এক্স্যাক্টলি, এগুলো থাকলে সত্যি সত্যি

খুব সুবিধা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলছেন আমাদের যাদবেন্দ্রদা, যে ছুটি নিয়ে গিয়ে যদি বসের বার্তা পায় এরকম, ঠিক যেমনটা সাউথ চায়নার মেয়েটার সঙ্গে হয়েছে, তাহলে সত্যি কথা বলবেন যে কোথায় আছেন তিনি। আর তাতে যদি চাকরি চলে যায়, যদি স্যাক করে দেয় হোক, অসুবিধা নেই, কারণ কোনো কিছুরই বিনিময়ে আমি সত্যের পথ থেকে এতটুকু পিছিয়ে আসবো না, পিছপা হব না, এমনটাই কিন্তু বলছেন একেবারে বুক ফুলিয়ে আমাদের যাদবেন্দ্রদা, যাদবেন্দ্র পাণ্ডা। আর তার সঙ্গে সঙ্গে কি বলছেন, সমাজের দুষ্টু লোকেদের উপর নজরদারি রাখতে চান, নজরদারি চালাতে চান, যেহেতু আজকে পেয়ে গেছেন সাত সকালে ওই পাওয়ারফুল রেডার, তো সেটাই তিনি করবেন। আর তার সঙ্গে সঙ্গে বলছেন আজকে ফুড ফান্ডা, ওই যে বাদশাহী আফগানি পনির, এত সুন্দর এই রান্নাটা শুনেছেন, তো ছুটির দিনে উনি এটা ট্রাই করে দেখবেন। তারপরে আবার একটা সেই লম্বা সার্টিফিকেটও আছে, আজকে ভোরাইতে আপনার অসাধারণ উপস্থাপনাতে প্রযুক্তি নিয়ে অনেক তথ্য, অনেক ইনফরমেশন, ইতিহাস আলোচনা, মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, অনেক কিছুই জানলাম, খুব সমৃদ্ধ হলাম, থ্যাংকস আ লর্ড দাদা আমার সঙ্গে এইভাবে থাকার জন্য, জুড়ে থাকার জন্য, সত্যি সত্যি আপনাকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রয়েছে এখনও প্রচুর মেসেজ, প্রচুর বার্তা রয়েছে, আনরিড রয়েছে, সেগুলো অবশ্যই অবশ্যই পড়বো। তবে দশটার আগে সেন্ড করে ফেলো তুমি তোমার মোবাইল থেকে, মোবাইল কথা থেকে তোমার রেডার অবজারভেশন কথা, সঙ্গে ভুলো না কিন্তু জানাতে প্লিজ। ওই চায়নার মেয়েটার মতন যেটা হয়েছে সেটা যদি তোমার লাইফে হয়, তুমি যদি এরকম একটা সিচুয়েশন ফেস করো তাহলে তুমি কী করবে, তুমি কীভাবে সামাল দেবে বলে ফেলো, কারণ নেটিজেনরা জোর চর্চা চালাচ্ছে মেয়েটাকে নিয়ে। ছুটি নিয়ে বেড়াতে যাওয়া, হঠাৎ বসের মেসেজ পাওয়া, লাইভ লোকেশন জানতে চাওয়া, না পাঠালেই হবে অ্যাবসেন্ট করে দেওয়া, তুমি কি অ্যাবসেন্ট হতে চাও নাকি তুমি আর কি পুরো রেজিগনেশন লেটারটাই সেন্ড করতে চাও, বলে ফেলো আজকে দশটার আগে। গরম তো আছে তাই না, তোমার আমার সঙ্গে কিন্তু গরম রয়েছে, কারণ অফিসিয়ালি গরমকাল এখন 11th May এখন, তো সেই গরমা গরম বাজারও কিন্তু রয়েছে। গরম যতটাই একটু কমজোরি এই মুহূর্তে থাকলেও সবজির বাজার, মাছের বাজার ভীষণ গরম সেগুলো। আরে বাবা, তুমি কাগজি গন্ধরাজ বা পাতি, মানে এই যে লেবুগুলো কিনবে, কোনো কিছুই নেই, দামে অতিপাতি, দাম বেড়েছে গরমে তাদের, চাল থেকে আটা ময়দা দামে তুলছে তারা ফায়দা, আর সত্যি সত্যি দামে বেড়েছে এরা সবাই এক গাদা, মাছ মাংস আছে বাজারে আছে গাদা গাদা, দামেও তুলছে তারা ফায়দা। দাম বেড়েছে গ্যাসের, দাম বেড়েছে রান্নার তেলের, তবুও যেতে হবে বাজারে, কিন্তু বাজারমুখী হবে বটে, ফিট অ্যান্ড ফাইন থাকতে গেলে অবশ্যই বাজারে যেতে হবে, এবং যাতে তুমি কাঁটার খোঁচাটা না খাও তার জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই রান্নার তেলের একটু হিসেবটা একটু যদি কমিয়ে নিয়ে আসো, ধরো 10% কমিয়ে দিলে, তুমি যা যা প্রিপারেশন খাচ্ছ সেখানে একটু কম তেল, জাস্ট ব্রাশ করে তুমি যদি খাও, তেলটা ব্রাশ করে নিলে প্যানের ওপর, তারপরে তুমি সেটা রান্না বান্না করলে, তাহলে তেলটা যেমন কম যাবে তোমার শরীরে, শরীরটাও ভালো থাকবে, তাছাড়া তেলটাও একটু হলেও সাশ্রয় হবে। আরে বাবা, এগুলো করার দরকার, গ্যাস এখন বাঁচানোর দরকার, তেল বাঁচানোর দরকার, এবং যে কারণে এগুলো দরকার সেটা হচ্ছে যুদ্ধ চলছে, আর সেজন্যই কিন্তু আমাদের নিজে দেরকেও দেশের জন্য এই কাজগুলো আমরা করতে পারি, যে আমরাও কিন্তু দেশভক্তি দেখাতে পারি এই সমস্ত কিছু সাশ্রয়ের মাধ্যমে। সোনা সোনা কেনা যায় বটে, কিন্তু কিনবে কি কিনবে না ডিসাইড করো, আছি তো, কাঁটা যাতে ফুটে না যায় হাতে, আর ফুটলেই বা তুমি কি করবে। আরে সেই রকমই তো একটা গান থাকছে এখন, নমস্কার কলকাতায় তোমার জন্যে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: স্টুডিও গড়িতে সময় এখন ঠিক 8:40 হয়ে 2 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো, সময় তো মৌমিতা বললো তোমাকে, আর ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন তো তোমাকে থাকতে হবে, সময় মতো তোমাকে খেতে হবে, বাজারমুখী হতে হবে। তবে হ্যাঁ, বাজারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার যে আসবে কি না সেই ব্যাপারে কিন্তু ভীষণভাবে সন্দেহ আছে। কারণ গরমে পারদ চড়ছে, বেড়েছে কিন্তু তার সঙ্গে সবজি আনাজের দাম। নাগালের মধ্যে দাম থাকার কথা কিন্তু এই গরমে, অথচ দেখো বাজার একেবারে গরম, অগ্নিমূল্য কিন্তু সবজির। আর এই দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করো 107 FM রেইনবো।
2: Price tag. Market e car dor koto dur. Price tag. Price tag.
1: গ্যাসের তো দাম বেড়েছে, সর্ষের তেলেরও দাম বেড়েছে, ভালো করে তুমি জানো। আর মিনিকিট থেকে বাঁশকাঠি চাল সবারই কিন্তু দাম বেড়েছে। আর গোবিন্দভোগ চালের দাম তো এখন 180 টাকা কেজি, পোস্ত দিয়ে বেশ, আলু পোস্ত, পটল পোস্ত, ঝিঙে পোস্ত, এগুলো গরমকালে খেতে ভালোই বাসত, লোকজন ভালো বাসত, এখন আর বাসে না, না পেলে খাবে। কিন্তু দাম ওরে বাবা, লাগাম ছাড়া 2200 থেকে 2300 টাকা কেজি হয়েছে পোস্ত, আলু পোস্ত, পটল পোস্ত, তারপরে ঝিঙে পোস্ত, কিংবা ধরো ওই একটু চিংড়ি পোস্ত, এই সমস্ত না আস্তে আস্তে টাটা বাই বাই বলবে, কারণ এতটাই পোস্তর দাম। কিন্তু আলু সে আছে, আলু ছাড়া তো কোনো সবজি মানে জমে না, যাই খাও না কেন আলু কিন্তু চাই চাই। আর সেই আলু কিন্তু তার নিজের দামটা একদম ঠিকঠাক রেখেছে, সে তোমার আমার কথা ভেবেছে। আলুর দাম আগের মতোই আছে, 12 থেকে 22 টাকার মধ্যে বিভিন্ন প্রজাতির আলু মিলছে, মানে জ্যোতি 12 টাকা, চন্দ্রমুখী 22 থেকে 23 টাকা, নৈনিতাল 18 টাকা, ওই রকম আর কি খুচরো বাজারে রোজই কিন্তু মিলছে। তবে হ্যাঁ, বাজারে যেটা দাম বেড়েছে, দাম চড়েছে, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দামটা হঠাৎ করে 40 থেকে 50 টাকার দিকে চলে গেছে। একটু ভালো জাতের পেঁয়াজ সেটা তুমি পাবে মোটামুটি ওই 50 টাকা কেজি দরে। তুলনায় কম দামের কিন্তু পেঁয়াজও আছে 25 থেকে 30 টাকা কেজিতে। আর শপিং মলে গেলেই তার উপরে আবার 2-3 টাকা করে বেড়ে যায়, কিন্তু জিনিসগুলো বেশ ফ্রেশ পাওয়া যায়, এটা ঠিক। বাজারে সস্তা মিষ্টি কুমড়ো যেটা রয়েছে সেটা কিন্তু বেশ সস্তায় আছে, 30 টাকা কেজি। আর লাউ বা ওই ধরো চাল কুমড়ো, এগুলো সাইজ অনুযায়ী দাম রয়েছে 40 থেকে 60 টাকা কেজি। গরমের প্রধান আনাজ যেগুলো, পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, এগুলো হাফ সেঞ্চুরিতেই রয়েছে। নানা রকম ডাঁটা এই গরমের বাজারে অ্যাটেন্ডেন্স মিলছে, তবে সেই ডাঁটার ডাঁটে না পিলে একদম চমকে যাচ্ছে, কারণ সজনে ডাঁটা এখন পাওয়া যাচ্ছে না। সজনে আলু পোস্ত তুমি দিয়ে খাবে সেই ব্যাপারটা নেই, বা সজনে তুমি সজনের ডাঁটা একটু আলু কুমড়ো দিয়ে তরকারি করবে, বা ধরো সজনের ডাঁটা দিয়ে তুমি শুক্তো খাবে সেই উপায়টা নেই, কারণ সজনের ডাঁটা এখন মিলছে না। যেটা মিলছে সেটা হচ্ছে নাজনে, দেশি নাজনে 100 টাকার উপরে কেজি রয়েছে। তার বেঙ্গালুরু থেকে আসা চালানি যে ডাঁটা সেটাও 200 থেকে 250 টাকা, লাল ডাঁটা 40 থেকে 50 এরকম আর কি রয়েছে। তবে বেগুনের দাম আবার আগুন, 100-এর ওপর চলে গেছে সে, কখনো 100, কখনো 120, কখনো 150। এঁচোড় আছে, কাঁঠালও আছে বাজারে, এঁচোড়ও আছে, এঁচোড় 50 থেকে 60 টাকা কেজি। আর ওদিকে ডাবের জলে গরমে যে একটু গলা ভেজাবে, পকেট থেকে খসবে 70 থেকে 80 টাকা। আম কিন্তু ভালো মিলছে, কাঁচা আমের পাশাপাশি পাকা আম এসে গেছে, 160 থেকে 170 টাকা কেজি দরে মিলছে। আর এবারে মাছ বাজার উড়ে বাস, ফিস ফিস ফিস ফিস করে একদম জোরে জোরে যেন তারা গলা করে ডাকছে, সবাই আছে। কাতলা, রুই, বাটা, লোটে এখনো বাজারে আছে বটে, পাবদা গলদা আছে, দামে বেড়েছে এক গাদা, পমফ্রেট 800 টাকা কেজি, পার্শে 700 টাকা মতন কেজি, তবে খুব পার্শে কম মিলছে। রুই কাতলা আছে বাজারে, অনেক আছে,

300-400 টাকা মোটামুটি কেজি, বাটা আছে 180-200 টাকা কেজি। ইলিশ খুব একটা মিলছে না এখনো, তবে মিলবে। ইলিশ আসছে ওপার বাংলা থেকে, ট্রলার পুরো রেডি রয়েছে, কারণ ইলিশ ওখানে ধরা কিন্তু ওই যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে, তাই একেবারে সেটা উঠে যাওয়াতেই কিন্তু ইলিশ ও ট্রলারে উঠে গেছে যে ইলিশ আসবে এরপরেই আমাদের দেশে। যাই হোক, মাটন আছে বাজারে 950-1000, মুখটা করো না বেজার, যদি খেতে চাও তাহলে তোমাকে এত টাকাই দিতে হবে। আর সোনা পুরে বাস, জিএসটি সমেত কিন্তু সোনা 22 ক্যারেটে অনেকটাই বেড়েছে, 1,51,000 টাকার একটু বেশি। তবে যেটা বলছি সেটা হচ্ছে সোনা এখন আর কিনো না, যতই কারি পাঠিয়ে দিলে হবে না। দেশকে যদি ভালোবাসতে হয় তাহলে অবশ্যই নিজেও একটু একটু করে সাশ্রয়ী হতে হবে, তাতে কৃপণ কেউ বললে বলুক কিন্তু তুমি সেইভাবেই চলবে। আর এখন আমিও চলবো, তো যে গানটা এখন রাখছি তোমার জন্য সেই গানটা গেয়ে গেয়েই তো তুমি সোনা না কিনেও থাকতেই পারো।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন 8:49 হয়ে 5 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। তুমি তো এখন রেডি হচ্ছো অফিসে যাবে বলে, আর ওদিকে শিয়ালদা চত্বরও কিন্তু রেডি হচ্ছে 4 লেনের রাস্তা হবে বলে, আর নতুন কার পার্কিং জোন কিন্তু প্রায় রেডি, আর আসছে শিয়ালদা স্টেশনে হাওড়া স্টেশনের মতন রেলকোচ ক্যাফে। ওদিকে 14th May হবে হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট, আর এখন হবে তোমার প্রযুক্তি কথা, মোবাইল কথা থেকে রেডার বার্তা সব কিছু কিন্তু এবারে হবে আউট, মানে যেগুলো আনরিড রয়েছে সেগুলোই এবারে আমি তোমাকে জাস্ট বলে দেব। নিবেদিতা সেন শরফলি থেকে কি লিখেছেন, আজকে শুনলাম ভোড়াইতে প্রযুক্তির রম রমা, কত কি জানতে পারলাম, থ্যাংকস আ লট আমার সঙ্গে 6টা থেকে থাকার জন্য, এবং তোমাদেরকে আমি জানাতে পেরে নিজেও খুশি, কারণ আমি নিজেও তো জেনেছি না, ইন্টারনেট সার্চ করেছি, গুগল দেখেছি, তার সঙ্গে সঙ্গে ম্যাগাজিন পড়েছি, বই মিলিয়ে মিলিয়ে দেখেছি, সব কিছু ঠিকঠাক আছে তো, কারণ ফেক নিউজেরও তো ছড়াছড়ি গড়াগড়ি, সেজন্য এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের কাছে চলে এসেছি, তোমরাও জেনেছো আমিও জেনেছি। এর সঙ্গে নিবেদিতা বলছে বাদশাহী ওই যে পনির, ও বাবা বাদশাহী, আমি আফগানি পনিরের কথা বলেছি, যাই হোক, ও লিখেছে আলমগীর পনির, দেখা যাক এ কীরকম হয় খেতে, পনিরটা তো অনেক রকমভাবেই খেয়েছি, একবার এটা ট্রাই করো যেটা আজকে আমি বললাম। আর যে মৌমিতা তো মাঝে মাঝে এসে শেফ মৌমিতা হয়ে যায়, তো আজকে একবার ট্রাই করেই দেখতে পারো, বা আজ বা কাল। মোবাইল হলো সব থেকে বড় বন্ধু, আমাদের নিবেদিতা বলছে একদম হক কথা, অনেক কিছুই করা যায় মিথ্যের জন্য, বসের নজর টিকটিকির উপর, কারণ তিনি সব খবর বসকে দিয়ে দেন, আমরা মানে মোবাইল আর কি দিয়ে দেয় টিকটিকির মতন, কিন্তু বসের কাছে সমস্ত কিছু বলে দেয়, পৌঁছে দেয় হচ্ছে মোবাইল, বুঝলাম। এবার আমরাও তৈরি নানা খবরের মধ্যেই আসল কথা পাচার করে দিই, আর নানা খবর মোবাইলের মাধ্যমে কিন্তু নানা খাবার দাবারও চলে আসে, কোনো চিন্তা নেই, মোবাইল একদম হাতের মুঠোয় রয়েছে, তো সব কিছুই হয়ে গেল, সবই বুঝলাম, কিন্তু সমস্ত কথার কিন্তু উত্তর আমি পেলাম না। হুগলির অর্ণবদা কি বলছেন, আগরতলা থেকে হুগলির অর্ণবদা কি বলছেন এবারে সেটা বলি। অর্ণবদা যেটা মনে হয় যে মোবাইলটায় যেসব অল্টারনেটগুলো রয়েছে সেগুলো এমার্জেন্সি সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু হাতের ঘড়ি পড়ার মজাটাই আলাদা, রেডিও চালিয়ে গান শোনার মজা আলাদা, আর গলায় ক্যামেরা ঝুলিয়ে ফটোগ্রাফি করবার মজাটাও কিন্তু আলাদা। একদম তাই, আমিও আপনার সঙ্গে একমত। আর সকালে প্রোগ্রাম শুনে ভীষণ ভালো লাগলো, অনেক জ্ঞান অর্জন করলাম, আমার থেকে আর কি জানতে পেরেছেন আজকে প্রযুক্তি নিয়ে যা যা কথা বলেছি, আমারও আপনাদেরকে জানাতে পেরে ভীষণ ভালো লেগেছে, নিজেও তো জেনেছি, নিজেও পড়েছি, নিজেও জেনেছি, এই কথা আমাকে জানিয়েছেন অর্ণবদা। রয়েছে এখনও প্রচুর মেসেজ, অবশ্যই শেয়ার করবো, আছি তো 10টা পর্যন্ত, আমি আর যে মৌমিতা। এবারে তোমাকে বলি আমি যেটা, সেটা হচ্ছে শহরে আরও বেশি করে ই বাস পরিষেবা চালু হতে চলেছে, যানজট কমানোর জন্য হচ্ছে কিন্তু রিং রোড সাজ্জে গঙ্গার ঘাট, বসছে ট্রান্সটাইল গেটার, এখন 8:51 হয়ে 52 সেকেন্ড হয়ে গিয়েছে, এখন আর কোনো কথা হবে না, পরের কথায় যাব, পরের গানে যাব, তবে তার আগে প্রজাপতির মতন আমি উড়ে যাবো।

0: আরে বাবা, আমিও ভাবছি যে স্টুডিওর মধ্যে প্রজাপতি ঢুকে গেল কিনা এবং এসে আমার গায়ে আবার বসে পড়লো কিনা। না না, এইরকম আর কি সিচুয়েশনটা আমার সঙ্গে অন্তত পক্ষে হবে না, কারণ স্টুডিও একেবারে পুরো বন্দী রয়েছে। স্টুডিও বন্দী তো সেখানে প্রজাপতি টতে উড়ে উড়ে আসতে পারবে না। দু একটা মশা কখনো সখনো চলে আসে, কিন্তু প্রজাপতি আসার চান্সেস নেই। কিন্তু আসছে যেটা, সেটা হচ্ছে এসি লোকাল ট্রেন। তো অনেকদিন আগেই চালু হয়ে গেছে, কিন্তু এবার নতুন যে ইনফোটা তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে লোকাল ট্রেনে এবার আসছে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে কম্পার্টমেন্ট। ব্যস্ত সময়ে ভিড় থাকলেও যাতে সিনিয়র সিটিজেনদের ট্রেনে উঠতে নামতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু বিশেষ কম্পার্টমেন্ট থাকছে এবার থেকে লোকাল ট্রেনের কোচে। এখন মুম্বাইতে চলছে খুব তাড়াতাড়ি, কিন্তু সারা দেশে আসতে চলেছে এই সুবিধা। আর এখন এখন তো আসবেই আসবেই এমন একটা গান, যে গানটা মানে শুনলে যে গানটা খুব খুব জনপ্রিয়, এবং এমন কিছু গান আছে যে গানগুলো না শুনলে লোকজন আর কি নাচতে বাধ্য হয়। এখন তেমনই একটা গান আসছে 107 FM রেইনবোতে, ইন্ডি পপ, নাজিয়ার গাওয়া, প্রত্যেকটা নাম্বারই তো হিট। তো সেরকমই একটা গান রাখছি তোমার জন্য, এবং গানটা শুধু রাখছি তাই না, আমি আর যে মৌমিতা সোজা কিন্তু চলে যাব এবার পরের ঘন্টায়। হ্যাঁ, যেতে তো হবে না, তবে তাই সেখানে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে, নিছক কথার কথা বলছি এটা ভেবো না, এক ছবলেই ছবি হয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে সাপেদের দুনিয়ায়। অজগরের বর্দা হিসেবে পরিচিত হচ্ছে অ্যানাকোন্ডা, তাই তো? তুমি আমি জানি তো, সেই তিনটা স্পেসেস কিন্তু চিড়িয়াখানায় মানে আমাদের আলিপুর জুতে রয়েছে। আর এখন যেটা এসেছে সেটা হচ্ছে রেপটাইলস হাউসের এসেছে কিং কোবরা। না, তার সঙ্গে কোনো সেলফি নয়, আসতে পারো তুমি তাকে শুধু দেখতে, রেডার অবজারভেশনের গতিবিধি যদি চাও পারো দেখতে, কারণ আর যে মৌমিতা তোমার হাতে আজকে সাত সকালে একটা পাওয়ারফুল রেডার দিয়ে দিয়েছে। তো আমি এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, দশটা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আর যেতে যেতে এখন ইন্ডি পপ তোমার জন্য,
1: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। হায়দ্রাবাদে গতকাল তিনি বলেন, দেশপ্রেম মানে শুধুমাত্র দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। মধ্যপ্রদেশ সরকার গত 30 এপ্রিল জবলপুরের বার্গি বাঁধের ক্রুজ দুর্ঘটনার তদন্ত করতে 1 সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সঞ্জয় দ্বিবেদী এই কমিশনের নেতৃত্বে থাকবেন। কমিশন 3 মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ 2টি চিতাবাঘকে কুনো জাতীয় উদ্যানের জঙ্গলে মুক্ত করবেন। 2022 সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা 8টি চিতাবাঘকে কুনো জাতীয় উদ্যানে ছাড়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজেক্ট চিতার সূচনা করেছিলেন। এটি ছিল বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় বিগ ক্যাট স্থানান্তর প্রকল্প। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ECB পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ECB প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী 13 থেকে 15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:02 হয়ে জাস্ট কথা বলতে বলতে 9:03 হয়ে 1 সেকেন্ড হয়ে গেল। তুমি শুনছো আরজে মৌমিতার সঙ্গে 107 FM রেডিও নমস্কার কলকাতা। এখন তো তুমি রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর রেডি কিন্তু এল নিনো আসবে বলে, আর ওদিকে ঘূর্ণাবর্ত তো ঘুরঘুর করছে, সঙ্গে নিম্নচাপ চাপে রেখেছে গরমকে, তাই বৃষ্টির চান্সেস এখনো কিন্তু রয়েছে, কারণ ঘুরঘুর করছে দুটো ঝঞ্ঝা। হাওয়া অফিসের রেডার করছে এই অবজারভেশনটা, আর তুমি কি করছো? তুমিও তো রেডার অবজার্ভ করছো না? রেডার কিন্তু আজকে 7 সকালে আর যে মৌমিতা তোমার হাতে দিয়ে দিয়েছে, আর সেই রেডার অবজারভেশনেই তুমি কার ওপরে নজরদারি চালাবে সেটাই তো আজকে জানাচ্ছ। আর তোমাকে বলছি, তুমি না ঘুরতে পারো কলকাতা দিল্লির ইতিহাস পড়তে পড়তে, তুমি ঘুরতে পারো চলমান মিউজিয়ামে সফর করে, এমন

ঘটনার সাক্ষী তুমিও থাকতেই পারো, তবে এই কলকাতা দিল্লি বা অন্য কোথাও যেতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, ছুটি নিতে হবে। ছুটি তো চাই, তাই না? এত দূরে গেলে, কলকাতা থেকে দিল্লি যাবে বা অন্য কোথাও যাবে, ছুটি চাই। তো ছুটি পেয়ে চলে গেলে এবং চলে গিয়ে আবার অ্যাবসেন্টও তোমায় হতে হয়। আরে বাবা, হয় তো, যেমনটা হয়েছে সাউথ চায়নাতে, মেয়েটা ছুটি নিয়ে মালয়েশিয়া ট্রিপে এসে ফেঁসে গেছে। হঠাৎ বসের মেসেজ পাওয়া, লাইভ লোকেশন জানতে চাওয়া, না পাঠালে অ্যাবসেন্ট হওয়া, এমন প্রোটোকল চালু করেছে চায়নার এক নামী সংস্থা। এমন ঘটনার ঘন ঘটা তোমার লাইফে হলে কিভাবে তুমি ট্যাকল করবে ব্যাপারটা সেন্ড আজকে করছো, তার সঙ্গে তুমি জানাচ্ছো মোবাইল মানে তোমার কাছে ঠিক কি, আর কি কি চাও তুমি মোবাইল অপশন হিসেবে সেটা আজকে জানিয়ে দিচ্ছ। আর আজকে তো প্রযুক্তি দিবস, তো সেই প্রযুক্তি দিবসে একটা রেডার আর যে মৌমিতা সাত সকালে তোমার হাতে তুলে দিয়েছে, কারণ আজকে তুমি দি বস, প্রযুক্তি দি বস, তুমিও দি বস। সেজন্যই তো প্রযুক্তির এই হাতে যখন আমাদের চলে এসেছে তখন তোমাকে আমি আজকে স্মার্ট করে দিয়েছি, কারণ হাতে তোমার হাতে একটা রেডার তুলে দিয়েছে। তো সেই রেডারটা তুমি হাতে নিয়ে কার ওপর নজরদারি চালাচ্ছ সেটাও আজকে জানিয়ে ফেলো। আর আমি তো বলেইছি যে এই হাওয়া অফিসের রেডার অবজারভেশনে জানা আছে যে গরম আসছে, খুব গরম পড়বে, আর গরমে তো হাজারটা সমস্যাও আসে, শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়, ইলেকট্রোলাইটসের ঘাটতি হয়, ওয়ারএস ডাবের জল খাওয়া ভালো আমরা জানি, কিন্তু সবাই কি আর খেতে পারে বলো তো ওয়ারএস ডাবের জল? যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট বা যারা ডায়াবেটিক, তাদের জন্য কি এই ডাবের জল বা ওয়ারএস খাওয়া এগুলো ঠিকঠাক, এগুলো কি সেফ? বা হজম বা যাদের ফুড পয়জন হলো, তো সেখানে কি করবে এই গরমে? গরমে মাথা ঘুরলে বা দুর্বল লাগলে কি করা উচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর শুনবো, জানবো, গরমে সুস্থ থাকার টিপস নেবো আজকে হ্যালো ডক্টরে। ফিরে আসছি তো আমি, এই যে এই মুহূর্তে যেমন রয়েছি তৃতীয় ঘন্টায়, আর আর যে মৌমিতা জানোই তো কেমন, একটু বায়না বিলাসী, একটু বায়না করে ফেলে, আর সেজন্যই তো বায়না করে তোমাকে বলছি প্লিজ 10টা পর্যন্ত থেকে যাও আমার সঙ্গে। আর যে মৌমিতা যখন আছে তোমার সঙ্গে তখন কিছু না কিছু ক্রিয়েট তো করবেই, তাই না?

আমি জানি আমি আবদার করি, আমি বায়না বিলাসী, আমি সে কথা জানি, আর জানি বলেই তো আমি তোমার কাছে এই বায়নাটাই করেছি 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে।

ট্রেন ছুটবে কিন্তু হাওড়া দিল্লি রুটে। আর এখন এখন বাস সার্ভিস দিতে রেডি রয়েছে কলকাতা থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই সমস্ত কিন্তু শহর কলকাতা থেকে একদম বাসে করে শাঁ করে তুমি চলে যেতে পারবে। ট্রেনের টিকিট না পেলে কি হয়েছে, বাস তো আছে আবার কি। আমিও কিন্তু রেডি রয়েছি তোমার সেন্ড করা মোবাইল মানে ঠিক কী আর কী কী ফ্যাসিলিটিস তুমি চাইছো মোবাইলের কাছ থেকে, এবং সেই মোবাইল কথা থেকে আমি রেডার কথা সমস্ত কিছু কিন্তু দেখছি। আরে বাবা, যে রেডারটা আজকে পাওয়ারফুল রেডারটা তোমার হাতে তুলে দিয়েছি, সেই রেডারে তুমি কার ওপর নজরদারি চালাবে এই প্রযুক্তি দিবসে, তুমি দি বস হয়ে যাচ্ছ প্রযুক্তির সঙ্গে সঙ্গে, তো সেটাই তুমি আজকে আমাকে জানিয়ে ফেলছো। আর তার সঙ্গে তোমাকে এটাও বলেছি, সেই সাউথ চায়নার যে মেয়েটা, তার মতো যদি সমস্যা তোমায় আর কি পড়তে হয় তাহলে সেই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করবে, সেটাও কিন্তু কিভাবে সামাল দেবে সেটাও আজকে জানিয়ে ফেলো। সেই ঘটনার ঘনঘটা সবই কিন্তু রয়েছে এখন 9903653992 তে। যাচ্ছি আমি সেখানে, চেক করবো তো এবারে মাধাইদা বহর ঘোষপাড়া থেকে কি বলছেন। মাধাইদা, ভোড়াই শুনলাম প্রযুক্তি নিয়ে, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এরকমটাও হয় যে বিশ্ব দাবারু? একদমই তাই, সেটা হয়েছে বলেই তো আর যে মমিতা সবার সঙ্গে শেয়ার করেছে। কারণ মানুষ না থাকলে যেখানে কম্পিউটার আবিষ্কার হতো না, কোনো প্রযুক্তির সৃষ্টিকর্তা হতো না, এআই কখনো মানুষের জায়গা নিতে পারবে না, ঠিক কিনা বলো তো? জানি না সে কি করবে, কারণ এই মানুষের মাথা থেকে তাই সমস্ত বেরোচ্ছে, তারপরে সেই কিনা মানুষকে খেয়ে নিচ্ছে, কি যে হবে জানি না। যাই হোক, এবারে বিষয়ে যেটা বলছেন আমাদের মাধাইদা, সেটা হচ্ছে যদি বেড়াতে গিয়ে বসের ফোন পান তাহলে সত্যি কথাটাই বলবেন, মানে সাউথ চায়নার মেয়েটার ক্ষেত্রে যেটা হয়েছে, বসকে বলবেন পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, বান্ধবী এটা বলে দিয়েছেন, বৌদি শুনছে কিনা আমি জানি না, এমনটা ঘটে যদি থেকে থাকে বৌদিকে কি করে, ওই ঘরের বসকে কি করে তিনি আর কি ফেস করবেন, আমি সেই ঘটনার ঘনঘটা জানতে চাই না। নাছোড় বান্দা সেই বান্ধবী, সেই জন্যই তাকে পুরী চলে যেতে হয়েছে আমাদের মাধাইদাকে। সত্যি কথা বলার জন্য বস নিশ্চয়ই ক্ষমা করে দেবে, দেখবেন বৌদিকে একবার বলে এইরকম কাণ্ড করলে ক্ষমা করেন কিনা। আর মোবাইল ক্যামেরা যদি না থাকে, মোবাইলে ঘড়িটা থাকলে খুব ভালো হয়, ক্যামেরা না থাকলেও চলবে, কিন্তু মাধাইদা বলছেন ঘড়িটা থাকলে খুব ভালো, কারণ রাত্রিবেলা মাথার কাছে মোবাইলটা রাখেন শুধুমাত্র সময় দেখার জন্য। মোবাইলে যদি এই অপশনটা আসে যে বয়সে, যে বয়সে মোবাইল ব্যবহার করা উচিত সেই বয়স না হওয়া পর্যন্ত মোবাইল তার হাতে গেলে আপনা থেকে মোবাইল লক হয়ে যাবে, কাজ করবে না, তাহলে শৈশবটা অনেক সুরক্ষিত হবে, ফিরে পাবে পুরনো খেলার দুনিয়া। সত্যি বলছি দাদা, যদি এটা হয়ে থাকে তার থেকে খুশি, এবং দুনিয়াটা এতটাই ভালো হয়ে যাবে সেটা সত্যি আমরা কেউ ভাবতে পারছি না। যদি সত্যি প্রযুক্তি এরকম, প্রযুক্তি তো দিনে দিনে উন্নতি করছে, তো সেরকম যদি টেকনোলজি সত্যি সত্যি এসে যায় তাহলে সত্যি আমাদের এই পৃথিবী একদম বদলে যাবে। আর মোবাইলের যে রেডারটা আমি আজকে দিয়েছি, পাওয়ারফুল রেডার, সেই রেডারে নজরদারি চালাবেন গিন্নির ওপর রান্না করবার সময়। মা গো, নিজের কথা বলে দিল কি হয়, সেই বসকে সামলান গিয়ে আগে বৌদিকে, তার সঙ্গে আবার রান্না কি করছে সেই সমস্ত কিছু নাকি নজরদারি চালাবেন, কারণ গিন্নি রান্না করার সময় মাঝে মাঝেই তরকারিতে বেশি করে নুন দিয়ে ফেলেন। আচ্ছা, তরকারিতে নুন দেওয়ার সময় নজরদারি করে যাতে সতর্ক করে দিতে পারেন, সেই জন্যই মাধাইদা ভালো মনেই আর কি ওটা করছেন, সাদা মনে কাদা নেই যাকে বলে। মাধাইদা বহরু ঘোষপাড়া থেকে সেই মেসেজই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আর এরপরে আমি সোজা কোথায় চলে যাচ্ছি, শ্যামলেন্দুদার কাছে। শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে কি বলছেন, গুড মর্নিং শুভর, আচ্ছা রবীন্দ্রপক্ষ, এক্স্যাক্টলি তাই, শুভ রবীন্দ্রপক্ষ আর যে মৌমিতা, আমি যেটা আর কি আমাদের বলছেন যেটা শ্যামলেন্দুদা, সেটা হচ্ছে মোবাইলে বিভিন্ন রকম বিভিন্ন ব্যাপারে আপডেট হতে চাই, এবং হারিয়ে যাওয়া প্রিয় যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই, এই অপশনটা যদি মোবাইল এনে দেয়, খুঁজে দেয়, তাহলে শ্যামলেন্দুদার মতন আরও অনেকেই কিন্তু খুশি হবেন। শ্যামলেন্দুদা যেটা জানিয়েছেন, কিন্তু বাদবাকি কথা আর বলেননি, কিন্তু বাদবাকি কথা কে বলছেন, সোমনাথ দা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে কি বলছেন, ভেরি ভেরি গুড মর্নিং আর যে মৌমিতা, ভেরি নাইস টপিক, থ্যাংকস আ লট দাদা। তারপরে কি বলছেন, পাওয়ারফুল রেডার দিয়ে, ওই দেখো যেই পাওয়ারফুল রেডারটা আর যে মৌমিতা সাত সকালে তুলে দিয়েছে তখন থেকেই মনে মনে ফেঁদে রেখেছেন, কি ফেঁদে রেখেছেন, ওই রেডার দিয়ে আমার ওপর নজর রাখবেন, কারণ এই রকম সুন্দর অনুষ্ঠান আপনি করেন কিভাবে, ওহো এই সমস্ত বলছেন, আজকে যন্ত্রের যন্ত্রণায় আমি পুরো কাত হয়ে যাচ্ছি, স্টুডিওতে যে কীভাবে আমি ম্যানেজ করছি আমি জানি না, মাঝে মাঝে মনে হচ্ছে এআই হয়ে গেলে ভালো হতো, সেই সকালবেলায় সেই বললাম না যদি আমি গানটা জানতাম খুব ভালো হতো, গানটাও আমি অন্তত গেয়ে দিতে পারতাম, কারণ যন্ত্র মাঝে মাঝে যন্ত্রণাতে হাফ পথেও গান কোনো কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে, মানে প্রযুক্তি আমাকে এইভাবেই কিন্তু দ্য বসেনগিরি চালিয়ে যাচ্ছে। যাই হোক, মোবাইলে এসি সিস্টেমটা যদি থাকতো আরও ভালো হতো, সোমনাথদা বলছেন ক্যান্টনমেন্টে থাকেন, মাঝে মাঝেই বনগালোকালে ওঠেন, তাই এসি সিস্টেমটা চাইছেন, মোবাইল থেকে যদি পেতেন আরও ভালো হতো সেটাই বলছেন। আর ভীষণ মেজাজি তাই, সোজা সুজি একদম রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবেন, এমন যদি বস বসিংগিরি করে যেমনটা সাউথ চায়নার ক্ষেত্রে হয়েছে তেমনটাই সোমনাথদা জানিয়ে দিয়েছেন। আছো আছো, তোমরাও আছো, প্রচুর মেসেজ কিন্তু এখনও রয়েছে আনরিড, অবশ্যই অবশ্যই বলবো, কারণ আমি আছি তো, আর যে মৌমিতা আছি ঠিক একদম কটা পর্যন্ত, ওই যে একদম।

দশটা পর্যন্ত। আজকে মে মাসের 11 হাওয়া অফিস বলে দিয়েছে গরম পড়বে আবারও। তো সামনেই আসছে জ্যৈষ্ঠ, লোকজন গরমে পাবে হেভি কষ্ট, সুপার এলনিনো জন্য কিন্তু হিট ওয়েভ তো বইবেই, সঙ্গে পুরো সুখা রুখা মরসুম কিন্তু আসছে। আর কলকাতায় বসেই কিন্তু ফিল করবো তুমি আমি রাজস্থানের টেম্পারেচার। তো এখন বৃষ্টি হলেও ভ্যাপসা গরমটাও তো আছে, এটা ভ্যাপসা ভাবটা রয়েছে, আছে নানা রকম সমস্যা। গরমে ঘরে বসে থাকলে তো আর হবে না, কাজে বেরোতেই হবে, রোদ যতই থাকুক তোমাকে আমাকে বেরোতেই হবে। অতিরিক্ত গরমে শরীর ডিহাইড্রেটেড হচ্ছে কি না, হাইড্রেটেড আছে কি না বুঝবোটা কীভাবে বলো তো? ডিহাইড্রেটেড হলে কি আমরা বুঝতে পারি? পারি না। রোদে বেরোলে কী কী ধরনের সাবধানতা নেওয়া দরকার? ডায়াবেটিক যিনি বা যিনি হাই প্রেশারে পেশেন্ট, কিডনির রুগী, তাদের কি গরমে বাড়তি সতর্কতা দরকার? ওয়ার্কআউট যারা মানে করেন, ওয়ার্কআউট করাটা ভালো জানি, কিন্তু গরমে কোন সময়টা করবে, হাঁটা না ব্যায়াম কোনটা সঠিক সময় করবার জন্য, গরমে ওয়ারেস বা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কতটা নিরাপদ, এমন সব প্রশ্নের উত্তর জানবো শুনবো আজকে হ্যালো ডক্টরে। গরমে সুস্থ থাকার টিপস নেব মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে। ফিরছি তাকে নিয়ে জাস্ট একটু পরেই, আপাতত ওই যে একটা গান ব্রেকে যাচ্ছি, তারপরেই ফিরছি আমি আর যে মৌমিতা।

0: আমাদের লাইফে কিন্তু আলাদিন হচ্ছেন ডক্টর, কারণ আলাদিনের মতোই তাঁরা কিন্তু এসে আমাদেরকে সাজেশন দেন, প্রেসক্রিপশন দেন, গাইড করেন, এবং তারপরে কিন্তু আমরাও আমাদের সুস্থ আর কি অসুস্থ শরীরটাকে সুস্থ শরীরে কিন্তু পেয়ে যাই, ফিট অ্যান্ড ফাইন থাকি। স্টুডিওর ঘড়িতে সময় কিন্তু এখন 9:17। আজকে 11th May, অফিসিয়ালি গরমকাল, যদিও অন্যবারের তুলনায় এখন একটু টেম্পারেচারটা কম জোরই রয়েছে গরম, তবে ভ্যাপসা ভাবটা আছে। আর আসছে এবারে খুব গরম আসছে, কারণ হাওয়া অফিসের আপডেট এমনটাই যে এবছর গরম হবে দরাজ, ফোসকা পড়া গরম আমি তুমি ফিল করব। মে মাসের শেষেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এমন ওয়েদারে তোমাকে আমাকে তো সুস্থ থাকতে হবে, বয়স্কদের বাচ্চাদেরও ভালো রাখতে হবে, তাদের টেক কেয়ার করা থেকেই শুনবো আজকে গরমে শরীরে জলের ঘাটতি হলে আমরা বুঝবো কিভাবে। ওআরএস বা ডাবের জল খাওয়া ভালো আমরা জানি, কিন্তু যিনি হাইপারটেনশনের পেশেন্ট বা যিনি ডায়াবেটিক, তার কি ওআরএস বা ডাবের জল খাওয়াটা সেফ? বা পেশিতে অনেক সময় আমাদের গরমে খুব টান পড়ে, ক্রাম্প হয়, জল শূন্যতা হলে এটা হয় জানি, কিন্তু তখন আমরা কি করব? বা হিট স্ট্রোকের লক্ষণটা কি, কোন সিমটমস দেখলেই আমরা সতর্ক হব এবং ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে ছুটতে যাব, শুনবো এমন সব প্রশ্নের উত্তর, নেব গাইডলাইন, সাজেশনস। আজকে আমাদের সঙ্গে আছেন হ্যালো ডক্টরে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল।
1: হ্যালো ডক্টর,
0: আপনাকে ওয়েলকাম জানাই 107 FM রেইনবোর তরফ থেকে। আজকে তো মানে 11th May, আজকে প্রযুক্তি দিবস, তো যে প্রযুক্তি আমাকে আপনাকেও জুড়ে দিয়েছে এই মুহূর্তে মোবাইলে হট সিটে আর কি, আপনি স্টুডিওতে না থেকেও আমি আপনি কিন্তু যুক্ত রয়েছি আমাদের ফোনের মাধ্যমে। তো সেই আজকে যেহেতু মানে আমরা জানতে পারছি যে রেডার অবজারভেশনে বা হাওয়া অফিসের আপডেট অনুযায়ী যে সুপার এলনিনো আসছে 140 বছর পর, যেটা ব্রিটিশ পিরিয়ডের লাস্ট দেখা গিয়েছিল, সেই সুপার এলনিনো আবারও আসছে এবং তার জন্য ভীষণ গরম পড়বে। তো এই গরম পড়বে বা গরমে আমরা প্রত্যেক বছরই কাহিল হয়ে যাই, এবং মে মাসের শেষেই নাকি 48-50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যাবে। তো প্রথমেই যদি আমাদের একটু বলেন, অতিরিক্ত গরমে শরীর যে ডিহাইড্রেটেড হচ্ছে এটা আমরা বুঝবো কিভাবে?
2: সেটা বলার আগে বলি যে তুমি একদম শুরুতে বললে না, এবারে যতটা গরম পড়ার কথা ততটা পড়েনি, তার একটা এফেক্ট হচ্ছে এবারে প্রচন্ড একটা ভাইরাল ফিভার বেড়ে গেছে, যেটা এই এপ্রিল মে মাসে আমাদের অভিজ্ঞতায় ছিল না। আমরা সাধারণত বর্ষা পড়লে জুনের লাস্ট থেকে সেপ্টেম্বর অব্দি এই ভাইরাল ফিভারের সিজন দেখে অভ্যস্ত, কিন্তু এইবারে এই সময় বৃষ্টি এবং এই সময় টেম্পারেচার কম থাকায় ওই সিভিয়ার ভাইরাল ফিভারের একটা লোকাল
0: চারিদিকে দেখা যাচ্ছে, এটা একদম
2: হচ্ছে। সুতরাং কম গরম পড়ারও বিপদ আছে, বেশি গরমটা যেমন অন্যদিকতে যে তুমি বললে ডিহাইড্রেশন, যেটা আমি ডিসকাস করবো এখন, তার আগে বলি কম গরম পড়লেও বিপদ আছে। মানে যে সময় যেটা দরকার সেটা না হলেই তখন অন্য একটা কিছু হয়, একটা ভাইরাস অ্যাক্টিভেটেড হয় বা কোন পার্টিকুলার ডিজিজ সিমটম অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে। আর যেটা হয়েছে, আমি তোমার ডিহাইড্রেশনের কথা আসছি, সেটা হলো এই হঠাৎ করে বৃষ্টি হওয়াতে যাদের অ্যাজমা আছে তাদের প্রচন্ড অ্যাজমা অ্যাটাক শুরু হয়েছে,
0: এই সময়টা বেড়ে গেছে একদম।
2: এই সময় ছিল না, আমরা অ্যাজমা অ্যাটাক সাধারণত পেতাম ওই কালী পুজোর সময়,
0: হ্যাঁ ঠিক শীতের শুরুতে যেটা দেখা যায়, হ্যাঁ,
2: কিন্তু এবারে অ্যাজমা অ্যাটাক গুলো এই সময় পাচ্ছি, কারণ হঠাৎ বৃষ্টি হয়েছে, হঠাৎ ঠান্ডা পড়েছে। অ্যাজমা পেশেন্টদের অ্যাটাক হতে তো কিছু লাগে না, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, নেবুলাইজেশন লাগছে, এগুলো হচ্ছে।
0: আচ্ছা,
2: এইবার তোমার প্রশ্ন আছে যে ডিহাইড্রেশন, হ্যাঁ হঠাৎ করে রোদে বেরোলে ডিহাইড্রেশন হলে তুমি বুঝবে মাথা ঘুরতে শুরু করছে, শরীর দুর্বল লাগছে, জিভটা গলাটা ভীষণ শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে মাথা ঘুরছে, এইগুলো ইউরিন কমে যায়, এটা আপনি সবাই বোঝেন না, মানে ওটা পার্টিকুলারলি লক্ষ্য করতে হয়, আমরা কি অতটা লক্ষ্য করি যে ইউরিন হচ্ছে? স্বাভাবিক অবস্থায় লক্ষ্য করার কথাও না, কেউ করেও না, কিন্তু এইগুলো হচ্ছে সিমটমস। বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়, মানে বড়দের ব্যাপারটা আলাদা, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বাড়ির গার্জিয়ানদের দায়িত্ব লক্ষ্য রাখা, বাচ্চার ইউরিন লাস্ট কখন হয়েছে, প্রচন্ড গরমে ধরো বাচ্চা স্কুলে গেছে কি খেলতে গেছে কিছু একটা করেছে, তারপর একটু খেয়াল রাখতে হবে লাস্ট ইউরিন কখন হলো এবং সেটা না হলে জল কতটা খেয়েছে, কারণ বাচ্চারা এমনিতেই
0: অতটা
2: হিসাব করে জল খায় না, খাওয়ার কথাও নেই, সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখাটা কিন্তু দায়িত্বের মধ্যে।
0: আপনি যেহেতু ছোটদের কথা বললেন, তার সঙ্গে সঙ্গে যদি একটু আমাদের বয়স্কদের কথাও বলেন, যে ফ্যামিলি মেম্বার যারা বয়স্ক আছেন তাদের বা আমরা টেক কেয়ার কিভাবে করব এই গরমে?
2: বয়স্কদের একই ব্যাপার, বিষয় যদি হয়ে যায় তখন তো এই ওয়াটার ইনটেক বা এগুলো অতটা থাকে না, সুতরাং এই বাচ্চাদের ক্ষেত্রে যে কেয়ার রাখাটা সেটা বড়দের ক্ষেত্রে কেয়ার রাখতে হয়।
0: আর একটা কথা
2: বলো,
0: আমরা জানি
2: তারপরে, হ্যাঁ তারপরে বড়দের মানে বুড়োদের বা ওল্ড এজ যাদের তাদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, তারা তো নানা রকম ওষুধ খান যেটা বাচ্চাদের থাকে না। এবার এই ওষুধ যেমন ধরো ডায়ুরেটিক বা ড্যাপাগ্লিসোজিন জাতীয় অ্যান্টি ডায়াবেটিক, এইগুলো কিন্তু ডিহাইড্রেশন করে। বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনটা হচ্ছে
0: জল কম খাওয়ার জন্য, কিন্তু
2: হ্যাঁ কিন্তু বড়দের ক্ষেত্রে ডিহাইড্রেশনের তো কারণও থাকে যে হয়তো ডায়ুরেটিক খাচ্ছে সেই জন্য ডিহাইড্রেশন হচ্ছে। সুতরাং ওই ওষুধে মানে এই প্রসঙ্গে বলে দিই, ওই যে ওষুধ গুলো ওগুলোর ডোজ চেঞ্জ হবে কিনা, ওগুলো এই সময় গরমের সময় কি ডোজে কখন খাবে সেটা চিকিৎসকের সঙ্গে ইমিডিয়েট কথা বলুন
0: দরকার
2: সেটা।

0: খুব ইম্পর্টেন্ট এই কথাটা, যে এই সময় তিনি কি করবেন, বিশেষ করে যেটা এই যে ডায়াবেটিক পেশেন্টের কথা আপনি যেমন বললেন বা হাইপারটেনশন।
1: আমি একটু বলি এই প্রসঙ্গে, আর একটা সেন্টেন্স বলে দিই, সেটা হচ্ছে বিভিন্ন সিজনে কিন্তু ওষুধের ডোজ চেঞ্জ হয়, থাইরয়েড ওষুধ, ডায়াবেটিক ওষুধ, সুতরাং এবার সিজন চেঞ্জ হলে চিকিৎসকের কাছে একবার চেক আপে যাওয়াটা কিন্তু দরকার। যে আপনার একই ওষুধ সারা বছর একই ডোজে একই ভাবে চলবে সেটা কিন্তু নাও হতে পারে, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, এবার তুমি কোয়েশ্চেন করছো,
0: এই জন্যই মেডিসিন বিশেষজ্ঞ আপনি। তো এই যে আর একটা কথা, মানে এই যারা ধরুন ডায়াবেটিক বা হাইপারটেনশনের পেশেন্ট, সেক্ষেত্রে গরম লাগছে একটু, যে ওয়ারেস খাবেন বা ডাবের জল খাবেন, সেটাও তো অনেক সময় উপায় থাকে না, সেফ নয় তো তাদের জন্য।
1: একটা ভালো কোয়েশ্চেন করলে, এটা বলে দিই যে ওয়ারেসটা হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন, মানে ডিহাইড্রেশন হচ্ছে, শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমরা খাচ্ছি। এবার ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলে ওয়ারেস খেতে কোনো অসুবিধা নেই। আটকানোটা বেশি দরকার, ব্লাড প্রেশার বাড়ছে কিনা সেই ভাবনাটা থেকে। সুতরাং আপনি যদি ওয়ারেস খেতে হয় খাবেন, রোদে বেরিয়েছেন, কাজ করছেন, হঠাৎ করে মাথা ঘুরছে মনে হলো, একটু ওয়ারেস খেতে অ্যাবসলিউটলি কোনো আপত্তি নেই। আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে আরেকটাও কথা বলি, সেটা হলো ওয়ারেস অনেক রকম ফর্মে পাওয়া যায়। একটা তো প্রিপেয়ার্ড ওয়ারেস পাওয়া যায়, মানে মানে টেট্রা প্যাকে লিকুইড, ওটা না খাওয়া আমি অন্তত প্রেফার করি না,
0: ওটা বাচ্চাদের জন্য ঠিক আছে।
1: পাউডার ওটা বেসিক্যালি একটা ড্রিঙ্ক হিসেবে ঠিক আছে, কিন্তু প্রকৃত ডিহাইড্রেশন আটকানোর জন্য
0: ওই পাউডারটাই ভালো
1: দেয়। মানে সব কোম্পানির জিনিস তো সমান না, তার থেকে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ওয়ারেস, সেইটা জলে গুলে খাওয়াটাই কিন্তু বেস্ট, দ্যাটস ফর ডিহাইড্রেশন ইজ কনসার্ন। এবার জাস্ট একটু গলা ভেজানোর জন্য খেলেন, সেটা ঠিক আছে। আপনি যদি প্রচন্ড গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খান, আপনার বারবার চেষ্টা পাবে এবং আপনার শরীরে ডিহাইড্রেশন বাড়বে, আপনার কিন্তু যেটা ডিহাইড্রেশন কমা সেটা হবে না। সুতরাং গরমের মধ্যে তৃষ্ণা কমানোর জন্য কোল্ড ড্রিঙ্কস, মানে কার্বোনেটেড বিভারেজ কিন্তু খুবই খারাপ, এটা মাথায় রাখা উচিত। ওয়ারেস ইজ দ্য অনলি।
0: আর একটা কথা একটু বলবো আর কি, আপনি যেমন বলে দিলেন যে ওয়ারেসটা একমাত্র ঠিকঠাক যেহেতু গভর্নমেন্টের ওটা, তো সেটা খাওয়া অনেকটা সেফ, আর সেটা একদিন আধদিন খেলে ডায়াবেটিক যিনি বা হাইপারটেনশনের পেশেন্ট তাতে কিছু হবে না, কারণ ডিহাইড্রেশনটা আটকানোর দরকার। আর একটা কথা, আমরা জানি যে ওয়ার্কআউটটা ভালো, ব্যায়াম করা বা হাঁটাহাঁটিটা ভালো, কিন্তু আপনি যেমন আমাদের শীতকালে এসে বলে দেন যে ভোরবেলাটা হাঁটার থেকে সারাদিনে যে কোনো সময় হাঁটাটা ভালো, কারণ ভোরে পলিউশনটা বেশি থাকে, তো গরমে আমাদের কোন সময়টা ব্যায়াম বা হাঁটার সঠিক সময় আপনি একটু যদি বলে দেন।
1: গরমে তো ভোরটাই ভালো, কারণ ভোরে তো টেম্পারেচার মিনিমাম থাকে, তারপরে ধুলো টুলো মিনিমাম থাকে। কিন্তু যেটা আমরা এখন বলি যে মর্নিং ওয়াক জিনিসটার কোনো দরকারই নেই, দিনে 24 ঘন্টার মধ্যে যেটা আপনার কনভেনিয়েন্ট টাইম সেই টাইমে এক্সারসাইজ করলেই কিন্তু এনা, মোর দ্যান এনা।
0: আচ্ছা আচ্ছা,
1: যদি আপনার সকাল থেকে কাজ থাকে দুপুর বা বিকেল 4টার পর আপনি ফ্রি হন, তাহলে বিকেল 4টা থেকে 6টা, এজ এন এক্সাম্পল আমি বলছি, বিকেল 4টা থেকে 6টা ইজ দ্য পারফেক্ট টাইম ফর এক্সারসাইজ এন্ড ওয়ার্কআউট। কিন্তু এইখানে বলি এক্সারসাইজ ওয়ার্কআউট, মানে এখন তো প্রচুর জিম, তাইলে জিম মেম্বারশিপ জয়েন করে সমস্ত মেশিনে কার্ডিও ওয়ার্কআউট এই সেই করা যায়, এইগুলো কিন্তু খুব খারাপ। আমার নিজের এক্সপিরিয়েন্স যে যারা এইগুলো হঠাৎ করে শুরু করেন বেশিরভাগেরই ক্ষতি হয়, ক্ষতি হয় ইন দ্য সেন্স কোমরে লেগে যায়, হঠাৎ এক্সহস্টন হয়, হাঁটুতে লেগে যায়। সুতরাং এই ওয়ার্কআউট যদি করতে চান
0: আবার, এছাড়াও আমরা অনেক উদাহরণ তো পেয়েছি, আমাদের কত কত মানুষকে হারিয়ে ফেলেছি যে যারা অতিরিক্ত ওয়ার্কআউট করেছেন, অতিরিক্ত জিমে দৌড়িয়েছেন এবং হার্ট অ্যাটাকের চলে গেছে।
1: যারা করেছে তারা কিন্তু অ্যাক্টর বা মডেল, মানে তাদের
0: একদমই একদমই
1: 10-12 জনের ফিটনেস গ্রুপ থাকে,
0: মানে
1: প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট তারা রাখে, তার সত্ত্বেও তাদের এটা হয়েছে। আমি বলছি না যে সবার হবে, কিন্তু এটা ঠিক যে ওয়ার্কআউট জিনিসটা কিন্তু সবার জন্য নয়,
0: সেখানেও অবশ্যই
1: নিতে পারেন, মানে যে কেউ করবে সেটা ঠিক না।
0: ফিটনেস ট্রেনার থাকলেও অবশ্যই আর কি একজন ফিজিশিয়ানের সঙ্গেও কথা বলে নেওয়া দরকার।
1: হ্যাঁ, এইটাই
0: একদম,
1: আগে একজন ডাক্তারের
0: সঙ্গে কথা বলে আপনি ফিটনেস ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নিচ্ছেন, ঠিক আছে,
1: অবস্থা কি এবং আপনার কোন গ্রুপ অফ এক্সারসাইজ আপনার চলবে, তারপর আপনি ফিটনেস
0: ট্র্যাকার। ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার, গরমের দিনে আমরা অনেক বেশি করে স্নান করি, মানে দুবার তিনবার অন্তত দিনে হয়ে যায়। আবার অনেকেই আছেন যে বরফ জলে একটু স্নান করে নি, এরকম ব্যাপারও আছে। তো আর কি, এই অনেকবার স্নান করাটা কি ত্বকের জন্য খারাপ বা স্নান করলে শরীর
1: কোনো কোনো কিছু খারাপ না, যথেষ্ট ভালো।
0: আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের সময় একদম বাঁধা, তো সেখানে আপনি একদম শেষে, যদি না যদিও শেষে যাওয়ার আগে একটু মাসল ক্রাম্পের কথাটা একটু বলবেন, যে যেহেতু গরমে আমাদের অনেক সময় হয় জল একটু কম খাওয়া হলো, সেই সময় মাসল ক্রাম্পটা পেশিতে খিঁচ ধরলে আমরা কি করব, এবং একদম শেষে আপনি একটু আমাদের লিসনারদের আর একবার একটু গাইড করবেন গরমে সুস্থ ফিট অ্যান্ড ফাইন থাকার টিপস, মানে কি কি মানলে মোটামুটি একদম ঠিকঠাক থাকা যায়।
1: মাসল ক্র্যাম্পটা অনেক কারণে হয়, ওটা শুধু গরম থেকে হয় তা না, ওটা থাইরয়েড এর অসুখ, সুগার, নার্ভের প্রবলেম, মানে পেরিফেরাল নিউরোপ্যাথি অনেকগুলো থেকে হয়। আর যদি গরমের মধ্যে ক্র্যাম্পস ধরে, বিশেষ করে গরমের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে, তাহলে ওয়ারেস বা ইলেকট্রোলাইট সলিউশন খেলে কমে যায় অনেক সময়, এটা সন্দেহ নেই। কিন্তু যাদের দেখা যায় যে কিছু নেই, বাড়িতে বসে আছেন, তাও ক্র্যাম্পস ধরছে, তাদের কিন্তু মানে সেকেন্ডারি কজ ভেবে চিকিৎসকের কাছে গিয়ে টেস্ট করিয়ে ওই পাথওয়ে দিয়ে গিয়ে তারপর বোঝা যাবে, তার আগে যাবে না।
0: আচ্ছা
1: আচ্ছা, এবার তুমি বলছো টিপস।
0: হ্যাঁ,
1: টিপস দেখো, সবার ক্ষেত্রে ফিজিওলজি তো সমান না, ফলে সবার ক্ষেত্রে যে টিপসটা এক হবে সেটা নয়। এবার এক একজনের ক্ষেত্রে একরকম, আপনার নিজের মানে আপনি একজন অ্যাডাল্ট পূর্ণবয়স্ক মহিলা বা পুরুষ হলে প্রথম আপনার কাজ হচ্ছে বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন জল নিয়ে সঙ্গে বেরোবেন। আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিতে এটার কোনো বিকল্প নেই। অনেকে বলেন যে নেবো না, রাস্তায় জল কিনে নেবো, এর দুটো কথা। একটা হচ্ছে রাস্তার জল সবসময় স্টেরিলাইজ মানে পিওর নয়, পিউরিফাই করা নয়, সেখান থেকে পেটের অসুখ হতে পারে, এবং বাড়ির জলটাই সবচেয়ে ভালো, এটা এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে যে জল শুধু নয়, খাবার থেকেও এই টাইফয়েড বা পেট খারাপ এটাও হতে পারে, ফলে খাবার ব্যাপারেও আপনাকে সচেতন থাকতে হবে। গরমকালে রাস্তার খাবার কিন্তু সবসময় সেফ না, রাস্তার খাবার তো আলটিমেটলি জল দিয়েই তৈরি, এবং জলটা খারাপ হলে খাবারটাও খারাপ হবে, এটা একটা। সেকেন্ড হচ্ছে সুগার এবং প্রেশার যাদের আছে, বিশেষ করে হাইপার টেনশন, প্রচন্ড গরমে প্রেশার হঠাৎ বেড়ে যেতে পারে, হঠাৎ কমে যেতে পারে, দুটোই পসিবল। এবারে অনেকে যেটা করেন যে এটা কেন বললাম, মাথা ঘুরছে, ধরো রোদে বেরিয়ে মাথা ঘুরছে, তার একটা অ্যাজাম্পশন হলো যে আমার প্রেশার বেড়ে গেছে, কেউ তাকে বলেছে, অথবা তার অ্যাজাম্পশন হলো মাথা ঘুরছে মানে প্রেশার কমে গেছে। উনি কি করলেন, উনি কিছু না করে প্রেশারের ওষুধটা সেদিনের মতো বাদ দিলেন। এরা অনেকেই করেন, এবার হয়তো ব্যাপারটা হচ্ছিল উল্টো, প্রেশার বেড়ে মাথা ঘুরছে, তার মধ্যে আপনি প্রেশারের ওষুধ বাদ দিলেন, আপনার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা মানে স্ট্রোক, হার্ট ফেলিওর, এই সমস্ত কথা। সুতরাং নিজের ডিসিশন না নিয়ে আপনি সঙ্গে সঙ্গে কোন একটা মেডিকেল ফেসিলিটিতে যাবেন, প্রেশার সুগার ইত্যাদি চেক করাবেন, এটা হচ্ছে সেকেন্ড কথা। আর থার্ড কথা হচ্ছে যে গরমকালে মানে জেনারেল যেগুলো নিয়ম যেগুলো স্কুলে ফিজিক লেসনে পড়ানো হয়, যেমন জামা কাপড় ওই সিনথেটিক জামা কাপড় পরে সুতির
0: ধরনের ড্রেস,
1: সিনথেটিক জামা কাপড় পরলে কিন্তু শরীরে হিট রিটেনশন হয় এবং হিট স্ট্রোক হওয়ার চান্স আরো বেড়ে যায়। সুতরাং সিনথেটিক জামা কাপড়, জিন্স, এগুলো কিন্তু আমাদের ট্রপিক্যাল কান্ট্রিতে গরমকালে না পরাই ভালো। এই একটা দিক গেল। আর আরেকটা হচ্ছে লাস্ট কথা, যাদের মাইগ্রেন আছে এই সময় প্রচন্ড মাথা ব্যথা অ্যাটাক হয়, তো সেই জন্য যাদের মাইগ্রেন আছে ডাইরেক্ট রোদে যতটা সম্ভব কম বেরোবেন। আমাদের প্রধানমন্ত্রী তো অন্য একটা কারণে বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম যতটা সম্ভব করুন, সেটা আমাদের দেশের ওই যুদ্ধ পরিস্থিতির কারণে, ইরানের যুদ্ধ, তো ওয়ার্ক ফ্রম হোম যদি গরমকালে সম্ভব হয় খুব ভালোই হয়, বিশেষ করে যাদের মাইগ্রেন আছে তাদের জন্য। তার কারণ এই মাইগ্রেনের অ্যাটাক যাদের হয় এই সময়টা, তারা নিজেরা জানেন যে দু মাস তিন মাস একদম প্রচন্ড কষ্টের মধ্যে যেতে হয়, চিকিৎসক দেখাবেন এবং রোদ অ্যাভয়েড করবেন।
0: থ্যাংক ইউ সো মাচ ডক্টর পাল, এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন এবং গরমে ভালো থাকার উপায় গাইডলাইন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো, আবার কোনো একটা,
1: হ্যাঁ
0: আবারও একটা কোনো রোগের সমস্যার সমাধান আপনি করে দেবেন, পরে আবার কথা হবে। হ্যাঁ হ্যাঁ,
2: হ্যালো ডক্টর, হ্যালো ডক্টর,
0: আজকে আমাদের সঙ্গে ছিলেন হ্যালো ডক্টরের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। আর আছো তো, তোমরাও আছো মোবাইল কথা থেকে রেডার কথা নিয়ে, কারণ আজকে প্রযুক্তি দিবস। আর সেই প্রযুক্তি দিবসে, সেই প্রযুক্তি দিবস হয়ে তোমার আমার লাইফ পুরো জুড়ে রয়েছে, আর তাকে নিয়েই তো আজকে চলছে জোর চর্চা। সকালে একদম 7টা থেকেই শুরু হয়ে গেছে সেই সমস্ত কথা, 7টা নয় 6টা থেকে, কারণ ভোড়াইতেও আমি সেই সমস্ত কথা বলেছি। আর 7টায় মানে 7 সকালে তোমার হাতে কিন্তু তুলে দিয়েছি একটা পাওয়ারফুল রেডার, যে রেডারটায় তুমি কার ওপর নজরদারি চালাচ্ছ সেটাও কিন্তু আজকে 9903659992 তে জানিয়ে ফেলছো। আর তার সঙ্গে সঙ্গে তোমার

আমাকে সচল রেখেছে যে, আবার সেই মাঝে মাঝে তোমাকে আমাকে অচলও করে দেয়। সেই মোবাইল যে কিনা আমাদের মোবিলিটিটা ধরে রেখেছে, সেই মোবাইল কিভাবে আবার ফাঁসিয়ে দেয়, সাউথ চায়নার ঘটনাটা বলেছি। তো সেই ঘটনার ঘন ঘটা যদি তোমার লাইফে হয়, তুমি কি করে সেটাকে ম্যানেজ করবে সেটাও বলছো, আর তার সঙ্গে সঙ্গে মোবাইলে তুমি আর কি কি ফেসিলিটিস চাইছো সেটাও কিন্তু আর যে মমিতাকে ঝটপট জানিয়ে ফেলো। আপাতত আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার জন্য একটা গান রাখছি, যে গানটা জানি ভীষণ পছন্দ আমাদের সবার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:37 হয়ে 36 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেনবোয় নমস্কার কলকাতা। পুরো বাস প্রচুর প্রচুর, কিন্তু এর মধ্যেই তোমাদের মোবাইল কথা থেকে রেডার কথা ওয়েট করছে 9903659292 তে। আর এদিকে এই যে ট্রলারে করে করে যে ইলিশ আসছে, বা আমাদের আর কদিন পরেই তো ট্রলার ভাসবে আবার ইলিশ আনার জন্য, কারণ ইলিশের মরশুম আছে আমাদের এদেশেও, তাহলে সেই সময় কি হবে? মানে ইলিশ আমি তুমি খাচ্ছি এখন বাজারে পাচ্ছি বটে, সেগুলো তো ট্রলার ভাসি একদম টাটকা ইলিশ আসছে না, কিন্তু সেই ইলিশ যখন আসবে, শয়ে শয়ে ট্রলার যখন ইলিশ আনতে যাবে, তখন ট্রলারে কিন্তু এই ঝড় বৃষ্টির একটা, মানে যখন ঝড় বৃষ্টির মুখোমুখি হয় তখন তারা খুব সমস্যায় পড়ে। কিন্তু নতুন একটা প্রযুক্তি কিন্তু এসছে যেটা ঝড় বৃষ্টির আগাম সংকেত তাদের দিয়ে দেবে। ইসরোর ট্রান্সপন্ডার মেশিন মৎস্যজীবীদের ট্রলারকে সতর্ক করে দেবে অন্য দেশের বর্ডারের কাছাকাছি ট্রলারটা যদি চলে যায়, কারণ মাঝে মাঝে তো এটা হয়, আমাদের দেশের ট্রলার হয়তো একদম বাংলাদেশের বর্ডারে চলে গিয়ে বর্ডারটা হয়তো ক্রস করে চলে গেছে, না এবার থেকে আর যাবে না, কারণ ইসরোর ট্রান্সপন্ডার মেশিন কিন্তু এসে গেছে, যেটা কিনা মৎস্যজীবীদের ট্রলারকে সতর্ক করে দেবে যে অন্য দেশের বর্ডারের কাছে তুমি চলে এসছো, তোমার ট্রলারটাকে এবার নিয়ে সরিয়ে নিয়ে চলে যাও। অর্থাৎ ইলিশ ধরতে ধরতে আর বাংলাদেশ যেতে হবে না ভুল করে কোনো ট্রলারেরই। তবে আমি কিন্তু যাব বাংলাদেশে নয়, আমি যাব এখন চেক করতে 9903659292। এই মুহূর্তে চলে যাচ্ছি কোথায়, জয়রামপুর হাওড়ায়, কারণ চিত্তব্রত দা রয়েছেন। চিত্তব্রত গুহ কি বলছেন, এখন স্মার্টফোনে তোমাকে যদি টিভির মতন সরাসরি দেখতে পেতাম এটা খুব ভালো লাগতো। ওরে বাবারি, সেটা দেখতে পেলে

0: আর যে মৌমিতাকে আজকে দেখেই না, আর তারপরের দিন থেকে শোজ আপনি হয়তো শুনতেন না, কারণ আজকে আমার অবস্থা না পুরো এই যে যন্ত্রের যন্ত্রণায় মোটামুটি পাগল পাগল অবস্থা। যাই হোক, এরপরে আজকে প্রযুক্তি দিবসে রয়েছে, তো প্রযুক্তি যে সত্যি সত্যি আমাকে আপনাকে সবাইকে দি বস করে রেখেছে, তার বসিং গিরিতে মাঝে মাঝে আমাদের একটু কষ্ট পেতে হয় বই কি। তো যাই হোক, এরপরে কি বলছেন আমাদের চিত্তব্রতদা, চিত্তব্রতদা যেটা বলছেন, বসের কাছে যদি ধরা পড়ার জন্য অফিসের ফোন বাড়িতে রেখে বাড়ির অন্য ফোন নিয়ে যেতে হবে, তাহলে এই ব্যাপারটাকে ম্যানেজ করা যাবে, ট্যাকল করা যাবে। বাহ, এটা কিন্তু বেশ দুর্বুদ্ধি পেলাম, মানে দুষ্টবুদ্ধি কিন্তু একটা পেয়ে গেছি আমাদের চিত্তব্রতদার কাছ থেকে। এরপর আমি কোথায় যাচ্ছি? এরপরে আমি যাচ্ছি সোজা কৃষ্ণেন্দুদার কাছে, পায়রাডাঙ্গা। কৃষ্ণেন্দুদা কি বলছেন? পায়রাডাঙ্গা থেকে কৃষ্ণেন্দু বিশ্বাস বলছেন, আজকে ভোরাইতে প্রযুক্তির সাতকাহন নিয়ে তোমার মিষ্টি কণ্ঠে, উরে বাবা, সেই আবার একটা সার্টিফিকেট, আর নিজের মুখে বলতে কেমন লজ্জা লজ্জা করে। তো সেই সুন্দর অনুষ্ঠান শুনতে পেলাম, তার জন্য আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন। আমিও আপনাদের বলতে পেরে আমি নিজেও ধন্য, কারণ আমার নিজেরও পড়াশোনা হয়েছে। এবারে যেটা বলছেন কৃষ্ণেন্দুদা, সেটা হচ্ছে বর্তমানে এই মোবাইল যেন সর্বগটের কাঁঠালি কলা, বিবিধ মুশকিল আসান এই এক মোবাইলেই হয়ে যাচ্ছে। তবে প্রযুক্তির হাত ধরে যদি মোবাইলে আগাম ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যেত, মানে নোটিফিকেশন একদম যেটা ওয়েদার আপডেট দেয় সেরকমটা নয়, অন্যভাবে যদি মোবাইল শুধু একদম আগাম জানিয়ে দিচ্ছে এমনভাবে যদি সেটার মধ্যে থাকতো টেকনোলজিটা, তাহলে অনেক আর কি দুর্ঘটনার হাত থেকে বাঁচানো যেত। এক্স্যাক্টলি, আর আধুনিক প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে এটাই চাইছেন আমাদের কৃষ্ণেন্দুদা। এমন প্রযুক্তি দিবসে তিনি এই তাঁর ইচ্ছেটা কিন্তু জানিয়ে দিলেন। আর প্রযুক্তির মোবাইল আসুক যেখানে থাকবে, যদি কেউ গাড়ি চালাতে চালাতে মোবাইলে ব্যস্ত থাকে তখনই মোবাইলের নেটওয়ার্কটা জাস্ট ডিসকানেক্ট হয়ে যাবে। বাহ, এটাও খুব ভালো, কিন্তু এরকমটা যদি হয় দারুণ হয়। পাশাপাশি আমার কাছে নজর রাখার যে প্রযুক্তি, যেটা রেডারটা যেটা আরজে মৌমিতা আজকে সাত সকালে তুলে দিয়েছে, সেইরকম রেডার থাকলে নজর রাখবেন যারা একটু কারণে অকারণে গাছ কেটে ফেলে তাঁদের ওপর। কৃষ্ণেন্দুদা কিন্তু কড়া নজরে নজরদারি চালাবেন এবং ঘ্যাচাং ফু করে তার হাতটাও কেটে দেবেন। এটা আরজে মৌমিতা যোগ করে দিল। বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে দীপক দা কি বলছেন? দীপক কুমার তুং বলছেন, রেজিগনেশন লেটার তো দেবই, দেবই না, যা বলবো সত্যি বলবো, যেখানে আছি সেখানকার লাইভ লোকেশন বসকে জাস্ট পাঠিয়ে দেবো, সে বসই হোক, বাড়ির বৌদি হোক, কিংবা বেটার হাফ হোক, কিংবা ফিয়ান্সেই হোক, এমনটা কিন্তু একদম সদা সত্যি কথা বলেন দীপক দা, সেটাই তিনি করবেন বলবেন। আর মোবাইল থেকে যা ফেসিলিটিস পান সেটাই অনেক, তবুও মনে হয় এমন কিছু যোগ করুক যাতে কিনা নেট সার্ভিসটা ভালো হয়, আরও উন্নত হয়। আচ্ছা বেশ, আর যদি এমন একটা রেডার, যদি কেন দিয়েছি তো রেডার একদম সাত সকালে আর যে মৌমিতা তুলে দিয়েছে হাতে পাওয়ারফুল রেডার, তাহলে গ্রামের যারা দুষ্টু ফাঁকিবাজ লোক আছে তাদের ওপর একদম নজরদারি চালাবেন আমাদের দীপক দা, তেমন ইচ্ছেটাই কিন্তু তিনি প্রকাশ করেছেন। বিকাশ দা কি বলছেন? বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে বলছেন, মোবাইলে এখন যা যা সুবিধাগুলো রয়েছে না তার বেশি কিছু আর প্রয়োজন নেই গো, মোবাইলে যেটুকু আছে যতটুকু আছে তাতেই আমার অবসর জীবনে সারাটা দিন কেটে যায়, এই বেশ ভালো আছি, বিকাশ দা কিন্তু বলে দিয়েছেন। কিন্তু বাদ বাকি আরও অনেক কথা কিন্তু আর যে মৌমিতা জানতে চেয়েছিল, সেগুলোর কথা কিন্তু বলেননি। আছে আছে এখনও ছন্দে বেঁধে অনেক কিছুই আছে, বলবো নিশ্চয়ই সেগুলো। আর যে মৌমিতা যখন আছে সবার কথাই নিশ্চয়ই নিশ্চয়ই শেয়ার করবোই, তুমি তো সেন্ড করছো তোমার মতামত। আর তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলবো যে জাপানের টেলিকম জায়ান্ট নিপ্পন টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন এই অসাধ্য সাধন করেছে, ইন ফিউচার পৃথিবীতে যদি বজ্র আছড়ে নাও, মানে পড়তে চলেছে, কিন্তু সেটা যাতে না পড়ে, সেটা যাতে অন্যদিকে ঘুরে যায় বাজটা, সেই রকম একটা কিন্তু টেকনোলজি নিয়ে এসেছে। ভাবো একবার, তারা এক বিশেষ ড্রোন তৈরি করেছে যার মাধ্যমে বাজ পড়ার আগেই সেই ড্রোনটা লুফে নেবে এবং ঘুরিয়ে দেবে তার গতিপথ। পৃথিবীতে 6000 বাজ পড়ে, বজ্রপাত ঘটে প্রতিদিন প্রতি মুহূর্তে, এই বাজকে যদি আটকে দেওয়া যায়, গতিমুখ যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে ইন ফিউচার মৃত্যুহার সত্যিই কমবে, বাজ পড়ে মৃত্যু লাইফ রিস্ক অনেকটাই কমে যাবে, যেটা কিনা প্রযুক্তি জন্যই সম্ভব হবে। আর এখন যেটা হবে কি আর হবে, এখন এখন সেটাই হবে। রেইনবো নিউ টিউনে আসছে তো এখন তোমার জন্য সেই গান খাঁচা মুভি থেকে।
1: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: আরে জিন্দাবাদ বলো আর যাই বলো না কেন, মুর্দাবাদ নিশ্চয়ই বলবে না, কারণ এই মুহূর্তে রয়েছি 107 FM রেনবোয় আর যে মমিতা তোমার সঙ্গে। সত্যি কথা একদম বলছি গো, আমি মিথ্যে কথা খুব একটা বলি না, খুব অসহায় হয়ে গেলে হয়তো কখনো সখনো একটা বলি, কিন্তু নিজেকে একটু জাস্ট বাঁচিয়ে নিই। আসলে এই যে মোবাইল রয়েছে, সেই মোবাইল কি না করছে বলতো, ছোট্ট যন্ত্র মোবাইল জগৎ করেছে জয়, খবর দেখছি, গান শুনছি, পাচ্ছি কত পরিচয়, মনের কথা লিখি যত, ছবিও তুলি সাথে, অ্যালবাম থেকে ডিজিটাল পেমেন্ট, সব ফেসিলিটিস ছোট্ট যন্ত্র মোবাইলটাতে। মনের কাছে প্রশ্ন করো সে আর কি কি চায় ছোট্ট এই মোবাইলটা থেকে, বলো দেখি আর কি কি তুমি চাও। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, জানতে চাইছি তোমার কাছে ছুটি নিয়ে বেড়াতে যাওয়া, হঠাৎ বসের মেসেজ পাওয়া, লাইভ লোকেশন জানতে চাওয়া, না পাঠালেই অ্যাবসেন্ট হওয়া, তো সেইগুলোই তুমি আমাকে সেন্ড করেছো এই মুহূর্তে। কিন্তু আমি সোজা চলে যাচ্ছি কোথায়, অবশ্যই শান্তিনিকেতনে। হ্যাঁ শান্তি তো আছে আমার মনে, শান্তিনিকেতনে তাই যাচ্ছি। শান্তিনিকেতনে গুরুপল্লী থেকে আমার সঙ্গে রয়েছেন সুখেন্দুদা। ঝকঝকে চকচকে উজ্জ্বল হাতের লেখা, হারিয়ে গেল মোর পাই না আর দেখা, ক্যামেরা অলস এখন, টিভি খাচ্ছে ধুলো, টর্চের অবস্থা একই, চলে না আর রেডিওগুলো, মুশকিল হয় খুব ভিডিও কল নিতে, জীবন হয় ওষ্ঠাগত কারণ দিতে দিতে, কেড়ে নিচ্ছ অনেক, দিচ্ছ দুহাত ভরে, আরও পাওয়ার কথা বলি কেমন করে, দীর্ঘ জীবনে শুধুই খাওয়া, দূষিত করা বায়ু, একটা অ্যাপ দাও না যে বলে দেবে আয়ু, জানতে পারলে আমি ব্যালেন্স শিট বানিয়ে কি নিলাম, কতটা দিলাম, সকলকে যাব জানিয়ে, হ্যাটস অফ ইউ, কুর্নিশ জানাই, স্যালিউট জানাই আপনাকে, এত সুন্দর করে আপনি আয়ু পর্যন্ত জানতে চেয়েছেন মোবাইলের কাছে, যদি এরকম একটা অ্যাপ থাকতো ডেফিনেটলি খুব ভালো হতো, খুব ভালো লাগলো আপনার মেসেজ। এবার সোজা চলে যাচ্ছি বারাসাতে, কারণ শাওন ওয়েট করছে শান্তিনিকেতন থেকে বারাসাত। ভাবো একবার আমার কী গতি, কী গতিবেগ আমার, আমার মোবাইলে মানে শাওনের মোবাইলে যদি একটা পোর্টেবল ওয়েদার স্টেশন থাকতো তাহলে খুব ভালো হতো, হাওয়া অফিস আর ইন্টারনেটের আশায় বসে না থেকে নিজেই বুঝে যেতে পারতো আমাদের এই আকাশের অবস্থা কেমন থাকবে, শাওন এমনটাই বলছে। আর কারোর ওপর যদি নজর রাখতে হয়, ওই রেডার যেটা সাত সকালে আর যে মমিতা তুলে দিয়েছে, ওই রকম নজরদারিটারই ওই সমস্ত আমাদের শাওনের ধাতে সয় না, কারণ শাওন অত্যন্ত গুড বয়, ভালো ছেলে, ও ওই সমস্ত দূরে সরিয়ে রেখেছে, বলছে না আমি কারোর ওপর নজরদারিটারি করবো না, এগুলো আমার ভালো লাগে না, যে যা করছে করুক, ওর ওপরে যদি কেউ নজরদারি চালায় চালাক, কিন্তু ও কখনো ভুলেও করবে না। কিন্তু আর যে মমিতা এখন ভুলেও বারাসাত ছেড়ে আসছে না, কারণ শঙ্করদা রয়েছেন শাওনের কাছ থেকে, শঙ্করদার কাছে চলে যাচ্ছে। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি বলছেন, ছুটির দিনে কোথায় যাব করতে আমি ভ্রমণ, কোথায় আমি আছি জানতে বস করে করেন যদি ফোন, না জানালে পড়বে খাতায় লাল কালির দাগ, স্বাধীনতায় হস্তক্ষেপ হবে ভীষণ রাগ, দাসখত দিনই লিখে তবুও বস গলালে নাক, ইস্তফাপত্র লিখে বলবো তোমার চাকরি তোমার থাক, মোবাইল ফোন সব খেয়েছে, রাখলো কি আর বাকি, এয়ার কন্ডিশনটা হলে ভালো যদি দেহের টাচে রাখি, গরমকালে ঠান্ডা শরীর, শীতকালে শরীর গরম, সব পেয়েছি এই চাওয়াটা নয় তো বেশি কম, হিংসা দেশ ঘৃণা ছড়ায় যেসব বদের ধাড়ি, রেডারে তাদের প্রতি চলবে আমার নজরদারি, আগুন জ্বালাতে কবু দেব না দেশের বুকে, দেশের প্রতিটি মানুষ থাকে যেন সুখে, বৈশাখী শুভেচ্ছা সহ শঙ্করদা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। এত সুন্দর ছন্দে বেঁধে কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন তার সমস্ত কথা, এবং ওই এসির কথাটা বলেছেন না, মানে বনগালোকাল তো ওই বারাসাত আর ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ দা, এখানে কিন্তু মিল পেলাম খুঁজে। শ্যামসুন্দর দা, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকে কি বলছেন, তাঁরও তো সেই ছন্দে বেঁধে, তিনটে ছন্দে বাঁধা এই মুহূর্তে কিন্তু বার্তা আমার কাছে ছিল, সঙ্গে শাওনও ছিল। এরপরে আমি যাচ্ছি কোথায়, অবশ্যই শ্যামসুন্দর দা চিঠিতে বা ওই মেসেজে, শ্যামসুন্দর দা যেটা বলছেন, সুপ্রভাত মৌমিতা, প্রযুক্তি ডাকে আমাকে, আয়রে ছুটে আয়, তাই তো চলি দ্রুত গতিতে, তাকাই না ডানে বায়, হোঁচট খাচ্ছি কতবার, হিসেব রাখি কই, নতুন কিছু এলো বোধহয়, দেখতে হবে ভাই, পয়সা গেল টাকা গেল, এ কি কেলেঙ্কারি, জীবন যদিও ওষ্ঠাগত তবুও ছাড়তে নাহি পারি, মৌমিতা দিলে রেডার যন্ত্র, দাঁড় করাবো ছাদে, দেশের বিনাশ করছে যারা, ফেলবো তাদের ফাঁদে, মোবাইল ছাড়া বড় দুষ্কর, চেষ্টা করেছি কয়েকবার, ঘুরে ফিরে তাকিয়ে আবার দুহাতে করেছি নমস্কার, ভুল তত্ত্ব করবে ডিলিট, আসুক নতুন প্রযুক্তি, মোবাইলকে আরও টানবে কাছে, মানুষ পাবে মুক্তি, সময়ের সঙ্গে সঙ্গে আসুক নানা প্রযুক্তি, ভালো কাজে ব্যবহার হোক, মানুষ অবশ্যই করবে ভক্তি। সত্যিই তাই, আপনাদেরকেও ভক্তি, শ্রদ্ধা, কুর্নিশ, স্যালিউট সব কিছু জানাই। নামেই যার সুন্দর আছে, শ্যাম সুন্দর দাস, তাঁর তো এই মেসেজ, এই মোবাইল কথা থেকে রেডার কথা যে এতটাই ভালো হবে সে তো বুঝতেই পাচ্ছি। শঙ্কর দা, প্রত্যেকের মেসেজই ভীষণ ভালো, আলাদা করে নাম করে বলছি না, কেউ হয়তো দুঃখ পাবেন। সুখেন্দু দাস, প্রত্যেকের, শ্যামলেন্দু দাস, সবার সবার বার্তা, সবার মোবাইল কথা, সমস্ত কিছু জানতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। কিন্তু এখন আর কোনো কথা আমি বলতে পারবো না, জানাতে আমি পারবো না, কারণ অলরেডি 9:51 হয়ে গেছে। তাই এখন কোনো কথা না বলে সোজা চলে যাচ্ছি 3:33 গানের হ্যাট্রিকে।
1: FM Rainbow Tea।

এরকম ভাবে বলছো আমাকে যাও না, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। কারণ অলরেডি স্টুডিওতে কিন্তু পরের প্রেজেন্টার কিন্তু চলে এসছে, পরের আর্জে চলে এসছে। 9:57 অলরেডি হয়ে গেছে, আর যেতে যেতে কিন্তু তোমাকে একটা মেসেজ আমার না শেয়ার করলেই হচ্ছেই না। মানে মোবাইল কথা, রেডার কথা কি রয়েছে একটু দেখি। আজাদুল আকরা কৃষ্ণনগর শেখপাড়া থেকে শেখ আজাদুল বলছে কি, মিষ্টি মিষ্টি মৌমিতা দিদিভাই, তোমার উপস্থাপনা একদম ফাটাফাটি, থ্যাংকস আ লট, সকাল থেকে শুনছো জমিয়ে। এবার যেটা বলছে সেটা হচ্ছে, নজরদারি চালাবে আমার উপর, কিভাবে এত সুন্দর বাঁধানো বাঁধানো কথা বলি, উড়ি বাস। ঠিক আছে, তোমার হাতে যখন 7:00 আজকে রেডারটা দিয়ে দিয়েছি, 10:00 আগে কিন্তু আবার ছো মেরে আরজে মৌমিতা কিন্তু নিয়ে নিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরাও যদি লাগানো থাকতো তাহলে মোবাইলে খুব ভালো হতো, এমনটাই কিন্তু বলছে। আর তো সময় নেই, যেতে যেতে এবার কিন্তু আমাকে বলতেই হচ্ছে কি, স্টুডিওর ঘড়ি বলছে আমায় সিটটা ছাড়তে হবে, আড্ডা গানের জার্নিটা আবারও শনির সকালে হবে, আসবো আবার 16:00। টিল দেন টেক কেয়ার, রেইনবোর সঙ্গে মনের কথা অলওয়েজ করো শেয়ার, বিশ্বাস করো মন আমার শোনে না।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ আজ অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণও দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। 54 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় 3 জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে সিআইডি। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভবানী ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারি দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকেরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রার তীর্থযাত্রী এবং পর্যটকদের সতর্ক থাকতে পাশাপাশি নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন। আগামীকাল এবং পরশু উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে ভারতীয় আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন। একটি জনসভাতেও তাঁর ভাষণ দেবার কথা। বিশ্ব অর্থনীতির নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও ভারতের অর্থনীতি উন্নয়নের গতি বজায় রাখতে সক্ষম হয়েছে। আজ প্রকাশিত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া রিসার্চের একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে 2026-27 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার 6.6% হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে গত অর্থবর্ষের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার প্রায় 7.2% পৌঁছবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করবেন। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ডপনা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় 3 জনকে উত্তরপ্রদেশ থেকে সিআইডি গ্রেপ্তার করেছে। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 2025-26 মরশুমের লালিগা খেতাব জিতেছে এফসি বার্সেলোনা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে 14 পয়েন্ট এগিয়ে গিয়ে টানা দ্বিতীয় বছর লিগ নিজেদের দখলে নিল বার্সা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 FM রেনবো স্টুডিওর ঘড়িতে।

এখন সময় সকাল 11:03 হয়ে 15 সেকেন্ড। গান দুরিয়া নিয়ে আজ আপনাদের সঙ্গে আছি স্বপ্না এবং নীলাঞ্জনা। আমরা থাকব কিন্তু বেলা একটা পর্যন্ত। আজ আধুনিক গান শোনাবো আপনাদের। সোমবার, আপনারা সবাই জানেন যে সোমবারে আমরা আধুনিক গান শুনি, তো আধুনিক গান তো শুনব, কিন্তু তার সঙ্গে যেটা বলার, নিশ্চয়ই আপনি ভাবছেন যে স্বপ্না নীলাঞ্জনা আজ কী বিষয়ে কথা বলবে। স্বপ্না নীলাঞ্জনা আজ কথা বলবে আকাশবাণীর পুরনো দিনের গল্প, আকাশবাণীর শুরুর দিনের গল্প, যেটা আমরা একটা সিরিজ করছি। এবং এই সিরিজে আমরা এর আগের দিনও কাজ করেছি, এবং আগামী অনেকগুলো দিন আমরা স্বপ্না নীলাঞ্জনা দুটো বিষয়ে কাজ করছে। এক হচ্ছে পুরনো কলকাতার নানা বিষয়ের গল্প, সেই এপিসোড আমরা আগামী আরও অনেকগুলো দিন ধারাবাহিক করব, এবং পুরনো কলকাতার গল্প সেটাও আমরা অনেকগুলো দিন আপনাদের সঙ্গে করব। তো আমরা স্টুডিওর ঘড়ি দেখতে দেখতে সময় হয়ে গেল 11:04।

0: জানে বলো কয়জনা? অনেকেই জানে, যারা গান্ধরিয়াতে উঠে পড়েছেন আপনারা তো জানেনই। আর আপনাদের সঙ্গে স্বপ্না নীলাঞ্জনা যেহেতু আছে এবং থাকবে বেলা একটা পর্যন্ত, সবাই মিলে আমরা সামনের পথ হাঁটব। তো আমরা নীলাঞ্জনা শুরুতেই বলেছি যে আজকে পুরনো আকাশবাণীর গল্প শোনাব।
1: হ্যাঁ,
0: প্রভাত মুখোপাধ্যায়, তিনি নতুনের অভিযান শিরোনামে একটি লেখাতে বলছেন যে বেতারে সার্থক অনুষ্ঠানের মূলে আছে সৃষ্টির আনন্দ। সংবাদ পর্বটা বাদ দিলে বেতার হলো তিন মাধ্যমের শিল্প, শব্দ, সুর এবং সাহিত্য। তিনি যে সময়ের কথা লিখছেন যে আজকাল টেপ রেকর্ডিংয়ের সুবিধাটা সৃষ্টির কাজ অনেক সহজ করে দিয়েছে। আসলে এটা অনেক আগেকার লেখা, তারপরে তো প্রযুক্তি আরও অনেক এগিয়ে গেছে। পরের মুখাপেক্ষী না হয়ে নিজের কানে শুনে

0: এবং তারা যে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছেন এবং আজকে আমরা যে সুযোগ সুবিধার মধ্যে কাজ করি, দুটো কিন্তু এক নয়। মানে আমাদের প্রযুক্তিগত দিক থেকে হয়তো আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু মেধা মননের দিক থেকে তারা আবার হয়তো সাদা কালো যুগের মানুষ, কিন্তু তাদের মতো অমন রঙিন মানুষ, অমন সৃজনশীল শক্তিশালী মেধাবী মানুষ সেটা কিন্তু সত্যি সত্যি বিরল
1: বিরল সত্যি সত্যি। এবং এই যে দেখো, আমরা আকাশবাণীর গল্প নিয়ে বসে, আসলে আকাশবাণী তো সত্যি একটা গল্পের আকর, ইতিহাসের খনি, এবং এখানে তুমি যতই ঘুরবে যতই দেখবে ততই খুঁজে খুঁজে পাবে। তো এই সমস্ত গল্প নিয়ে আমরা আরও অনেক অনেকটা সময় থাকবো, আড্ডা দেব, কথা বলবো, গান শুনবো। আপাতত একটু সুরে ভাসি, যখন দরিয়া তারপরে আবার আসি গল্পে।
0: হৃদয়ের গান শোনাবো আপনাদের আজকে।

0: আমরা একটু আগে প্রভাত মুখোপাধ্যায়ের লেখা থেকে বলছিলাম যে তিনি বলছেন তিন মাধ্যমের শিল্প হচ্ছে রেডিও, শব্দ, সুর এবং সাহিত্য। তা প্রথম কথা হচ্ছে শব্দ, শব্দকে যদি ধরি, তিনি বলছেন যে গাস্টিন প্লেসে বেতার অফিসের দোতলায় স্টুডিওর পাশেই একটা ছোট্ট অন্ধকার ঘর, যেটা আগে ছিল হাসপাতালের শৌচাগার, ছিল তাদের শব্দ সৃষ্টির খেলাঘর। এক কোণে টাঙানো ছিল মস্ত বড় আর বেশ একটু মোটা ধরনের টিন, 18 ফিট উঁচু ছাদ থেকে মেঝের ফুট চারেক ওপর পর্যন্ত আর আন্দাজ 4 ফিট চওড়া। মেঘের গর্জন দরকার হলেই পাশের স্টুডিও থেকে আঙুলের ইশারায় গর্জনের সীমা অনুযায়ী ওই টিনটিকে নিজের কোণ ধরে নাড়তে হতো। জল অথবা বৃষ্টি প্রাসঙ্গিক শব্দের জন্য ঠিক পাশেই ছিল পুরাকালের বহু ব্যবহৃত বাথটব আর খান কয়েক ছোট এবং বড় বালতি, হাঁড়ি, মগ আর ঝাঁঝরি। নানান রকম কেরামতি করে ওই সব পাত্র থেকে ওই বাথটবে জল ঢেলে ঝিরি ঝিরি বৃষ্টি থেকে শুরু করে যা যা সাউন্ড এফেক্ট দরকার সবটাই তৈরি হতো এই পদ্ধতিতে।
1: ভাবো তুমি, সেই জায়গার গল্পগুলো শুনলে সত্যি রোমাঞ্চ লাগে। এরপরে বলছে যে আজকাল নানান রকম শব্দের রেকর্ড চালিয়ে সব প্রয়োজন সহজেই মেটানো যায়। পাখির ডাকের জন্য তখন ছিল মোটা বাঁশের ফাঁপনের মধ্যে সরু কঞ্চি পুরে ঘুরিয়ে ঘুরিয়ে পাখির কিচকিচানি, আর জল, বালি ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করে অন্যান্য নানান রকমের শব্দ। আর বিশেষ কোনো ডাকের দরকার হলেই ডাকপত্ত অজিত চাটুর্যের। মজাদার ওই মানুষটি ছিল শব্দের সৃষ্টি সম্রাট। করাত দিয়ে কাঠকাঠা থেকে শুরু করে স্বপ্নে বোধহয় সাপের হাসি পর্যন্ত কোনো ডাকই ওর অজানা ছিল না। চাইলে হয়তো চোখের পাতা পড়া শব্দ কোনো রকম শব্দ না করে বুঝিয়ে দিতে পারত।
0: কি সাংঘাতিক,
1: ভাবো তুমি। উনি নিজেই বলছেন, প্রভাত মুখোপাধ্যায় নিজেই বলছেন যে বলার আগেই বক্তব্যটা বুঝে নিয়ে প্রয়োজন মতো বেছে নেওয়ার জন্য প্রাসঙ্গিক শব্দের হাট খুলে বসত। সারা জীবন ওর মতো শব্দশিল্পী আর কখনো দেখিনি, আর আমরা সত্যি এরকম প্রাণবন্ত লেখা বোধহয় খুবই কম পেয়েছি।
0: আপাতত একটি সোনারোদের গান।

0: তাহলে আমরা শুরুতে বলছিলাম যে কিভাবে তারা সাউন্ড এফেক্ট তৈরি করতেন, এবং এই পদ্ধতি এখন যদিও প্রচুর সাউন্ড এফেক্টস বেরিয়ে গেছে, কিন্তু সেই কাজগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এরকমভাবেই তৈরি করা হয়, যে হরবোলা, যেমন ধরো হরবোলা, তারা নানান রকম মানে ট্রেনের হুইসল, পাখির ডাক, এগুলো কিন্তু হরবোলারা এখনো করেন। পাখির ডাকের জন্য ছিল মোটা বাঁশের হাঁপনের মধ্যে সরু সরু কঞ্চি পুরে ঘুরিয়ে ঘুরিয়ে পাখির কিচকিচানি, জল, বালি ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করে এবং অন্য নানান রকম শব্দ তৈরি করা হতো। বিশেষ কোনো ডাকের দরকার হলেই ডাক পড়ত অজিত চট্টোপাধ্যায়, তুমি বোধহয় বললে এক্ষণে তার কথা, এবং তাকে শিল্পী আখ্যা দেওয়ার কারণ শব্দটা ছিল ওর আন্তরিক সাধনা, কাজেই এমন নিষ্ঠা ছিল যে কুকুরের ডাক দিতে হলে কুকুরের জাত, বয়স, এমনকি তার পুরো ঠিকুজি কুষ্ঠি পেলেই তিনি খুশি হতেন, এবং
1: এত পারফেকশনিস্ট ছিলেন কিভাবে ডাকছে, মানে কখন, মানে দেখো আমাদের যেরকম সবসময় একরকমের কণ্ঠের আওয়াজ হয় না, সেরকম জীবজন্তুর ক্ষেত্রেও তো তাই হয়। তো অজিত চট্টোপাধ্যায় এতটাই নিখুঁতভাবে তার কাজ করতে চাইতেন যে তিনি সবটা জেনে নিতেন,
0: এবং এবং প্রভাতবাবু বলছেন যে ছোটবেলা থেকে পাখি জন্ম দেখেছি, কিন্তু ডাক যে ওদের চার রকমের হয় তা প্রথম অজিত চট্টোপাধ্যায়ের মুখেই শোনা। সকালে ঘুম ভাঙার পর সদলে ওদের কিচির মিচির, আর সন্ধ্যেই ক্লান্ত হয়ে গাছের ডালে বসে সমবেত কোলাহল, এ দুটোর মধ্যে কত যে তফাৎ তা উনি নকল করে বুঝিয়ে দিতেন। এবং ওই দুই ডাকের মাঝখানে আরও আছে খাবার আনন্দে খুশির ডাক, আর কোনো ভয়ের কারণ ঘটলে সবাইকে সতর্ক, মানে প্রতিটি ডাক আলাদা আলাদা সিগন্যাল। হাসতে হাসতে বললেন যে প্রেমেরও নাকি ডাক আছে, কিন্তু তিনি শেখেননি, পাছে মেয়ে চড়াইরা ওকে অযথা বিরক্ত করে।
1: সত্যি সত্যি আমরা বলছিলাম না যে আকাশবাণী নিজেই হচ্ছে একটা ইতিহাসের খনি, এবং সেখানে এইরকম সমস্ত বর্ণনা, প্রাঞ্জল বর্ণনা, সত্যি সত্যি দুই ডাকের মাঝখানের কথা তুমি বললে যে, এবং বলছেন যে তার কুকুরের ডাক নিয়ে বেশ একটা মজার ঘটনা আছে, তবে সেটা বলার আগে তার পটভূমিটা বলা বিশেষ দরকার। সেটা বলতে গেলে উনি বলছেন যে কলকাতা বেতারে শুরুর আগে একটা জনপ্রিয় অনুষ্ঠান ছিল শুক্রবারের নাটক, এবং সেই স্টেজের বিখ্যাত পঞ্চাঙ্কর নাটক আর প্রখ্যাত শিল্পীদের নিয়ে বীরেন্দার পরিচালনায় ওই অনুষ্ঠানটা ছিল সারা বাংলায় অসাধারণভাবে জনপ্রিয়। তো ওই নাটক শুরু হতো 6:30 আর পুরো পঞ্চাঙ্কের পর শেষ হতো প্রায় রাত 11:00। শুরু হতো কনসার্ট বাজিয়ে আর অঙ্ক পরিবর্তন হতো কাঁসর ঘণ্টা বাজিয়ে।

0: তো নানান কারণে তো মানে কর্তৃপক্ষ যারা ছিলেন আর কি, সেই সময় তাদের পছন্দ হচ্ছিল না অনুষ্ঠানটা। তো সেই কারণে সেই নাটকটাকে নিয়ে বলা হতো যে স্টেজে শিল্পীরা অতি নাটকীয় করছে এবং এটা ঠিক ভালো লাগছে না, এবং এক নাগাড়ে 4-5 ঘন্টা অনুষ্ঠান সময়ের মতো মানুষ থাকলেও ধীরে ধীরে হয়তো বা অনুষ্ঠানটা অবসলিট হয়ে যাবে। তো এরপরে কী হলো সেই কথায় আসছি আমরা, কিন্তু তার আগে
1: গান শুনছি।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা শুনছিলাম এই গান, এবং পরপর তিনটে গান আপনাদের শোনালাম। স্বপ্নদীলাঞ্জনা আছে আপনাদের সঙ্গে, আর আছে একটা ঘড়ি, সেই ঘড়ি আমাদের বলছে যে এখন স্টুডিওর ঘড়িতে সময় সকাল 11:40 হয়ে 50 সেকেন্ড।
1: তার মানে চারজন এবং অগণিত বন্ধু আমাদের যারা রয়েছেন 107 FM রেনবোর সাথে। বন্ধুরা ভাবতে পারেন যে স্বপ্নানীলাঞ্জন হঠাৎ বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এই গানটা কেন শোনালো। আসলে কিছু কিছু গান আছে যে গানগুলো আমাদের কাছে মিথ হয়ে আছে, কিছু কিছু গান আমাদের কাছে এমন স্মৃতি বা এমন অনুষঙ্গ নিয়ে আসে যেগুলো না ঠিক এরকমভাবে দিনক্ষণ সময় এগুলোকে তখন আমরা না ভাবতে পারি না।
0: আসলে সবসময়ই ভালো গান ভালো লাগে, রাতের গান হোক, ভোরের গান হোক, দুপুরের গান হোক, সবসময়ের গান সবসময় মানে ভালো গান যদি হয়, যেমন ধরো দুপুরবেলা কি আমার ভৈরবী রাগ যদি শুনতে ইচ্ছে করে, মানে ভৈরবী রাগ শুনতে গেলে সবসময় সকালেই দৌড়তে হবে, তার কোনো মানে নেই। আবার ধরো সকালবেলা আমার একটা গভীর রাতের রাগ শুনতে ইচ্ছে করছে, হতেই তো পারে,
1: হতেই পারে। এটা হচ্ছে
0: গান বাজনাকে সময়ে বেঁধে ফেলার কোনো মানে আছে বলে,
1: এবং অনেক সময় দেখবে তুমি মুড যেরকম থাকে এক একটা মানুষের, তখন সেই অনুযায়ী তার সেটা শুনতে ভালো লাগে। আর আমরা যেহেতু আজকে স্মৃতিকথার ঝাঁপি খুলে বসেছি, সোনালী দিনের কথা শুনছি, সেই সমস্ত প্রাণোচ্ছল মানুষরা তাদের অসম্ভব প্রাঞ্জল ভাষায় আমাদেরকে পুরনো আকাশবাণীকে ফিরে ফিরে দেখাচ্ছেন, তখন আমরা আজকে কিন্তু প্রাণ খুলে মন খুলে সুরদরিয়ায় ভাসবো, তাই
0: সুরদরিয়ায় ভাসবো এবং গল্পগুলো ছোট ছোট করে বলবো। দিলীপ ঘোষকে আপনারা যারা পুরনো শ্রোতা আছেন আমাদের, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, তিনি তার একটা লেখা থেকে জানতে পারছি যে 1962 একেবারে গোড়ার দিকের কথা বলছেন। তিনি বলছেন যে ঘোষণা ঠিকই কাজ পেয়েছে রেডিওতে, মানে ক্যাজুয়াল কর্মী হিসেবে যোগ দিয়েছেন। তো তখন অনুষ্ঠান সম্প্রচারিত হতো তিনটি অধিবেশনে, ঘোষকদের ডিউটি পড়তো দুটো ভাগে প্রয়োজন মতো, দু চারজন একসঙ্গে প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে, আর তৃতীয় অধিবেশনের জন্য দু চারজন সকাল দুপুর একসঙ্গে ডিউটি পড়লে ভোরবেলা গিয়ে অধিবেশন শেষ হলে বাড়ি ফেরা, তারপর স্নান খাওয়া সেরে হাঁপাতে হাঁপাতে আবার স্টুডিওতে হাজিরা দেওয়া ঘড়ির কাঁটা ধরে। রবিবার বা অন্য কোনো ছুটির দিন একতলায় স্টুডিও সব কাজ চলে প্রতিদিনের মতো, সংবাদ বিভাগ ছাড়া ওপরের সব দপ্তর বন্ধ, কারণ সংবাদ রোজকার বিষয়, সেটা প্রতি মুহূর্তের বিষয়। তখন তিনি থাকতেন নারকেলডাঙ্গার ষষ্ঠীতলায়। তো 62 পয়লা জুলাই সেদিনও রবিবার প্রথম অধিবেশনের কাজ শেষ করে বাড়ি ফিরছেন, ওয়েলিংটন স্কোয়ারের কাছে ট্রাম বাস গাড়ি ঘোড়ার জ্যামজমাট। কি হলো, ট্রাম থেকে নেমে পড়লাম, যাই হোক করে বাড়ি গিয়ে আবার আসতে হবে অফিসে। রাস্তায় নেমেই শোনা গেল মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় প্রয়াত হয়েছেন, হয়ে গেল বাড়ি ফেরা, এক্ষুনি যেতে হবে স্টুডিওতে। এবং বিধান রায়ের বাড়ির সামনে তখন ভিড় জমতে শুরু করেছে, চট করে তিনিও ঢুকে গেলেন ভিতরে এবং বহু গণ্যমান্য জন বেষ্টিত, শব্দহের অল্প একটু চোখে পড়ল, তারপর তিনি সোজা অফিসে চলে এলেন। অর্থাৎ একজন সাংবাদিক যা করেন, যে কোনো মুহূর্তে তার জন্য তাকে প্রস্তুত থাকতে হয়, তখনকার একজন অ্যানাউন্সার তাদেরও কত রকম দায়িত্ব নিতে হতো।
1: এর পরের ঘটনা যেটা বলছেন, যে খুব সম্ভবত দাসবাবু ছিলেন ডিউটিতে, তিনি ডিউটি অফিসার এবং তার নির্দেশ ছাড়া স্বাভাবিকই ঘোষিক ঘোষিকারা বলতে পারতেন না। তো তাকে গিয়ে বললাম যে বিধান রায় আর নেই, তো উনি আঁতকে উঠলেন, কিন্তু তিনি শুধুমাত্র মুখের কথা বিশ্বাস করে তো নির্দেশ দিতে পারেন না। তো সংবাদ বিভাগে ফোন করলেন, সেই সময় কেউ ধরল না, ছুটে গেলেন ওপরে, জানতে নেমে এসে বললেন জানতে পেরেছে ওরা, কিন্তু কিছুতেই পিটিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, এবং পিটিআই এর সমর্থন বা অনুমোদন না পেলে আকাশবাণী সেটা প্রচার করতে পারে না। এবং দাসবাবু তখন বিধানসভা ভবন, রাইটার্স বিল্ডিং, লালবাজার সর্বত্র ফোন করছেন, কেউই ধরছে না। বিধান রায়ের বাড়িতে ফোন করলেন, সেটাও ধরা গেল না। তারপরে তিনি অতুল মুখোপাধ্যায়ের বাড়িতে ফোন করে জানলেন খবরটা, এবং সেই সময় তিনি কিন্তু একেবারে অনুষ্ঠান নির্বাহী আকাশবাণীর সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়েন। আর আমি একটা আজ উৎসই ঘোষণা হাতে লিখে রেখেছি, দাসবাবু বললেই ঘোষণা করে দেব। হাতের কাগজ হাতেই রইল। অতুল মুখোপাধ্যায় এলেন এবং পরে আরও কয়েকজন এলেন, এক এক করে সকলেরই একটা দুশ্চিন্তা, আর মিনিট পনেরোর মধ্যেই দিল্লির বাংলার খবর প্রচারিত হবে। দিল্লির আপিস যদি খবরটা আগে পেয়ে যায়, তার আগে যদি দোরগোড়ায় বসে কলকাতা থেকে আমরা এই শোক সংবাদ প্রকাশ করতে না পারি, শ্রোতাদের জানাতে না পারি, তার থেকে আর লজ্জার কিছুই হবে না। তবে সেটাই হলো, আমরা কিছুতেই পাকা খবর পেলাম না। দিল্লি বোধহয় দুপুর একটায় সংবাদে প্রথমেই জানিয়ে দিল ভারতবাসীকে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের প্রয়াণ বার্তা। এরকম আরও অনেক অনেক অসাধারণ স্মৃতিকথার গল্প যদি শুনতে চান, তাহলে স্বপ্না নীলাঞ্জনার সাথে টিউন করতেই হচ্ছে 107 FM রেইনবো, রয়েছি গান্দরিয়ায় নিয়ে আকাশবাণীর গল্প। আর এই মুহূর্তে মনোময় ভট্টাচার্য রয়েছেন সুরে সুরে মন ভাসিয়ে দেওয়ার জন্য।

0: জি বলছিলাম না যে আমাদের সঙ্গে বা তার সঙ্গে আমরা চলেছি স্টুডিওতে, তিনি নীরবে থাকেন আর চোখ রাঙান। স্টুডিওর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, এই একটু আগেই ভাবলাম যে অনেকখানি সময় আছে প্রথম পর্বের, ওমা ঘড়ির দিকে তাকিয়ে দেখছে 11:54 তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে আমরা প্রথম পর্বের প্রায় শেষ লগ্নে চলে এসেছি এবং সংবাদ বিরতিতে যাব। সংবাদ বিরতিতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর একটি গান শোনাবো, গান শুনিয়ে আবারও ফেরত আসব এবং কার স্মৃতিচারণে আসব জানেন না, সেটা এখন বলবো না,
1: সেটা এখন বলবো না, সেটা একটুখানি চমক,
0: সেটা একটু চমক।
1: তবে এটুকু বলতে পারি, তিনিও একজন কিংবদন্তী মানুষ
0: এবং আকাশবাণীর সঙ্গে তার নিবিড় ওতপ্রোত সম্পর্ক, নামটা বললেই লাভ দিয়ে উঠবেন আপনারা আমি জানি।
1: তো সেইটুকু সাসপেন্স আমরা রাখি,
0: একটু রাখি। হ্যাঁ,
1: খবরের বিরতির পর আমরা আসছি।
0: আচ্ছা, আর একটা কথা, খবরের বিরতিতে যাওয়ার আগে, গানের আগে যাওয়ার আগে একটা কথা একটু জিজ্ঞেস করি আপনাদের, আমরা তো চার ঘরের মধ্যে বন্দি রয়েছি, প্রচন্ড গরম ছিল যখন বেরিয়েছিলাম, একটু কি আকাশে মেঘ দেখা দিয়েছে নাকি সেই রকমই রোদ্দুর রয়েছে, একটু জানাবেন তো, আমরা খবরে জানতে নিশ্চয়ই পারবো বা বেরোলে জানতে পারবো।
1: এবং আরেকটা জিনিসও জানতে চাইবো যে আপনারা যেহেতু আমাদের সাথে চিঠিপত্র বা হোয়াটসঅ্যাপ সবেতেই যুক্ত থাকেন, যে স্বপ্না নীলাঞ্জনের সাথে এই কলকাতা সিরিজ আর আকাশবাণীর গপ্প আপনাদের কিরকম লাগছে,
0: একটু চিঠি লিখে জানান না প্লিজ,
1: জানান না, মানে মনে কতটা ধরেছে, বা আপনাদের কোনো যদি অন্যরকম সাজেশনস থাকে যে এরকমভাবে সাজালে অনুষ্ঠানটা মনে হয় আরও ভালো লাগছে, সেটাও কিন্তু আপনারা জানাতেই পারেন, কারণ বন্ধুদের পরামর্শ আমাদের কাছে সবসময় প্রিয় আদরণীয়। তবে এই মুহূর্তে নির্মলা মিশ্রের কণ্ঠে আবারও একটি অসাধারণ গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে যাব খবরের বিরতিতে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। সোমনাথ অমৃত পর্বের উদযাপনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতের প্রভাস পাটনে পৌঁছেছেন। হেলিপ্যাডে অবতরণের পর তিনি হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোড শো করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম

0: রথ হত্যার ঘটনায় তিনজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতা নিয়ে আসা হয়। ভবানী ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারি দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হচ্ছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভাটিয়াত মহকুমার কাকিরা লাহরু সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ছয় পর্যটক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত আরও চারজন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে নিহতদের মধ্যে পাঁচজন গুজরাটের বাসিন্দা। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারেটা কোস্টারিকার বিদেশমন্ত্রী ম্যানুয়েল টোভারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 2025-26 মৌসুমের লা লিগা খেতাব জয় করেছে এফসি বার্সেলোনা। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: না, গল্পটা তো অল্পই হবে, কারণ আকাশবাণীর এত লম্বা জার্নি, সেখান থেকে কয়েক আঁচলাও আমরা তুলতে পারবো না এই দু ঘন্টার মধ্যে। তবে একটা দরকারি ঘোষণা এই মুহূর্তে করতেই হচ্ছে, আগামী দু তিন ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই আপনারা একটু সাবধানে থাকবেন। আমরা একটু আগেই জিজ্ঞেস করছিলাম যে বাইরের আকাশ কি বলছে, বলতে বলতেই ওয়েদার ফোরকাস্ট এসে গেল
1: যে আসলে এই সময়টা তো এরকমই, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রৌদ্র, মানুষের জীবনটাও ঠিক সেরকমই বলো।
0: ঠিক তাই, আমরা একটু আগে খুব সাসপেন্সে রেখেছিলাম আপনাদের যে দ্বিতীয় পর্বে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যাকে নিয়ে একটা সিনেমাও সম্প্রতি হয়েছে। তিনি আর কেউ নন, তিনি শ্রীমতী বেলাদে, এই নামটাই যথেষ্ট।
1: একদমই,
0: আকাশবাণীর সঙ্গে এই নামটা এমনভাবে জড়িয়ে গেছে যে তাকে নিয়ে একটা সিনেমা পর্যন্ত হয়ে গেল, এমন ভার্সেটাইল ক্যারেক্টার তিনি।
1: এবং বেলাদে এই নামটা বললে যে অনুষ্ঠানের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটা অবশ্যই মহিলা মহল। এবং সেই মহিলা মহল আজও তার স্বমহিমায় চলছে, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং প্রত্যেকে পছন্দ করেন। কিভাবে শুরু হলো, কি বলছেন তিনি তার আত্মকথায়, সেই সমস্ত গল্প কিন্তু আজকে স্বপ্না নীলাঞ্জনার সাথে আপনারা শুনবেন। কি বলছেন বেলাদে?
0: আকাশবাণীর কর্মজীবন থেকে অবসর নিয়েছেন তিনি 1982 সালে, কেটে গেছে অনেকগুলো বছর। তিনি বলছেন, এখন আমার দিন রাত সমান, তবু আজও দেহের প্রতিটি রক্ত কণিকায় রয়ে গেছে রেডিওর সেই দিনগুলোর অনুরণন। একা একা শুয়ে শুয়ে সেই সব দিনের কথা ভাবি, শুধু ভাবি। 1 নম্বর গাস্টিন প্লেস এবং আকাশবাণী ভবন, দুই দুটো বাড়ি মিলিয়ে 37 বছর কাজ করেছেন রেডিওতে। চোখের সামনে ভেসে ওঠে সেদিনের মানুষজন, প্রতিটি স্টুডিও, ডিউটি রুম, অফিস ঘর আর কলকাতা বেতারের আতুর ঘর। 1 নম্বর গাস্টিন প্লেস কেউ কি ভুলতে পারি কখনো, বলছেন বেলাতে। তিনি আরও বলছেন, স্টুডিওর অনুষ্ঠানের বাইরে ওই বাড়ির ছাদের সেই গান, আড্ডা, খাওয়া দাওয়া, বিশেষ কোনো অনুষ্ঠান থাকলেই আড্ডা জমত ছাদে, ওই ছাদেই স্টেজ বেঁধে হতো বেতার সপ্তাহের লাইভ অনুষ্ঠানগুলো। হায়, আজ সেই বিল্ডিং ভেঙে দিয়ে সেখানে উঠেছে বহুতল বাড়ি। সংস্কৃতিপ্রেমী আমরা পারিনি গাস্টিন প্লেসের ঐতিহাসিক ওই 1 নম্বর বাড়িটিকে রক্ষা করতে।
1: এই সমস্ত অসাধারণ কথা বলছেন

বেলাদে। কত মানুষেরই স্নেহ ভালোবাসা পেয়েছি বেতারের কর্মজীবনে, ভাবলে নিজেকে ধন্য মনে করি। কত গুণী মানুষের সমাবেশ ঘটেছিল কলকাতা বেতারের নিজস্ব কর্মী মহলে। তাঁদের বিকল্প তেমনভাবে আর এলেনি বা কজন। মানিকুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বেতারে এঁদের অবদানের প্রকৃত মূল্যায়ন সত্যি সত্যি অপূরণীয়। আরও অনেক গল্প, অনেক কথায় আসব, কিন্তু অবশ্যই সুরের ছোঁয়ার পরে।

0: আমরা আজকে যত সহজে বেরিয়ে পড়েছি আমরা, কিন্তু বিলাতিদের সময়তে পরিবেশ সমাজ ছিল অন্যরকম। তিনি বলছেন সে যুগে মানে তার খুব স্বপ্ন ছিল যে তিনি আকাশবাণী বা বেতারে কাজ করবেন, কিন্তু সে যুগে উত্তর কলকাতার এক বনেদি বাড়ির মেয়ে ও বনেদি বাড়ির বউ বেতারে চাকরি করবে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা সেটা ভালো মনে মেনে নেবে, এটা কি করে সম্ভব? আড়ালে আড়ালে সবাই ছিচি করে উঠেছিল, কিন্তু তাদের সেই অলস নিন্দা মন্দের আলাপচারিতা তার মনে কোনো ছায়া ফেলতে পারেনি। তিনি বেতারের কাজে মন প্রাণ ঢেলে দিলেন, বেতার হয়ে উঠল তার জীবনের সাধনার স্বর্গ। তখন রেডিওতে আজকের মতো মেয়েদের এত ভিড় ছিল না, তার আগে থেকেই বেতারে কাজ করতেন ইন্দিরা দেবী, আবার সমসাময়িক ছিলেন নীলিমা সান্যাল, মানে সব কিংবদন্তি নাম বলো। সে সময় মহিলা মহল পরিচালনা করতেন রেখা দেবী। দেশ বিভাগের পর রেখা দেবী দিল্লি চলে গেলেন, তারপর বেলাদে মহিলা মহল পরিচালনার ভার পেলেন। তখন অবশ্য এই পদটি অস্থায়ী ছিল। 1952 খ্রিস্টাব্দে প্রথম বেলাদেকেই পরিচালকের পদে নিয়োগ করা হয়েছিল।
1: সেই সমস্ত সোনালি দিনের ইতিহাস আজ আমরা পড়ছি। সেই 45 থেকে শুরু করে 1982, এক একটি তো নয়, দীর্ঘ 37 বছরের কর্মজীবন, কত কথাই তো ভিড় করে আসে এলোমেলো। সেই সমস্ত অতীত দিনের অনেক পৃষ্ঠাই গেছে ধূসর হয়ে, তবু আচমকা যখন ঘা দিয়ে যায় মনের দুয়ারে, সেই হঠাৎ আলোর ঝলকানিতে নিমেষে উদ্ভাসিত হয়ে ওঠে অজস্র স্মৃতিকণা, আবার তখনই অনেকগুলো যায় হারিয়েও। স্মরণের লুকোচুরি খেলায় এই মুহূর্তে খুঁজে পাচ্ছি যাদের, ধরে রাখি তাদেরই না হয়।

0: আমরা বেলাদের কথা বলছিলাম। দীর্ঘ বছর তিনি এই বাড়িটাই তার মন্দির ছিল, তার সাধনার তার আরাধনার ক্ষেত্র ছিল। 1947 সালের 15ই আগস্টের অনুষ্ঠান, সেদিন স্টেশন অধিকর্তার নির্দেশে তাঁরা দেশবন্ধু জায়া বাসন্তী দেবীর লাইভ ব্রডকাস্ট করেছিলেন। তার মনে আছে, স্বামীর কথা বলতে গিয়ে বাসন্তী দেবীর কান্নার আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল, তবে খণ্ড বিচ্ছিন্ন ভারতের স্বাধীনতা বাসন্তী দেবীকে খুশি করেনি। এক কথায় বলা যায়, আকাশবাণীর জীবনে সারাক্ষণই কাজ, কাজের পরিকল্পনা, সহকর্মীদের ভালোবাসা আর সুন্দর পরিবেশের মধ্যে তার ভাঙাচোরা মনটাকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়েছিলেন। জাতীয় জীবনে আনন্দ বিপর্যয়ে সঙ্গী ছিলেন তারা, সঙ্গী ছিল আকাশবাণী। 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি অতর্কিতে গান্ধীজির শহীদ হওয়ার ঘটনা, এরকম আরও কত কিছু। সেই সময় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিজনবালা ঘোষ দস্তিদার আকাশবাণীতে ক্যাজুয়াল কন্ট্রাক্টে কাজ করতেন। তিনি এলেন, সারাদিন ধরে নির্ধারিত অনুষ্ঠান সব বাতিল করে দিয়ে চলল শুধু গান্ধীজির প্রিয় রামধুন ও ভজন। মাঝে মাঝে বেলাদে, নীলিমা দেবী, জয়ন্ত ঘোষ, ইন্দিরা দেবী সবাই মিলে গাইতেন। এক মাস ধরে তারা জাতীয় শোক পালন করেছিলেন, পরে আসতে হতো কালো পাড় সাদা শাড়ি। ভেবে দেখো, রেডিওতে আমাদের তো কোনো পোশাকের ব্যাপার নেই,
1: না না না,
0: কিন্তু আমরা সবাই জানি যে এই পোশাকের ব্যাপারটা, মানে যখন মহিষাসুর মর্দিনী লাইভ হতো, তখনও কিন্তু সবাই ওই অত ভোরে স্নান করে এবং ওই বিষয়টার সঙ্গে যায় এমন মানানসই পোশাক পরে তারা আসতো।
1: আসলে কি জানো তো, আমার যেটা ব্যক্তিগত ধারণা, পোশাকটা না মনের উপর খুব ছাপ ফেলে।
0: একদমই তাই।
1: আমরা বিয়ে বাড়িতে সাজি কেন? বিয়ে বাড়িতে তো প্রত্যেকে সেজে যায়, সবাই সবাইকে দেখে। আসলে ওই যে একটা আনন্দ অনুষ্ঠানে, আমিও সেই আনন্দেই সামিল হচ্ছি সেটা বোঝানোর জন্য।
0: একদমই তাই।
1: এবং শোক পরিবেশে যদি কেউ খুব একটা খুব লাউড সেজে আসে, সেটা না কেমন যেন বিমানান মনে হয়।
0: একেবারেই তাই। কারণ সেই সময় বহু বিশিষ্ট নেতা আসতেন গান্ধীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার হাত ধরে বেলাদের আকাশবাণীতে ঠোকা, সেই গল্পের কথাতেও আমরা আসব। তবে তার আগে একটা গান
1: অবশ্যই, একটা গান শুনিনি।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাঁর সঙ্গে বিলাদের তাদের বাড়ির মানে পারিবারিক ঘনিষ্ঠতা চিরদিনের। তিনি বলছেন যে জ্ঞানে বুদ্ধিতে আন্তরিকতায় বীরেন্দ্রার মতো মানুষ আমি জীবনে দুটি দেখিনি। বেতার ছিল তার প্রাণ, ছিল তার ধ্যান জ্ঞান। বেতারে নাটকের বিভাগটি বীরেন্দ্র যে কত যত্ন করে গড়ে তুলেছিলেন তা আকাশবাণীর সকলেই জানেন। রেডিওর মুখপত্র বেতার জগৎ বেরোল। দাদা ঠাকুরের বোতল পুরাণের মতো অফিসের পর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার রোজ নিজে হাতে বিক্রি করতেন, ভাবা যায়? তখন দাম ছিল মাত্র 4 আনা। বিরূপাক্ষ এই ছদ্মনামে তার লেখাগুলো তো তুলনাহীন। বাংলা সংস্কৃতির ক্ষেত্রে যার দান অপরিসীম, যার সহযোগিতা অকুণ্ঠ, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তার সঙ্গে বেলাদেবীর অত্যন্ত ঘনিষ্ঠ মানে তাদের বাড়ির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি সারা জীবন যাতায়াত করেছেন ট্রামে বাসে, বিশেষ করে ট্রামে চড়তে তিনি অত্যন্ত ভালোবাসতেন। এইবারে আসছি মহিলা মহলের কথায়। তখন মহিলা মহলে পূজোর কেনাকাটা ও পূজো সংক্রান্ত নানা রকম অনুষ্ঠান করতেন তারা। একবার দশমীর দিন সকালবেলা সবেমাত্র অফিসে ঢুকেছেন, জরুরি তলব পড়ল স্টেশন ডিরেক্টর বি কে নন্দীর ঘরে। সুপুরুষ চেহারা, গুরুগম্ভীর মানুষ, তারা কথা বলতেই ভয় পেতেন। তো যাই হোক, এতলা পেয়েই তারা ছুট লাগালেন এসডির ঘরে। তিনি বললেন, আজ সন্ধেবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গঙ্গার ঘাট থেকে প্রতিমা বিসর্জনে ধারা

0: অবশ্য সম্প্রচার করবেন। আমার ইচ্ছে আজ তুমি আর জয়ন্ত ওকে সহযোগিতা করো। কর্তার হুকুম মাথা পেতে নিলাম। এদিকে তো মাথায় বজ্রঘাত, জানি না কী ছাই বলবো। বাড়িতে এসে দশমীর দিন বিকেলেও অফিসের কাজে বেরোতে হবে জেনে বাবা খুশি, কিন্তু মার ঘোরতর আপত্তি। মা আপন মনে বলতে লাগলেন, কী কাজের ঘটা, দশমীর দিন বিকেলেও অফিস? তাহলে তো রেডিওতে বাস করলেই হয়, লেটা চুকে যায়। এত সব বাধা বিপত্তি পেরিয়ে দশমীর দিন সন্ধেবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং জয়ন্তবাবুর সঙ্গে বেলাদেবী পৌঁছলেন নিমতলায় গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের উপর বিরাট একটা দোতলা ঘর, সেখানে ইঞ্জিনিয়াররা সব জিনিসপত্র ফিট করে দিলেন এবং বেলাদেবী রীতিমতো ভয় পেতে লাগলেন। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ক্রমাগত সাহস জোগাচ্ছেন আর বলছেন, একদম ভয় পাবে না বেলা, যা দেখবে তাই বলবে।
1: তো এইভাবেই কিন্তু রেডিওতে তখন শুরু হলো সরাসরি সম্প্রচার
0: বা ধারা বিবরণী।
1: প্রথমে বীরেন্দা, তারপরে জয়ন্ত, সবশেষে আমি। বীরেন্দা যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবেই বললাম। বলবো কি, সে এক আশ্চর্য নতুন অভিজ্ঞতা। রাত 10টা পর্যন্ত রিলে করে আমরা বাড়ি ফিরলাম। দেখলাম আমার এই কাজে বাড়ির সবাই, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সকলেই খুব খুশি। পরদিন অফিস যেতেই আমাদের তিনজনেরই ডাক পড়লো এসডির ঘরে। তিনি আমাদের কাজে প্রচণ্ড খুশি হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। আজ ফিরে দেখতে গিয়ে মনে হয়, কর্মজীবনে এই সমস্ত উৎসাহ ও প্রেরণাই ছিল আমার বেতার জীবনের সার্থকতার উৎস। আসলে মানে ধারা বিবরণী আজও আমরা

0: করি, লাইভ অনুষ্ঠান করি এরকম কোনো, বিশেষ করে পূজোর সময়,
1: পূজো পরিক্রমার
0: সময়, তাই কোথাও যেন আমরাও রিলেট করতে পারছি সেই প্রথম দিনটার কথা। বেলাদি নিজেই বলছেন, দেখো লাইভ ব্রডকাস্ট করতে গিয়ে আমাদের মাঝে মাঝে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো, যেটা টেপ রেকর্ডে হয় না। মনে আছে একদিন মহিলা মহল শুরুর ঠিক 10 মিনিট আগে খবর এলো যে নির্দিষ্ট টকার কোনো কারণে আসতে পারবেন না। এ খবর শুনে আমার মাথায় তো বজ্রাঘাত, সেই মুহূর্তেই সোজা চলে এলাম বীরেন্দার কাছে, বললাম এখন স্টুডিওতে চলুন, আপনাকে কিছু মজার কথা বলতে হবে, আমার টকার আসেনি। বীরেন্দার সঙ্গে সঙ্গে কাগজপত্র নিয়ে আমার সাথে ছুটলেন, তারপর এমন মজার মজার গল্প বলতে শুরু করলেন যে হাসি চোটে দম বন্ধ হবার উপক্রম। এ ঘটনা তো এখনো হয় বলো?
1: এখনো হয়,
0: হয়তো নির্দিষ্ট সময় আমাদেরও এরকম হয়েছে,
1: বন্ধু আসেননি
0: বা গেস্ট আসেননি, কিন্তু অনুষ্ঠান তো ফাঁকা যাবে না,
1: ঠিক
0: শো মাস্ট গো অন, তো সেই শোটাকে কন্টিনিউ করার জন্য আমরা কত কিছুই করি। ওপারের আমাদের যারা বন্ধু তারা তো সেটা জানেন না, সেই গল্প কিন্তু মন্দ নয়। তো সেই গল্প নিয়ে আজকে আমরা বসবো না, কারণ স্টুডিওর ঘড়ি ওই যে বলছিলে
1: নীরবে
0: নীরবে সে তার কাজ টিকটিক করে করে যাচ্ছে, বলছে 12:53 হয়ে
1: 55 সেকেন্ড। সুতরাং আমরা গান শুনবো, গান শুনে আপনাদেরকে টাটা করব, সংবাদের জগতে আপনাদের প্রবেশ করাবো, করিয়ে আমরা টাটা করব।
0: সেটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ, কারণ এছাড়া এই মুহূর্তে আমাদের কাছে করণীয় আর কিছুই নেই। তো ঠিক আছে, আজকের মতো স্বপ্না নীলাঞ্জনা আকাশবাণীর গল্পের ঝাঁপি বন্ধ করলো, কিন্তু আগামীকাল আবারও আসতে হচ্ছে আপনাদের সকলের সাথে কলকাতা সিরিজের ওই যে আগের দিন যে বিখ্যাত ভবনগুলোর কথা বলছিলাম তার দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের মতো
1: তাহলে না, যাবার বেলায় আরেকটা কথা একটু মনে করিয়ে যাই যে প্রত্যেক মাসেই স্বপ্না নীলাঞ্জনা কিন্তু আসবে কলকাতা সিরিজ এবং আকাশবাণীর গল্প নিয়ে। সুতরাং আপনাদের কাছে আবারও মানে করজোড়ে জানাই যে অনুষ্ঠান কেমন লাগছে সে ব্যাপারে কিন্তু চিঠি দিতে ভুলবেন না, মেইল করতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, অবশ্যই জানান। যদি কোনো পরামর্শ থাকে সেটাও কিন্তু দেবেন আমাদের, কারণ আমরা সবাই মিলে বাস করি এই আকাশবাণী পরিবারে।
0: আজকের মতো এটুকুই, কানে থাক লোপামুদ্রা মিত্রের এই গান।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে চৌদ্দতলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে যুক্ত করা হল। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। আজই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। সোমনাথ অমৃত পর্ব উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দেন। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরে উদ্বোধনে 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাপুজোর পর কুম্ভাভিষেক এবং পতাকা উত্তোলন হয়। এর আগে সকালে প্রভাস পাটনে পৌঁছে হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভাটিয়াত মহকুমার কাকিরা লাহোরি সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় 6 পর্যটক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 5 জন গুজরাতের বাসিন্দা, গুরুতর আহত আরও 4 জন। উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা এলাকার ভাটপাড়ায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা ঝোপের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগের ভেতর থেকে একাধিক বোমা উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে। এএফসি অনূর্ধ্ব-17 মহিলা এশিয়ান কাপ ফুটবলে ভারতের অনূর্ধ্ব-17 মহিলা দল আজ সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক চীনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে BSFকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্য সচিব দুষ্মন্ত নাড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের DG সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে এই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সোমনাথ অমৃত পর্ব শুধুমাত্র অতীত উদযাপনের উৎসব নয়, আগামী 1000 বছর ধরে দেশকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। প্রধানমন্ত্রী আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দিনেই দেশের প্রথম 3টি পারমাণবিক পরীক্ষা হয়েছিল এবং ভারতীয় বিজ্ঞানীরা বিশ্বের সামনে দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু আজ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তার ছেলে সমুদ্র বসুও সঙ্গে রয়েছেন বলে খবর। দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত থাকায় এই সময় নিয়োগ প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা ছিল কি না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ভোটের আগে একাধিকবার সুজিত বসুকে তলব করাও হয়। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

আজকের নাট্য নিবেদন রবীন্দ্রনাথ রচিত মালিনী। সঙ্গীত পরিচালনা বিমল ভূষণ, নাট্য সম্পাদনা ও প্রযোজনা সুভাষ দাশ।

0: ত্যাগ করো বৎসে, ত্যাগ করো সুখ আশা দুঃখ ভয়, দূর করো বিষয় পিপাসা, ছিন্ন করো সংসার বন্ধন, পরিহরো প্রমোদ প্রলাপ চঞ্চলতা, চিত্তে ধরো ধ্রুব শান্ত সুনির্মল প্রজ্ঞের আলোক, রাত্রি দিন মহশোক পরাভূত হোক।
1: ভগবান রুদ্ধ আমি নাহি হেরি চোখে, সন্ধ্যায় মুদ্রিত দল পদ্মের কোরকে আবদ্ধ ভ্রমরী, স্বর্ণ রেণু রাশি মাঝে মৃত জড় প্রায়, তবু কানে এসে বাজে মুক্তির সঙ্গীত, তুমি কৃপা করো যাবে।
0: আশীর্বাদ করিলাম অবসান হবে বিভাবরী, জ্ঞান সূর্য উদয় উৎসবে জাগ্রত জগতের জয় জয় রবে, শুভ লগ্নে সুপ্রভাতে হবে উদ্ঘাটন পুষ্প কারাগার, তব সেই মহাক্ষণ এসেছে নিকটে, আমি তবে চলিলাম তীর্থ পর্যটনে।
1: লহ দাসীর প্রণাম।
2: মা গো মা, কি করি তোরে লয়ে, ওরে বাছা এসব কি সাজে তোরে কভু, এই কাঁচা নবীন বয়সে কোথা গেল বেশভূষা, কোথা আভরণ, আমার সোনার উষা স্বর্ণ প্রভাহিনা, এও কি চোখের পরে সহ্য হয় মার?
1: কখনো রাজার ঘরে জন্মি নাকি ভিখারিনী?
2: কে তোমারে বোঝে মা আমার, কথা শুনে জানি না কেন যে চক্ষে আসে জল, কোথা হতে ঘরে আসে বিধর্মী সন্ন্যাসী।
3: কন্যা ক্ষান্ত হবে কিছুদিন তরে, উপরে আসিছে নেবে ঝুটিকার মেঘ।
2: কোথা হতে মিথ্যা ভয় আনিয়াছো মহারাজ?
3: বড় মিথ্যা নয়, হায় রে অবোধ মেয়ে, নবধর্ম যদি ঘরেতে আনিতে চাস সে কি বর্ষা নদী, একেবারে তট ভেঙে হইবে প্রকাশ দেশ বিদেশের দৃষ্টিপথে, লজ্জা ত্রাস নাহি তার, আপনার ধর্ম আপনারই থাকে যেন সঙ্গোপনে, সর্ব নর নারী দেখে যেন নাহি করে দেশ, পরিহাস না করে কঠোর, ধর্মের রাখিতে চাস রাখ মনে মনে।
2: ভৎসনা করিছ কেন বাছারে আমার মহারাজ, কত যেন অপরাধী, কি শিক্ষা শিখাতে এলে আজ, পাপ রাষ্ট্রনীতি, লুকায়ে করিবে কাজ ধর্ম দিবে চাপা।
3: মহারানী প্রজাগণ ক্ষুব্ধ অতিশয়, চাহে তারা নির্বাসন মালিনীর।
2: কি বলিলে? নির্বাসন কারে? মালিনী রে মহারাজ, তোমার কন্যারে।
3: ধর্ম না শাসনকায় ব্রাহ্মণের দল এক হয়ে,
2: ধর্ম জানে ব্রাহ্মণে কেবল। ওরে বাছা আমি লব নব মন্ত্র তোর, আমি ছিন্ন করে দেব জীর্ণ শাস্ত্র ডোর ব্রাহ্মণের। নির্বাসন এই যদি হয় ধর্ম ব্রাহ্মণের, তবে হোক মা উদয় নব ধর্ম, শিখে নিক তোরই কাজ হতে বিপ্রগণ, দেখি মুখ আয় মা আলোতে।

0: মিত্রগণ, এই কথা সার, এই সংকল্প দৃঢ় রেখো মনে, যেন ভাই অন্যরি নাহি ডরি নারীরে ডরাই, তার কাছে অস্ত্র যায় টুটে, পরাহত তর্ক যুক্তি বাহুবল করে শির নত, নিরাপদে হৃদয়ের মাঝে করে বাস রাজ্ঞী সম মনোহর মহাসর্বনাশ।
1: চলো সবে রাজত্বানে, বলো রক্ষ রক্ষ মহারাজ, আর্য ধর্মে করিতেছে লক্ষ্য, তব নীর হতে সর্ব।
2: ধর্ম মহাশয় মূঢ়ে উপদেশ দেহ ধর্মকারী কয়, ধর্ম নির্দোষীর নির্বাসন।
1: দূর করে দাও সুপ্রিয়রে, মিত্রগণ করুণে সবার বাহি, মোরা নির্বাসন চাই রাজকুমারীর, যার অভিমত নাই যাক সে।
0: শান্ত হও বন্ধুগণ,
2: ভ্রমক্রমে আমারে করেছ নির্বাচন ব্রাহ্মণ মণ্ডলী, আমি নহি একজন তোমাদের ছায়া, প্রতিধ্বনি নহি আমি শাস্ত্র বচনের, যে শাস্ত্রের অনুগামী এ ব্রাহ্মণ, সে শাস্ত্রে কোথাও লেখে নাই শক্তি যার ধর্ম তার। চলিলাম ভাই, আমারে বিদায় দাও।
0: দিব না বিদায়, তর্কে শুধু দ্বিধা তব, কাজের বেলায় দৃঢ় তুমি পর্বতের মতো। বন্ধু মোর, জানো নাকি আসিয়াছে দুঃসময় ঘোর, আজ মৌন থাকো।
2: বন্ধু জন্মেছে ধিক্কার, মূঢ়তার দুর্বিনয় নাহি সহে আর, যাগ যজ্ঞ ক্রিয়া কর্ম ব্রত উপবাস, এই শুধু ধর্ম বলে করিবে বিশ্বাস নিঃসংশয়ে, বালিকারে দিয়া নির্বাসনে সেই ধর্ম রক্ষা হবে। ভেবে দেখো মনে, মিথ্যা দেশে সত্য বলি করেনি প্রচার, সেও বলে সত্য ধর্ম দয়া ধর্ম তার, সর্বজীবে প্রেম সর্বধর্মে সেই সার, তার বেশি যাহা আছে প্রমাণ কি তা?
0: স্থির হ ভাই, মূল ধর্ম এক বটে, বিভিন্ন আধার, জল এক, ভিন্ন তটে ভিন্ন জলাশয়, ধৈর্য সদা রাখো সখে, ক্ষমা করো ক্ষমা যোগ্য জনে, জ্ঞানালোকে আপন কর্তব্য কর।
2: তবু পথগামী চিরদিন এ অধীন, রেখে দেব আমি তব বাক্য শিরে করি, যুক্তি সূচি পরে সংসার কর্তব্য ভার কভু নাহি ধরে।

0: বিপরীত দেখি বিদ্রোহের মতো।
1: এতদূর ভালো নয় ক্ষেমংকর।
2: ধর্ম বলে ব্রাহ্মণের জয়, বাহু বলে নহে। শুদ্ধাচারে যোগাসনে ব্রহ্মতেজ করি উপার্জন, এক মনে পূজি ইষ্ট দেবে।
1: এসো সবাই এক প্রাণ ভক্তি ভরে সমস্বরে করো আহ্বান প্রলয় শক্তিরে।

0: আমি আসিয়াছি।
1: একি দেবী, একি বেশ দয়াময়ী, এ যে এসেছেন ম্লান বস্ত্রে নরকন্যা সেজে। কোথা হতে এলে মাত্র, কি ভাবিয়া মনে, কি করিতে কাজ?
0: আসিয়াছি নির্বাসনে
2: রাজকন্যা,
0: জন্মলোভী আছি রাজকুলে, রাজকন্যা আমি। কখনো গবাক্ষ খুলে চাহিনি বাহিরে, দেখি নাই এ সংসার বৃহৎ বিপুল, কোথায় কি ব্যথা তার জানি না তো কিছু। শুনিয়াছি দুঃখময় বসুন্ধরা, সে দুঃখের লব পরিচয় তোমাদের সাথে।
2: ভাসি নয়নের জলে মা, তোমার কথা শুনে
0: আজিমুর মনে হয় অমৃতের পাত্র যেন আমার হৃদয়ে, যেন সে মিটাতে পারে বিশ্বের ক্ষুধা, যেন সে ঢালিতে পারে সান্ত্বনার সুধা।
2: তুমি বিশ্ব দেবী,
1: ধিক পাপ রসনায় শতভাগে ফাটিয়া গেল না বেদনায়, চাহিল তোমার নির্বাসন।
2: চলো সবে বিপ্রগণ, জননীরে জয় জয় রবে, রেখে আসি রাজগৃহে।

0: হোক, মোহ দূর হোক, কোথা যাও হে সুপ্রিয়?
1: ছেড়ে দাও মোরে, ছেড়ে দাও।
0: স্থির হও, তুমি ওকে বন্ধু অন্ধভাবে জনস্রোতে সর্বসাথে ভেসে চলে যাবে।
1: হে কি স্বপ্ন ক্ষেমংকর!
0: স্বপ্নে মগ্ন ছিলে এতক্ষণ, এখন সবলে চক্ষু মেলে জেগে চেয়ে দেখো।
1: মিথ্যা তব স্বর্গধাম, মিথ্যা দেব দেবী ক্ষেমংকর, ভ্রমিলাম বৃথা এ সংসারে এতকাল, পাই নাই কোনো তৃপ্তি কোনো শাস্ত্রে, অন্তর সদাই কেঁদেছে সংশয়ে, আজ আমি লোভিয়ে আছি ধর্ম মোর, হৃদয়ের বড় কাছাকাছি পেয়েছি দেবতা মোর।
0: হায় হায় সখে, আপন হৃদয় যাবে ভুলায় কুহকে আপনারে, বড় ভয়ঙ্কর সে সময়। শাস্ত্র হয় ইচ্ছা আপনার, ধর্ম হয় আপন কল্পনা। এই জ্যোৎস্নাময়ী নিশি, যে সৌন্দর্যে দিকে দিকে রহিয়াছে মিশি, ইহাই কি চিরস্থায়ী? কাল প্রাতঃকালে শত লক্ষ ক্ষুধাগুলা শত কর্ম জালে ঘিরিবে না ভবসিন্ধু, মহাকোলাহলে হবে না কঠিন রণ বিশ্ব রণস্থলে, তখন এ জ্যোৎস্না শক্তি স্বপ্ন মায়া বলে মনে হবে, অতি ক্ষীণ অতি ছায়াময়। যে সৌন্দর্য মোহ তব ঘিরেছে হৃদয়, সেও সেই জ্যোৎস্না সম ধর্ম বল তারে। একবার চক্ষু মেলে যাও চারিধারে, কত দুঃখ কত দৈন্য বিকট নিরাশা, ওই ধর্মে মিটাইবে মধ্যাহ্ন পিপাসা তৃষ্ণা দূর জগতের। সংসারের মাঝে ওই তব ক্ষীণ মোহ লাগিবে কি কাজে? খররৌদ্রে দাঁড়াইয়া রণরঙ্গ ভূমে, তখনও কি মগ্ন হয়ে রবে এই ঘুমে, ভুলে রবে স্বপ্ন ধর্মে আর কিছু নাই? নহে সখে,
1: নহে নহে।
0: তবে দেখো চাহি সম্মুখে তোমার, বন্ধু আর রক্ষা নাই, এবার লাগিল অগ্নি, পুড়ে হবে ছাই পুরাতন অট্টালিকা, উন্নত উদার সমস্ত ভারত খণ্ড কক্ষে কক্ষে জার হয়েছে মানুষ। এখনো যে দুনয়নে স্বপ্ন লেগে আছে তব,

0: দেখো মনেশ্বরী, আর্য ধর্ম মহাদুর্গ এ তীর্থ নগরী পুণ্য কাশী, দ্বারে হেথা কে আছে প্রহরী? সে কি আজ স্বপ্নে রবে কর্তব্য পাশরী? শত্রু যবে সমাগত রাত্রি অন্ধকার, মিত্র যবে গৃহদ্রোহী, পৌর পরিবার নিশ্চেতন। হে সুপ্রিয়, তুলে চাও আঁখি, কথা কও। বলো তুমি, আমার একাকী ফেলিয়া কি চলে যাবে মায়ার পশ্চাতে, বিশ্বব্যাপী দুর্যোগে প্রলয়ের রাতে?
1: কবু নহে, কবু নহে, নিদ্রাহীন চোখে দাঁড়াইব পাশে তব।
0: শুনো তবে সখে, আমি চলিলাম।
1: কোথা যাবে?
0: দেশান্তরে। এথা কোনো আশা নাই আর, ঘরে পরে ব্যপ্ত হয়ে গেছে বন্ধি, বাহির হইতে রক্তস্রোত মুক্ত করি হবে নি বাইরে। যাই, সৈন্য আনি।
1: যদি যাবে ভাই প্রবাসে কঠিন পণে, আমি সঙ্গে যাই।
0: তুমি কোথা যাবে বন্ধু? তুমি হেথা থেকো সদা সাবধানে, সকল সংবাদ রেখো রাজভবনের, লিখো পত্র, দেখো সখে, তুমিও ভুলো না শেষে নূতন কুহকে, ছেড়ো না আমায়, মনে রেখো সর্বক্ষণ প্রবাসী বন্ধুরে।
1: সখে, কুহক নূতন, আমি তো নূতন নহি, তুমি পুরাতন আর আমি পুরাতন।
0: দাহ আলিঙ্গন।

0: এখানেও নাই। মা গো, কি হবে আমার? কেবলই এমন করে কত দিন আর চোখে চোখে রাখি তারে, ভয়ে ভয়ে থাকি, রজনীতে ঘুম ভেঙে নাম ধরে ডাকি, জেগে জেগে উঠি, চোখের আড়াল হলে উনি শঙ্কা হয় কোথা গেল বুঝি চলে আমার সে স্বপ্ন স্বরূপিনী। যাই খুঁজি কোথা সে লুকায় আছে।
1: অবশেষে বুঝি দিতে হলো নির্বাসন।
0: বল সত্য করে কোথা লুকায়েছো তারে কাঁদাইতে মরে, কোথায় সে?
1: কে মহিষী?
0: মালিনী আমার।
1: কোথায় সে? চলে গেছে, নাই ঘরে তার?
0: নাই। যাও তুমি সৈন্য দল লয়ে খোঁজো তারে, পথে পথে আলোয় আলোয় করো তরা। ওগো তারে করিয়াছে চুরি তোমার প্রজারা মিলে, নিষ্ঠুর চাতুরী তাহাদের, দূর করে দাও সর্বজনে, শূন্য করে দাও এ নগরী, যতক্ষণে ফিরে নাহি দেয় মালিনী রে।
1: গেছে চলে, প্রতিজ্ঞা করিল আমি ফিরাইব কোলে কোলের কন্যারে মোর, রাজ্যে ধিক থাক ধিক ধর্মহীন রাজনীতি, ডাক

0: উমা, উমা সর্বনাশী, ও রাক্ষসী মেয়ে, আমার হৃদয়বাসী নিত্যয় পাশানি, এক পল করি না গো বুকের বাহির, তবু ফাঁকি দিয়ে মাগো কোথা গিয়েছিলি?
1: ফিরে তো এনেছি পুনঃ পুণ্যবতী প্রাসাদ লক্ষ্মীরে।
2: মা গো শুনো, আমাদের ভুলিও না আর, মাঝে মাঝে শুনি যেন শ্রীমুখের বাণী, শুভ কাজে পাই আশীর্বাদ।
0: সকলের এনু ডাকি, সবারই দেখিতে চাহি আমি, হেথা থাকি রব আমি তোমাদের ঘরে পুরবাসী।
3: মোরাজি ধন্য সবে, ধন্য আজি কাশি।
4: অনেক হয়েছে রাত, বস মা এখানে, শান্ত করো আপনারে, জ্বলিছে নয়নে উদ্দীপ্ত প্রাণীর জ্যোতি, নিদ্রার আরাম দগ্ধ করি, একটুকু কর মা বিশ্রাম।
0: মা গো শ্রান্ত হেবে আমি, কাঁপিতেছে দেহ, কোথা গিয়েছি।

অঞ্চলে ছাড়ি মার স্নেহ প্রকাণ্ড পৃথিবী মাঝে, মাগো নিদ্রান দেখিতে দেখিতে আহা শ্রান্ত দুনায়ান মুদিয়া এসেছে ঘুমে, আহা মরে যাই, দূর হোক দূর হোক সকল বালাই, ভয়ে অঙ্গ কাঁপে মোর, কন্যার তোমারে কি খেলা মহারাজ, সমস্ত সংসার খেলার সামগ্রী তার, গ্রহ বিপ্রগণ করুক সকলে মিলে শান্তি সস্তায়ন দেবার্চনা, স্বয়ম্বর সভা আনো ডেকে মালিনীর তরে, মনমত বর দেখে খেলা ভেঙে যোগ্য কণ্ঠে দিক বড়মালা, দূর হবে নবধর্ম জোড়াইবে জ্বালা।

0: বড়ই বিস্ময় লাগে মনে। হে সুপ্রিয়, মোর কাছে কি জানিতে এসেছ তুমিও?
1: জানিবার কিছু নাই, নাহি চাহি জ্ঞান, সব শাস্ত্র পড়িয়াছি, করিয়াছি ধ্যান, শত তর্ক শত মত। ভুলাও ভুলাও, যত জানে সব জানা দূর করে দাও, পথ আছে শত লক্ষ, শুধু আলো নাই। ওগো দেবী জ্যোতির্ময়ী, তাই আমি চাই একটি আলোক রেখা উজ্জ্বল সুন্দর তোমার অন্তর হতে।
0: হায় বিপ্রবর, যত তুমি চাহিতেছ আমি যেন তত আপনারই হেরিতেছি দরিদ্রের মতো। কি করিব কি বলিব বুঝিতে না পারি, মহাধর্ম তরণীর বালিকা কাণ্ডারি, নাহি জানি কোথা যেতে হবে। মনে হয় বড় একাকিনী আমি, সহস্র সংশয় বৃহৎ সংসার, অসংখ্য জটিল পথ, নানা প্রাণী, দিব্য জ্ঞান ক্ষণপ্রভাবত ক্ষণিকের তরে আসে। তুমি মহাজ্ঞানী, হবে কি সহায় মোর?
1: বহু ভাগ্য মানি যদি চাহ মোরে।
0: মাঝে মাঝে নিরুৎসাহ রুদ্ধ করে দেয় যেন সমস্ত প্রবাহ অন্তরে, অকারণ অশ্রু জলে ভাসে দুনয়ন কোন বেদনায়। অকস্মাৎ আপনার পরে যেন পরে দৃষ্টিপাত সহস্র লোকের মাঝে, সেই দুঃসময় তুমি মোর বন্ধু হবে, মন্ত্রগুরু হয়ে দিবে নবপ্রাণ।
1: প্রস্তুত রাখিব নিত্য এ ক্ষুদ্র জীবন, আমার সকল চিত্ত সবল নির্মল করি, বুদ্ধি করি শান্ত, সমর্পণ করি দিব নিয়ত একান্ত তব কাজে।
2: প্রজাগণ দর্শন যাচে।
0: আজ নহে আজ নহে, সকলের কাছে মিনতি আমার, আজি মোর কিছু নাহি, রিক্ত চিত্ত মাঝে মাঝে ভরিবারে চাহি, বিশ্রাম প্রার্থনা করি ঘুচাতে জড়তা। যে কথা শুনাতে ছিলে কহ সেই কথা, আপন কাহিনী শুনিয়া বিস্ময় লাগে, নূতন বারতা পাই, নবদৃশ্য জাগে চক্ষে মোর। তোমাদের সুখ দুঃখ যত, গৃহের বারতা সব, আত্মীয়ের মতো সকলে প্রত্যক্ষ যেন জানিবারে পাই। ক্ষেমংকর, বান্ধব তোমার?
1: বন্ধু, ভাই, প্রভু, সূর্য সে আমার, আমি তার রাহু, আমি তার মহামহু, বলিষ্ঠ সে বাহু, আমি তাহে লৌহ পাশ, লৌহময় তরি হোক না যতই দৃঢ়, যদি রাখে ধরি বক্ষতলে ক্ষুদ্র ছিদ্রটিরে, একদিন সংকট সমুদ্র মাঝে উপায়বিহীন ডুবিতে হইবে তারে। বন্ধু চিরন্তন, তোমারে ডুবাবো আমি চিরয়ে লিখন।
0: ডুবাইছ তারে?
1: দেবী, ডুবাইছি তারে, জীবনের সব কথা বলেছি তোমারে, শুধু সেই কথা আছে বাকি। যেদিন বিদ্বেষ উঠিল গর্জি, দয়া ধর্মহীন তোমারে ঘেরিয়া চারিদিকে, একাকিনী দাঁড়াইয়া পূর্ণ মহিমায় কি রাগিনী বাজাইলে, বংশী রবে যেন মন্ত্রাহত বিদ্রোহ করিল আসি ফনা অবনত তব পদতলে, শুধু বিপ্র ক্ষেমঙ্কর রহিল পাশ

0: চিত্ত অটল অন্তর। একদা ধরিয়া কর কহিল সে মোরে, বন্ধু আমি চলিলাম দূর দেশান্তরে, আনিয়া বিদেশী সৈন্য বরুণার কূলে নবধর্ম উৎপাটন করিব সমূলে পূর্ণ কাশী হতে। চলি গেল রিক্ত হাতে অজ্ঞাত ভুবনে, শুধু লয়ে গেল সাথে আমার হৃদয় আর প্রতিজ্ঞা কঠোর। তারপরে জানো তুমি কি ঘটিল মোর, লভিলাম যেন আমি নবজন্মভূমি, যেদিন এ শুষ্ক চিত্তে বরশিলে তুমি সুধা বৃষ্টি। সর্বজীবে দয়া জানি সবে অতি পুরাতন কথা, তবু এই ভবে এই কথা বসিয়াছে লক্ষ বর্ষ ধরি সংসারের পরতীরে, তারে পার করি তুমি আজি আনিয়াছো সোনার তরিতে সবার ঘরের দ্বারে, হৃদয় অমৃতে স্তন্যদান করিয়াছো সে দেব শিশুরে, লয়েছে সে নবজন্ম মানবের পুরে তোমারে মা বলে। স্বর্গ আছে কোন দূরে কোথায় দেবতা কিবা সে সংবাদ জানি, শুধু জানি বলি দিয়া আত্ম অভিমানে বাসিতে হইবে ভালো, বিশ্বের বেদনা আপন করিতে হবে, যে কিছু বাসনা শুধু আপনার তরে তাই দুঃখময়, যজ্ঞে জাগে তপস্যায় কবু মুক্তি নয়, মুক্তি শুধু বিশ্ব কাজে। ফিদে গিয়ে ঘরে সে নিশেতে কাঁদিয়া কহিন উচ্চস্বরে, বন্ধু বন্ধু কোথা গেছ, বহু বহু দূরে অসীম ধরণী তলে মরিতেছ ঘুরে। ছিনু তার পত্র আসে, পত্র নাহি পাই না জানি সংবাদ, আমি শুধু আসি যাই রাজগৃহ মাঝে, চারিদিকে দৃষ্টি রাখি সুধায় বিদেশী জনে, ভয়ে ভয়ে থাকি নাবিক যেমন দেখে চকিত নয়নে, সমুদ্রের মাঝে গগনের কোন কোণে ঘনাইছে ঝড়। এলো ঝড় অবশেষে একখানি ছোট পত্র রূপে, লিখেছে সে রত্নবতী নগরী রাজগৃহ হতে, সৈন্য রয়ে আসিছে সে শোনিতে স্রোতে ভাসাইতে নবধর্ম, ভিড়াইতে তীরে পিতৃধর্মমগ্ন প্রায় রাজকুমারীর প্রাণদণ্ড দিতে, প্রচণ্ড আঘাতে সেই ছিঁড়িল প্রাচীন পাশ এক নিমেষেই। রাজারে দেখানো পত্র মৃগয়ার ছলে গোপনে গেছেন রাজা, সৈন্য দল বলে আক্রমিতে তারে, আমি হেথা লুটাতেছি পৃথ্বী তলে, আপনার মর্মে ফুটাতেছি অন্ত আপনার।
1: কেন তুমি তারে আসিতে দিলে না হেথা মোর বৃহদ্দারে সৈন্য সাথে, এ ঘরে সে প্রবেশিত আসি পূজ্য অতিথির মতো, সুচির প্রবাসী ফিরিত স্বদেশে তার।
2: এসো আলিঙ্গনে হে সুপ্রিয়, গিয়েছেন অনুকূল ক্ষণে বার্তা পেয়ে, বন্দী করিয়াছে ক্ষেমঙ্করে বিনা ক্লেশে, তিলেক বিলম্ব হলে পরে সুপ্ত রাজগৃহ শিরে বজ্র ভয়ঙ্কর পড়িত ঝঞ্ঝনি, জাগিবার অবসর পেতেন না কভু, এসো আলিঙ্গনে মম বান্ধব আত্মীয় তুমি।
0: ক্ষম মোরে ক্ষম মহারাজ।
2: শুধু নহে শূন্য আত্মীয়তা প্রিয় বন্ধু, মনে আনিও না হেন কথা, শুধু রাজ আলিঙ্গনে পুরস্কার তব, কি ঐশ্বর্য চাহ কি সম্মান অভিনব করিব স্ত্রী অন্ত মাতরে, কহ মোরে।
0: কিছু নহে কিছু নহে, খাবো ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে।
2: সত্য কহ রাজ্য খণ্ড লবে,
0: রাজ্যে ধিক থাক।
2: ওহো বুঝিলাম, তবে কোন পণ চাহো জিনিবারে, কোন চাঁদ পেতে চাও হাতে, ভালো পুরাই বসাদ জীবন প্রতিমে বৎসে, যে তোমার প্রাণ রক্ষা করিয়াছে সেই বিপ্র গুণবান সুপ্রিয় সবার প্রিয় প্রিয় দর্শন তারে।
0: ক্ষান্ত হও হে রাজন, ওই দেবী আজন্মের ভক্তি উপহারে পেয়েছে আপন ঘরে ইষ্ট দেবতারে কত অকিঞ্চন, তেমনি পেতেন যদি আমার দেবীরে রহিতাম নিরবধি ধন্য হয়ে, রাজহস্ত হতে পুরস্কার কি করেছি, আশৈশব বন্ধুত্ব আমার

0: ক্রয়। আজি তারই বিনিময়ে লয়ে যাব শিরে করি আপন আলয়ে পরিপূর্ণ সার্থকতা। তপস্যা করিয়া মাগিব পরম সিদ্ধি জন্মান্ত ধরিয়া, জন্মান্তরে পাই যদি তবে তাই হোক। বন্ধুর বিশ্বাস ভাঙি সপ্ত স্বর্গলোক চাহি না লোভিতে।
1: ওরে রমণীর মন কোথা বক্ষ মাঝে বসে করিস ক্রন্দন, মধ্যাহ্ন নির্জন নেড়ে প্রিয় বিরহিতা কপতির প্রায়। কি করেছো বলে পিতা বন্দির বিচার?
2: প্রাণদণ্ড হবে তার।
1: ক্ষমা করো, একান্তই প্রার্থনা আমার তব পদে।
2: রাজদ্রোহী, ঘুমিব তাহারে বৎসে।
0: কে কার বিচার করে সংসারে? সে কি চেয়েছিল তব শশাগরা মহী মহারাজ? সে জানিত তুমি ধর্মদ্রোহী, তাই সে আসিতেছিল তোমার বিচার করিতে আপন বলে। বেশি বল যার সেই বিচারক, সে যদি জিনিত আজি দৈবক্রমে সে রসিত বিচারক সাজি, তুমি হতে অপরাধী।
1: রাখো প্রাণ তার মহারাজ, তারপরে শরী উপকার হিতৈষী বন্ধুরে তব যাহা ইচ্ছা দিও, লবে সে আদর করি।
2: কি বলো সুপ্রিয়, বন্ধুরে করিব বন্ধু দান?
0: চিরদিন স্মরণে রহিবে তব অনুগ্রহ ঋণ নরপতি।
2: কিন্তু তার পূর্বে একবার দেখিব, পরীক্ষা করি বীরত্ব তাহার, দেখিব মরণ ভয়ে টলে কি না টলে কর্তব্যের বল। মহত্বের শিখা জলে নক্ষত্রের মতো, দীপ নিবে যায় ঝড়ে তারা নাহি নিবে, সে কথা হইবে পরে। তোমার বন্ধুরে তুমি পাবে, মাঝখানে উপলক্ষ আমি, সে দানে তৃপ্তি না মানে মন আরো দিব। উঠো, ছাড়ো পদতল, বৎস বক্ষে এসো। সুখ করিছে বেউভল দুর্ভর দুঃখেরই মতো, নাও অবসর হিরি প্রাণ প্রতিমার মুখ শশধর, বিরলে আনন্দ ভরে শুধু ক্ষণকাল।

0: বহুদিন পরে মোর মালিনীর ভাল লজ্জার আভায় রাঙা, কপোল উষার যখনই রাঙিয়া উঠে বুঝা যায় তার তপন উদয় হতে দেরি নাই। আর রাঙা আভাস দেখে আনন্দে আমার হৃদয় উঠেছে ভরি, বুঝিলাম মনে আমাদের কন্যাটুকু বুঝি এতক্ষণে বিকশি উঠে।
1: জয় মহারাজ, তারে উপনীত বন্দী ক্ষেমঙ্কর।
2: আনো তারে।
3: লোহা শৃঙ্খল ধিক্তার মানিছে যেন লজ্জায় বিকল ওই অঙ্গ পরে, মহত্বের অপমান মরে অপমানে। ধন্য মানিয়ে পরাণ ইন্দ্রতুল্য হেন মূর্তি হেরি।
2: কি বিধান হয়েছে শুনেছ?
4: মৃত্যুদণ্ড।
2: যদি প্রাণ ফিরে দিই, যদি ক্ষমা করি,
4: পুনর্বার তুলিয়া লইতে হবে কর্তব্যের ভার। যে পথে চলিতেছেন আবার সে পথে যেতে হবে।
2: বাঁচিতে চাহ না কোনো মতে? ব্রাহ্মণ প্রস্তুত হও মমতা ত্যাগী জীবনের, এই বেলা লহ তবে মাগি প্রার্থনা যা কিছু থাকে।
4: আর কিছু নাহি, বন্ধু সুপ্রিয়ের শুধু দেখিবারে চাহি।
2: দেখে আনো তারে।
3: হৃদয়ে কাঁপিছে বুকে, কি যেন পরমা শক্তি আছে ওই মুখে, বজ্র সম ভয়ঙ্কর। রক্ষা করো পিত, আনিও না সুপ্রিয়ের।
2: কেন মা শঙ্কিত অকারণে? কোনো ভয় নাই,
4: এসো হে থা। জানো সখে বাক্য দিন আমি, বেশি কথা জোগায় না মুখে, সময় অধিক নাই, আমার বিচার হলো শেষ। আমি চাই তোমার বিচার বে, বলো মোর কাছে
5: এ কাজ করেছো কেন?
6: বন্ধু এক আছে শ্রেষ্ঠতম, সে আমার আত্মার নিঃশ্বাস, সব ছেড়ে রাখিয়াছি তাহারই বিশ্বাস। প্রাণ সখে ধর্ম সে আমার।
2: জানি জানি ধর্ম কে তোমার।
4: ওই স্তব্ধ মুখখানি অন্তর জ্যোতির্ময় মূর্তিমতি দৈববাণী রাজকন্যা রূপে,
6: চতুর্বেদ হতে সখে কেড়ে লয়ে পিতৃধর্ম, ওই নেত্রালোকে দিয়েছ আহুতি তুমি, ধর্ম ওই তব।
4: ওই প্রিয় মুখে তুমি রচিয়াছ নব ধর্ম শাস্ত্র আজি।
6: সত্য বুঝিয়াছ সখে, মোর ধর্ম অবতীর্ণ দীন মর্ত লোকে ওই নারী মূর্তি ধরে। শাস্ত্র এতদিন মোর কাছে ছিল অন্ধ জীবনবিহীন, ওই দুটি নেত্রে জলে যে উজ্জ্বল শিখা, সে আলোকে পড়িয়াছি বিশ্ব শাস্ত্রে লিখা, যেথা দয়া সেথা ধর্ম, যেথা প্রেম ও স্নেহ যেথায় মানব যেথা মানবের গেহ। বুঝিলাম ধর্ম দেয় স্নেহ মাতা রূপে, পুত্ররূপে স্নেহ লয় পুনঃ, দাতা রূপে করে দান, দীন রূপে করে তা গ্রহণ, শিষ্য রূপে করে ভক্তি, গুরু রূপে করে আশীর্বাদ, প্রিয়া হয়ে পাষাণ অন্তরে প্রেম উৎসলয় টানি, অনুরক্ত হয়ে করে সর্ব ত্যাগ, ধর্ম বিশ্ব লোকালয়ে ফেলিয়াছে চিত্ত জাল, নিখিল ভুবন টানিতেছে প্রেম ক্রোড়ে, সে মহাবন্ধন ভরেছে অন্তর মোর আনন্দ বেদনে, চাহি ওই উষারুণ করুণ বদনে, ওই ধর্ম মোর।
4: আমি কি দেখিনি ওরে, আমিও কি ভাবি নাই মুহূর্তের ঘোরে এসেছে অনাদি ধর্ম নারী মূর্তি ধরে, কঠিন পুরুষ মন কেড়ে নিয়ে যেতে সর্ক পানে, ক্ষণতরে মুখ ধরে দয়েতে জন্মে নাকি স্বপ্নাবেশ,
6: তবু কি সবলে ছিঁড়েনি মায়ার বন্ধ, যাই নাকি চলে দেশে দেশে দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের মতো, লই নাকি শিরে ধরে অপমান শত হীন হস্ত হতে, সহি নাকি অহরহ
4: আজন্মের বন্ধু তুমি তোমার বিরহ,
6: সিদ্ধি যাবে লব্ধ প্রায়, তুমি এটা বসে কি করেছ?
4: রাজগৃহ মাঝে সুখালসে কি ধর্ম মনের মতো করেছ সৃজন দীর্ঘ অবসরে?
6: ও গো বন্ধু, এ ভুবন নহে কি বৃহৎ, নাই কি অসংখ্য জন বিচিত্র স্বভাব, কাহার কি প্রয়োজন, তুমি কি তা জানো? গগনী অগণ্য তারা নিশি নিশি বিবাদ কি করিছে তাহারা ক্ষেমংকর? তেমনি জ্বালায় নিজ জ্যোতি কত ধর্ম জাগিতেছে, তাহি কোন ক্ষতি?
4: মিছে আর কেন বন্ধু, ফুরালো সময়। বাক্যলয়ে মিথ্যা খেলা তর্ক আর নয়, সত্য মিথ্যা পাশাপাশি নির্বিরোধে রবে।
7: এত স্থান নাহি নাহি অনন্ত ভাবে,
4: অন্য রূপে ধান্য যেথা উঠে চিরদিন, রপিবে তাহারি মাঝে কণ্টক নবীন। হে সুপ্রিয়,
7: প্রেম এত সর্ব প্রেমী নয়,
4: ছিল চিরদিবসের বিশ্রদ্ধ প্রণয়, আনিবে বিশ্বাসঘাত বক্ষ মাঝে তার।
7: বন্ধু মোর উদারতা এত কি উদার!
6: হে দেবী তোমারই জয়, নিজ পদ্ম করে যে পবিত্র শিখা তুমি আমার অন্তরে জ্বালায়েছ, আজই হল পরীক্ষা তাহার। তুমি হলে জয়ী, সর্ব অপমান ভার সকল নিষ্ঠুর ঘাত করিন গ্রহণ, রক্ত উচ্ছ্বসিয়া উঠে উৎসের মতন বিদীর্ণ হৃদয় হতে, তবু সমুজ্জ্বল, তব শান্তি, তব প্রীতি, তব সুমঙ্গল, অম্লান ও অচল দীপ্তি করিছে বিরাজ সর্বোপরি। ভক্তের পরীক্ষা হলো আজ, জয় দেবী। ক্ষেমংকর তুমি দিবে প্রাণ, আমার ধর্মের লাগি করিয়াছি দান, প্রাণীর অধিক প্রিয় তোমার প্রণয় তোমার বিশ্বাস, তার কাছে প্রাণ ভয় তুচ্ছ শতবার।
4: ছাড়ো এ প্রলাপ বাণী, মৃত্যু যিনি তাহার এই ধর্মরাজ জানি, ধর্মের পরীক্ষা তাঁরই কাছে। বন্ধুবর এসো তবে কাছে এসো, ধরো মোর কর, চলো মোরা যাই সেথা দোহে এক শনে, যেমন সে বাল্যকালে সে কি পড়ে মনে, কতদিন সারা রাত্রি তর্ক করি, শেষে প্রভাতে যেতেম দোহে গুরুর উদ্দেশে, কে সত্য কে মিথ্যা তাহা করিতে নির্ণয়। তেমনি প্রভাত হোক, সকল সংশয় আজকে লইয়া চলি অসংশয়ে ধামে, দাঁড়াই মৃত্যু।

0: দূর পাশে দক্ষিণে ও বামে দুই সখা লয়ে দুজনের প্রশ্ন যত, সেথায় প্রত্যক্ষ সত্য উজ্জ্বল উন্নত, মুহূর্তে পর্বত প্রায় বিচার বিরোধ, বাষ্প সম কোথা যাবে? দুইটি অবোধ আনন্দে হাসিব চাহি দোহে দোহাকারে, সবচেয়ে বড় আজি মনে করো যারে, তাহারে রাখিয়া দেখো মৃত্যুর সম্মুখে।
1: বন্ধু তাই হোক,
0: এসো তবে এসো বুকে, বহু দূরে গিয়েছিলে, এসো কাছে তবে, যেথায় অনন্তকাল বিচ্ছেদ না হবে। লহো তবে বন্ধু হস্তে করুন বিচার, এই ডাকো গাতকে রে
2: আছি সরে খড়গ।

রবীন্দ্রনাথ রচিত মালিনী নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মহিষী, শুক্লা বন্দ্যোপাধ্যায়, মহারাজ, শোভনলাল মুখোপাধ্যায়, কাশ্যপ, নীলাদ্রি শেখর বসু, সোমাচার্য, নির্মল গুহ, দেবদত্ত, দীনেন মুখোপাধ্যায়, চারু দত্ত, ভাস্কর ভট্টাচার্য, প্রতিহারী গোপালচন্দ্র দে এবং মালিনীর ভূমিকায় সুমিতা বসু, সুপ্রিয়র ভূমিকায় প্রদীপ ঘোষ ও ক্ষেমঙ্করের ভূমিকায় স্বরাজ বসু। সঙ্গীত পরিচালনা বিমল ভূষণ, যন্ত্রানুষঙ্গ রবীন পাল, কৌস্তভ রায়, অজিত ঘোষ ও হিমাংশু বিশ্বাস। সংযোজন সহযোগিতা শৈবে সাধক। নাট্য সম্পাদনা ও প্রযোজনা সুভাষ দাস।

0: শেষ হল নাটকের দুপুর অনুষ্ঠানটি।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: এখন শুনবেন আধুনিক গান, প্রথমে শুভমিতা ব্যানার্জী।

শুভমিতা ব্যানার্জির গলায় শুনছিলেন গান, এরপর রূপঙ্কর এবং তারপর লোপামুদ্রা মিত্রের গলায় পরপর দুখানি গান। প্রথমে লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ, রাজ্য যুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে, 5 বছর বাড়ানো হচ্ছে সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবপুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে এই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসম যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকালই তার কলকাতার ফেরার কথা। উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজের মাঠে শপথ নেওয়ার কর্মসূচি রয়েছে। তামিলনাড়ুর সপ্তদশ বিধানসভা অধিবেশনে অস্থায়ী অধ্যক্ষ কারুপ্পাইয়ার আমন্ত্রণে 100 বেশি সদস্য শপথ গ্রহণ করেন। আজ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় মন্ত্রিসভার

অন্যান্য সদস্য সহ বিরোধী দল নেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এড্ডাপাটি পালানিস্বামী এবং পনিরসেলভাম শপথ নেন। মালদার মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করার ঘটনায় এনআইএ তদন্তে রিপোর্ট জমা দিতে আরও সময় চাইলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু। এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী দুমাসের মধ্যে যেন তদন্ত শেষ করা হয়, সে বিষয়ে চেষ্টা করতে হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: अब आप सुनेंगे न्यूज हेडलाइंस इन बंगाली और फिर कैफे कोलकाता।
1: आकाशवाणी कोलकाता एफएम रेनबो प्रचार तरंगे এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। রাজ্য যুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। 5 বছর বাড়ানো হচ্ছে সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী যে কোনো হিংসায় রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে এই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসম যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকালই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজের মাঠে শপথ নেওয়ার কর্মসূচি রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, মাল্টি লেন ফ্রি ফ্লো MLFF অর্থাৎ বাধাহীন টোল সংগ্রহের এই ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে ভারত প্রযুক্তিচালিত মহাসড়ক পরিকাঠামোর এক নতুন যুগে প্রবেশ করেছে। নতুন দিল্লির মুন্ডকা বাক্কারওয়ালা টোল প্লাজায় এই উন্নত টোলিং ব্যবস্থার উদ্বোধন করে শ্রী গড়করি বলেন, এই উদ্যোগের ফলে টোল প্লাজায় দীর্ঘ লাইনের অবসান ঘটবে এবং জ্বালানির অপচয়, দূষণ ও যাত্রাপথে বিলম্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ভারত সরকার অপারেশন সিন্দুর নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়, ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ বলেছেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ভারতের বিমান ও বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
2: অনিবাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: Yes, of course. তুমি শুনছো, কি শুনছো?
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM Rainbow তে। ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
0: 107 FM Rainbow, the happening one. Actually, ব্যাপারটা হচ্ছে কি, মুখটা বড় করে খুললেও বিষয়টা খানিকটা জলীয় হয়ে যাচ্ছে। তার কারণ, এত বাষ্প, উফ বাবা গো, ঘামগুলো কিরম ইভাপোরেট হয়ে যাচ্ছে গো। মহুয়া আর রাজীব রয়েছে কোথায়?
3: 107 FM Rainbow, আর তুমি শুনছো ক্যাফে কলকাতা।
0: আসলে আমরা না খানিকটা ঝুঁকছি জানেন তো মশাই। ব্যাপারটা হচ্ছে, যতই জল খাচ্ছি ততই যেন কিরম ওই যেরকম বললাম বাষ্প হয়ে যাচ্ছে গো, মানে ধোঁয়া হয়ে যাচ্ছে পুরো বিষয়টা,
3: বাষ্পীভূত হয়ে যাচ্ছে।
0: কারেক্ট। এবার

0: এই যে একটা বায়বীয় বিষয় ঘটে যাচ্ছে, তার মধ্যে থেকে যেটা হচ্ছে, অনেকে অনেক রকমের জল খাওয়ার কথা বলছেন, যেরকম হচ্ছে জলের মধ্যে শশা দাওরে, তার মধ্যে আদা দাওরে, তার মধ্যে চিয়া সিড দাওরে, খানিকটা গোলাওরে, এবং তারপরে গাগুলি উঠলেও খাওরে। এই ব্যাপারটা যদি না করে সিম্পল জলটাই খাওয়া হয় উইথ সাম গ্লুকোজ, তাহলেও বোধ হয় কাজে দেয়, তাই না রাজীব?
1: একেবারে। মানে অনেকে বলছে যে শশা, মানে জলের মধ্যে শশা দাও আর শশার মধ্যে জল দাও, তার মধ্যে চিয়া সিডস দাও, যাই বলো, এটাকে পোশাকি ভাষায় ডিটক্স ওয়াটার বলতে পারো।
0: উফ বাবা গো, আমি তো বানানি পারি,
1: আমি রিসার্চ করে এসেছি এইসব বিষয়ে। হ্যাঁ, এবার সেটা তুমি করতে পারো। আবার যেরকম যেরকম বলছে আর কি, যে মহা যেরকম বললো যে অনেক কিছু দিলে গা গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে, তো সেক্ষেত্রে বাজারে যে গ্লুকোজ পাওয়া যায় সেটা দিয়ে, আমরা যেমন ছোটবেলায় খেতাম না সাদা, কোনোটা অরেঞ্জ, কোনোটা আমের ফ্লেভার, সেই গ্লুকোজ তুমি যদি জলের মধ্যে এক চামচ দিয়ে খাও, সরাসরি কিন্তু ইনস্ট্যান্ট যে এনার্জি, সেটা কিন্তু বাজারে যে রং জল যে বিক্রি হয়, হ্যাঁ, যে কার্বনেটেড ওয়াটার, তার থেকে হাজার গুণ ভালো।
0: হ্যাঁ, মানে রাজীব টোটালটাই বলে দিয়েছে যে আপনার রং জলটি আসলে রং জল। সুতরাং বাংলা এবং ইংরেজি দুটো বানানই আপনাকে জানতে হবে। তবে এই বানান জানার মাঝখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, ইয়েস, তোমার জন্য শোনাতে পারি একটা গান, 107 FM রেইনবোতে ঘড়ি বলছে 8:04, এন্ড অফকোর্স জলের জন্য জীব যাচ্ছে শুকিয়ে। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে তোমার জন্য গান তো ডেফিনেটলি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, আর সেই গান ইয়েস ভালোবাসার গান, ইয়েস
1: আর রং বলে দিচ্ছে
0: অ্যাবসলিউটলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: শুনছো ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। আর তোমাকে যেটা আমরা বলছিলাম যে এই ওয়েদার বা এইরকম বাষ্পীভূত ব্যাপার স্যাপার চলছে, এখানে নিজেকে একটু ঠান্ডা রাখতে গেলে প্রচুর পরিমাণে যেমন তোমাকে জল খেতে হবে, তার সাথে যেটা নজরে রাখতে হবে সেটা হচ্ছে তোমার যেন শরীর খারাপ এই মুহূর্তে না করে। বিশেষ করে সর্দি গর্মি যে ব্যাপারটা আমাদের এই সময়ে হয়, বিশেষ করে এই বৈশাখ মাসে হয়। তবে মহুয়া একটা জিনিস রক্ষে, সেটা হচ্ছে যে এই মাঝে মাঝে যে বিকেলের দিকে ঝড় বৃষ্টির ব্যাপারটা হচ্ছে, এবং প্রত্যেক দিনই একটা সতর্কতা থাকে, যেমন গতকাল ছিল কমলা সতর্কতা, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু পাটে পাটে কালবৈশাখী হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। ইনফ্যাক্ট

0: এই কলকাতা এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় মৃদু বৃষ্টিপাত হয়েছে, মানে পুষ্প বৃষ্টি যাকে বলে।
1: একদমই তাই, মানে ইলশেগুড়ি টাইপ বৃষ্টি হয়েছে। আর যেটা মানে আমি এমন একজন মানুষ যারা মোটামুটি এই যখন মোবাইল ফোনটা দেখি তখন সেখানে যখন টেম্পারেচার দেখানো হয় তখন আমার শীত পায়, তখন আমার উহু করে মনে হয় যে এবার লেপ কম্বল নেওয়া উচিত। এই গরমের দিনে লেপ কম্বলে গল্প শুনতেও কি ভালো লাগে বলো। এরপরে যখন আমি দেখি টেম্পারেচার ইজ রাইজিং, মার্কারি রাইজিং যাকে বলে, তো তখন কিন্তু আমার ওইটা দেখে আমার মনে হয় উফ কি গরম রে বাবা। তো বিষয়টা হচ্ছে কি যে এমনও অনেক অ্যাপ রয়েছে যেটা মোটামুটি ঘন্টায় ঘন্টায় কতটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেটাও বলে দেয়। এই যেমন ধরো এই চারটের সময়, এই সময় মোটামুটি বাইরের টেম্পারেচার 32 ডিগ্রি, আর যখন 5টা বাজবে তখন সেটা হয়ে যাবে 31, 6টার পর 30, 7টার পর 29, মানে যাকে বলা যায় বৃষ্টি ছাড়াই থোড়া থোড়া হাওয়া বয়েগা, এটুকু হাম বলতে থাকতা। হ্যাঁ
0: একদম একদম, মানে তুমি মানে কয়েকদিন আগে যে আমাদের রবীন্দ্র জয়ন্তী গেল তখন কিন্তু মানে যে মৃদু হাওয়া পশিল কি বলবো বাতায়ন।
1: হ্যাঁ আমি ঘেটে ঘেটে অনেকগুলো চেষ্টা করেছিলাম সঙ্গীত গাওয়ার, কিন্তু সেটা আলটিমেটলি রবীন্দ্রসঙ্গীত না হয়ে নিজেন্দ্রগীতি হয়ে গেছিল, সে কারণে আমি আর গান গাইনি।
0: বাই দ্য ওয়ে কিন্তু তোমরা একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হবে না, তোমাদের জন্য আজকে ছড়া কাটিং রয়েছে, যেহেতু এটা রবীন্দ্রনাথের কথা হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আমরা স্বভাবকবি হয়ে উঠবো না নিজেরা, সেটা তো হতে পারে না, সেই জন্যই কিন্তু ছড়া কাটিং এর ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা বলতে খাওয়া দাওয়ার যেরকম ব্যাপার থাকে, খাওয়া দাওয়ার কথায় আসবো, কিন্তু আপাতত একটা গান শুনি, কি বলো?
1: গান শোনার আগে আমরা একটু আপাতত বলে দিই, বুঝতে পেরেছো যে ছড়া কাটিং এ আমরা এক্স্যাক্টলি কি দিতে চলেছি, কারণ মানে এই যে আমাদের কাছে তো আর মস্তিষ্ক প্রক্ষলন যন্ত্র নেই, সুতরাং আমরা কারোর মাথাটা ধুয়ে আসল যে বিষয়টা মানে দুটো লাইন, সেই দুটো লাইন তো বার করে নিতে পারবো না,
0: পুরো ব্যাপারটা তো মস্তিষ্ক প্রসূত।
1: হ্যাঁ নিশ্চয়ই মস্তিষ্ক প্রসূত তো বটেই, কিন্তু সেখানে যাবেটা কি সেটা আমরা বলে দিই।
0: একদম একদম, আমরা শুরু করেছিলাম আজকে যে মানে শরীরের সমস্ত জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এবার বাষ্পীভূত হতে গেলে কি হয়, আমরা বিভিন্ন পানীয় সেটাকে আমরা বিভিন্ন এভলিউশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে, বিশেষ করে বাঙালিরা আম পান্না খেতে হবে, এই পান্না খেতে হবে, ওই ভেজানো জল খেতে হবে, ওই লস্যি খেতে হবে, ঘোল খেতে হবে প্রভৃতি বাড়িয়েছে। তো আমরা ভাবলাম যে সেরকম জিনিস দিয়ে যদি তোমাকে একটু আপ্যায়ন করা যায় দু লাইন, তাহলে বাকি দু লাইন বা চার লাইন তুমিও আমাদেরকে লিখে
1: পাঠাতে পারো। তো লাইন দুটো কি জানো ছিল?
0: লাইন দুটো ছিল, শুরু হয়ে গেছে আম পান্নায় গলা ভেজানোর দিন।
1: অ্যাবসলিউটলি, আরো একবার তোমাকে মনে করিয়ে দিই দুটো লাইন, শুরু হয়ে গেছে আম পান্নায় গলা ভেজানোর দিন, শুরু হয়ে গেছে আম পান্নায় গলা ভেজানোর দিন। এর পরে দুটো লাইন প্লিজ ফেরত দিন, কোথায় ফেরত দেবেন সেটা বরঞ্চ বলে দাও।
0: একেবারে ফেরত দেবেন আমাদেরকে 107 FM রেইনবো কলকাতায়। তুমি কি করবে সেটা হচ্ছে এই যে পুরো ব্যাপারটা লিখবে, লিখে আমাদেরকে পাঠিয়ে দেবে 9903659992 তে, নরমাল মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর অবশ্যই নিজের নাম লোকেশন লিখবে। তবে মেসেজ পাঠানোর পর ভিডিও কল করার কোনো দরকার নেই, আমরা এই মুহূর্তে ভিডিও কলের মতো করে সেজে আসিনি, আমরা আপাতত কথা বলার মতো করে সেজে এসেছি, তো এটাকে এনজয় করব,
1: এটাকে এনজয় করো। তবে হ্যাঁ ধরো একটা আগ্নেয়গিরি, সেখানে প্রচুর অগ্নুৎপাত হয়, কিন্তু তার আগে অনেকটা ওই যে বিভূতি বা ছাই সেটা উড়তে থাকে, তো তার মধ্যে পাওয়া গেল দুজন একেবারে স্থির হয়ে যাওয়া মানুষ, তাদের গল্প একটু পরে। আপাতত তোমার জন্য একটা সুন্দর গান, এই গানকে ভালোবেসেছি আমরা প্রত্যেকেই 107 FM রেইনবোতে, রাজীব আর মহুয়া বলছে এই গানটা শুনে ফিরে এসো, তোমার সাথে আরও আড্ডা বাকি, কেমন?

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ভাবুন, ইন্দোনেশিয়ার মতো এমন একটা জায়গা যেখানে চারিদিকে এত সুন্দর সুন্দর দেখার জিনিসপত্র রয়েছে যে মানুষ সেই দেশটাকে জাস্ট এক্সপ্লোর করতেই চলে যায়। কিন্তু ভাবুন, একটা এক্সপ্লোশন হলো, কোথায় হলো? একটা ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হলো, এবং সেখানে প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এই সময়টায় হয়তো প্লেট সরে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে এই যে সমস্ত ভলক্যানিক মাউন্টেনগুলো রয়েছে সেখানে এই ইরাপশনগুলো হচ্ছে, এবং এই মাউন্টেনটার নাম হচ্ছে ডুকোনো। এই ডুকোনো ইন্দোনেশিয়ার একটা বেশ জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখানে কিছুদিন আগে যখন রবিবার দিন মানুষ সেখানে ফটোগ্রাফি করতে গেছে, অনেকজন সেখানে শুধুমাত্র সিনিক বিউটিটাকে মানে একটুখানি এক্সপিরিয়েন্স করতে গেছে, প্রায় 150 জন মানুষ সেখানে ঘুরতে গিয়েছিল, তারপরে দেখা গেল যে ওখানে পুরো বিষয়টাই ধোঁয়াতে ভরে যাচ্ছে এবং চারপাশে এতটাই স্টাফি ওয়েদার যে সেখানে মানুষজন আর নিঃশ্বাস না নিয়ে থাকতে পারছে না। তারপরে সবাইকেই মোটামুটি উদ্ধার করে আনা হলো, কিন্তু 3 জনকে আর পাওয়া গেল না। তারপরে দেখা গেল উদ্ধারকর্মীরা যখন সমস্ত অ্যাশেসগুলো সরিয়ে নিলেন, ছাইটাইগুলো যখন সরিয়ে নিলেন, তখন 2 মানুষকে সেখান থেকে পাওয়া গেল। তারা হাত ধরাধরি অবস্থায় সেখানে রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো সময় যেভাবেই আমরা থাকি না কেন, যদি বন্ধন রাখতে চাই বা যদি একটা মানুষকে ভীষণ রকমভাবে ভালোবেসে থাকি, তাহলে কিন্তু হাতটা আমরা কখনোই ছাড়ি না। 107 FM রেইনবো এমন একটা ফ্রিকোয়েন্সি যেটা তোমার হাত ছাড়ে না।
2: একেবারে সেই হাত না ছাড়ার জন্যই আর একটা গান আমরা আপাতত শুনবো, তারপর ফিরে আসছি মহুয়া রাজীব আর তুমি কান রেখেছ 107 FM রেনবোতে, কারণ ক্যাফে কলকাতা তোমার জন্য ওয়েট করছে প্রচুর নিউজ, প্রচুর ইনফরমেশন আর প্রচুর এন্টারটেনমেন্ট শুধুমাত্র তোমার জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: গানে বাজুক অনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, 11th of May. What a proud moment for us. Actually, আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে যা নিয়ে আমাদের সব থেকে বেশি গর্ব করার মতো একটা বিষয় তা হচ্ছে টেকনোলজি। ন্যাশনাল টেকনোলজি ডে আজকে 11th of May. সুতরাং এই যে বিষয়টা, এর কোডটা যদি ধরতে হয়, মানে কেন হঠাৎ করে টেকনোলজি ডেটা এই 365 দিনের মধ্যে শুধুমাত্র এই 11 তারিখে? অ্যাবসলিউটলি। তো বিষয়টা হচ্ছে পোখরান 2 যখন সাকসেসফুল হলো সেই সময়তেই ভাবা হয়েছিল যে ওয়াই নট দিস 11th অফ মে। তো এই বিষয় আশয়ের কচকচিটা একটুখানি কমিয়ে রেখে আমরা বরঞ্চ আজকের বিষয়ে অবতরণ করি।
2: একেবারে আজকের বিষয়ে তো তোমাকে যেটা বললামই যে ছড়া কাটিং আমরা রেখেছি আজকে, ছড়া কাটিংটা একবার রিপিট করে দিই। সেটা হলো ছড়া কাটিং এ তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন, বাকি দুটো লাইন তুমি যোগ করে, মানে চারটে লাইন করে আমাদেরকে পাঠিয়ে দেবে 9903659992 তে। কিন্তু তার সাথে যেটা বলার, যেটা এক্ষুনি মোমা বলছিল যে আজ জাতীয় প্রযুক্তি দিবস, তো মোবাইল, টেলিফোন, এই তোমার টেলিভিশন, ল্যাপটপ, এগুলো ছাড়া প্রযুক্তি বা টেকনোলজিক্যাল হেল্প তুমি কি বলবো,
1: মানে কোনটা ছাড়া জাস্ট
2: এগোতে পারবে, না, মানে একরত্তি এগোনো যায় না
1: একদমই।
2: এবার তোমার এর মধ্যে কোনটা বেশি প্রায়োরিটি, তাই তো?
1: অ্যাবসলিউটলি। মানে সকালবেলা চোখটা খোলার সঙ্গে সঙ্গে কোন টেকনোলজিটা তোমাকে খানিকটা এগিয়ে দেয়, মানে ওটা ছাড়া জাস্ট তুমি স্থবির। তো যাই হোক, সেইটাই তুমি আমাদের জানিয়ে দিও। মানে কোয়েশ্চেন রয়েছে টু, এক হচ্ছে শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন এটা, আর সেই সাথে মোবাইল, টেলিফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, এই সমস্ত ছাড়া এমন কি বিষয় রয়েছে বা এমন কোন টেকনোলজিক্যাল হেল্প রয়েছে যেটা ছাড়া তুমি জাস্ট অচল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: তথ্য অ্যান্ড প্রযুক্তি, এই দুজন যখন একসাথে বসে থাকে তখন এদের সময়টা যে কিভাবে কেটে যায় এরা নিজেরাই বুঝতে পারে না। হোয়াট আ জোক।
4: আসলে দুজন কি বন্ধু?
3: তথ্য দ্যাট মিন্স ইনফরমেশন, অ্যান্ড প্রযুক্তি দ্যাট মিন্স টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি একটি বিষয়ের নাম, তবে হ্যাঁ আমরাও দিয়ে দিয়েছি বিষয়, সেই বিষয়টা বরং একটু খোলসা করে বলা যাক। ইয়েস,
4: একেবারে। মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ ছাড়া কোন প্রযুক্তি বা টেকনোলজি মানে হেল্প ছাড়া তুমি এক পাও এগোতে পারো না।
3: মানে এই যে বিষয়গুলো রয়েছে, ধরো টেলিফোন কিংবা ধরো মোবাইল, ল্যাপটপ, ইওর স্মার্ট ওয়াচ, এই যে বিভিন্ন রকমের গ্যাজেটসে আমরা ভরে রয়েছি, সেইগুলো ছাড়া এমন কোন জিনিস রয়েছে বা তোমার মতে তোমার মানে হেল্পিং লাইন বলতে ওই একটি রয়েছে, ওটা ছাড়া কোনো মতেই তুমি এগোতে পারো না? বিকজ আজকে 11th of May এবং আমরা সেলিব্রেট করছি ন্যাশনাল টেকনোলজি ডে। ইয়েস, সেখানে পোখরানের সেকেন্ড প্রোখরান, সেখানে যে সফল উৎক্ষেপণ হয়েছিল এবং সেখানে পারমাণবিক একটা মানে এক্সপেরিমেন্ট করা, সেটা খুব সফলভাবে হয়েছিল। সুতরাং সেটাকে সেলিব্রেট করার জন্যই এই ন্যাশনালি আমরা 11th May-টাকেই খুঁজে নিয়েছি। আর যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কিছু বলবো না?
4: আর যেটা রয়েছে সেটা হলো একটা সুন্দর ছড়া কাটিং রয়েছে, যেহেতু গ্রীষ্মকাল চলছে এবং একদম গ্রীষ্মের পিক জায়গায় আমরা রয়েছি, কারণ দেখতে দেখতে কিন্তু ক্রমশ আরও একটা মাস যাওয়ার পর আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বর্ষাকাল চলে আসবে। তার আগে এখন এই গরমে হাসপেশানি যে গরম, সেই সময় কী করছি আমরা, ইচ্ছে মতো ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি। তো একটা ড্রিঙ্কের নাম হচ্ছে আমপান্না। তো আমপান্না দিয়েই আমরা আজকে ছড়া কাটিংটা সাজিয়েছি।
3: রাজীব, ইউ মাস্ট সে দ্যাট ইজ অনলি দ্য সফট ড্রিঙ্কস, অলরাইট?
4: ইয়েস ইয়েস ইয়েস, শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন। বাকি দুটো লাইন চটপট পাঠিয়ে দিন 9903-65992-তে নিজের নাম এবং লোকেশন সহ। একটা সুন্দর গান, তারপর ফিরে আসছে আবার রাজীব আর মহুয়া।
3: যদিও বাইরেটা একেবারে তপ্ত, একেবারে পোড়া অবস্থার, তবু বৃষ্টির গান তোমার জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ইয়েস 107 FM রেইনবো। আর সেখানে এই যে তোমার সাথে গল্প আড্ডা ক্যাফে কলকাতা, এখানে মাতিম সাকিবের একটা মানে আমার অন্যতম ফেভারিট একটা গান, বুঝতে পেরেছো? এই গানটা যখনই যতবারই শোনাই তখনই একটা এই যে এই দারুণ অগ্নিবাণে মোটামুটি ঝলছে টলছে, একেবারে সিক্কাবাব হয়ে চলে এসেছি, কিন্তু তারপরেও যেন ভালোবাসাটা কোথাও একটু নিজের মতো রং পেয়ে যায়, অক্সিজেন পেয়ে যায়। আর এই অক্সিজেন পাওয়া যে বিষয়টা সেটা শুধুমাত্র যে প্রেমের চিঠিতে আসে তা তো নয়, হসপিটালেও হয়। হ্যাঁ, তো সুতরাং এমন একটা কিছু আমাদের অন্তত তোমাকে জানিয়ে দেওয়ার প্রয়োজন আছে যেটা সিরিয়াসলি তোমার ভীষণ রকম দরকারি মনে হয়, সেটা হচ্ছে শিলিগুড়িতে কিন্তু তৈরি হবে সিকিমের জন্য হাসপাতাল।
2: ওকে, তো দারুণ খবর
1: একদম। তো সেখানে সিকিমের যিনি মন্ত্রী রয়েছেন তিনি ভিডিও বার্তা করে জানিয়েছেন যে সত্যি সত্যি একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আসলে কি হয় পাহাড়ি যে সমস্ত জায়গা হয় সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় রোগীকে যে ট্রান্সফার করে নিয়ে যাওয়া সেটা কিন্তু সব থেকে বড় সমস্যা। এমন কিন্তু নয় যে ওখানে খুব ভালো চিকিৎসার বা চিকিৎসকরা নেই, এমনটা নয়, কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটা পেরিয়ে একটা সময় মতো, এই যে একটা গোল্ডেন পিরিয়ড বলে না, প্রত্যেকজন যারা অসুস্থ মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের কাছে একটা করে গোল্ডেন আর থাকে, তো সেই গোল্ডেন আরে যাতে পৌঁছে যাওয়া যায় সেই কারণে মোটামুটি 10 নম্বর জাতীয় সড়ক পথের একেবারে কাছাকাছি শিলিগুড়ি থেকে এই সড়ক পরিবহনে মোটামুটি কালিম্পং, মেলপি এই সমস্ত জায়গা বা গ্যাংটক পর্যন্ত যে প্রসারিত করা হয়েছে, এখান থেকে সমস্ত বাসিন্দাদের মধ্যে যারা অসুস্থ থাকবেন, যারা সেইভাবে কানেক্ট করতে পারেন না শহরকে, তারা কিন্তু একটা হাসপাতাল পেতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে।
2: একেবারে, বিশেষ করে তুমি যেহেতু পাহাড়ের কথা বললে, পাহাড়ে আমরা বাইরে থেকে বা নিচ থেকে সমতল থেকে দেখলে পাহাড়টা খুব সুন্দর লাগে, যে একদম গ্রিনারি, পাহাড়ের গায়ে সুন্দর দেশলাই বাক্সের মতো বাড়িগুলো রয়েছে এবং মনে হয় যে কি ভালোতেই ব্যাপারটা, কিন্তু গরমে কোনো অসুবিধা নেই, ঠান্ডা ঠান্ডা সবসময় ওয়েদার, কিন্তু তাদের জীবনযাত্রা সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিশ্রম। তুমি একটু আগে বলছিলে যে রাস্তার একটা সমস্যা, সেই রাস্তাটা কিছু হলে ধরো ল্যান্ডস্লাইড যখন হয় বা বর্ষাতে পুরো রাস্তাটা খারাপ হয়ে যায়, এছাড়াও বিভিন্ন কারণে ধরা যায় কোনো কিছু দরকার সেই ব্যাপারটা কিন্তু মানে সেখানে যদি সেটা উৎপাদন না হয় পাহাড়ে সবটাই নিচ থেকে যেতে হয়, মানে যায় তারপরেই তারা পায়, বিশেষ করে জলের প্রচণ্ড সমস্যা থাকে, তো সেই সমস্ত প্রতিবন্ধকতা তো থাকবেই পাহাড়ি জীবনে, কিন্তু তার সাথে মানে অনেকটা মরুভূমির মানে বিশাল মরুভূমির মধ্যে মরুদ্যানের মতো এই হসপিটালটা যদি সবাইকে পরিষেবা দিতে পারে পাহাড়ি মানুষদের, তাহলে সে শুধু পাহাড়ি মানুষদের কেন, সমতলে শিলিগুড়ি আশেপাশের সমস্ত এলাকার মানুষদের, তাহলে বোধহয় এর থেকে ভালো ভালোবাসার নিদর্শন আর কিছু হতে পারে না।
1: এমনটাই শুধুমাত্র 107 FM রেইনবোতে তোমাকে খবর জানাই, যেখানে তুমি অনেকগুলো গুড নিউজ পাও। এবার গুড নিউজের সাথে সাথে যেটা আমরা আরো ডেলিভার করি সেটা হচ্ছে গুড মিউজিক।

ইয়েস অফকোর্স, এমন অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো এই স্টুডিওয়ে ঘটে যেগুলো আমরা ভালোবেসেই তোমাকে শোনাই। গানটা ছিল ইয়েস, তারপরেও নতুন গান তোমার জন্য জল ফোরিং, ফিরে আসবো ইয়েস আবার গান নিয়ে।

0: আচ্ছা, তোমরা কেউ সত্যি সত্যি জল ফোরিং দেখেছো? 107 FM রেইনবো, আর তুমি সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছো যেখানে আমরা দুজনে, মানে মহুয়া আর রাজীব, তোমাকে বলছি ইয়েস, একটা ঘন্টা শেষ হয়ে গেল তো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: এক্স্যাক্টলি, শিলাজিতের গান শুনলাম, জল ফোরিং। জল ফোরিং দেখবে সচরাচর মানে ডাঙার জায়গার থেকে জলেই বেশি থাকতে পছন্দ করে, মানে ঠিক জলে না, মাঝে মাঝে জলে একটু ডুব দেয়, আবার জল থেকে উঠে পড়ে, ঠিক মানে আমাদের ওই গরমে আর কি, মানে অনেক সময় একটু রিফ্রেশমেন্ট নেওয়ার মতো।
0: যতবার জল ফোরিং এর কথা শুনি ততবার আরতি মুখোপাধ্যায়ের সেই গানটা মনে পড়ে যায়, সেটা হচ্ছে জলে নেবো না আর থই পাবে না। সুতরাং যখন জল ফোরিং ওই জলের ওপর, অ্যাকচুয়ালি যদি তাদের দেখা হয়, মানে দেখা যায় সমস্তটা যে একেবারে জলের মধ্যে ডুবিয়ে হাত পা বসে থাকে তা কিন্তু নয়, কিছুটা মেঠো এবং যেখানে এসে জলটা খানিকটা স্থলকে ঘিরে রাখছে, ঠিক ওই রকম জায়গাতেই জল ফোরিং এর আনাগোনা, সেখানে বৃষ্টির পূর্বাভাস কিন্তু তারাই নিয়ে আসে।
3: একেবারে এই রকম আরো খবর, আরো এন্টারটেইনমেন্ট তোমার জন্য নিয়ে আসব, কিন্তু সময় বলছে আপাতত একটা আমাদের নিউজ ব্রেকে যেতে হবে, কিন্তু তার আগে তোমাকে একটা সুন্দর গান শুনিয়ে দিচ্ছি। আর তোমাকে বলে দিয়েছিলাম যে ছড়াকাটিং এর দুটো লাইন শুরু হয়ে গেছে, পান্নায় গলা ভেজানোর দিন, বাকি লাইনটা তোমার কাছে কি হবে সেটা তুমি আমাদের লিখে পাঠাও। এছাড়া আজকে যেহেতু আজ জাতীয় প্রযুক্তি দিবস, তো সেখানে দাঁড়িয়ে মোবাইল, টেলিভিশন এই ধরনের যন্ত্র নিয়ে আমাদের জীবনটা সবসময় চলছে। হ্যাঁ, এবার সেই যন্ত্রর কোনো একটা যন্ত্র ছাড়া তোমার কি একটা দিনও কাটবে? আমাদেরকে লিখে পাঠাও 9903653992। রাজীব আর মহুয়া ওয়েট করছে, এই ঘন্টাটা শেষ করে নতুন ঘন্টা নিয়ে আসছি এক্ষুনি, কোথাও যেও না, কানে রাখো 107 FM রেইনবো উইথ পসরি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড়ী সংশোধনী, এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ যাওয়ায় সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের বেশ কিছু কেন্দ্রে প্রভাব পড়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় এনআইএ কে 2 মাসের মধ্যে তদন্তের কাজ শেষ করার চেষ্টা করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এনআইএ তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী সব রকম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় ধৃত মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মরিয়া এবং রাজ সিংহকে আজ বারাসাত আদালত 13 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। এর আগে ধৃতদের মেডিকেল পরীক্ষা করা হয়। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই জল জীবন মিশন প্রকল্পে রাজ্যে 2 বছর ধরে বন্ধ থাকা 2,700 কোটি টাকা দিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এ বিষয়ে মন্ত্রকের সচিব সহ আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এ রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছ ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: কিছু কিছু এমন গান থাকে যেগুলো যে কোনো সময় শুনলে মনে হয় যে একটু থমকে যাই, আর এই গানগুলোর সামনে খানিকটা নতজানু হয়ে বসি, খানিকটা জিরিয়ে নেওয়ার গান হচ্ছে এমনটাই। অরিজিৎ সিং এর কথা নতুন করে আর কি বলবো, এর গান নিয়ে তো আমরা কোনো প্রশ্নই তুলতে পারি না, তাই না?
3: একেবারে ঠিক, যেমন প্রশ্ন তুলতে পারি না একজনকে নিয়ে, তিনি হলেন কি বলবো, মানে তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বিশেষ করে আমরা যখন বড় হচ্ছি তখনও তার যে ক্যারিজমা যেটাকে বলে সেটাও একদম, মানে বলে না বহাল তবিয়তে ছিল, তিনি আর কেউ নন, তিনি হলেন গ্লোবাল সুপারস্টার দি মাইকেল জ্যাকসন।
2: একেবারে।
3: এবার এই কথাটা কেন বললাম সেটা মহুয়া তোমাকে এক্সপ্লেন করবে।
2: আসলে ব্যাপারটা হচ্ছে, যে মুহূর্তে মাইকেল জ্যাকসন সম্পর্কে কিছু বলতে যাই, যেমনটা তোমরা সকলেই জানো যারা অন্তত আমাকে এই 18টা বছর রেডিওতে শুনেছো, তারা জানো শাহরুখ খান নিয়ে আমি যখন বলতে বসি সেটা নিয়ে আর এক্সট্রা করে নতুন কিছু ভাবনা থাকে না, তার মধ্যে প্রচুর অ্যাড অন হতে থাকে। তার কারণ হচ্ছে তিনি একটাই কথা বলেন যে শাহরুখের বাবা একটা সময় বলতেন যে জো কুছ নেহি করতে হ্যায় ও কামাল করতে হ্যায়। তো এই যে কামাল করার ব্যাপারটা, এটা শুধুমাত্র যে শাহরুখের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, বেশ কিছু ক্ষণজন্মা পুরুষ রয়েছেন যাদের মধ্যে মাইকেল জ্যাকসন হচ্ছেন এমন একজন মানুষ, যে মানুষটা কিন্তু মানে তার বাবা তাকে যেভাবে ট্রেন করার চেষ্টা করেছিল সেখান থেকে একেবারে সোজাসুজি সাপটা সেখান থেকে শিখেও নিজেকে একটু আলাদা রকম করে তৈরি করেছিল। যদি ছোটবেলার কথাই বলো, মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্রাশ ওয়াজ মাইকেল জ্যাকসন। তার গানের পুরো লিরিকগুলো
3: গোপন কথা বলে
2: অ্যাবসলিউটলি, তার কারণ হচ্ছে যে আমি তার গানের সবকটা লিরিক বুঝতে পারতাম না, বেঙ্গলি মিডিয়াম সুতরাং বুঝতেই পারছো আমাদের সেখানে কিছুটা একটু ভাবনায় ভাবতে হয় যে কি শুনছি, কারণ
3: একটা শব্দ কিন্তু বহুবার মানে এটা একবারে বুঝতে পারতাম, সেটা হচ্ছে ডেঞ্জারাস।
2: তোমার কাছে যদি কথাটা ডেঞ্জারাস হয় তাহলে আমার কথায় জাস্ট বিট ইট অ্যান্ড আই এম ব্যাড। এই যে দুটো শব্দবন্ধ, এটাকে না মানে কোনোভাবে আমরা আলাদা করে উঠতে পারি না। তখন দেশে আমাদের দুটো চ্যানেল এবং সেখানে হঠাৎ করেই আমরা দেখতে পেলাম রঙিন একটা চ্যানেল যার নাম না হয় নাই বললাম, তো সেখানে

0: প্রচুর ইন্টারন্যাশনাল মিউজিক, এবং সেখানে ম্যাডোনার গান আমরা শুনতে পাচ্ছি, চেয়ারের গান শুনতে পাচ্ছি, সেখানে আমরা ডেজার্ট রোজের গান শুনতে পাচ্ছি। সুতরাং মানে আমাদের আগের যুগটা, মানে যেখানে কার্পেন্টার্স বলো, এলভিস প্রিসলে বলো, তাদের একটু সরিয়ে রেখে আমরা যখন নতুন কিছু শুনছি,
1: পপ মিউজিক,
0: একদম যখন পপ মিউজিক শুনছি, তখন ইয়েস মাইকেল জ্যাকসন ওয়াজ দ্য ওয়ান। এবং এই মাইকেল জ্যাকসন কে নিয়েই তৈরি হয়েছে সিনেমা, 24th of April সেটা সিনেমাতে রিলিজও করে গেছে, আমি দেখেও এসেছি। এবং সত্যি কথা, জাফর জ্যাকসন, মানে যার অ্যাকচুয়ালি কাকা হচ্ছেন মাইকেল জ্যাকসন, কি অসাধারণ অভিনয় করেছে,
1: দেখতে পুরো ওরকম লাগছে।
0: অ্যাবসলিউটলি, মানে ও চেয়েছিল যে প্রস্থেটিক যত কম করা যায়। সবথেকে বড় মিল কি জানো রাজীব, এই দুজন মানে দুই ব্যক্তিত্বের মধ্যে, মানে মাইকেল এবং জাফরের মধ্যে সব থেকে মিল কোথায়,
1: কোথায়
0: এরা দুজনেই কথা বলতে বলতে হঠাৎ করে হেসে ফেলেন। এবং যখন আমি ইন্টারভিউ গুলো দেখছিলাম, সিরিয়াসলি আমার বয়সের থেকে অনেকটা ছোট, কিন্তু তবু এই মানুষটা যে তার কাকাকে পোর্ট্রে করতে পারছে, একটা বিশাল বড়, মানে তার ইমেজকে তো সত্যি সত্যি টাচ করা অসম্ভব ব্যাপার, সেই মানুষটার ইমেজিং করছে এবং সেটা ইন্টারন্যাশনালি গ্লোবালি রিলিজ হচ্ছে, এবং যে প্রান্তে রিলিজ হচ্ছে সেখানেই
1: পোস্টার বিক্রি হতো, এবং সেই পোস্টার গুলো কিনে আমরা বাড়িতে সাজাতাম, মানে নিজেদের ছবি থাকতো না, পোস্টার থাকতো যাদের যাদের আইকন থাকতো, মানে সচিনের ছবি, মাইকেল জ্যাকসনের ছবি, তো সেরকম আমার একটু ওই ব্যাড লেখা একটা মাইকেল জ্যাকসনের ছবি হ্যাঁ কিনে এনেছিলাম। কিনে এনে আমার একটা ছোট আলমারি ছিল, জাল আলমারি নয়, নর্মাল আলমারি, সেই আলমারির ভেতরে, ওয়ার্ড্রোবের ভেতরে ওই ছবিটা আমি দেখতে পাবো। এবং আমার মামা প্রশ্ন করেছিল যে তুই পেলি ছবিটা, মানে মামাও খুঁজেছিল, মামা পাইনি, আমি কিন্তু মেলা থেকে এক পিসি তুলে এনে আমার ওয়ার্ড্রোবে লাগিয়েছিলাম। তো
0: এটাকেই বলা যায় জহুরির
1: একদম, আর সেই মুনওয়াক কি বলবো,
0: এটা কতবার প্র্যাকটিস করেছো রাজীব তুমি বলো।
1: আমি এখন মোটামুটি আয়ত্ত করে ফেলেছি, তবে এই জ্যাকসনটা আমার এখনো দেখা হয়নি, তবে এটা দেখে
0: ডেফিনেটলি তুমি দেখো। যদি ফার্স্ট রেকমেন্ডেশন বলো, তাহলে আই উইল ডেফিনেটলি সাজেস্ট ইউ, তুমি মাস্ট গো এন্ড ওয়াচ মাইকেল জ্যাকসন ইন মানে বিগ স্ক্রিন। মানে তুমি না কবে ওটিটিতে রিলিজ করবে তার জন্য প্লিজ ওয়েট করো না, যাও সিনেমা হলে যাও, এবং সেখানে গিয়ে বিগ স্ক্রিনে ওই যে একটা বিশাল ইভেন্ট, একটা যে ট্যুর, সেই ট্যুরের মধ্যে কত কিছু আপস অ্যান্ড ডাউনস একটা শিল্পীর মধ্যে, কারণ আমরা যারা এইভাবে পারফর্মিং আর্টিস্ট সঙ্গে যারা জড়িত, তারা প্রত্যেকেই কিন্তু প্রতিদিন কিছু না কিছুভাবে এই ওঠা পড়ার মধ্যে দিয়ে যায়। এবং মাইকেল নিজেও বলছেন যে আমাদের জীবনে যদি এই কার্ভগুলো না থাকে তাহলে তো বেঁচে থাকাটাই হয় না। সুতরাং সেই মানুষটাকে কুর্নিশ করে, ইয়েস তোমাকে আরও একবার বলে দিই, মাইকেল জ্যাকসন তুমি দেখতেই পারো মাইকেল বলে সিনেমাটি, এবং সেখানে জাফর জ্যাকসনের অভিনয় দেখো। তবে হ্যাঁ, তোমার জন্য রেখেছি গান, কিন্তু গানের আগে আরো একবার মনে করিয়ে দিই আমাদের কাজটা তো বটেই,
1: আমাদের দুটো বিষয় রেখেছি তোমার কাছে, একদম জলজল করছে বিষয়টা, সেটা হচ্ছে ধরো আজকে জাতীয় প্রযুক্তি দিবস, এবার এই দিবসটাকে কেন্দ্র করে আমরা তোমাকে প্রশ্ন করছি এটা যে মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ, যা কিছুই আমরা টেকনোলজিক্যাল ডিভাইস ইউজ করি না কেন, এবার অনেক কিছু নিয়ে আমরা ইউজ করি, এবং আমরা বলতে চাইছি যে তুমি কোনো একটা বিষয়ে ধরো কোনো একটা ডিভাইস অফ করে তুমি কি থাকতে পারবে একদিন, সেটা আমাদের জানাও। আর তার সাথে সাথে এটাও জানাও যে শুরু হয়ে গেছে আম পান্নায় গলা ভেজানোর দিন, বাকি দুটো লাইন লিখে আমাদের একসাথে জবাব দিন, কোথায় না 9903653992 তে আমরা ওয়েট করছি, নিজের নাম এবং লোকেশন সহ সব কটা মেসেজ এবং হোয়াটসঅ্যাপ আমি ধরে ধরে পড়ব, কথা দিচ্ছি। আপাতত গানে যাচ্ছি।
0: যাদের হাই লংগিটিউড অ্যান্ড ল্যাটিটিউডের প্রবলেম রয়েছে, প্লিজ ফাসন ইওর সিট বেল্টস, অ্যানিমাল ফিল্ম থেকে রয়েছে তোমার জন্য,
1: মে ডে, মে ডে,
0: তোমার জন্য থাকছে এই গান, এনজয়।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: ইয়েস, একেবারে মানে আমরা যখন প্রোগ্রামটা শুরু করছিলাম, মানে পিছলাওয়ালা ঘন্টা, তো সেইখানে আমরা বলে দিয়েছিলাম যে হ্যাঁ, আমরা নানান রকমের জল, মানে সেখানে সেটাকে ডিটক্স করা হচ্ছে, যেমনটা রাজীব বলছিল, প্রেসক্রাইব করছিল রাদার, যে সেখানে নানান রকমের জিনিসপত্র মিশিয়ে টিশিয়ে সেই জলটাকে একটুখানি ডিটক্স করা যায় এবং সেটা তোমার শরীরের জন্য বেশ ভালো। তবে ডাক্তাররা দিচ্ছেন আরও একটা সতর্ক বার্তা, যদিও বলছি হেসে হেসে, কিন্তু বিষয়টা আমিও কিন্তু ফেস করে ফেলেছি অলরেডি 5:15। না না, আমি 5:15কে ফেস করিনি, কিন্তু যেটা ফেস করেছি সেটা হচ্ছে শুধুমাত্র যে হিট স্ট্রোক হয়েছে তা নয়, মানুষের এই গরমেতে ত্বকের সমস্যা বাড়তে পারে, হাঁপানি, মানে যাদের অ্যাজমা রয়েছে তাদেরও কিন্তু প্রবল সমস্যা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে বিশেষ করে যারা শিশু এবং প্রবীণ মানুষ রয়েছেন তাদের হাঁপানি, অ্যালার্জি, এবং যারা মানে আমার মতো যারা ভীষণ রকমের, যাদের সংবেদনশীল বা সেন্সিটিভ ত্বক, যাদের সেন্সিটিভ স্কিন যাদের, তারা কিন্তু নানান রকমের স্কিন ইস্যুজ নিয়ে প্রবলেম ফেস করছেন। তার মধ্যে হচ্ছে ইচিংটা সবথেকে বড়, মানে শুধুমাত্র যে মানুষের সবথেকে বড় গরমের সমস্যা হচ্ছে যে সেখানে নিশ্চয়ই ঘামাচি হবে, প্রিকলি হিট পাউডার লাগাও সেটা কমে যাবে, না মশাই, ব্যাপারটা তা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কিন, যেটা একেবারে মানে আউটার লেয়ারটা, সেটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে এবং শীতে যেমন মোটামুটি ঠোঁট ফাটে তেমন স্কিন ফাটতে শুরু করে দিচ্ছে, এবং সেখানে ময়শ্চারাইজার লাগালেই আবার নানানভাবে সেখানে ইরাপশনস হচ্ছে, ব্রণও হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু দ্রুত বেড়ে চলেছে।
4: একদম, এই বেড়ে যাওয়া জিনিসগুলোকে কমানোর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে প্রবল গরম থেকে বাঁচতে কিছু প্রিকোশন নিতে হবে, সেটা হলো ধরা যাক তুমি যদি ফুল স্লিপ কিছু পোশাক পরে যদি রাস্তায় বেরো, বা ছাতা ক্যারি করো, বা সানগ্লাস ক্যারি করো, বা তোমার সানস্ক্রিন যেরকম বললো মহুয়া, সেরকম তুমি যদি এগুলো ক্যারি করো, তাহলে গরমের এই যে সমস্যাগুলো থেকে অনেকটা রেহাই পাওয়া সম্ভব।
3: 6টা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নাম্বার 1, দিনের সবচেয়ে গরম সময়টা বাইরে বেরোনো একেবারে অ্যাভয়েড করুন,
4: মানে যতটা
3: একেবারে রদ করতে হবে। নাম্বার 2, দূষিত এলাকায় মাস্ক ব্যবহার করুন, রাইট। নাম্বার 3, বাইরে থেকে ফিরে মুখে ও হাত ভালো করে পরিষ্কার করে নিন, ঠিক আছে, মানে ভালো করে জল দিন। সেখানে আপনি একেবারে বডি ওয়াশ করতে শুরু করে দিলেন, না না, অত সাবানটা মানে ব্যবহার নয়, ক্লিন সিম্পল ওয়াটার, সেটা ভীষণ রকম ত্বককে সজীব রাখে। সুতরাং জল দিয়েই মুখ এবং হাত ভালো করে পরিষ্কার করে নিন, সারা দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। দিস ওয়াজ দ্য নাম্বার 4 সাজেশন। অ্যান্ড নাম্বার 5 ইজ, ত্বকে হালকা এবং তেলহীন, অর্থাৎ যেটা ওয়াটার বেস ময়শ্চারাইজার বলা হয়, যেখানে কোনো অয়েল থাকে না, সেই ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারেন, সেটা যদি মেডিকেটেড হয় উই ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। আর যেটা করতে পারেন, বাড়ির আশেপাশে গাছ লাগালে বাতাসের গুণমান অনেকটাই উন্নতি হবে মশাই। সুতরাং জ্যাকি শ্রফকে শুধু শুধু ম্যাক মারাটা বন্ধ করুন, এই যে উনি মাঝে মাঝেই একটা বিশাল করে প্রোপাগান্ডা করেন যে গাছ লাগান প্রাণ বাঁচান, হি ইজ কারেক্ট
4: একেবারে। সেই গাছ লাগান প্রাণ বাঁচান যেমন থাকবে, তার সাথে থাকবে সুন্দর সুন্দর গান। আপাতত একটা গানে যাচ্ছি, গান থেকে এসে তোমাকে তোমার মেসেজ একটু পড়ার চেষ্টা করব। তোমাকে আরেকবার মনে করিয়ে দিই যে ছড়া কাটিংয়ে ছিল দুটো লাইন, শুরু হয়ে গেছে আম পান্নায় গলা ভেজানোর দিন, তারপরে দুটো লাইন আমাদের পাঠিয়ে দাও। আর তার সাথে ছিল আজ যেহেতু জাতীয় প্রযুক্তি দিবস, তো আমাদের জীবনটা তো প্রযুক্তি কেন্দ্রিক, এই যে ডিভাইস কেন্দ্রিক, আমরা মোবাইল ইউজ করছি, আমরা এখন তো এআই বেসড গ্লাস চলে এসছে, স্পেকটেকল চলে এসছে, সেই সব ইউজ করছি,

0: আমরা বিভিন্ন রকমের হেডফোনস ইউজ করছি, বিভিন্ন রকমের কি বলবো মানে ফ্ল্যাট মানে একদম টিভি ইউজ করছি, তারপরে সিনেমা হলে যাচ্ছি না বা কোথাও না গিয়ে সেই হোম থিয়েটার বাড়িতে ইউজ করছি, এরকম বহু বিবিধ জিনিস আমরা ইউজ করছি যেগুলো কিনা সব কিছু প্রযুক্তি এবং তথ্য থেকে এসছে। তো সেই কোনো একটা জিনিসকে যদি তোমাকে বাদ দিয়ে একটা দিন কাটাতে হয় তো সেই জিনিসটা কি হবে, সেটা মানে এই ছড়া কাটিং আর ওইটা দুটো বিষয় আমাদেরকে পাঠিয়ে দাও 9903653992 তে। আপাতত একটু দেখি
1: বলতো, যেমন রাজীব বলছিল যে এমন কোন বিষয় রয়েছে যেটাকে তুমি বাদ দিয়ে জাস্ট চলতে পারো না, আমি বাদ দিয়ে চলতে পারি না, অন্তত একে বাদ দিয়ে তো চলতে পারি না। মানে কানো বিনা যেমন গীত নাই তেমন এই সমস্ত আলোচনার মধ্যে শাহরুখ খানের গান থাকবে না এমন কি করে হয়।
0: সেই জন্য মাইকেল জ্যাকসনের সাথেও একবার শাহরুখ খান এসে ঘুরে গেছিল, আর একবার এবারে পাকাপাকি ভাবে চলে এলো।
1: অ্যাবসলিউটলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: একেবারে তুমি শুনছো ক্যাফে কলকাতা। আর তোমাকে দুটো জিনিস জিজ্ঞেস করেছিলাম ব্যাক টু ব্যাক। একটা হচ্ছে ছড়া কাটিং, শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন, এটা যেমন জিজ্ঞেস করেছিলাম, তার সাথে এইটাও বলেছিলাম যে আজ তো জাতীয় প্রযুক্তি দিবস, তো প্রযুক্তি ছাড়া আমাদের জীবন অচল। তো আমাদের বিভিন্ন ডিভাইস নিয়ে ব্যবহার মানে ক্রমশ এত বেড়ে গেছে, মানে আমরা ডান দিক থেকে বাঁ দিক ঘুরলেও একটা যন্ত্র লাগে, আবার বাঁ দিক থেকে পশ্চিম দিকে ঘুরলেও একটা যন্ত্র লাগে। তো এরকম কোনো যন্ত্র আছে কি যেটা ছাড়া তুমি একটা দিন কাটিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না? তো আমার কাছে প্রচুর মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে এসছে, আমি কয়েকটা একটু পড়ার চেষ্টা করি।
4: হাতের লেখাটা কেমন এসছে রাজীব?
3: হাতের লেখাটা বেশ ভালো এসছে আপাতত। আমি

0: তো আমি একটু পড়ি। হ্যাঁ
1: নিশ্চয়ই।
0: বলছে, শুভ বিকেল দিদিভাই ও দাদাভাই, বাইরে ভীষণ রোদ্দুর, কি করে এলে ঘরে বসে ভাবছে।
1: হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যেভাবে এসেছি, মানে যাকে বলা যায় যে মোটামুটি তন্দুরে আমরা ঢুকিনি, মানে বাইরেটা পাস দিয়ে বেরিয়ে চলে এসেছি।
0: আমি বিচক্ষ জানি করে এসেছি
1: বাবা। আপনি সত্যি
0: আর গরম কেবল আমি এসিতে ঢুকেছি, ঢোকার পর বলেছি গরমকে, বলেছি যান যান যান যান।
1: হ্যাঁ মানে আমি আমি রীতিমতো রাজীব যখন ঢুকছে, হি ওয়াজ অ্যাকচুয়ালি গাস্পিং, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু সো এই যে এই দুটো তাপের তারতম্য বলো,
0: এই গাস্পিং ওয়ার্ডটা না, মানে যখন ওটিটিতে, বিদেশি ওটিটি গুলোতে যখন সিনেমা দেখি,
1: ডোন্ট টেল মি,
0: বারবার কি এই গাস্পিং গাস্পিং ওঠে। আমি খালি ভাবতাম কি আজকে মানেটা বুঝলাম, বাংলা মিডিয়াম না
1: সেই। এই ভাই আমিও বাংলা মিডিয়াম, এটা জেনে নিতে হয়।
0: তারপরে তোমাকে বলি যে কি লিখেছে শর্মিষ্ঠা। হ্যাঁ লিখেছে, তোমাদের তোমাদের এখন আমপান্নার দরকার, ও আমাদের দরকার, ঠিক ঠিক ঠিক। শর্মিষ্ঠা লিখেছে সাঁকরাইল থেকে, আমাদের হেলথ এবং আমাদের ওয়েলথের ব্যাপারে খেয়াল রেখেছে, আমরা হেলদি ওয়েলথ, তো এটার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, গুড আফটারনুন, শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন, বাড়ির কাছে আম গাছ থাকলে ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেয়ে নি।
1: আরে বাবা, কিয়া বাত, কিয়া বাত, কোথায় ছিলেন, কে ছিলেন, কে ছিলেন।
0: আচ্ছা, আর সকাল থেকে মোবাইল ছাড়া অসম্পূর্ণ, কারণ ইম্পর্টেন্ট মেসেজ থেকে শুরু করে ডেইলি নিউজ আপডেট সব এখন ওতেই। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছে, খুব ভালো মেসেজ দিয়েছে, এবং তোমার ছড়া কাটিংটাও দারুণ মিলিয়েছে।
1: অ্যাবসলিউটলি, আমি শুধু এটাই বলবো যে আজকে কেন, মানে আমরা একটু এক্সপ্লেইন করতে চাইছি, সেটা হচ্ছে এক আর এক গ্যারা। হ্যাঁ, কিন্তু এই গ্যারাতে যেমন আমরা ন্যাশনাল টেকনোলজি ডে যেমনটা সেলিব্রেট করছি, তো ওয়াই আমপান্না? তার কারণ হচ্ছে যে সকাল থেকে দেশটাতে জাস্ট মরে যাচ্ছি। আর কেন দুটো সাবজেক্ট রেখেছি, ইয়েস এটাও তোমাদের কোয়েশ্চেন হতে পারে। তার একটা কারণ হচ্ছে, যেই মুহূর্তে আমরা শুধু সাবজেক্ট রাখি, অনেকেই আছেন জানো না ছড়া কাটিংটাকে জাস্ট মিস করেন, সেই জন্য তাদের জন্য কিন্তু আমরা ছড়া কাটিংটাও দিয়েছি। আর যারা মনে করছেন যে শুধুমাত্র কোয়েশ্চেনটা বলবো, আচ্ছা চেষ্টা করে দেখি না একটু ছড়া কাটিংটা, তাদের বলছি স্বাগত হ্যায় আপকা।
0: মানে মানে তুমি ব্যাপারটা এরকম করেছো, তুমি সায়েন্সে, সায়েন্সকে কি বলে লিটারেচারের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, এবং লিটারেচারকে সায়েন্সের মধ্যে ঢুকিয়ে একটা সুন্দর জিনিস করেছো। মানে টিপিক্যাল ইনফরমেশন টেকনোলজি হয়েছে।
1: তুমি ভাবো ইনফরমেশন টেকনোলজি, তো তুমি একটা ছবি চিন্তা করো, ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি তুমি ডেফিনেটলি এই ছবিটা দেখেছো, ছবিটাতে দুজন মহাপুরুষ রয়েছেন, একজন রবীন্দ্রনাথ আর একজন আইনস্টাইন।
0: একটা জোক আছে কিন্তু জোকটা এখানে বলা যাবে না, আমি অফ হয়ে গেলে মহুয়া কে বলবো, পার্সোনাল বলবো, তোমরা কেউ পার্সোনাল দেখা করলে তখন তোমাদের কেউ বলবো।
1: আচ্ছা,
0: হাওড়া থেকে রীতা কি বলছে, বলছে যে শুরু হয়ে গেলে গেল আমপান্নায় গলা ভেজানোর দিন, ভাইরাল জ্বরে কাশতে কাশতে যেন নাচছি তা দিন দিন।
1: আরে বাহ বাহ বাহ রীতা, দারুণ হয়েছে। এই যে তুমি আজকাল ছন্দ মেলাতে শিখে আছো, এই যে মানে শুধুমাত্র দুটো লাইনই লিখে পাঠাচ্ছ, তার জন্য আমরা কৃতার্থ হয়েছি জানো তো।
0: একেবারে। আর একটা পড়ে আপাতত একটা গানে যাব, সেটা হচ্ছে দিদি ভাই ও দাদা ভাই, আপনাদের দুজনকে বৈকালিক এক রাস প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
1: আচ্ছা থ্যাংক ইউ, আপনার ভালোবাসা আমরা নিয়ে নিলাম তো,
0: রাইট। শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন, গরমে খেলে বুঝবেন তার উপকারিতা, প্রতিদিন এক গ্লাস নিন।
1: আচ্ছা কে লিখেছে
0: এটা, লিখেছে হচ্ছে তোমার আমাদের কে লিখেছে, দাঁড়াও দাঁড়াও নামটা খুঁজছি, দীপক কুমার।
1: আচ্ছা
0: হ্যাঁ, তাছাড়া আরেকটা জিনিস লিখেছে, শেষ হয়নি, শেষ হয়নি, সেটা হচ্ছে টেকনোলজি নিয়ে লিখেছে, গরমে খেলে ভাঙ গ্লাস না, মোবাইল টেলিফোন এইসব বাদেও খুব দরকার, যেটা রান্নাঘরে মিক্সার
1: গ্রাইন্ডার,
0: হ্যাঁ মেশিন গ্রাইন্ডার, এটা খুবই দরকার, এটাকে বলেছে, এটা ছাড়া দিন একদম অচল হয়ে যায়। তো তুং গ্রাম থেকে বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া 711312 থেকে
1: মোটামুটি এই যে বিশাল মানে একটা মোটামুটি রচনা পড়ে ফেললো, আমার মনে হয় এই গানটা শোনা দরকার, এবং তারপরে আমরা একটু নিচে কোথায় আরেকবার ফিরে আসবো,
0: নাম্বার পাবো তো রচনাটা, মানে গানটা শোনার পর
1: অ্যাবসলিউটলি পাবো।

0: 와춤가?
1: 가네바주 오늘 라디오 순초 107 FM 레인보 샷슈리 샤라디 샷슈리 샤라디
2: Yes, 107 FM Rainbow.
3: Shuncho, Cafe Kolkata. Cafe Kolkata. 107 FM Rainbow te. Cafe Kolkata. Cafe Kolkata.
2: Absolutely. 5টা বেজে 30 হয়ে গেছে আর এই সময় আমরা মোটামুটি যে জায়গাটাতে রয়েছি সেখানে আমাদের কায়িক পরিশ্রমের সাথে আর রাজীব আমাদের আর কি কি ব্যবহার করতে হয় এখানে
4: এখানে মোটামুটি অনেক আমাদের সামনে একটা বড় মেশিন রয়েছে সেই মেশিনের অনেকগুলো হাত পা রয়েছে হ্যাঁ মানে নাক রয়েছে আঙুল রয়েছে সেগুলোকে না একটু নিয়ন্ত্রণ করতে হয় আর দুটো বড় বড় মনিটর রয়েছে মানে পুরো ব্যাপারটা হচ্ছে যন্ত্রের মাঝখানে আমরা বসে আছি
2: হ্যাঁ কিন্তু এই যন্ত্রগুলো আমাদের কিন্তু যন্ত্রণা দেয় না হ্যাঁ মাঝে মাঝে বলে কাজ করবো না এই তো তোরা বসে আছিস নিজেরাই খানিকটা বক বক কর এই বিষয়ের মধ্যে যেটা ঘটছে সেটা হচ্ছে বিজ্ঞানীরা একটা গবেষণা করে ফেলেছেন বুঝতে পেরেছ মানে বিজ্ঞানীদের কাজই হচ্ছে গবেষণা করা এই যে হীরক রাজার দেশে একজন গবেষক ছিলেন মনে আছে যে এমন একটা ফুলের বোকে বানিয়েছিলেন যেখানে কত রকমের ফুল ছিল আর শুকে শুকে বলতেন যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তো সেই রকমের একটা বিষয় যখন বিজ্ঞানীরা দেখলেন যে শুধুমাত্র কায়িক পরিশ্রম করলেই কিন্তু নয় মেন্টাল লোড বাড়লেও কিন্তু আমাদের মাথাটা অনেক সময়তেই বিগড়ে যায় বুঝতে পারছো কাজ করতে
4: মানে মাথার পোকাগুলো নড়ে ওঠে
2: তো মেন্টাল লোডটা কি মনোবিজ্ঞানীরা বলছেন যে মেন্টাল লোড কেবলমাত্র যে ঘরের কাজ করলেই তা কিন্তু নয় মানে ঘরের কাজ করলেই হবে তা কিন্তু নয় পরিবারের প্রতিটি সদস্য প্রয়োজনে অপ্রয়োজনে এই যে ট্র্যাক করা কোথায় যাচ্ছে কি করছে এটাও কিন্তু দিনে দিনে মেন্টাল লোডটাকে বাড়িয়ে দেন আমরা কিন্তু করি এটা দেখো বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা আমরা বাড়ি আসার সাথে সাথেই জিজ্ঞাসা করেন কে এলি রে তো আমরা তাদের উত্তর দেওয়াটার প্রয়োজন কিন্তু মনে করি না আমরা ভাবি যে আরে কেন জিজ্ঞাসা করছে কিন্তু বিশ্বাস করো যখন এই মানুষগুলো থাকবে না তখন এই কে রে কে এলি এই প্রশ্নটা যখন ওই প্রান্ত থেকে আসবে না বুকের ভেতরের হাহাকারটা কিন্তু এখন বুঝতে পারছো না তাই যারা রয়েছেন যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন প্লিজ তাদের একটু টেক কেয়ার করো তো সেখানে মেন্টাল লোড যাতে কমানো যায় তার জন্য বলছেন যে অবিরাম পরিকল্পনা এই যে আমরা মাঝে মাঝেই নানান রকমের আইডিয়াস জেনারেট করি সেটা কিন্তু মানে এরকম হচ্ছে যে সন্তান ধারণ কখন করা হবে তার খাবার অপছন্দ পছন্দ বা মানে সে স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না নানান রকমের কোয়েশ্চেন এগুলো কিন্তু মায়েদের মাথায় সবসময় নিয়ে ঘুরতে হয় এবং এই মেন্টাল লোডটা মায়েদেরই সব থেকে বেশি এবং সব থেকে বড় কথা বিশ্রামহীন মস্তিষ্ক মানে তিনি হয়তো শুয়ে পড়েছেন হয়তো সামনে আমরা সবসময় বলছি ওফ তুমি তো সবসময় বাংলা সিরিয়াল দেখো বসে বসে কিন্তু বিষয়টা হচ্ছে সিরিয়ালটা হয়তো চলছে কিন্তু মাথার মধ্যে একটা লোড চলছে যে তুমি অফিসে ঠিকঠাক মতো পৌঁছলে কিনা আজকে লাঞ্চটা ঠিক মতো হলো কিনা চারটের সময় লাঞ্চের ডাব্বাটা খুললে না তো তো এই সমস্ত কিছু সমাধানেরও কিন্তু একটা পথ রয়েছে তাদের বলছেন যে এই যে একঘেয়েমি এই একঘেয়েমি থেকে কিন্তু মাকে খানিকটা রিলিফ দিতে হবে কাল ছিল ইন্টারন্যাশনাল মাদার্স ডে কিন্তু সেখানে আমরা আমাদের মাকে ঠিক কতটা পরিচর্যা করলাম সেটা কিন্তু একটা কোয়েশ্চেন

0: এর মুখে রয়েছে এখনো পর্যন্ত। আমি বিশ্বাস করি যারা আমাদের অন্তত বন্ধু রয়েছে, 107 FM রেইনবোর বন্ধু রয়েছে, তারা এইটুকু সেন্সিবিলিটি, অন্তত এইটুকু সেন্সিবল নিশ্চয়ই যে মাকে সময় দিচ্ছ।
1: একেবারে সেই সময় দেওয়ার মতো করে আর কি যদি বলি, যে একটু আগে মুমা বললো যে এরকম যে একটা বায়োলজিক্যাল ক্লক সবসময় মায়েদের বলো বা বাবাদের বলো বা যে যার মানে প্রত্যেক মানুষদের, বিশেষ করে মায়েদের ক্ষেত্রেও যদি বলি, তো সেই জিনিসটা সবসময় চলছে। এবং এর মানে ধরা যাক কেউ ঘুমিয়ে পড়লো যে চিন্তা শেষ হয়ে গেল সেটা না, তিনি ঘুমিয়ে ঘুমিয়েও চিন্তা করছেন। এই যে লোডটা বাড়ছে ক্রমাগত, এবং সেই লোডটা যদি কারোর সাথে বা শেয়ার না করতে পারেন তো সেক্ষেত্রেও তার সমস্যা হতে পারে। তো সেই জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠরা যেটা বলছে সেটা অন্তত একবার যদি আমরা শুনি তো সেক্ষেত্রে তার লোডটা কমবে। মানে এটা অনেক সময় ওই আমাদের একটা মোবাইল, যে কোনো মোবাইল তোমার রয়েছে, মোবাইলটা না বন্ধ করে দাও, তুমি একটা যদি এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারবে। মোবাইলে ধরা যাক এখন আমাদের স্টুডিও ক্লক বলছে 5:34:16, এবার তোমার ঘড়িতেও তাই বলছে, তোমার মোবাইলেও তাই বলছে, তুমি মোবাইলটা বন্ধ করে দাও, তুমি এক ঘন্টা পর চালাবে যখন, তখন দেখবে ঠিক 6:34:24 হয়ে 24 সেকেন্ড হয়ে গেছে। তার মানে ঘড়িটা কিন্তু চলছে। মানে ঠিক সিমিলার মানে আমাদের মাথার মধ্যেও ঘড়িটা চলতে থাকে, এবং এই যে লোড ব্যাপারটা এটা কিন্তু হতে থাকে। তাই আমাদের দেখতে হবে লোডটা যাতে গিয়ে একটা সময় হ্যাং না হয়ে যায়, তাকে আনলোড করতে হবে। যেমন আমাদের ফোন মেমোরি ভরে যায়, আমরা আনলোড করে ছবি ডিলিট করি, সেরকম করতে গেলেই, সেরকম করলেই আমাদের হেলথ ভালো থাকবে।
0: অ্যাবসলিউটলি। আর যেমন রাজীব বলছিল, আমিও কিন্তু একদম, রাজীব বলো তো আমরা কতবার এরকম দেখেছি, হয়তো মায়ের ঘরেতেই রয়েছি, আমরা হয়তো মোবাইলের মধ্যে ডুবে আছি, মা হয়তো ঘুমোচ্ছেন, কিন্তু হঠাৎ করে কিরকম চমকে উঠে পড়েন না,
1: রাইট?
0: মানে তুমি ভাবো, তিনি হয়তো, আমরা ভাবছি আচ্ছা ঠিক আছে, কুল অ্যান্ড কাম উনি ঘুমোচ্ছেন, কিন্তু ভেতরে ওই যে একটা অ্যাংজাইটি, ওটা কিন্তু ওনাকে সবসময় ট্রিগার করে রাখছে। তো সুতরাং তাদের দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের। ইয়েস, আমাদের জন্য দারুণ একটা গান কিন্তু রাজীব সাজিয়ে রেখেছে। সুতরাং 5:35 তখন তোমার জন্য এই গান শুধুমাত্র 107 FM রেইনবোতে। প্লিজ এনজয়, আরও একবার ফিরে আসবে। ইয়েস, তোমার লেখাটাও আমরা পড়বো তো। রাজীব অধীর আগ্রহে অপেক্ষা করছে। নীলায়ন চ্যাটার্জি দিলখুশ থেকে তোমাকে শোনাচ্ছে সজনী।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবো। এবং এই যে আজকে ইন্টারন্যাশনাল না না ন্যাশনাল টেকনোলজি ডে, এবং সেখানে মাঝে মধ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যায়, তবে গান আছে
3: প্রযুক্তি দিবস না সেই জন্য আর কি
2: একদম, সুতরাং গান রাখছি বোধ হয় আমরা, তাই না রাজীব?
3: একেবারে আমরা সেই গানটা রাখছি, গানটা যে বাঁচতে যা সময় আর কি।
2: Absolutely, এই গানটা এনজয় করে আরো একবার ফিরে এসো 107 FM রেইনবোতে 9903653992 তে। অনেক লেখা আসছে বস, সেগুলো ধীরে ধীরে পড়তে হবে, তো সময় পাবো না যে তারপর, সুতরাং গান থাকছে।

0: তোমার জন্য শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।

0: up.
1: Kanibaju One Radio. Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: আমি একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম আমাদের বাড়িতে, যখন বৈশাখ মাসের প্রথম দিনটা হতো, সেই সময়ের দুদিন তিন দিন বাদে, মানে বেশ কয়েকটা দিন বাদে অক্ষয় তৃতীয়া হতো, এবং এই অক্ষয় তৃতীয়াতে তিনটে নতুন কলসি আনা হতো, কলসি বা কুঁজো, ঠিক আছে? সেটা হচ্ছে বছরে ওইটা সময় মানে কুঁজোটাকে চেঞ্জ করা হতো, এবং যখন ওই কুঁজোগুলো জল খাওয়ার যোগ্য বানানো হতো, আমরা ভাবতাম যে শুধুমাত্র জল রেখে দিলেই বোধ হয় না, মশাই অনেক অনেক অনেক কৃচ্ছ সাধন করেন আমাদের মায়েরা। সুতরাং এই যে উনি ডেসিবেলে মাঝে মাঝে তোমার উপর চেঁচিয়ে ওঠেন, জানবে তুমি নিঘাত কিছু ভুল করেছো। সুতরাং মাকে মায়ের মতো বলতে দাও, আমিও শুনেছি, আজ সকালেই শুনেছি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে ওই কলসিগুলো কি করে পরিষ্কার করতো, বালি দিয়ে, সিম্পল। বাড়িতে একটা আমি দেখতাম একটা বালতি না বালিতে ভরা থাকতো, বিকজ এনি কাইন্ড অফ আগুনের প্রবলেম, ধরো আগুন

0: লেগে গেলে সেই সঙ্গে সঙ্গে যে বালি দিয়ে দেওয়াটা, এটা কিন্তু করার জন্য রাখাই থাকতো। বিশেষ করে যেখানে আমাদের ওই মেন সুইচটা যেখানে থাকতো ওর ঠিক নিচে কিন্তু বালির একটা বালতি এখনো আজও রাখা আছে, এবং সেটা লোহার বালতি, কোনোভাবেই প্লাস্টিকের নয়।
1: একদম, আজও অনেক অনেক, তুমি যদি পুরনো পুরনো বাড়িতে যাও বা পুরনো সরকারি ভবনে যাও, সেখানে গেলে কিন্তু এক্স্যাক্টলি আমরা ওই জিনিসটা দেখতে পাই।
0: অ্যাবসলিউটলি, ওই যে ফায়ার এক্সটিংগুইশার
1: তার সাথে বালি, এটা কিন্তু মানে একটা কি বলবো, আমাদেরকে
0: যাকে বলা যায় যে একেবারে বিরিয়ানির সাথে চাপের একটা জিনিস, যেরকম আমরা ওই যাকে বলি না যে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন, ঠিক ওই রকম মিটার বক্স এবং বালির বালতি।
1: একদম। আচ্ছা, দুপুরবেলা উঠেছিল ঝড় সঙ্গে পুষ্প বৃষ্টি,
0: আচ্ছা
1: তাই ঝড় এবং পুষ্প বৃষ্টির শুভেচ্ছা জানালাম। আহা
0: ও বাবা, এটা কোথায়, এটা কোথায়,
1: আস্তে আস্তে ক্রমশ,
0: আচ্ছা ক্রমশ ক্রমশ,
1: না প্রকাশ্য না, পাঠ করি তারপরে তো প্রকাশ্য, ক্রমশ পাঠস্য হতে পারে।
0: হ্যাঁ পাঠস্য
1: আমার কাছে।
0: এবার আমরা এরপরে যদি সেই বিষয়টা ঠিকঠাক মতো না জান দাঁড়ায় তাহলে কি বলবো বলো তো রাজীব,
1: কি বলবে,
0: পাঠস্য পরিবেদনা, কাকস্য পরিবেদনা টাইপস আর কি।
1: একদম একদম, মানে সে মনে আছে।
0: হ্যাঁ
1: ওকে, আমার কাছে প্রযুক্তি ছাড়া জীবন অচল, পেন এবং চশমা।
0: আচ্ছা,
1: মানে ভেরি গুড,
0: একদম। আমি না মানে চশমাটা পরেই ঘুমিয়ে পড়ি, তার কারণ হচ্ছে আমার হচ্ছে প্লাস পাওয়ার, আমি সামনের দিকটা দেখতে পাই না, তো এবার সামনে যে কিছু বিষয় থাকে তাতে প্রথমেই চোখ খুলেই যেটা দেখতে হয় সেটা তো মোবাইল ফোন, সেখানে হাজারো রকমের মেল চলে এসছে। তোমরা হোয়াটসঅ্যাপ নিয়ে ভাবো, আমি মেল নিয়ে ভাবি ভাই। তো এই মেল পড়তে গেলে তো যেটা দরকার পড়ে সেটা হচ্ছে মেল মেলান্তি, এবং তার জন্য চশমা ইজ ভেরি জরুরি।
1: রাইট, চশমা তো একটা কৌশল, দুটো কাঁচকে চোখের সামনে ধরে রাখা, কিভাবে ধরে রাখবে সেটাই তো প্রযুক্তি। ওকে, তার সাথে পেন তো রয়েছে, এই দুটো ছাড়া আমার দিন চলে না। এবার ছড়া কাটিং এ আসি, শুরু হয়ে গেছে আম পান্নায় গলা ভেজাবার দিন, প্রকৃতিকে আমরা করছি অত্যাচার, তাই প্রকৃতি নিচ্ছে প্রতিশোধ, বাড়াচ্ছে গরম দিন দিন। মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে এটা লিখেছে।
0: হ্যাঁ, এই 5:50 এ আপনি যে আপনার মস্তিষ্কের গ্রে ম্যাটারটা আমাদের জন্য খরচা করেছেন তার জন্য ধন্যবাদ,
1: হাততালি।
0: হ্যাঁ হাততালি। আসলে আজকে না আমরা যেটা ভেবে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে রোল খাওয়াবো না, তাই যারা তালি বাজে তারাও আজকে বলেছে আসবো না, তারা সাইড হয়ে গেছে। তো সাইড লাইন থেকেই আমরা মোটামুটি তালি বাজিয়ে দিলাম। আর যেটা বলার সেটা হচ্ছে প্রযুক্তি আপনাদের কি কি দরকার সেই সমস্তগুলো কিন্তু জানাবেন, জানিও সেটা কিভাবে জানাবে রাজীব,
1: সেটা হচ্ছে 9903653992 তে তোমার যেটা বক্তব্য সেটা লিখে দেবে, যে আজ প্রযুক্তি এবং প্রযুক্তি আমাদের চারিদিকে, সেই কোন একটা প্রযুক্তি ছাড়া তোমার দিন অচল হয়ে যায়, যদি হয়ে যায় কিসের জন্য হয় সেটা আমাদের জানিয়ে ফেলবে এটাতে। এছাড়াও ছড়াকাটিং জিজ্ঞেস করেছি তোমাকে যে শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন, বাকি লাইনটা বা বাকি দুটো লাইন তুমি আমাদেরকে লিখে পাঠাবে সেম নাম্বারে, নিজের নাম এবং লোকেশন সহ। আর একটা মেসেজ পড়ে আমরা একটা গানে যাই, রাইট?
0: আসলে কি বলতো রাজীব, বিষয়টা হচ্ছে যে এই বিকেলবেলা ধরো 5:51 হয়ে গেছে, এই সময়টা কিন্তু একটা ভালোবাসা ভালোবাসা পায় না
1: তো, সেটার মতো ভালোবাসাটা সেটার মতো,
0: একদম তাই। তো এই যে ভালোবাসা ভালোবাসা পাচ্ছে, তো সেখানে নিশ্চয়ই তুমি একজন ভালো কোনো একজন মানুষের গান শোনাবে।
1: একদম শোনাবো।
0: আচ্ছা বেশ, তুমি কি পড়ছিলে তুমি একটু শোনাও।
1: ওকে, মহুয়া এন্ড রাজীব, গুড ইভিনিং।
0: গুড ইভিনিং।
1: প্রযুক্তির উপহার মোবাইল, টেলিফোন, টিভি, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার না করেও একদিন হাসি মুখে কাটিয়ে দিতে পারি। বাহ গ্রেট, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে।
0: আমি শুধু ভাবছি একটাই কথা, কি
1: আমরা কি নামছিল প্রযুক্তির উপর ভর করে উড়ে যাচ্ছিলাম, সুভাষ দা আমাদেরকে নামিয়ে মাটিতে নিয়ে এলো।
0: সবথেকে বড় কথা কি বলতো রাজীব, আজকে
1: এই আবার বলতে বলতে ফোন করছে। দেখো তো আমি বারবার বলেছি যে এই নাম্বারটায় তোমরা কখনো ভিডিও কল করবে না, কখনো হোয়াটসঅ্যাপ কল করবে না, বাবা এটা কল করার নম্বর নয়।
0: এরপরে রাজীব
1: দেখো নম্বরটা তাও লোকজন
0: মানে শুনছেন তবু শোনার সাথে সাথে, আসলে কি বলুন তো আপনাদের না এই যে এই অবস্থাটাকে বলা হয়, একটা নতুন জেনজি টার্ম আছে সেটাকে বলা হয় নন্সলান্ট। এই যে নন্সলান্ট ব্যাপারটা হচ্ছে বেপরোয়া। আপনি আপনি এটাকে গুগল করতে পারেন, অভিধানে দেখতে পারেন।
1: তার মানে যারা এটা করছে তার মধ্যে কেউ মশন নয়।
0: না একদমই
1: ঠিক বলেছি,
0: একদম একদম ঠিক বলেছো,
1: দুটোকে একটু একটু পাতি বাংলায় বুঝিয়ে দাও। হ্যাঁ,
0: বিষয়টা হচ্ছে যে আমি বলছিলাম যে আমি আমারটা বোঝাচ্ছি এবং রাজীব রাজীবেরটা বোঝাবে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে নন্সলান্ট ব্যাপারটা হচ্ছে বেপরোয়া, মানে যিনি কোনোভাবেই কথা শুনতে চান না, নিজের মর্জি মতো চলেন, সেটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করবেন না, এটা কিন্তু বাউন্স ব্যাক করতে পারে। মেবি এরকম হতে পারে যে আমাদের যিনি কম্পিউটার

0: অপারেট করেন, তিনি দেখছেন যে বারবার এটা দিয়ে ফোন আসে, জাস্ট নাম্বারটা ব্লক হয়ে গেল, কিছুতেই আর ফোন ঢুকছে না মশাই, এরকম হতে পারে। আর রাজীব তুমি
1: মশাইয়ার মানে হচ্ছে যে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ একটা শব্দ, সেখানে মানে হচ্ছে সম্মানীয়,
0: সম্মানীয় ব্যক্তি,
1: মশাই ব্যাপারটা রয়েছে আর কি।
0: তো এই পুরো বিষয়টার মধ্যে একটা জিনিস কমন হয়ে গেছে, কি বলতো, তুমি আর আমি ডেফিনেটলি আজকে মার খাবো। কেন বলতো, এবং কার কাছে বলতো?
1: কার কাছে?
0: সেটা হচ্ছে যে রাজীব আর মহু আজকে প্রযুক্তির হাতে প্রচন্ড মার খাবে।
1: কেমন খাচ্ছি, খাচ্ছি সকাল থেকে খাচ্ছি।
0: প্রযুক্তি বলবে আমি এত বিষম খেলাম জাস্ট বিকজ অফ ইউ পিপল। 9903653992 তে এমনই মজাদার বিষয় আশয় চলছে, আর তোমার জন্য থাকছে এই অসাধারণ গানটা। আসলে প্রেম পেয়েছে তো এই বিকেল বেলায়, এই গানটা ডেফিনেটলি রাজীব আমাকে শোনাচ্ছে তো একেবারে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্য মন্ত্রিসভায় আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত, প্রাণী সম্পদ ও কৃষি বিপণন, অগ্নিমিত্রা পল, নারী ও শিশু কল্যাণ, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন, নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া এবং অশোক কীর্তনিয়া খাদ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। তামিলনাড়ুর সপ্তদশ বিধানসভা অধিবেশনে অস্থায়ী অধ্যক্ষ কারুপ্পিয়ার আমন্ত্রণে 100 বেশি সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি পালানিস্বামী এবং পনিরসেলভাম শপথ নেন। বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে আগামীকাল নতুন মন্ত্রিসভার শপথ নেবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমে যাচ্ছেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামী শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামী বুধবার লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। সরকার আজ জানিয়েছে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের প্রাকৃতিক গ্যাস এবং আগামী 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে একথা জানানো হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: বিকেল মোটামুটি হয়েই এসছে এবং এই সময় মহু আর রাজীব তোমাকে শোনাচ্ছে কাইটস ফিল্ম থেকে, অ্যাকচুয়ালি কাইটস ফিল্ম থেকে তোমার জন্য এই গান, অনেকদিন বাদে কে কে তোমার জন্য জিন্দগি একটু

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: এক্স্যাক্টলি এই গরমের সময় যখন খুব ছোট ছিলাম তখন সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা কি হতো বলো তো রাজীব?
3: কি হতো?
2: যখন বাবা এসে বলতেন যে আমরা পাহাড়ে বেড়াতে যাব, এই যে পাহাড়ে বেড়াতে যাব, এটা শুনলেই যেন মনে হতো জানলাটা জাস্ট খুলে গেল, আর কোথা থেকে যেন হিমালয়ান খানিকটা হাওয়া, একদম সেটা তুমি ফ্রিজের সামনেও পাবে না কিন্তু। হ্যাঁ, তো ওই যে হাওয়াটা, ওটাকে উতল হাওয়া বলে কিনা জানি না, তবে এই বয়সে এসে কিন্তু ওই ব্যাপারটা পাই না। বাবা বসে থাকেন যে আমি কবে একটা একটা ওই ট্যুর প্ল্যান করব যেখানে বাবাকে নিয়ে যেতে পারবো, মাকে নিয়ে যেতে পারবো, বাবা বাবার মতো একটু নিজের মতো সময় কাটাতে পারবেন এই রকম একটা জায়গা, মা বলবেন আমি বাপু বেশি উঁচুতে উঠতে পারবো না। তবে এই সমস্ত সমস্যাটাকে সমস্যা মনে করলেই হয়, তবে হ্যাঁ আমরা সেটাকে সমস্যা বলে মনেই করি না, আমরা ভাবি বাবা মার সাথে একটুখানি সময় কাটাবো, ব্যাস, উৎসে জ্যাদা কিছু নেই চাই। 107 FM রেইনবোতে এই সমস্ত কথা বলবার জন্যই তো, মানে এই যে ইমোশনাল টাচগুলো এগুলোই থাকে আমাদের সঙ্গে, মহু আর রাজীব রচিত তোমার সঙ্গে।
3: একদমই, এবং এইগুলোই আমার মনে হয় যে তুমি বললে একটা ইমোশনাল ইমোশন একটা জড়িয়ে থাকে। মা বলছে পাহাড়ের উপর উঠবো না, বাবা উঠে গেছে তরতর করে, তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, তুমি দুদিকে ব্যালেন্স করছো, ঠিক আছে, উপর দিকে তাকিয়ে দেখছো বাবা অনেকটা উঠে গেছে এবং বাবা কারোর কথা শুনছে না, এবং এবং মা নিচে দাঁড়িয়ে রয়েছে, মার কথা তোমাকে শুনতেই হবে, এরকম একটা পরিস্থিতিতে তুমি যে ব্যালেন্স করছো এটাই তো প্রযুক্তি, দিস ইজ টেকনিক।
2: এই মানুষটা ঘুরে ফিরে সেই প্রযুক্তিতেই এসে যেহেতু আমরা এই ফিরলাম তো, সুতরাং তুমি বরঞ্চ আরেকবার রিপিট করো,
3: এমন বলছো যেন ওরা পাহাড় থেকে ফিরলাম কলকাতা।
2: আচ্ছা ভাবতে তো দোষ নেই, কবি বলেছেন তো আপন মনেরও মাধুরী মিশায় যেখানে খুশি যাওয়াই যায়। সুতরাং আমি সেদিন রবীন্দ্রনাথের সময় আমি নিজেন্দ্র গীতি গেয়েছি, কিন্তু আমার নিজের মতো যা যা শব্দগুলো ছিল আমি পরপর বসিয়ে দিয়েছি এবং তারপর বলছি হ্যাঁ মানে ভুলে গেছিলাম গানটা। আমাকে তো আর রবীন্দ্রনাথ মানে এসে বলে যাননি যে একদম তুমি কিন্তু ভুলভাল গাইছো, বিশ্বাস করো সোনার তরি হচ্ছিল তার মনের ভেতরে, এবং তিনি যদি সত্যি আমাকে ওই ভুলভাল গানটা শুনতে সত্যি শুনতেন তাহলে বলতেন বাহ এই তো হচ্ছে, আরেকবার গানটা চেষ্টা করো দেখি আমার লেখার উপরে গানটা গেও বরঞ্চ।
3: মানে মোমার এই বক্তব্যটাকে যদি একটা সুন্দর করে একটা মানে কি বলে ওটাকে ওই প্রতিবেদন লেখা হয় তাহলে তার হেডিং হবে এরকম, মহুয়া কখনো রবীন্দ্রনাথ কখনো মহুয়ার বাড়ি যায়নি।
2: একদম একদম অ্যাবসলিউটলি। 6:10 হয়ে গেছে, কেন এত বাজে বকছি, তারপর বরঞ্চ আমরা একটা কাজ করে ফেলি, আমাদের দুটো বিষয় বরঞ্চ সবাইকে জানিয়ে।
3: একদম একদম, একটা ছিল ছড়া কাটিং, শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন, বাকি দুটো লাইন পাঠিয়ে দেবে আমাদের, আর তাছাড়া আজকে রয়েছে জাতীয় প্রযুক্তি দিবস, মোবাইল টেলিফোন এই ওই সেই প্রচুর গ্যাজেটস নিয়ে আমাদের জীবন কাটে, কিন্তু তুমি যদি সুযোগ পাও কোন গ্যাজেটটা তোমার জীবন থেকে একদিনের জন্য হলেও বাদ দেবে, 9903653992 ইজ দ্য নাম্বার, এখানে তুমি তোমার এই যে দুটো বিষয়, দুটো বিষয় সুন্দর করে আমাদেরকে পাঠিয়ে দাও, টুকটুক করে মেসেজ লিখে নিজের নাম এবং লোকেশন সহ।
2: হ্যাঁ, আমরা কিন্তু এই লোকেশন এবং নাম এই দুটোকে বিশেষ রকম ভরসা করে চলি, কারণ হাতের লেখায় মাঝে মাঝে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও তোমাদের লেখা একদম জাগে। বরঞ্চ আমি বরঞ্চ তোমাদের একটা গান শোনাই, কি করি, হ্যাঁ গানটা শোনাই, ফ্রম দ্য ফিল্ম অ্যানিমাল।
3: বাংলায় সুন্দর একটা শব্দ আছে, সেটা কি বলতো?
2: কি?
3: বেনিয়া সহকলা।
2: বেশ, গান শোনাইতে হবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে।

0: আসলে বিষয়টা কিরণ করণ হোয়াট এভার দ্য নেম ইজ, নাম মে ক্যা রাখা হ্যায় জব নাম লেনে ওয়ালা কা নাম শাহরুখ খান হ্যায়। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এই যে ভালোবাসায় মম হয়ে থাকা, সেটা যখন 6:20 বেজে যায় তারপরেও অবিরত থাকতে থাকে, তখন সেটাকে বলা হয় লুনেটিক। এটা গুগল করে নিতে পারেন, এর মানে
1: এটা মহাজাগতিকের সাথে কিছু আসে ব্যাপারটা।
0: আকাশের চাঁদ, জোয়ার ভাটা এবং তার সাথে মস্তিষ্ক সব মিলিয়ে মিশিয়ে ওখানে একটা অর্থ দেওয়া আছে, অর্থই অনর্থ।
1: আচ্ছা, যেটা বলার, তোমার কাছে দুটো জিনিস জানতে চেয়েছিলাম, মহুয়ার কাছে না মানে তোমাদের কাছে যারা শুনছো আর কি আমাদের সাথে সাথে তাদের। হ্যাঁ, সেটা হচ্ছে আজ জাতীয় প্রযুক্তি দিবস, তো সেই জন্য জিজ্ঞেস করেছিলাম যে এমন একটা যন্ত্র যেটা তুমি না ইউজ করলে তোমার একটা দিন ভালোভাবে কেটে যাবে, সেটা যেমন একটা ছিল, আর দ্বিতীয় ছিল ছড়া কাটিং রেখেছিলাম একটা তোমার জন্য। সে হচ্ছে শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন, বাকি লাইন কি লিখেছো আমি আস্তে আস্তে পড়ি, মহুয়া আমায় পড়তে দিন।
0: প্লিজ,
1: সুইট কমিক বয় গার্ল চকো বয় রাজীব, ওকে আচ্ছা মহুয়াদি অ্যান্ড রাজীব, আবার এসেছো আজ, খুব মিস করব, শুনতে পাবো না তোমাদেরকে, কারণ পিসিকে দেখতে যাচ্ছি টালিগঞ্জে, সুইস পার্কে, টালিগঞ্জ সুইস পার্কে পিসিকে দেখতে যাচ্ছে অ্যান্ডি। আচ্ছা, আমাদেরও কি সময় হবে
0: সেটা আমরা এখন বলতে পারছি না, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা দুজন আরো একবার ফেরত আসতে পারি তো এই মাসে,
1: একদম ফেরত আসতে পারি, মানে বহাল তবিয়তে এসে একদম পুরো কি বলবো না, দখল করে বসবো দুটো সিট। হ্যাঁ, আর একটা পরেরটা পড়ে নি।
0: হ্যাঁ,
1: গুড আফটারনুন তোমাদের, তোমরা কেমন আছো?
0: এই ইভিনিং হয়ে গেছে ভাই।
1: হ্যাঁ, আমি স্নিগ্ধা কসবা থেকে বলছি, শুরু হয়ে গেছে আমপান্নায় গলা ভেজানোর দিন, আমি তো কিছুই খাবো না, শুধু ঘুমাবো সারা দিন।
0: এই যে তুমি এটা লিখেছো, আমার মনের কথা লিখেছো, আমার আমার মনের কথা যখন লিখেছো
1: কথা,
0: হ্যাঁ আমি সারাদিন ঘুমোতে চাই, আমাকে তুমি পেরিপ্ল্যানেটা আমেরিকানার মতো ফেলে রেখে দাও, মানে আরশোলার মতো ফেলে রেখে দাও, আমি ওখানেই পড়ে থাকবো।
1: বাবা এমন নাম বলো, আরশোলার পাতি বললেই তো হয়।
0: আসলে তোমাকে একটু চমকে দিলাম, তুমি তো খুব একটা তাড়াতাড়ি চমকে যাও না, তোমার চমকানোর জন্য আমি বরঞ্চ আরেকটা কাজ করতে পারি, কি বলতো? সেটা হচ্ছে, একে তো বিকেল হয়ে গেছে, আমি বরঞ্চ একটা দিনের বেলার গান শোনাই সবাই মিলে, বেশ পুল সাইডে গিয়ে বেশ নাচা নাচা
1: করে। তুমি বলছো সূর্য ডোবেনি?
0: না, ডোবেনি ডোবেনি ডোবেনি।
2: ভাই তু তো দুলন বাগানে মে প্রো হ্যায় না, মুঝে ভি ভাগনা হ্যায়, মুঝে শাদি বাদি নি করনি, ফির হার্ট ফেল হো রহা হ্যায়।
3: রিল্যাক্স।
0: আসলে বিষয়টা হচ্ছে এই, যখন গান টানগুলো শোনানো হয় তখন জানেন তো, এই যখন ডায়লগের ফরম্যাটে চলে আসে না, সেখানে মনে হয় যে এখানে কিন্তু অনেক কিছু ঘটতে পারে, সুতরাং গান থাকুক, রাইট?

0: জানি ধাপা মাগারেস ইয়েস, আবার মোটামুটি এই সমস্ত কিছুর বাইরে আমরা চলে যাব এবং বলবো টাটা বাই বাই, কারণ এই সময় আর বিশেষ সময় নাই।
1: একেবারে আমরা শেষ কথা বলে আজকের এই শোটা শেষ করছি, তবে আমি কুইক একটু পড়ে ফেলি, কুইক একটু পড়ে ফেলি। গুড ইভিনিং আন্টি আঙ্কেল, আচ্ছা আমরা আন্টি আঙ্কেল হয়েছে, অনুষ্ঠান খুব ভালো লাগছে, শুরু হয়ে গেছে আম্পার নাময়, গলা ভেজানোর দিন, বাজারে গেলে বলতে হবে হচ্ছে তারা আছে তাড়াতাড়ি টাকা নিন, বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে। আর লাস্ট একটা মেসেজ পড়ে ফেলছি, শুরু হয়ে গেছে আম্পান্না দিন, গলা ভেজা শুরু হয়ে গেছে আম্পান্নায় গলা ভেজানোর দিন, অপরাধ কে সহ্য করে বেরিও না পৃথিবীর ঋণ, পায়েল ব্যানার্জি
0: বাড়িও না পৃথিবীর ঋণ,
1: বাড়িও না পৃথিবীর ঋণ, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে
0: সাংঘাতিক। এবং তোমার জন্য থাকছে শেষ গান, প্লিজ স্টে টিউন স্টে কানেক্টেড বিকজ 24/7 উই আর লাইভ। প্লিজ আজকে মহুয়া আর রাজি বলবে টাটা বাই বাই।
1: একেবারে, আর টাটা বলার আগে একটা কথা তোমাকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যখন আমরা দিশা পাই না, কিছু বুঝতে পারি না কোন দিকে যাব, কোথায় যাব, খুব মন খারাপ হয়ে যায়, তখন কিন্তু একজন তোমাকে ঠিক নিঃশব্দে পথ দেখায় তোমার নতুন ডেস্টিনিতে যাওয়ার জন্য। সেরকমই পথ কেউ গানের মাধ্যমে দেখাচ্ছে, তাই না?
0: ইয়েস, মাঝি ন্যাভিগেট

0: Come on, man. They get it.
1: Boys and girls, take your seats. Stop throwing the paper. Take your seats, please, now. Mr. Berger, stop it!
2: Whoa. Okay, we ready.
3: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। রাজ্য সরকার পাঁচজন মন্ত্রীর দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ বিধায়কদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পাঁচ মন্ত্রীকে দপ্তরের দায়িত্ব ভাগ করে দেন। বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন, দিলীপ ঘোষ গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দপ্তর, অগ্নিমিত্রা পাল নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তর, নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, অশোক কীর্তনিয়া খাদ্য দপ্তর এবং ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব সামলাবেন। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পর পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আধিকারিক এবং কর্মীদের চাকরির মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায় রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। আগামী 14 মে বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল 10:30 বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। প্রসঙ্গত, এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তামিলনাড়ুর 17 বিধানসভা অধিবেশনে অস্থায়ী অধ্যক্ষ কারুপ্পাইয়ার আমন্ত্রণে 100 বেশি সদস্য শপথ গ্রহণ করেন। আজ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি পালানিস্বামী এবং পনিরসেলভম শপথ নেন। বিজেপি নেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমে যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCS স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। নবান্নে আজ কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ এই মর্মে নির্দেশ জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে রয়েছেন। রাজ্য সরকার 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ বিধায়কদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 5 মন্ত্রীকে দপ্তরের দায়িত্ব ভাগ করে দেন। দিলীপ ঘোষ গ্রাম উন্নয়ন ও প্রাণী সম্পদ, অগ্নিমিত্রা পাল নারী কল্যাণ ও পুর বিষয়ক, নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া এবং যুব কল্যাণ, অশোক কীর্তনিয়া খাদ্য দপ্তরের এবং ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব সামলাবেন। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আধিকারিক ও কর্মীদের চাকরির মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ও সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে BSF কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত BJP সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু আজ ইডির দপ্তরে হাজিরা দেন। সঙ্গে ছিলেন ছেলে সমুদ্র বসু। দীর্ঘ 5 ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাঝি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে 5 বস্তা বিভিন্ন সরকারি প্রকল্পের নথি। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এলাকার 1000 মানুষের থেকে এইসব নথি নেওয়া হয়েছিল বলে অভিযোগ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলে ইস্টবেঙ্গল পাঞ্জাব FC-র মুখোমুখি। খেলা আপাতত গোলশূন্য। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশ বাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। পশ্চিম এশিয়া সংঘাতকে এই দশকের সবচেয়ে বড় সমস্যা বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকটের এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় আজ সর্দারধাম হস্টেলের উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন। সরকার জানিয়েছে দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। নবান্নে আজ কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ এই নির্দেশ জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রয়েছেন। চলতি বছরের 31 জুলাই তাঁর অবসর নেওয়ার কথা। রাজ্য সরকার 5 জন মন্ত্রীর দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ বিধায়কদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 5 মন্ত্রীকে দপ্তরের দায়িত্ব ভাগ করে দেন। বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন, দিলীপ ঘোষ গ্রামোন্নয়ন ও প্রাণিসম্পদ, অগ্নিমিত্রপাল নারী কল্যাণ ও পুর বিষয়ক, নিশীত প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও ক্রীড়া ও যুব কল্যাণ, অশোক কীর্তনিয়া খাদ্য দপ্তরের দায়িত্ব এবং ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব সামলাবেন। রাজ্য সরকার অবসরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আধিকারিক এবং কর্মীদের চাকরির মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে জারি করা এক নির্দেশিকায় রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভারত পুরুষদের একদিনের ও টি-20 ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত 27 ম্যাচ খেলে 118 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। আইএসএল ফুটবলে আজ যুব ভারতীর ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, অনলি অন 107 FM রেইনবো, রেইনবো টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, আর ধুমের মতো এই এনার্জিটা যদি তোমার মধ্যেও থাকে তাহলে এই এনার্জিটাকে 12টা অবধি ধরে রাখতেই হবে, কারণ সোমবারের রাত 9টা বেজে গেছে। 107 FM রেনবোতে অভিপ্সা আর অনির্বাণ চলে এসেছে রেনবো টপ 20 নিয়ে।
2: অ্যাবসলিউটলি, মানে রেইনবো টপ 20 এমন একটা অনুষ্ঠান যেখানটায় তোমরা মোটামুটি সারা সপ্তাহ ধরে যে সমস্ত গানগুলো শোনো, লুপে শোনো, সেই সমস্ত গানগুলো নিয়ে আমরা হাজির হয়ে যাই। আর সেই গানগুলোর মধ্যে কখনো কখনো রোম্যান্টিক নাম্বার থাকে, কখনো কখনো ডান্স নাম্বার থাকে। সব মিলিয়ে সোমবার রাতটা, ওই মানে শনি রবির পরে আমরা সোমবার আসছে এটাতে খুব ভয় পাই, বাট সোমবার রাতটা যেন শনি রবির মতো একটা মানে সেরকমই এক্সাইটিং একটা হয়ে থাকে। সেই জন্য কিন্তু এই যে আমাদের শোটা রেইনবো টপ 20 এটা কিন্তু বেশ ফেমাস।
1: এক্স্যাক্টলি, তাই সেই কারণে 9903659992 তে অলরেডি মেসেজ আসা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা এই হাই হ্যালোর মেসেজের উত্তর তো দেব না, আর না তো তোমার সেই মেসেজের নাম বলবো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি করবে সেটা অবশ্যই আমরা পরে বলবো, কারণ এই তো 12টা অবধি দুষ্টুমিটা চলতেই থাকবে।
2: অ্যাবসলিউটলি, এবং তাই জন্য তোমার জন্য এই গানটা ফিরছে তারপর অনির্বাণ আর অভিপ্সা।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: কাউন্টডাউনে যে সংগুলো রয়েছে সেই সংগুলো দিয়ে তো শুরু করবো। সং নাম্বার 20-তে আমরা এখন যাবো ডেফিনেটলি। তবে তার আগে যেটা অভিপ্সা বলছিল যে 9903653992 এই নাম্বারে আজকে যে মেসেজের অপেক্ষায় আমরা থাকব সেটা হচ্ছে নান আদার দ্যান এই যে সোমবার দিন, স্যাটারডে সানডে পেরিয়ে গেল, সোমবার দিন তোমার সঙ্গে তোমার বসের দেখা হওয়ার দিন। অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি খুব রেয়ার পিপল আছে এই পৃথিবীতে যারা এই বসের সঙ্গে দেখা হওয়াটা নিয়ে খুব খুশি থাকে, বাট অ্যাপার্ট ফ্রম দেম অত্যন্তভাবেই তারা খুব বিমর্ষ থাকে। তো দ্য পয়েন্ট ইজ দ্যাট তুমি হ্যাপি থাকো বা দুঃখী থাকো, বসকে দেখা হলে কোন গানটা ডেডিকেট করতে চাও সেটা আমাদেরকে লিখে পাঠাও 9903653992 এই নাম্বারে। অ্যান্ড হ্যাঁ, আজকে জানোই যে ইটস নট আ রিকোয়েস্ট শো, রিকোয়েস্ট সং শো, সেই জন্য আমরা গানটা বাজাতেই পারবো এমন নয়, বাট হ্যাঁ ডেফিনেটলি গানটা, কোন গানটা তুমি ডেডিকেট করছো সেই গানটা এবং তোমার নাম এবং তোমার লোকেশন সেটা কিন্তু অন এয়ারে আমরা বলবো।
2: এক্স্যাক্টলি, তাই সেই রকম একটু আগেই যেমন মধুবংশী বাগচির কণ্ঠে আমরা যে গানটা শুনলাম সেই রকমই লাভ ফান আর অ্যাটিচুডের গান কিন্তু থাকবে তোমার ফেভারিট চার্ট বাস্টার্স লিস্ট নিয়ে আজকে অনির্বাণের অভিষেক হাজির। তবে যে গানটা সং নাম্বার 20-তে এবারে রয়েছে আমরা আমাদের টপ 20-র খাতা খুলবো ঠিকই, আর এখন যে গানটা রয়েছে সেই গানটা নাম্বারে হেরফের করছে ঠিকই, কারণ কখনো সং নাম্বার 13-এ থাকছে, কখনো 14-এ থাকছে, কখনো 7-এ থাকছে, কখনো আবার যেমন এই সপ্তাহে সং নাম্বার 20-তে চলে এসে যে গানটা সেটা 3 মাস আগে রিলিজ করেছিল, 3 মাস নয় অ্যাকচুয়ালি মানে প্রায় ফেব্রুয়ারি মাঝামাঝি সময় সিনেমাটা রিলিজ করেছিল। সিনেমাটার নাম হচ্ছে ও রোমিও, যেখানে আমরা শাহিদ কাপুরকে দেখতে পেরেছিলাম, ফরিদা জালালকে দেখতে পেরেছিলাম, দিশা পাটানিকে দেখতে পেয়েছিলাম, আরও অনেকেই অনেকেই ছিল এবং নানা পাটেকারকে দেখতে পেয়েছিলাম, যেখানে পাঠশালার পর 17 বছর পর নানা পাটেকার এবং শাহিদ কাপুর একসঙ্গে কাজ করেছিলেন ঠিকই। তো যে গানটার কথা হচ্ছে সে গানটা হচ্ছে আবারও একটা রকম দুষ্টু মিষ্টি একটা মজাদার একটা গান, যেটা হচ্ছে পানকি দোকান, যেটা এই মুহূর্তে প্রায় 29 মিলিয়নের ওপর ভিউজ হয়ে গেছে। আর আপাতত তোমার জন্য সেই গানটাই থাকলো সং নাম্বার 20-তে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, যেটা ব্যাপার হচ্ছে যে এই গানটা কখনোই বসকে দেখলে আমাদের মাথায় আসবে না। তো যে গানটা বসকে দেখলেই তোমার মাথায় ঘুটপাক খায় সেই গানটাই লিখে জানাতে বলা হয়েছে 9903659992 এই নাম্বারে। আর আমরা আপাতত চলে যাব সং নাম্বার 19-এ।
2: অ্যাবসলিউটলি, সং নাম্বার 19টা কিন্তু ইটস নট ফ্রম আ কনভেনশনাল মুভি সং, এটা একটা নিউ এন্ট্রি আমাদের আজকের লিস্টে এবং এটা একটা মিউজিক ভিডিও। রূপক তিওয়ারি এই গানটা অ্যান্ড মানে কম্পোজ করেছে অ্যান্ড গেয়েছেন ইমরান মাহমুদুল। এই গানটা একটা রোম্যান্টিক স্যাড সং, এটা প্রায় 19 লক্ষের কাছাকাছি ভিউ পেয়েছে। 20th April গানটা রিলিজ করেছে অ্যান্ড না সরি আমি ভুল বলছি, এই গানটা প্রায় 2 লাখের কাছাকাছি ভিউজ পেয়েছে, 1,99,190 ভিউজ পেয়েছে
1: স্পেসিফিক্যালি।
2: হ্যাঁ, স্পেসিফিক্যালি প্রায় 2 লাখের কাছাকাছি ভিউজ হয়েছে অ্যান্ড গিভেন যে এটা বাংলা ল্যাঙ্গুয়েজের একটা গান, যেহেতু অডিয়েন্সটা টু লিমিটেড, সেখানে কিন্তু এই নাম্বারটা ইজ কোয়াইট আ মেনশন। এবং সেই জন্য আজকে সং নাম্বার 19-এ তোমাদের জন্য
1: নতুন এন্ট্রি।
2: ইয়েস,
0: টপ 20, টপ 20, সং নাম্বার 19, সং নাম্বার 19।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: অ্যাবসলিউটলি 107 এফএম রেনবোতে তুমি অনির্বাণ আর অভিপ্সার সঙ্গে শুনছো রেনবো টপ 20, আর 12টা অবধি অবশ্যই থাকবো। তবে এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে জানাতে বলেছিলাম, এই অফিসে গিয়ে হোক বা যেখানে হোক বা রাস্তাঘাটে হোক, যেখানে ইচ্ছা যদি তোমার সামনে তোমার বস এসে হাজির হন, তাহলে তোমার মাথায় কোন গানটা আসবে? আর সেই মেসেজ নিয়ে এখন অনির্বাণ।
2: অ্যাবসলিউটলি, এবং উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী লিখছেন যে হাল কেসা হ্যায় জনাব কা, এই গানটা তিনি তার বসকে সোমবার দিন সকালবেলা দেখলেই একদম অফিসে ঢুকলেন, বসের কেবিনের দরজাটা খুললেন, খুলাম স্টাইল মেরে হাল কেসা হ্যায় জনাব কা।
1: হ্যাঁ, এবং তারপরে ওইটা জনাব কার জনাবের হাল বোঝার পরেই বোঝা যাবে যে মুডটা কেমন আছে
2: এবং সে রাত্রিবেলা এসে আমাদের শোটা এনজয় করবে কি না।
1: জোকস অ্যাপার্ট, তারপরে এবারে চলে যাব আমরা সং নম্বর 18 এ, যেখানে আমরা আনানিয়া পান্ডের সঙ্গে লাক্সিয়াকে দেখতে পেয়েছি। জাস্ট 6 দিন আগে গানটা রিলিজ করেছে এবং ইতিমধ্যেই যদি খুব ভুল না হই তাহলে প্রায় 75 লক্ষের ওপর ভিউজ হয়ে গেছে। যে গানটা গেয়েছেন রাঘব চৈতন্য এবং জুনিতা গান্ধী, লিরিক্স লিখেছেন অমিতা ভট্টাচার্য এবং মিউজিক করেছেন অবভিয়াসলি সচিন জিগার। আমরা কথা বলছি চাঁদ মেরা দিল সিনেমা সাউন্ড ট্র্যাকের কথা।
2: অ্যাবসলিউটলি, চাঁদ মেরা দিলের সাউন্ড ট্র্যাক খাসিয়াত তোমার জন্য আজকের সং নম্বর 18।
0: টপ 20, টপ 20, সং নম্বর 18, সং নম্বর 18।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এবার একটা মজার গান ডেডিকেট করতে গেছেন শান্তনু ঘোষ বাউরিয়া থেকে। একটা খুব মজার গান ডেডিকেট করেছেন, সেটা হচ্ছে বসকে দেখা হলে বলবে টুকুর টুকুর, ওই দিলবালের গানটা। আমি এটার লজিক এবং কানেকশনটা আমার মানে আমার
2: আমিও ঠিক বুঝতে পারলাম যে এটা কি কানেকশন হতে পারে, বা এটা অনেক সময় এটা হতে পারে যে হয়তো বস, তুমি বস তার কেবিনে বসে আছেন, তুমি তোমার ডেস্কে বসে আছো, বস মাঝে মাঝে টুকুর টুকুর টুকুর টুকুর দেখছে, আর হয়তো আমাদের মনে সেটা ভাবছে যে আরে ভাই টুকুর টুকুর কেন দেখছো।
1: লট অফ এক্সপ্লেনেশনস, লেটস কাম টু দ্য পয়েন্ট।
2: যদি পয়েন্টে আসতে হয় তাহলে বলতে পারি, এবার আমরা সং নম্বর 17 এ যাব। প্রচুর নিউ এন্ট্রি যেমন ছিল, এই সপ্তাহেও নিউ এন্ট্রি
1: হচ্ছে,
2: আমি শুধু এটুকু বলতে শুধু নিউ এন্ট্রি হয়ে যাচ্ছে। যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, সং নাম্বার 17 এখন যে গানটা রয়েছে সে গানটা হচ্ছে জিনি ওয়েজ সানি 2 সিনেমার সাউন্ড ট্র্যাক, যেখানে একদম খুললেই দেখা যাচ্ছে যে হাসনা তুনে সিখায়া রোনা ভি তুনে হি সিখায়া, না লাভ জংশনে যাবো না, চলছে রেনবো টপ 20। আর সং নাম্বার 17 এ রয়েছে এক খুদা, যেটা গিয়েছেন আলতামাস ফরিদি, আলতামাস অমলতাস, অমলতাস একটা গাছের নাম।
1: আমরা গানে গানে গানে প্লিজ, হ্যাঁ।
2: লিরিক্স লিখেছেন উসমান খান, মিউজিকও কম্পোজ করেছেন উসমান খান, প্রোগ্রাম করেছেন আমির খান। যাই হোক, আপাতত সেই গানটাই সং নাম্বার 17 রইল তোমার গানে গানে। আর ওদিকে 9903659992 নাম্বার খোলা রয়েছে, বসকে দেখলে কোন গানটা মনে পড়ে লিখে জানাও।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 17, সং নাম্বার 17।
3: ডিভোর্স পেপার পে সাইন কর দিয়ে হামনে, দেখনে কুছ রহ গয়া তো।
4: তুমি পাতা আজকাল লোক ডিভোর্স কে বাদ জ্যাদা আচ্ছে দোস্ত বন জাতে হ্যায়,
3: মতলব হম দোস্ত বন সকতে হ্যায়।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: বেসিক্যালি এমন হয় গান আমাদের মুডটাকে ভীষণভাবে ধরে রাখে, ঠিক তেমনই 9903659992 তে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বসকে দেখে তোমার কোন গানটা মাথায় আসে বা মনে পড়ে। তো যেরকম মেসেজগুলো আসছে সেই গানগুলো শুনে শুনে না এখানে অফ এয়ার অনির্বাণ আর আমি অভিপ আমরা দুজন অনেক কিছু ইমাজিন করে লিখছিলাম। তো যেমন একটা গান জাস্ট লিখেছে যে বাদশাহ ও বাদশাহ, মানে এখানে বসকে দেখলে বাদশাহ ও বাদশাহ মনে পড়ে কারোর। যাই হোক,
2: পরের মেসেজ হচ্ছে গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে বলছে থোড়ি সিধো লিফট করা দে। ওকে ফাইন, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা আমাদের নেক্সট গানে,
1: সেটা এপ্রিল মাসে হবে,
2: হ্যাঁ আমরা নেক্সট গানে যাই, ফিনান্সিয়াল ইয়ারটা এন্ড হলে হবে।
1: তো যাই হোক, নেক্সট গান যেটা বলছে সেটা হচ্ছে আমরা ধ্বনি মানুষালিকে দেখতে পাচ্ছি, গৌরব দাশগুপ্তকে দেখতে পাচ্ছি আবারও। এটা কোনো সিনেমার গান নয়, এটা একটা অফিসিয়ালি মিউজিক ভিডিও যেখানে অবশ্যই গানটা গেয়েছেন ধ্বনি ভানুশালী, কম্পোজ করেছেন গৌরব দাশগুপ্তা। গানটার নাম প্রথমে যখন দেখেছিলাম বন্যারে, ধ্বনি ভানুশালী বাংলা গান গাইছে না, গাইতেই পারে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপর দেখলাম না কথাটা বন্যারে নয়, কথাটা বন্যারে। তো যাই হোক, আপাতত হ্যাঁ হ্যাঁ বলো,
2: মানে পাঞ্জাবি অ্যাকসেন্টেড।
1: তো আপাতত এই মুহূর্তে এই গানটা এই সপ্তাহে নিউ এন্ট্রি রইল তোমার জন্য গানে গানে।
3: Song number 16. ध्वनि still orbiting.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 FM rainbow te rainbow flashback song

0: হ্যাঁ, ব্যাপারটা যেটা হচ্ছে এই যে গান, এই গানটা শুনলে নিজেকে একটু বাদশাবাদশা ফিল হয়, হওয়াটাই স্বাভাবিক, কারণ এই গানটার মধ্যে এমন একটা এনার্জি রয়েছে, এমন একটা নস্টালজিক কাজ করে। তো যাই হোক, সোয়াগ চেক, অ্যাটিটিউড সেটাও চেক, কিন্তু বাদশাটা শেষ হয়ে গেলেও আমরা আছি 9টা 12টা এবং 12টা অবধি থাকবো অনির্বাণের অভিশাপ, কারণ একটার পর একটা সুপার ডুপার হিট গান নিয়ে আজকে রেনবো টপ 20তে রয়েছি আমরা দুজনে। আর এই মুহূর্তে আমরা চলে যাব যে গানগুলো, সেই গানগুলো তুমি শুনে শুনে শুনে শুনে শুনে শুনে ট্রেন্ডে এনেছো এবং সেখান থেকেই একটা লিস্ট করা হয়েছে।
1: অ্যাবসলিউটলি, অ্যান্ড এখন আমরা যে গানটায় যাব সেটা হচ্ছে সং নাম্বার 15, অ্যান্ড এই গানটাও আবার একটা মিউজিক ভিডিও, এবং এই গানটাও একটা বাংলা মিউজিক ভিডিও তোমার জন্য। অ্যান্ড সেই গানটা, এইটা যখন আমরা মানে এই গানগুলো যেটা অভিশাপ বারবার বলছিল যে নিউ এন্ট্রি নিউ এন্ট্রি নিউ এন্ট্রি, প্রচুর নিউ এন্ট্রি এইবার এসেছে, তার কারণটাই হচ্ছে একটাই যে মানে প্রচুর গান রিলিজ করেছিল কিন্তু আমরা বাজাতে পারিনি বিকজ অফ সাম রিজনস। এইবার আমরা বাজাতে পারছি, অ্যান্ড এই গানটা যেটা সেটা রিলিজ করেছিল, যদিও এটা বেশ আগে রিলিজ করেছিল, 19th January তে রিলিজ করেছিল, বাট এর ভিউজটা

0: কিন্তু প্রায় 3.5 লাখের কাছাকাছি চলে গেছে।
1: হ্যাঁ, কোথাও গিয়ে বাংলা গানে এত ভিউজ থাকলে সত্যি একটা কোথাও
0: গিয়ে ভালো লাগে। এবং না, একটা জিনিস যেটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, বেশ কয়েক সপ্তাহ কিন্তু নতুন বাংলা গান রিলিজও করেনি।
1: একদমই তাই, একদমই তাই। সেই কারণে যে গানটার কথা আমরা বলছি, সেই গানটা একটা রোমান্টিক্যাল একটা মিউজিক, রোমান্টিক একটা মিউজিক, নাম হচ্ছে নয়না তোসে লাগে। ওটা
0: হয় হয় মানে বেশি রোমান্টিক, রোমান্টিসিজম মনে চলে আসে, রোমান্টিক থেকে রোমান্টিক আল চলে আসে।
1: দেখো, একটা মিউজিক্যাল আর রোমান্টিক, এই দুটো মিলিয়ে হয়ে গেছে রোমান্টিক্যাল। যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে সিঙ্গার যিনি ছিলেন, যারা ছিলেন তারা হচ্ছেন মধুস্মিতা এবং রাজ বর্মন। যিনি লিরিক্স লিখেছেন তিনি হচ্ছেন রাজীব দত্ত। তবে আর কথা না বলে হালকা করে তোর শহরে মন রেখে যাই আলগা করে, এই গানটা আপাতত সং নাম্বার 15 এ নয়না তোষে লাগে, তোষে লাগে, তোষে লাগে নয় নয়না তোষে লাগে, রইল আপাতত তোমার জন্য সং নাম্বার 15 এ।
2: টপ 20 Song number 15.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 চলছে এবং চলবে সারা জীবন, চলবে না কারণ 12টা অবধি চলবে, কারণ অনির্বাণ অভিপ্সা 12টা অবধি থাকবে। আর 9903659992 তে
2: মানে আজকে না অভিপ্সার কিছু একটা হয়েছে, তোমরা বেশি খুব একটা সিরিয়াসলি নিও না, মানে এই যে বলছে লাইফ টাইম চলবে না, 12টা অবধি চলবে, 12টা অবধি চলবে না, লাইফ টাইম চলবে, আরে একটু ছেড়ে দাও। তো যাই হোক, মুদ্দা কথা হচ্ছে এটাই যে আমরা এখন কোন নাম্বার, সং নাম্বার 14 এ যাব।
1: ইয়েস, সং নাম্বার 14 এ আমরা যাব। এবং এই জিনিসটা আমার কেন হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে বেশ কিছু পুরনো পুরনো গান রয়েছে যেগুলো মনে হয় যে আমাদের সঙ্গে সঙ্গে আবার ফিরে ফিরে আসে। কিছু কিছু গান থাকে রি রিলিজ হয় যেগুলো আমরা রিমেক করে শুনি, তো সেই রকমই গান আমরা, এবং
2: জানেন এবং এই গানটা যেটা আসছে সেটা মানে পুরনো গান নতুন গান এভাবে ক্লাসিফাই করা যায় না, কারণ এই গানটা এমন একটা গান হয়েছে যা ক্লাসিক গান, যেটা মানে সবাই ছোট থেকে শুনছে, সবাই বুড়ো বয়সে শুনবে, সবাই আবার নতুন করে জন্ম নেওয়ার পরে শুনবে।
1: তো বাবা তো 107 FM রেনবোর সব লিসনার্সরা শুনবে। রইল সং নাম্বার 14, এই সপ্তাহে নিউ এন্ট্রি তোমার জন্য।
0: Top 20 Song number 14

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: বিশ মানে এই যে বলছিলাম যে এই গানটা ইজ মানে এটা কি নতুন গান পুরনো গান এরকম ভাবে বলাই যাবে না, দিস ইজ আ ক্লাসিক সং, যে গানটা মানে বরাবর ছিল আছে এবং থাকবে। এরপরে যে গানটায় আমরা যাব সেটাও মিউজিক ভিডিও, অ্যান্ড এতগুলো মিউজিক ভিডিও নেওয়ার কারণ দিস মাইট হ্যাভ আ হিন্ট যে মিউজিক ইন্ডাস্ট্রি এখন আবার খুব সুন্দর ইন্ডিপেন্ডেন্ট গান মানে সোলো গান আমাদেরকে উপহার দিচ্ছে, সেগুলো তোমরা শুনছো সেটাই প্রমাণ হচ্ছে। শুধুমাত্র

0: ফিল্ম প্লেব্যাকে আটকে থাকছে না মিউজিক ইন্ডাস্ট্রি, সেটা একটা বড় জিনিস। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন আমরা যে গানটায় যাব সেটা জুবিন নটিয়ালের গাওয়ার একটা গান, অ্যান্ড সেই গানটাও কিন্তু যথেষ্ট ভালো, মানে 3rd May রিলিজ করেছে, অ্যান্ড এর মধ্যে প্রায় 130,000 ভিউজ হয়ে গেছে গানটার। মেরে হাম নবা আজকে এখন সং নাম্বার 13 তোমাদের জন্য আজকের রেইনবো টপ 20-তে।
1: Top 20 Song number 13

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছ বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM rainbow, rainbow top 20, rainbow top 20.

0: 一边是黑。
1: गाने बाजू मोनेर रेडियो सुनछो 107 FM रेनबो सात सुरे सारा दिन सात सुरे सारा दिन
2: तुमी सुनछो बांग्ला ओ हिंदी गानेर काउंटडाउन शो रेनबो टॉप 20 ओनली ऑन 107 FM रेनबो रेनबो टॉप 20 रेनबो
3: Yes, অনির্বাণ আর অভিপ্সার মতোই এই গানটাও বলে দিচ্ছে জীবনে মানে লাইফটাকে কতটা বিন্দাসভাবে এনজয় করতে হবে, কতটা ওভারথিঙ্ক না করে, টেনশন না করে কাটাতে হবে, সেটা এই গানটার একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে দিচ্ছে। আর তার পাশাপাশি কোথাও গিয়ে অনির্বাণ আর অভিপ্সা এটাও বলছে যে বসকে দেখলে বোধ হয় এই গানটা মাথায় আসে যে রে বস তো হেভি বিন্দাস আছে, বন্দা তো বিন্দাস হ্যায়।
4: অ্যাবসলিউটলি। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবে, মানে একটা জিনিস একটা ছোট্ট জ্ঞান মতো শুনতে হতে পারে, বাট এটা আমরা প্রত্যেকে নিজের লাইফ নিয়েই বুঝি যে বেসিক্যালি সত্যি না, মানে অ্যাকচুয়ালি ওভার থিঙ্ক করে কিছু হবে না, মানে জাস্ট নাথিং হ্যাপেন্স বাই ওভার থিঙ্কিং। প্রত্যেকটা মোমেন্টকে জাস্ট মাইন্ডফুলভাবে এনজয় করার মধ্যে ওই যে মাথার মধ্যে একটা হালকা ঠান্ডা হাওয়া চলতে থাকে না, ওটার থেকে ভালো কিছু হতেই পারে না। সো জাস্ট এনজয় ইউর লাইফ, চিল ইন ইউর লাইফ, অ্যান্ড হ্যাভ বি কশাস, বি প্রিভেন্টিভ, দ্যাটস ইট। এর বাইরে আর কিছুই দরকার হয় না লাইফে।
3: ইয়েস, আর সেই জন্যই আমরা চলে যাব সং নাম্বার 12 এ, যেখানে আবারও নতুন এন্ট্রি, সেই জন্যই এগিয়ে যেতে হবে। সং নাম্বার 12 বলছে মালা বদলের পালা, কারণ আবারও বেঙ্গলি ফোক সং একটা চলে এসেছে অনির্বাণ সুর এবং দেবলীনা নন্দীর হাত ধরে।
4: অ্যাবসলিউটলি। গানটা 13th এপ্রিল রিলিজ করেছে, প্রায় 300,000 কাছাকাছি ভিউজ হয়ে গেছে। বাংলা গান হিসেবে এটা একটা বেশ ফ্যান্টাস্টিক ভিউ, অ্যান্ড এই গানটাও একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও, যেটার এই ভিউজ প্রমাণ করে দিচ্ছে যে বাজার আবার ঘুরছে বস।
3: ইয়েস, আর জন্যই সং নাম্বার 12 এই গান।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আমি বলে গেছিলাম ওভারথিঙ্ক না করতে, কিন্তু এই এত সুন্দর গানটা মালা বদল নিয়ে আমি ওভারথিঙ্ক করে ফেলেছি, কারণ আমার যে কবে মালাটা বদল হবে আমি নিজেই জানি না।
2: জিন্দেগি
1: মে ইয়ে দুঃখ মে কহাঁ পে রাখুঁ,
2: এই জন্মে আর হলো
1: না, এই ডোন্ট অ্যাড ইন মাই দুঃখস।
2: না, তুমি যে এত ওভারথিঙ্ক করে ফেলেছো তো ওই জন্যই বোধ হয় আর হবে না। তো ভাবনাটা বন্ধ করে দাও, যখন হওয়ার হবে ঠিক হবে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। ঠিক যেমনটা বলেছেন
1: এরকম করে কেউ যদি বলে না আমার ঠিক ঠিক আছে থাক। নমস্কার দাদা ও দিদি ভাই, সম্ভবত শাহরুখ খানকে নিয়ে কথা হচ্ছে, আমি ওনার বড় ফ্যান, তো ওনার একটা গানকেই আমি বসকে ডেডিকেট করতে চাই। চমক চললো সোমবার বসের ক্যাবিনেট, চমক চললো
2: আমরা জানতে চাইছি যে বসকে দেখলেই তোমার কাছে কোন গানটা মাথায় ঘুর ঘুর খাবে। তো এখন অব্দি যে যে গানগুলো আমরা পেয়েছি সেখানে বাদশাহ বাদশাহ রয়েছে, চমক চললো রয়েছে, হাল কেসা হ্যায় জনাব কা রয়েছে, আর যেন কি কি পেয়েছে।

0: টুকুর পেয়েছি
1: টুকুর টুকুর পেয়েছি। তো যাই হোক, এবারে সং নাম্বার 12 যে গানটা রয়েছে সেটা হচ্ছে তুম পে হি প্যার আ গয়া। সেটা কাল দেখে আর বসকে মনে হবে না,
0: না না প্লিজ না না না, তার ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। তুম পে হি প্যার আ গয়া আমরা কাউন্টডাউন লিস্টেই থাকুক। সং নাম্বার 12 14th April 2026 এ গানটা রিলিজ করেছে, অ্যান্ড এই ফিল্মটা গিনি ওয়েড সানি 2 এই ফিল্মটা রিলিজ করেছে 24 এপ্রিল 2026 এ। এই গানটা এখনও পর্যন্ত প্রায় 8.7 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। অ্যান্ড এই গানটা এর আগেও আমরা এই সিনেমার থেকে একটা গান শুনিয়েছি, তো বহুদিন পরে আবার এরকম হচ্ছে যে একই সিনেমার থেকে বেশ কয়েকটা গান আমাদের লিস্টে থাকছে, যেটা লাস্ট মেট্রো ইন্দিনো এবং সাই আরার সময় হয়েছিল।
1: এক্স্যাক্টলি, এবং ধুরন্ধরের সময় কিছুটা হয়েছিল ঠিকই। তবে যদি একটু লিস্টটা রিচেক করি তাহলে গত সপ্তাহে সং নাম্বার 12 যে গানটা ছিল সেটা ছিল শিশা, ওটাও একটা খুব সুন্দর গান। তবে তার পাশাপাশি তো আরও অনেক নতুন নতুন গান রিলিজ করেছে যেগুলো আবার কোথাও গিয়ে ফিরে ফিরে ট্রেন্ডিংয়ে আসছে। রেনবো টপ 20 মানি যে গানগুলো ট্রেন্ডিং এ রয়েছে সেইগুলোই তোমাকে শোনানো। তো এই মুহূর্তে যেটা থাকবে সং নাম্বার 12 আপাতত তোমার জন্য, গানটি গেয়েছেন সোনু নিগম। সং নাম্বার
0: 11 সরি নাকি আমি বুঝতে পারছি যে অভিপসারও বোধহয় খানিকটা মালা বদল শুনে একটু মনটা আনচান আনচান করে উঠেছে। এনিওয়ে ঠিক আছে,
1: তবে আমার যার কথা শুনে সত্যি মনটা আনচান করে তিনি হচ্ছেন সোনু নিগম, এবং সং নাম্বার 11 যে গানটা এই সপ্তাহে রয়েছে সেই গানটাও গেয়েছেন সোনু নিগম, লিরিক্স লিখেছেন কুমার, মিউজিক করেছেন সুশান্ত শঙ্কর। আপাতত সেই গানটাই রইল তোমার জন্য সং নাম্বার 11 এ।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 11, সং নাম্বার 11।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: টপ 20 আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে এই যে একটা মিউজিক্যাল শো, এই শোতে যেটা হয় সেটা যে মিউজিকটা প্রায় বেড়ে চলে যায় এবং এই মিউজিকই আমাদের কি করে
2: কি কোথায় চলে যায়
1: মিউজিকটা কি করে
2: পাবলিক সব জানতা হ্যায় পাবলিক, এই গানটাও একজন বসকে ডেডিকেট করতে চায়। এন্ড সে তার নাম লেখেনি বা মনে হচ্ছে তার বসের সঙ্গে একটা ঝামেলা আছে এবং আমার মনে হয় অফিসের সবাই সেই ঝামেলা টামেলা গুলো জানে, ওই জন্য এটা কিছু ডেডিকেট করে রাখতে চায়।
1: আচ্ছা, পরের মেসেজ 9903659992 তে পাঠিয়েছে মহেশতলা থেকে, কিন্তু কে লিখেছেন সেটা বলেননি। তিনি লিখছেন যে আমার বসকে দেখলে কি গান মনে পড়ে জানি না, তবে বসের এই গানটা সবসময় মাথায় চলতে থাকে, ম্যাহু ডন।
2: ঠিক আছে, আমি আর কিছু বলবো না কি ও বস এখন।
1: হ্যাঁ, সেটা যাই হোক, তবে আমরা যেখানে চলে যাবো এবার একটা মিষ্টি গান, মিষ্টি প্রেমের গান শুনতে চলে যাবো।
2: হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমাদের সং নাম্বার 10
1: মিষ্টি প্রেমের গান নয়, মানে মিষ্টি কেন বললাম জানি না, এটা বড় হার্ট ব্রেক সং, তো ওই জন্যই আমার মিষ্টি লাগলো বেশি। যাই হোক, আপাতত সং নাম্বার 10 এ যাবো চলে চলে, যেটা যাবো
2: মানে ওই সাজ কেটা ডিফারেন্ট প্লেনে আছে, ঠিক আছে, মানে এটা কিন্তু তোমরাও বুঝে নিও, মানে ও ও একটা অদ্ভুত প্লেনে আছে, ঠিক আছে, মানে
1: সেটা বিকজ আমার পাশে তুমি আছো বহুদিন পর।
2: ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আমি কমপ্লিমেন্ট হিসেবে নেব?
1: এবার সেটা তুমি কমপ্লিমেন্ট হিসেবে নেবে না কমপ্লেইন হিসেবে নেবে সেটা তো পরের ব্যাপার। তবে অমিতাভ ভট্টাচার্য যেটা বলছেন সেটা হচ্ছে চাঁদ মেরা দিল। একবার গানটা গেয়েছেন ফাহিম আবদুল্লাহ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি লক্ষ্যকে এবং অনন্যা পান্ডেকে। সিনেমার নাম চাঁদ মেরা দিল, গানের নাম একবার। এই গানটা গত সপ্তাহে ছিল সং নাম্বার 10, এই গানটার কোনো হেরফের হয়নি, তো আপাতত এই মুহূর্তে তোমার জন্য রইল সং নাম্বার 10 অনলি অন 107 FM রেইনবো, রেইনবো টপ 20। টপ 20,
0: টপ 20, সং নাম্বার 10, সং নাম্বার 10।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, আমাদের যে কাজটা করতে বারণ করা হয় সেই কাজটাই আমরা বারবার করি। ঠিক যেমন 990-36, তুমি খুব বাধ্য, কিন্তু তোমার মতো বাধ্য সবাই হয় না, আর সেই কারণেই 990-365-9992 আমরা মেসেজ পাঠাতে বলেছি, হোয়াটসঅ্যাপ করতে বলেছি, ফোন করতে বলিনি, ভিডিও পাঠাতে বলিনি,
2: ভিডিও কল করতেও বলিনি। আমাদের যদি মানে আমাদেরকে দেখার খুব ইচ্ছে হয় তাহলে আমাদের যেটা নাম্বার আছে সেটা হচ্ছে গিয়ে, আমি ইনস্টা হ্যান্ডেল আছে 107 FM রেইনবো কলকাতা, সেখানে আমরা লাইভ আসি, তোমরা ডেফিনেটলি সেখানটায় আসতে পারো, আমাদেরকে জয়েন করতে পারো, আমাদেরকে ফলো করতে পারো, তাহলেই তোমাদের এই যে একটা ভিডিও কলের যে বাসনা সেটার থেকে মুক্ত হয়ে,
1: এবং শুধু তাই নয়, একটা নাম্বার থেকে কন্টিনিউয়াসলি ফোন এসে যাচ্ছে, তো সেটা প্লিজ করো না, আমরা
2: তাহলে কিন্তু ব্লক করতে বাধ্য হবো প্রথম কথা, এবং দ্বিতীয় কথা আমাদের শো করার তো একটা মিনিমাম কনসেন্ট্রেশন দরকার হয়, এবার সেটা যদি আসতে থাকে তখন কিন্তু আমাদের শোতেও সেটার একটা সোমবার দিন তোমাদের সকালবেলা যখন প্রথম বসের মুখ দর্শন হয় সেই সময় গিয়ে বসকে দেখে কি গান তোমার মনে পড়ে, সেই গানটা আমাদেরকে চটপট তোমার নাম এবং শর্ট লোকেশন সহ লিখে পাঠিয়ে দাও। অ্যান্ড নাও আমরা যাব আমাদের লিস্টের পরে গানে, অ্যান্ড সেই গানটা নিয়ে তো কথা বলবো, তার আগে লেগার্ডেন্স থেকে একজন লিখে পাঠিয়েছে যে আজ ম্যায় উপর, মানে এই গানগুলো জাস্ট কেন আসছে, হ্যাঁ আমি জাস্ট বুঝতে পারছি না, মানে বসকে দেখে আজ ম্যায় উঁচা আজ ম্যায় উপর এই গানটা আসার মানে জাস্ট কারণটা কি
1: সেটা আমিও জানি না কি কারণ, তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা একটা গান শুনতে পারি এবং তারপরে আমরা ফিরবো আবারও 107 FM রেইনবো রেইনবো টপ 20 তে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 শুনছো, সঙ্গে রয়েছি অভিপ্সা আর অনির্বাণ। তবে একটা মেসেজ আসছে 9903659992 তে, যদিও এটা অফ দ্য টপিক, মেসেজটা এসছে আজকে বহুদিন পর অনির্বাণ এবং অভিপ্সা দুজনকেই পেলাম এবং খুব মজা লাগছে তোমাদের এই কিল্লি। অ্যাকচুয়ালিতে আমরা দুজন যখন আসি অনেকদিন পরই আসি এবং খুব ভালোই লাগে শুনতে,
2: হ্যাঁ,
1: এবং আমরা নিজেরাও ভীষণ এনজয় করছি। তবে হ্যাঁ, যেটা অন দ্য টপিক সেটা হচ্ছে যে কি ছিল,
2: কি ছিল
1: ছিল এটাই, বসকে দেখে তোমার প্রথম কোন গানটা মনে পড়ে?
2: হ্যাঁ, বসকে দেখে তোমার কোন গানটা মনে পড়ে, এক্স্যাক্টলি সেই গানটা না আসেনি, মানে এটা আমি, আচ্ছা না, এটা একটা অ্যাপ্রিসিয়েশন মেসেজ এসছে। ওকে, একজন লিখেছে, নাম লেখেনি, হোয়াটসঅ্যাপে তার নাম পড়া যাচ্ছে কিন্তু সে যেহেতু তার মেসেজে নামটা দেয়নি আমি নামটা পড়ছি না। সত্যি কথা বলতে আমার ক্লাস নাইনের কথা মনে পড়ছে। সেই সময় আমি রেডিওটা শুনতে শুনতে স্নান করতাম। সানডের একটা দিন মনে পড়ে গেল, হঠাৎ করে পা হড়কে পড়ে গেছিলাম বাথরুমে। থ্যাংক ইউ এই রিকলটার জন্য।
1: আমি যদিও জানি না কোন রিকলটার কথা তুমি বলছো,
2: মানে ও যেটা বলতে, আমি বুঝতে পেরেছি, মানে ও যেটা করে বলতে চেয়েছে যে ও আমাদের শোটা খুব এনজয় করেই শুনছে এবং সেটা শুনতে শুনতে হয় না যে আমাদের হঠাৎ কোনো মজার অভিজ্ঞতা মনে পড়ে যায়, সেই রকম ওর একটা অভিজ্ঞতা মনে পড়ে গেছে। যে সময় দেখবে আমরা ছোটবেলায় আমাদের এই অভ্যাসগুলো অনেক সময় ছিল, যে আমরা নিজেরা অনেক সময় গান গাইতে গাইতে স্নান করতাম বা যখন ওরকম,
1: এটা হয়তো কোনো কারণ নেই, আমি ছোটবেলায় কেন, আমি আজও আমার বাড়ির হ্যান্ড শাওয়ারটা ধরে গান করি।
2: হ্যাঁ, মানে আমাদের বাথরুমে আমরা সবাই সেই সেলিব্রিটি হতে চাই যেটা আমরা,
1: দ্যাট ইউজ টু বি মাই, হ্যাঁ, মাইক্রোফোন,
2: ইয়েস, রিয়েল লাইফে হতে পারি না। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওর এই জিনিসটা মনে পড়েছে এবং সেটাতেও দারুণ ভাবে ভালো ভালো ভালো লেগেছে ওর। তো থ্যাংক ইউ,
1: এবং আমাদেরও ভালো লাগতো যদি তুমি তোমার নামটা এবং নিজের লোকেশনটা পাঠাতে, তাহলে ভালো লাগতো, একটা নতুন সম্পর্ক হতে গড়ে উঠতো আমাদের মধ্যে। তো যাই হোক, এবারে চলে যাব আমরা সং নাম্বার 9-ই, যেখানে গত সপ্তাহে সং নাম্বার ছিল স্নিগ্ধজিতের একটা গান, সেখানে নতুন এন্ট্রি ছিল। এই সপ্তাহে সং নাম্বার 9-এ একটা নতুন এন্ট্রি, তবে নতুন এন্ট্রি ঠিক হলেও যদিও পতি পত্নী আর ও দো সিনেমা যদিও সেটা কোনো রিলিজ করেনি, আর যে গানটা এই সপ্তাহে সং নাম্বার 9-এ নতুন জায়গা করে নিয়েছে, সেই গানটা যিনি গেয়েছেন তিনি হচ্ছেন, কে গেয়েছেন, গেয়েছেন কৃষ মণ্ডল এবং কিশোর মণ্ডল।

0: অরিজিনাল ক্রেডিটস যদি যায় সেখানে। তবে সিনেমায় গানটা যারা গিয়েছেন তিনি হচ্ছেন আয়ুষ্মান, বাদশাহ, কৃষ, কিশোর মণ্ডল, কুণাল দেব, অনেকেই রয়েছেন। আমরা কথা বলছি হমনে ওহি লাগায়া দিল, ওই যে এই একই কথা, যেখানে আমরা বারণ করা হয় সেই জিনিসটাই করা হয়। তো আপাতত 6th May গানটা নতুনভাবে রিলিজ করা হয়েছে, অলরেডি 12 লাখের ওপর ভিউজ হয়ে গেছে, আর সেই কারণে এই সপ্তাহে সং নাম্বার 9 গানটা রইল তোমার জন্য।
1: টপ 20 সং নাম্বার 9

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আচ্ছা আরেকটা গান এসেছে এবার এই
2: ভাবে গান এসেছে
1: মানে গানের টপিক বলেছে অ্যান্ডি পাঠিয়েছে অ্যান্ডি লিখেছে যে আমার স্যার খুব ভালো আমার মনে এই গানটা আছে যে আজ উনকো দিল মে গুসসা দমাম কর দিয়া আচ্ছা এই গানটা তো যাই হোক ভালো মানে স্যারের খুব প্রশংসা করে এই গানটা লিখেছে তো ফাইন মানে ডেফিনেটলি
2: হবেই পারে এমন তো নয় যে
1: দ্যাট ইজ ছাম্মক ছল্লো তো নয়
2: দেখো তুমি কখনো জাজ করতে পারো না ঠিক আছে আমরা জিজ্ঞেস করেছি বসকে দেখে তোমার কোন গানটা প্রথম মনে পড়ে তো হতেই পারে ছাম্মক ছল্লো হতেই পারে টুকু টুকু হতেই পারে ক্যা হাল কেসা হ্যায় জনাব কা আমার যেমন মনে পড়ছে যে ওই যে বান্দা ইয়ে বিন্দাস হ্যায় হতেই পারে হতেই পারে আবার এটাও হতে পারে যে বাদশাহ বাদশাহ
1: হ্যাঁ হতেই পারে
2: আবার আমার বসকে দেখলে এটাও মনে হতে পারে যে
1: সোমবার
2: যদি বসের সঙ্গে প্রথমেই দেখা হয় তাহলে এই গানটা গাইতে পারি যদি মঙ্গলবার হয় এটা হতে পারি যদি সেটা শনিবার হয় তাহলে এই গানটা মাথায় ঘুরতেই পারে তবে যেটা আমরা
1: কোন গানগুলো কি এই গানটাই গানটাই তো বলে গেলে
2: মানে
1: আচ্ছা আমরা লিস্টে যাই
2: শুক্রবার হলেই বলবো যে একবার বিদায়
1: ঠিক আছে আমরা আমরা আমরা গানের লিস্টে ফিরি এখন আমরা এখন যাব হচ্ছে
2: সং নাম্বার 8 এ যাব এবং সং নাম্বার 8 এ আবারো নতুন এন্ট্রি বলা যেতেই পারে গত সপ্তাহে সং নাম্বার 8 এ কি ছিল সেটা না হয় পরে বলছি তবে এই সপ্তাহে সং নাম্বার 8 এ যে গানটা রয়েছে সেই গানটা গেয়েছেন ঋষি পান্ডা

0: কৌশলী ব্যানার্জি মিউজিক করেছেন দব্বু, এবং এটা কোন সিনেমার গান নয়, এটা আবার একটা মিউজিক অ্যালবামের গান।
1: অ্যাবসলিউটলি, এই গানটাতে রয়েছেন ঋষি পান্ডা এবং কৌশলী ব্যানার্জি, অ্যান্ড যেটা ও বললো যে দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও, এবং এই গানগুলো, এই গানটা পার্টিকুলারলি 27th April 2026 রিলিজড হয় এবং অলরেডি 200,000 কাছাকাছি ভিউজ হয়ে গেছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে বাংলা অ্যাভারেজ মিউজিক ভিডিওর ভিউজ কিন্তু 2,00,000-2,50,000-এর ওপরেই থাকছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড সাইন, ভেরি গুড ট্রেন্ড ফর আ বেঙ্গলি সং। এবং এই জায়গাটায় কিন্তু আমাদের ক্ষেত্রেও এটা খুব এনকারেজিং যে এই গানগুলোকে আমরা লিস্টে রাখতে পারছি। বেশ কয়েক সপ্তাহ তোমরা জানো যে বাংলা ইলেকশন চলেছে, নতুন গান রিলিজ হয়নি, সেখানে এই গান গুলো যেগুলো এসেছে তার মাঝখানে ইন্ডিপেন্ডেন্ট গান হিসেবে সেগুলোকেও তোমরা এতটা পপুলারিটি দিয়েছো যে সেগুলোকে কিন্তু আমরা আমাদের লিস্টে রাখতে পারছি। দিস ইজ ভেরি ভেরি এনকারেজিং ফর দ্য ইন্ডাস্ট্রি।
0: একদমই তাই, সেই কারণে গত সপ্তাহে সং নাম্বার 8 এ যে গানটা ছিল সেই গানটা হচ্ছে মেরে হাম নামা, যেটা গত সপ্তাহে নিউ এন্ট্রি ছিল, যেটা অবভিয়াসলি জুবিন নটিয়াল গেছেন, এবং যেটা এই সপ্তাহে সং নাম্বার 13 এ ছিল। তো আপাতত আমরা চলে যাবো সং নাম্বার 8 এ, লগন বয়ে যায় বাই স্নিগ্ধজিৎ, না না না, ঋষি পান্ডা এবং পৌশালী ব্যানার্জি।
2: Top 20 Song number 8

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এইবারও আমরা যে গানটায় যাব সেটাও মানে ওই যে বলেছিলাম মেট্রো ইন্দিনো সাইয়ারা এই সিনেমাগুলো যখন এসেছিল সেরকম আমরা সিরিজ অফ গান আমরা একই সিনেমার থেকে বাজাতে বাধ্য হয়েছিলাম কারণ তোমরা শুনেছিলে বলে। এইবারও আজকের লিস্টে পতি পত্নী অর ও দো এই যে সিনেমাটা এই সিনেমার বেশ কিছু গান আমাদেরকে আজকে বাজাতেই হচ্ছে বিকজ ইউ পিপল লিসেন টু ইট সো মাচ। আমরা এখন যে গানটার কথা বলছি সেই গানটাও ফ্রম দ্য ফিল্ম পতি পত্নী অর ও। এই গানটার নাম্বার হচ্ছে
2: সং নম্বর 7 যেটা গত সপ্তাহে ছিল সং নম্বর 4 এ। এই গানটা ছিল রূপ দি রানী পতি পত্নী অর ও দো সিনেমা সাউন্ড ট্র্যাক, যেটা গত সপ্তাহে ছিল সং নম্বর 4 এ, সেটা এই সপ্তাহে চলেছে সং নম্বর 7। এবং যে গানটা গেয়েছেন গুরু রন্ধাওয়া এবং তার সঙ্গে গেয়েছেন হীর, লিরিক্স লিখেছেন ইন্দিবীর বা ইন্দিভার যাই বলি না কেন। এবং এই গানটা কোথাও গিয়ে একটা মোস্ট অ্যাভেটেড সং হিসেবেই ধরা হয়, যেখানে আমরা আয়ুষ্মান খুরানা, সারা আলি খান, ওয়ামিকা গব্বির, কুলপ্রীত সিং, বিজয় রাজ, মানে অনেক তাবর তাবর অভিনেতা অভিনেত্রীদের দেখেছি। তো আপাতত এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে প্রায় এক মাস এখনো হয়নি, 10-15 দিন মতো হয়েছে, তো ইতিমধ্যে গানটা প্রায় 22 লাখের ওপর ভিউজ হয়ে গেছে এবং প্রায় 62,000-এরও কাছাকাছি মানুষজন গানটাকে ভালোবেসেছেন, লাইক দিয়েছেন, আর সেই জন্যই এই গানটা এখনো এই সপ্তাহেও লিস্ট থেকে যাচ্ছে না। তো আপাতত সেই গানটাই রইল তোমার জন্য সং নাম্বার 7 এ।
0: টপ 20 সং নাম্বার 7

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: 107 FM রেইনবোতে তুমি শুনছো রেইনবো টপ 20 আর যেটা করব এখন সেটা হচ্ছে এটাই যে জাস্ট 10 ঘন্টা আগে চাঁদ মেরা দিলের অফিশিয়াল ট্রেলার মানে অলরেডি টিজার লঞ্চ করে গিয়েছিল কিন্তু ট্রেলার লঞ্চ করলো জাস্ট 10 ঘন্টা আগে আর ইতিমধ্যে যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে প্রায় 10 মিলিয়নের ওপর ভিউজ হয়ে গেছে কিন্তু না আমরা সিনেমার গল্প আজকে করবো না কারণ আজকে সপুরোপুরি রেইনবো টপ 20 তো আমরা গানের কথা বলবো এবং সেই জন্য আমরা চলে যাব সং নাম্বার 6 এবং সং নাম্বার 6 বুঝতেই পেরেছ আমি কোন সিনেমার কথা বলছি সং নাম্বার 6 চাঁদ মেরা দিল এই সিনেমার যে টাইটেল ট্র্যাক সেটাই থাকছে যেটা এবছরে এই সব এই বছরে কি বলছি মানে এটা হচ্ছে এই সপ্তাহের নতুন এন্ট্রি যদি লিস্ট একটু রিচ চেক করা যায় বা ক্রস চেক করা যায় তাহলে এই চাঁদ মেরা দিল গানটা গত সপ্তাহে ছিল না এই জন্যই এই সপ্তাহে নিউ এন্ট্রি এবং গত সপ্তাহে সং নাম্বার 6 একটা নতুন এন্ট্রি ছিল সেটা হচ্ছে ম্যায় ওয়াপাস আউঙ্গা সিনেমা সাউন্ড ট্র্যাক ক্যা কমাল হ্যাঁ আপাতত তোমার জন্য থাকবে সং নাম্বার 6 এবং তারপরে একটা ধামাকেদার নিউজ আসছে সেই নিউজটা কি সেটা অবশ্যই বলবো তো চাঁদ মেরা দিলের টাইটেল ট্র্যাক যিনি গিয়েছেন তিনি হচ্ছেন আবার একজন ওয়ান্স আগেন ফাহিম আবদুল্লাহ মিউজিক করেছেন সচিন জিগার লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য আর ওদিকে 9903659992 আবার 4-9 বলে দিয়েছি যাই হোক 9903659992 খোলা রয়েছে এবং সেখানে কী লিখে পাঠাবে অবভিয়াসলি হাই হ্যালো পাঠাবে না পাঠাবে যেটা সেটা হচ্ছে বসকে দেখে তোমার প্রথম যে গানটা মাথায় আসে সেই গানটাই লিখে পাঠাও এবং সঙ্গে অবশ্যই তোমার নিজের নাম আর লোকেশান পাঠিও আর আপাতত সং নাম্বার 6 তোমার জন্য গানে গানে
0: টপ 20 সং নাম্বার 6

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
1: Yes, তুমি শুনছো রেইনবো টপ 20 107 FM রেইনবোতে। আর যারা যারা এতক্ষণ ধরে 9903659992 তে ভিডিও কল করছিলে এবং খালি মেসেজ করছিলে যে তোমরা কি আজকে লাইভে আসবেন, আমরা তো লাইভ আছি, 12টা অবধি লাইভ থাকবো। এবং যেটা করবো সেটা হচ্ছে, এতক্ষণ আমরা অন এয়ার লাইভ ছিলাম, এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের 107 FM রেইনবোর যে ইনস্টা পেজ রয়েছে সেখানে যাও, ফলো যদি এখনও করে না থাকো তাহলে চটপট যাও ফলো করো 107 FM রেইনবো কলকাতা। আর আমরা খুব শীঘ্রই আসছি লাইভ অনির্বাণ আর আমি, আর যেটা নিয়ার থাকবে সেখানে যে তিনেকে দিন গানের হ্যাট্রিক, তিনটে সুপার ডুপার হিট গান থাকবে তোমার জন্য।
2: অ্যাবসলিউটলি, এবং চলে এসো 107 FM রেইনবো কলকাতার ইনস্টা পেজে, এখন থাকবো আমরা লাইভ আর রেডিওতে থাকবে তিনেকে তিন লাইভ।
0: FM রেইনবোতে তিনেকে তিন, তিনেকে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: 107 FM rainbow তে rainbow top 20 চলছে আর রয়েছে সঙ্গে উপিশার অনির্বাণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তোমরা কি আজকে ইনস্টাতে লাইভ আসবে না তো যারা যারা মিস করে গেছো এইমাত্র টিউন করলে তাদেরকে বলে দিই 107 FM rainbow কলকাতার ইনস্টাগ্রাম পেজে যাও ফলো করে না থাকলে ফলো করো আর আমরা এই এতক্ষণ ধরে অনির্বাণের উপিশার লাইভ ছিল ইনস্টাগ্রামে আর এই মুহূর্তে আবার অন এয়ার চলে এসেছি
2: ও হ্যাঁ অবশ্যই আমরা চলে এসেছি এবং তোমরা যদি এখনো ইনস্টায় যাও আমাদের করা লাইভটা দেখতে পাবে এবং ডেফিনেটলি আমাদের ইনস্টা পেজটাকে ফলো করো এবং যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে দিয়ে ফলো করো অ্যান্ড এখন আমরা যেটাতে যাবো আমাদের সং নাম্বার 5 অ্যান্ড সং নাম্বার 5 এ যখন যাচ্ছি তার মানেই জানো যে 9903659992 এই নাম্বারে খুলে যাচ্ছে একটা গেস করার জায়গা সেখানটা হচ্ছে গিয়ে যে তোমরা আমাদেরকে পাঠাতে পারো যে আজকে সং নাম্বার 1 কোনটা হবে এবং সেটা তোমরা আমাদেরকে বলে দেবে এবং সেইটা যদি তোমাদের গেসের সঙ্গে আমাদের লিস্ট মিলে যায় তাহলে আমরা আজকে তোমার নাম অ্যান্ড সেই সঙ্গে তোমার শর্ট লোকেশন ডেফিনেটলি আমরা দিয়ে দেব আমাদের অন এয়ার আমরা বলবো তো আমরা এখন তোমাদের জন্য তোমার জন্য নিয়ে আসছি সং নাম্বার 5 অ্যান্ড তারপর সং নাম্বার 5 শেষ হওয়ার পর তোমার গেস শুরু হয়ে যাবে যে আজকে সং নাম্বার 1 কোনটা হবে
1: এক্স্যাক্টলি তাই গত সপ্তাহে সং নাম্বার 5 এ যে গানটা ছিল সেটা হচ্ছে কাঁটা ফুটেছে ফ্রম দ্য ফিল্ম নারী চরিত্র তো এজায় জুটি এই সপ্তাহে যে গানটা সং নাম্বার 5 এ রয়েছে সেটা অবভিয়াসলি নিউ এন্ট্রি কাঁটা ফুটেছে অনেক দিন ধরে আমাদের লিস্টে ছিল ভূত বাংলা সিনেমা সাউন্ড ট্র্যাক তুহি রিস্তা যে গানটা গেয়েছেন অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধী লিরিক্স লিখেছেন কুমার মিউজিক করেছেন প্রীতম আপাতত সং নাম্বার 5 রইল তোমার জন্য অনলি ওয়ান 107 এফএম রেইনবো রেইনবো টপ 20 তে
0: টপ 20

0: समझ रहे हो, ये जगह सही नहीं है अर्जुन।
1: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM রেনবো রেনবো টপ 20 রেনবো টপ 20
2: জায়গা সহি নাহি হ্যায় এক্স্যাক্টলি, মানে গানের লিস্টে থাকা গানগুলো অনেক সময় একে অপরকে বলে যে ইয়ে জায়গা তো আবি সহি নেই হ্যাঁ। কারণ হচ্ছে গিয়ে যে গানটা আগের সপ্তাহে ছিল সং নাম্বার ওয়ান, সং নাম্বার ওয়ানে, সেই গানটা আজকে চলে এসেছে সং নাম্বার ফোরে। পতি পত্নী আর ও দো সিনেমার থেকে এই গানটা, এই গানটা আগের সপ্তাহে ছিল সং নাম্বার ওয়ানে। সুতরাং যারা শুনেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কোন গানটার কথা বলছি। 25th April 2026 রিলিজ করেছিল গানটা, অলরেডি 19 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে গানটা। পতি পত্নী আর ও দো সিনেমার এই গানগুলো সত্যি দুর্ধর্ষ হয়েছে, যার জন্য বারবার আমাদের লিস্টে এই সপ্তাহে ফিরে আসছে। এই গানটা গেয়েছেন হচ্ছে আদিত্য রিখারি অ্যান্ড শ্রেয়া ঘোষাল, লিরিক্স বাই কুমার, অ্যান্ড দ্য নেম অফ দ্য সং ইজ
3: কি আবার দিলওয়ালে চোর।
2: Yes, আর এই কথাটা কি আমি নিজের মুখে বলতে পারি?
3: ও আচ্ছা, রইল আমাদের তো সং নাম্বার ফোর তোমার জন্য।
1: Top 20. Top 20. Song number 4. Song number 4.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, মেলা যদিও এখন সিজন নয় কিন্তু তাও আমরা সবসময় উৎসবে মেতে
2: মেলার যদিও এখন সিজন নয় মেলা যদিও এখন সিজন ওই বিষয়ে আজকে মাথাটা গেছে কিছু মনে করো না তোমরা ঠিক আছে তো যাই হোক আমরা সবসময় উৎসবে মেতে থাকি এবং সেই ভালো লাগার মানে উৎসব থাকলেই তো একটা মনের মধ্যে ভালো লাগার ফিলিংস থাকে সেই ভালো লাগার ফিলিংসটা থেকেই আমরা পরের গানটাকে অ্যাপ্রোচ করতে পারি
1: ইয়েস পরের গানটা কী গান পরের গানটা হচ্ছে আবার এই সপ্তাহে নতুন এন্ট্রি যেটা হচ্ছে ভূত বাংলা সিনেমা সাউন্ড ট্র্যাক যেখানে ও সুন্দরী গানটা সং নাম্বার 3 জায়গা পেয়ে গেছে যে গানটা লিখেছেন কুমার গেয়েছেন বিশাল মিশ্রা নাকাস আজিজ এবং অন্তরা মিত্র গানটা পুরোটা অ্যারেঞ্জ করেছেন মেঘদীপ বোস

0: এবং 14 এপ্রিল রিলিজ করা সত্ত্বেও অলমোস্ট 12 লাখের কাছাকাছি গানটার ভিউজ হয়ে গেছে। সেই কারণে এই সপ্তাহে রেনবো টপ 20 এই গানটা জায়গা করে নিয়েছে। সং নাম্বার 3 আপাতত রইল তোমার জন্য। আর ওদিকে 9903659992 পাঠাও যে আজকে এই সপ্তাহে সং নাম্বার 1 কোন গানটা হতে চলেছে। স্টুডিও ক্লক বলছে 11:32:05 হয়ে গেছে, সময়ের বেশি নেই। সং নাম্বার 1 কোনটা হতে পারে?
1: Top 20 Song number 3

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, এই ভালো থাকার কি বলবো, এই ভালো থাকার আশাটা আমরা প্রত্যেকের কাছেই করতে দিই, সবাই যেন ভালো থাকে।
2: অ্যাবসলিউটলি, একদম ভালো থাকে। এবং এখন আমরা আমাদের যে সং নাম্বার টু, সেই সং নাম্বার টুতে যাব। এবং অনেকেই এই কাউন্টডাউন মেসেজের ক্ষেত্রে সং নাম্বার টুটাকে সং নাম্বার ওয়ান বলে চালিয়ে দিয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা সেই উত্তরটা নিলাম না। যাই হোক, আজকের সং নাম্বার টু হচ্ছে ককটেল টু সিনেমার থেকে জব তলক।
1: ইয়েস, এই গানটা এমন একটা গান যেটা প্রায় এক মাস আগে রিলিজ করেছিল, তবে যখন রিলিজ করেছিল গানটা তখন এই রেইনবো টপ 20-তে গানটা বেশ বিগত কয়েক সপ্তাহ ধরে গানটা সং নম্বর ওয়ানে ছিল, এবং গত তিন সপ্তাহ ধরে, না সরি ভুল হিসেব করলাম, এবং গত দু সপ্তাহ ধরে এই গানটা সং নম্বর টুয়ে হয়েছে। এক দু সপ্তাহ মতো সং নম্বর ওয়ান ছিল, তারপর সং নম্বর টুয়ে হয়েছে। তবে আজকে যারা যারা ভুল গেস করেছে তারা এই গানটাকে অলরেডি সং নম্বর ওয়ানে বাজিয়ে দিয়েছো, মানে পাঠিয়ে দিয়েছো, তো তাদেরকে বলে যে না, এই গানটা সং নম্বর ওয়ানে নেই, সং নাম্বার টু এ রয়েছে। তবে হ্যাঁ, সং নম্বর ওয়ানে যে কোন গানটা থাকতে পারে তার জন্য অবশ্যই এখনও 9903659992 তার মেসেজ পাঠাতে থাকো। তো আপাতত জব তলক নিয়ে যদি কোনো কথা বলা যায়, তাহলে সেখানে হচ্ছে আমরা এই গানটা অরিজিৎ সিং এবং আকাশা গেয়েছেন, কম্পোজ করেছেন প্রীতম চক্রবর্তী এবং লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। আর এই গানটার মধ্যে আমরা ককটেলে অনেককেই দেখতে পেয়েছিলাম, আমরা দীপিকা পাডুকোনকে দেখতে পেয়েছিলাম, দায়না পেন্টিকে দেখতে পেয়েছিলাম এবং সাইফ আলি খানকে দেখতে পেয়েছি। তবে ককটেল টুতে আমরা শাহিদ কাপুরকে দেখতে পাবো, কৃতি সনন এবং রশ্মিকা মন্দানাকে দেখতে পাবো। তো যেটা করবো করবো সেটা হচ্ছে,
2: করবে
1: আমরা এখন করাবো হচ্ছে সং নাম্বার টুটা চালাবো।
2: ওকে চালাও।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 2, সং নাম্বার 2।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, গুডি গুডি পায় স্টুডিও ক্লক এখন বলছে, এখন 11:47 হয়ে গেছে। তবে 9903659992 তে আমরা জিজ্ঞেস করেছিলাম একদম প্রথমের দিকে যে বসকে দেখতে পেলেই তুমি কোন গানটা তোমার মাথায় আসবে, তো সেই মেসেজ এখন অনেকগুলি আমরা পড়েছি, তবে এখনও কিছু মেসেজ বাকি রয়েছে। যেমন এই মেসেজটা কে পাঠিয়েছো সেটা তার নাম বলনি, লিখেছিল যে আমার বস এতই ভালো যে আমার মেসেজ মানে বসকে দেখলেই মনে হয় যেন আমি জাগেরে জাগেরে মন জাগেরে জাগেরে এই গানটা তিনি পাঠিয়েছেন, যে বসকে দেখলে তার এই গানটাই মাথায় আসবে। ওয়েল অ্যান্ড গুড, তবে তুমি তোমার নামটা এবং লোকেশনটা লিখলে খুব ভালো হতো। তবে এরপর আমরা জানতে চেয়েছি আর কোনো মেসেজ আছে,
2: আর একটা মেসেজ আসে আছে, এটা খুব অদ্ভুত একটা মেসেজ
1: শুনি,
2: বলছে যে এটা কে লিখেছে, এক সেকেন্ড দাঁড়াও, অভিষেক ঘোষ লিখেছে লেক টাউন কালিন্দি থেকে, বলছে যে দেখো আমার বস খুবই মানে বুঝতেই পারছো যে যন্ত্রণায় টেকা দায় টাইপের, তো সোমবার দিন বসকে দেখলে একটা গানই মাথায় আসে, তো চিজ বলি হ্যাঁ মাস্ত মাস্ত। এইটা এতক্ষণ একটা অ্যাপ্ট গান পেলাম বসকে বলা যায়, মানে অ্যাবসলিউটলি যদি সত্যি বস একজন আস্ত জিনিস হয় তাহলে তাকে বলাই যায়,
1: একদমই তাই বলা যায়। তবে হ্যাঁ, এবারে আমরা জানতে চাইবো, অলরেডি আমরা সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2 অবধি শুনে নিয়েছি, এবার যেটা জানতে চাইছি সং নাম্বার 1 এ কোন গানটা হতে পারে। তবে এমন এমন অনেক গানের নাম আসছে যেগুলো অলরেডি আমরা বাজিয়ে দিয়েছি, সেগুলো হয়তো হতে পারে সং নাম্বার 4 এ হয়েছে, সং নাম্বার 13 এ রয়েছে। তো যারা যারা এই মাত্র টিউন করলে এবং ভাবছো যে আরে এম কি মিস করে গেলাম, তো না না কিচ্ছু মিস করোনি তুমি এই মুহূর্তে,
2: মিস করার কোনো জায়গা নেই, মিস করার কোনো ভাবনাও তোমার মধ্যে রাখা উচিত না, কারণ আমরা সবসময় সেটা খেয়াল রাখবো তোমার হয়ে,
1: একদমই তাই। তো আপাতত তোমার জন্য থাকবে একটা কাউন্টডাউন রিক্যাপ, আর ততক্ষণ একটু ঝালিয়ে নাও যে কোন গানটা হতে পারে সং নাম্বার 1, অপেক্ষা করছি 9903659992 নাম্বারে।
0: Rainbow Top 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
3: এই সপ্তাহে সং নাম্বার 20 তে ছিল পান কি দোকান ফ্রম দ্য ফিল্ম ও রোমি।

2019 এ ছিল তহবা ইশক তেরা নিউ এন্ট্রি। সং নম্বর 18 এও নিউ এন্ট্রি, খাসিয়ত ফ্রম দ্য ফিল্ম চাঁদ মেরা দিল। সং নম্বর 17 এ খুদা ফ্রম দ্য ফিল্ম জিনি উইথ সনি 2।

0: না, ব্যাপারটা হচ্ছে ভিকি কৌশল বা কে ভিকি কে সেটা কিছুই ব্যাপার নয়, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যে গানটা সং নাম্বার ওয়ান হয়েছে সেই গানটা সঠিক উত্তর কারা গেস করতে পারোনি, তার কারণ হচ্ছে গানটা জাস্ট 3 দিন আগে রিলিজ করেছে আর ইতিমধ্যে প্রায় 12 কোটির ওপর ভিউজ হয়ে গেছে গত সপ্তাহে।
1: যে গানটা অতটাও জাম্প করেছেও না, 12 লাখ, ঠিক আছে,
0: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি,
1: ও 12 কোটি, হ্যাঁ ঠিক, সরি আমিও ভুল করেছি,
0: মানে সবসময় শুধু আমার নামেই দোষ দেওয়া যে আমি কিছু করতে পারি না। যাই হোক, তো যে গানটা আজকে সং নাম্বার ওয়ানে হয়েছে সেই গানটা কোন গান?
1: সেই গানটা হচ্ছে কোন গান?
0: সেই গানটা হচ্ছে তেরা হো যাও হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, এই সিনেমা সাউন্ড ট্র্যাক, যেটা বরুণ ধাওয়ান, পূজা হেজকে আমরা দেখতে পাবো। ওই যে গানটা গেয়েছেন স্টেভিন বেন এবং জুনিতা গান্ধী, লিরিক্স লিখেছেন বায়ু এবং পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছেন হোয়াইট নয়েজ কালেক্টিভ। যাই হোক, তো আপাতত এই গানটা সং নাম্বার ওয়ান। আমরা উপসা এবং অনির্বাণ দুজনকেই চাই না বলতে হচ্ছে টাটা বলতে পারি, নিজেকে খুব ভালো রেখো, তাই তো নাকি?
1: অ্যাবসলিউটলি ভালো রেখো, ভালো থেকো, অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট শো।
0: ইয়েস, আপাতত সং নাম্বার ওয়ান দিয়ে টাটা, বাই বাই, গুড নাইট।
2: Top 20. Top 20. Song number 1. Song number 1.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: স্টুডিও ক্লক বলছে, সময় 12:30 হয়ে গেছে, আর তোমার কানে শুনতে কি চাও রয়েছে সঙ্গে মহুল। আর শুনতে কি চাও মানেই তুমি জানো যে তোমাকে তোমার পছন্দের গানের নাম জানিয়ে জানিয়ে দিতে হবে 9903653992 তে, আর তাহলেই সেই গানটা মহুল শুনিয়ে দেবে। আর যদি সেই গানটা তোমার কাউকে ডেডিকেট করারও ব্যাপার থাকে তাহলে তার নামও লিখে দিতে পারো, আর সঙ্গে কিন্তু তোমার নাম আর লোকেশান লিখতে ভুলো না। আর শুরুতেই আমার পছন্দের একটা গান ক্যাকটাসের সাউন্ডট্র্যাক থেকে রইল তোমার জন্য। এই গানটা শুনতে শুনতে মেসেজ করতে থাকো, জানাতে থাকো মহুলকে তোমার কোন গানটা এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: উড়ে যেতে যেতে যেই মেসেজটা করে ফেলেছে অনুষ্কা বালিগঞ্জ থেকে, ও শুনতে চেয়েছে ঘরে ফেরার গান পরমার গলায়। আর তুমিও এই গানটা শুনতে শুনতে তোমার পছন্দের গানের রিকোয়েস্ট জানিয়ে দাও মহুলকে 9903659992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ঢাকুরিয়া থেকে সৌভিক আর কালীঘাট রোড থেকে সোনালী, এই দুজনই জগজিৎ সিংয়ের যে কোনো একটা গজল বাজানোর জন্য রিকোয়েস্ট জানিয়েছে। আর সেই কারণে জগজিৎ সিংয়ের প্রত্যেকটা গজলই তো ভীষণ ভীষণভাবে প্রিয়, তার মধ্যে থেকে একটা বাছা খুবই কঠিন। তবুও তার মধ্যে যেটা একটু বেশি প্রিয়, আমার বেশি প্রিয়, জানি না তোমাদেরও কিনা, সেই গানটা শোনাতে খুব ইচ্ছা করছে জগজিৎ সিংয়ের গলায় আর্থের সাউন্ড ট্র্যাক থেকে।